আজ রবিবার, 13ই বৈশাখ 1948 শকাব্দ, 3রা মে 2026 খ্রিস্টাব্দ, 19শে বৈশাখ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5টা বেজে 6 মিনিট হয়ে 46 সেকেন্ডে, সূর্যাস্ত 5টা বেজে 59 মিনিট হয়ে 50 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5টা বেজে 57 মিনিট হয়ে 7 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তা জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবী বন্ধুদের আগামী 5ই মে পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আকাশবাণী কলকাতা, একটু পরেই

0: সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবা ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন বাইবেল থেকে পাঠ।
1: হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক। যে খাবার আজ আমাদের দরকার তা আজ আমাদের দাও। আমরা যেমন অপরাধ ক্ষমা করেছি তেমনি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। যারা তোমাদের বিরুদ্ধে দোষ করে তোমরা যদি তাদের ক্ষমা করো তবে স্বর্গে তোমাদের পিতা তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি লোকদের দোষ ক্ষমা না করো তবে স্বর্গে তোমাদের পিতাও তোমাদের পাপ ক্ষমা করবেন না। ঈশ্বরের উদ্দেশ্যে বেদীর ওপর তোমার নৈবেদ্য উৎসর্গ করার সময় যদি মনে পড়ে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কিছু বলার আছে তবে তোমার নৈবেদ্য সেই বেদীর সামনে রেখে চলে যাও। আগে তোমার ভাইয়ের সঙ্গে মিলিত হও আর পরে এসে তোমার নৈবেদ্য উৎসর্গ করো। তোমরা যখন প্রার্থনা করো তখন কারো বিরুদ্ধে যদি তোমাদের কোনো কথা থাকে তবে তাকে ক্ষমা করো, যেন তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদেরও পাপ ক্ষমা করতে পারেন। তোমরা সাবধান হও, যদি তোমার ভাই তোমার বিরুদ্ধে অন্যায় করে তাকে তিরস্কার করো, যদি সে অনুতপ্ত হয়ে মন ফিরায় তবে তাকে ক্ষমা করো। যদি দিনের মধ্যে সে 7 বার তোমার বিরুদ্ধে অন্যায় করে আর 7 বারই এসে বলে আমি অনুতপ্ত, এই অন্যায় আর করব না, তাহলে তাকে ক্ষমা করতেই হবে। সব রকম বিরক্তি প্রকাশ, মেজাজ দেখানো, রাগ, চিৎকার করে কথা বলা, ঝগড়াঝাটি, গালাগালি আর সব হিংসা তোমার কাছ থেকে দূর করো। তোমরা একে অপরের প্রতি দয়ালু হও, অন্যের দুঃখে দুঃখী হও, আর ঈশ্বর যেমন খ্রিস্টের মধ্য দিয়ে তোমাদের ক্ষমা করেছেন তেমনি তোমরাও অপরকে ক্ষমা করো। একে অপরকে সহ্য করো আর যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো দোষ দেবার থাকে তবে তাকে ক্ষমা করো। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন তেমনি তোমাদেরও একজন অপরকে ক্ষমা করা উচিত। কেউ যদি আমাকে দুঃখ দিয়ে থাকে তবে কথাটা কড়া করে না বলে শুধু এইটুকু বলি যে সে কেবল আমাকে দুঃখ দেয়নি কিন্তু কিছু পরিমাণে তোমাদের সবাইকে দুঃখ দিয়েছে। তোমাদের বেশিরভাগ লোক মিলে তাকে যে শাস্তি দিয়েছ তাই তার পক্ষে যথেষ্ট। তোমরা বরং এখন তাকে ক্ষমা করো এবং সান্ত্বনা দাও যেন অতিরিক্ত দুঃখে সে হতাশ না হয়ে পড়ে। তাই আমি বিশেষভাবে তোমাদের অনুরোধ করছি তাকে যে তোমরা ভালোবাসো তা প্রমাণ করে দেখাও। আমি যাচাই করে দেখতে চেয়েছিলাম তোমরা সব বিষয়ে বাধ্য আছো কিনা, আর এই জন্যই আমি তোমাদের কাছে লিখেছিলাম। কোনো ব্যাপারে যদি কাউকে তোমরা ক্ষমা করো আমিও তাকে ক্ষমা করি, আর সত্যি যদি আমি কোনো কিছু ক্ষমা করে থাকি তবে খ্রিস্টের সামনে তোমাদের জন্যই তা করেছি। যদি সে তোমার কোনো ক্ষতি করে থাকে বা তোমার কাছে কোনো বিষয়ে ঋণী থাকে তবে তা আমার ঋণ বলেই ধরো, আমি সেই ঋণ শোধ করে দেব। তোমরা তো পাপের দরুন মৃত ছিলে কিন্তু ঈশ্বর তোমাদের খ্রিস্টের সঙ্গে জীবিত করেছেন। তিনি আমাদের সব পাপ ক্ষমা করেছেন আর আমাদের বিরুদ্ধে যে দলিল ছিল তার সমস্ত দাবি দেওয়া শুদ্ধ বাতিল করে দিয়েছেন। সেই দলিল তিনি ক্রুশে পেরেক দিয়ে গেঁথে নাকচ করে দিয়েছেন। যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত, তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করবেন ও সমস্ত অধার্মিকতা থেকে আমাদের শুচি করবেন।
0: শেষ হল সুভাষিত। আজ শুনলেন বাইবেল থেকে পাঠ।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি, প্রথম গানটি শিল্পী সবিতা চৌধুরী।

প্রথমে সবিতা চৌধুরী, পরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

এখন জানিয়ে দিই আজ সারাদিন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের চলতি অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস, কথিকা সঞ্চিত প্রাণী খাদ্যের মাধ্যমে প্রাণীদেহে বিষক্রিয়া, বলবেন ডক্টর তাপস কুমার সর। 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা হাসির প্রয়োজনীয়তা, বলবেন ডাক্তার নীলাঞ্জনা সান্যাল। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়। 8 বিজ্ঞান ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরি এবং দাদরা, শিল্পী আলপনা রায়। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 বিচিত্র সংবাদ। 9:30 শিশুমহল, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 10:30 গানের ভেলা, উপস্থাপনায় সুদীপ্তা ভাদুড়ি। 11:00 যুববাণীর অনুষ্ঠানে একুশে সাহিত্য, উপস্থাপনায় স্বাগত মুখোপাধ্যায় এবং আভাস দেবনাথ। 12:30 সঙ্গীত শিক্ষার আসর, পরিচালনা প্রমিতা মল্লিক। 12:15 ভজন, শিল্পী সুকন্যা কর্মকার। 12:35 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান মণিপাল হাসপাতাল। 12:50 গল্প দাদুর আসর, উপস্থাপনা শান্তম চক্রবর্তী। 1:50 দ্বিজেন্দ্রগীতি অতুল প্রসাদের গান, দুটোয় অনুরোধের আসর। 2:30 নাটক সেপ্টোপাশের খিদে, রচনা সত্যজিৎ রায়, প্রযোজনা জগন্নাথ বসু। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনা সাম্য বাঁক। 5:30 যুবাণীর অনুষ্ঠান। 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:40 যাত্রা অভিমানী কর্ণ, রচনা অশ্রুবিন্দু চক্রবর্তী, পরিবেশনা মানসিংহপুর মৈত্রী সংঘ। 7:30 সমীক্ষা, রাত 8:00 সবিনয় নিবেদন, উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায়। 8:30 পত্রপাঠ রোগ বিদায়। 8:55 এ মাসের গান। 9:00 শিক্ষাঙ্গন থেকে গঙ্গাপুর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। 9:30 নজরুলগীতি, শিল্পী রূপা ভট্টাচার্য। 9:50 লোকগীতি, শিল্পী অমিত গুহ। 10:00 রবিবাসীর অখিল ভারতীয় সঙ্গীত সভা। 11:00 ভজন, শিল্পী সুকন্যা কর্মকার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পর এবারে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস। 6:45 ভক্তিগীতি, শিল্পী সৌমিত্র সরকার। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সায়নী মজুমদার। 8:30 হিন্দি শিক্ষার আসর। 9:00 নজরুলগীতি, শিল্পী রূপা ভট্টাচার্য। 9:20 লোকগীতি, শিল্পী অমিত গুহ। 9:40 রাজধারা, উপস্থাপনায় দেবজানী রায় চৌধুরী। 10:15 বাংলা আধুনিক গান। 10:30 বিন্দুগান শিক্ষার আসর। 11:00 পোস্টবক্স 111। 12:00 সুরভি, উপস্থাপনায় দেবজানী রায় চৌধুরী। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা উজমা জাহাঙ্গীর। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরি এবং দাদরা, শিল্পী আলপনা রায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 নজরুলগীতি, শিল্পী সুকন্যা কর্মকার। 5:20 উর্বশী, উপস্থাপনায় পালক চোখানি। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা অভিষেক মণ্ডল। 7:10 লোকগীতি, শিল্পী অমিত গুহ। 7:30 দর্পণ, উপস্থাপনা পালক চোখানি। রাতাটায় ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 9:30 অখিল ভারতীয় কার্যক্রমে হিন্দিতে রূপক অনুষ্ঠান। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা অভিষেক মণ্ডল। 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজ সারাদিন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রসার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, পশ্চিমবঙ্গের ফলতা

90% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, অসম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে 165 জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার ও 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করেছে। বিপর্যয় মোকাবিলার লক্ষ্যে নাগরিকদের তাৎক্ষণিক সতর্কবার্তা পৌঁছে দিতে সরকার সেল ব্রডকাস্ট সিস্টেম চালু করেছে। মেডিকেলে স্নাতক পর্যায়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আজ নেওয়া হচ্ছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 4 মহিলা ও 1 শিশুসহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। আইপিএল ক্রিকেটে গতরাতে চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। নতুন করে ভোট গ্রহণের দিন ধার্য হয়েছে 21শে মে। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে। গণনা 24শে মে। কমিশনের রিপোর্টে উঠে এসেছে যে ফলতা কেন্দ্রের 285টি বুথেই ভোট গ্রহণ প্রক্রিয়া গুরুতরভাবে প্রভাবিত হয়েছে। পর্যবেক্ষকদের রিপোর্ট খতিয়ে দেখে কমিশন জানিয়েছে, একাধিক বুথে ইভিএমে কারচুপি, ভোটারদের ভয় দেখানো এবং ভোট গ্রহণের ক্ষেত্রে গুরুতর নিয়মভঙ্গ একাধিক ঘটনা ঘটেছে। কমিশনের নথিতে উল্লেখ করা হয়েছে, বহু বুথে ব্যালট ইউনিটের বোতামে কালো টেপ লাগানো ছিল, যার ফলে ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারেননি। তদন্তে আরও উঠে এসেছে, একাধিক বুথে ওয়েবকাস্টিং বা ভিডিও ফুটেজ অনুপস্থিত বা অসম্পূর্ণ, কিছু ক্ষেত্রে ভিডিও রেকর্ডিংই পাওয়া যায়নি, আবার কোথাও ফুটেজে অসঙ্গতি ধরা পড়েছে, ফলে পুরো ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন উঠেছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা 2টি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে গতকাল পুনর্নির্বাচনে নির্বাচন কমিশনের শেষ পাওয়া তথ্য অনুযায়ী ভোট পড়েছে প্রায় 90%। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য 165 জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার এবং 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা হল রয়েছে, সেখানে কাউন্টিং অবজারভারদের সহায়তা করতে এই অতিরিক্ত পর্যবেক্ষকদের রাখা হয়েছে। একই সঙ্গে গণনা কেন্দ্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন পুলিশ অবজারভাররা। কমিশনের দাবি, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল গণনাকে সম্পূর্ণ নিরাপদ, শান্তিপূর্ণ এবং ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করা। গণনা কেন্দ্রে প্রবেশ নিয়েও জারি হয়েছে কড়া নির্দেশিকা। শুধুমাত্র কিউআর কোড ভিত্তিক পরিচয়পত্র থাকলেই প্রবেশের অনুমতি মিলবে। এই পরিচয়পত্র ইসিআই নেটের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের দ্বারা জারি করা হবে। গণনা চলাকালীন শুধুমাত্র কাউন্টিং অবজারভার এবং রিটার্নিং অফিসার ছাড়া কাউন্টিং হলের ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি থাকছে না। পশ্চিমবঙ্গে ভোট গণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার হিসাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা আবেদন খারিজ সংক্রান্ত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির মুখপাত্র ডক্টর সুধাংশু ত্রিবেদী বলেন, শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত সাংবিধানিকভাবে উপযুক্ত, তৃণমূল কংগ্রেসের সাংবিধানিক ব্যবস্থার প্রতি কোনো আস্থা নেই বলেও অভিযোগ করেন তিনি। আগেই জানানো হয়েছে, ভোট গণনার কাছে কাউন্টিং সুপারভাইজার হিসাবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলায় কমিশনের নির্দেশিকাকেই মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। 2 বিচারপতি পিএস নরসিংহা ও জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছেন, নির্বাচন কমিশনের জারি করা নির্দেশ যথাযথভাবে পালন করতে হবে। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কাউন্টিং এজেন্ট হিসাবে কাদের নিযুক্ত করা হবে তা সম্পূর্ণভাবে কমিশনের সিদ্ধান্ত। প্রতিটি টেবিলে কাউন্টিং এজেন্টের পাশাপাশি কাউন্টিং সুপারভাইজার ও একজন মাইক্রো অবজারভারে থাকার কথা। তার মধ্যে কেন্দ্র বা রাজ্য যে কোনো সরকারের কর্মী থাকতে পারেন। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ আগামীকাল ভোট গণনার দিন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8:05 থেকে 9টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র 2টি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত জরুরি সতর্কবার্তা নাগরিকদের কাছে পৌঁছে দিতে সেল ব্রডকাস্ট সিস্টেম চালু করল ভারত সরকার। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়নের সুপারিশ অনুযায়ী এবং সি ডট এর সহযোগিতায় তৈরি সচেতন

0: নামের ইন্টিগ্রেটেড অ্যালার্ট সিস্টেমটি ইতোমধ্যেই দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর করা হয়েছে। এই সিস্টেমটির পরীক্ষা করার উদ্দেশ্যে নির্দিষ্ট এলাকার মোবাইল গ্রাহকদের কাছে SMS এর মাধ্যমে গতকাল মোবাইল ফোনে সাইরেন সহ দুর্যোগে সতর্কবার্তা পাঠানো হয়। তবে নাগরিকরা যাতে চিন্তিত না হয়ে পড়েন সেই কারণে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, মোবাইলে এ ধরনের কোনো বার্তা আসলে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। পাশাপাশি তিনি বলেন, নাগরিকদের নিরাপত্তা আরও জোরদার করতে এবং দুর্যোগকালীন সময়ে দ্রুত তথ্য নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের সশস্ত্র বাহিনীর শৌর্য কেবলমাত্র যুদ্ধক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রাকৃতিক বিপর্যয়ের সময়ও তারা মানুষকে যথাসম্ভব সহায়তা দিয়ে থাকে। নতুন দিল্লিতে গতকাল অপারেশন সিন্দুরের এক বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। শ্রী সিং বলেন, ভারতীয় সেনার অদম্য সাহস অপারেশন সিন্দুরকে ইতিহাসের এক সোনালী অধ্যায়ে পরিণত করেছে। দেশমাতৃকার প্রতি সেনাবাহিনীর ভালোবাসা এবং দেশ সেবায় তাদের আত্মত্যাগের কথা এদিন তার বক্তব্যে উঠে আসে।
1: मैं उन वीर जवानों को सब सत नमन करता हूं जिनके त्याग और बलिदान से हमारा राष्ट्र आज पूरी तरह से सुरक्षित है, जिनके अदम्य साहस की गूंज आज पूरे देश में सुनाई दे रही है। मैं ऑपरेशन सिंदूर का जिक्र करना चाहूंगा कि हर योद्धा को और उनके परिजनों को नमन करता हूं, और जब ऑपरेशन सिंदूर के दौरान मैं अपने जवानों से मिल रहा था तो मैं निश्चित रूप से भावुक हो गया था। युद्ध भूमि पर पराक्रम दिखाना हो या पीड़ितों की सेवा करनी हो, हमारी सेनाओं ने हर जगह अपना शौर्य का परिचय दिया है।
0: মেডিকেলে স্নাতক পর্যায়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট NEET UG আজ নেওয়া হবে। দুপুর 2টায় শুরু হয়ে পরীক্ষা বিকেল 5টা পর্যন্ত চলবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের শেষ সময় দুপুর 1:30। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং শিক্ষা মন্ত্রকের অনুমোদনক্রমে 2019 সাল থেকে স্নাতক পর্যায়ের মেডিকেল শিক্ষায় ভর্তির উদ্দেশ্যে এই NEET UG পরীক্ষাটি হয়ে আসছে। তথ্য সম্প্রচার মন্ত্রক বিজ্ঞাপন জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব তথা সাহিত্যিক ও গীতিকার প্রসূন যোশীকে প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান নিযুক্ত করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে প্রসার ভারতী আরও উন্নত হবে। উল্লেখ্য, এর আগে শ্রী যোশী সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন চেয়ারম্যান ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতি আয়োগের পূর্ণ সময় সদস্য হিসাবে সদ্য নিযুক্ত ডক্টর আর বালাসুব্রমণিয়াম এবং ডক্টর জোরাম আনিয়াকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তাঁদের অভিজ্ঞতা, বিচার দক্ষতা বিভিন্ন ক্ষেত্রে দেশের নীতি নির্ধারণকে সুদৃঢ় করবে। তাঁদের অবদান দেশে উদ্ভাবনী ক্ষমতা ও সার্বিক বৃদ্ধির পথ মসৃণ করবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী। উল্লেখ্য, মন্ত্রিসভা সচিবালয়ের তরফে এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়েছে। সরকার রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে রোহিত জৈনকে নিয়োগ করেছে। তিনি বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের কার্যনির্বাহী অধিকর্তা হিসেবে কাজ করছেন। আগামী 3 বছর তিনি এই দায়িত্ব সামলাবেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 4 মহিলা ও 1 শিশুসহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, বহু মানুষ আহত। লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সীমান্তের ইয়ারুন গ্রামে ইসরায়েলি বাহিনী বুলডোজার দিয়ে ক্যাথলিক কনভেন্টের কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ইসরায়েলি বাহিনী আজ ফের নতুন করে দক্ষিণ লেবাননের 9টি গ্রামে অধিবাসীদের ঘর খালি করে দেওয়ার সতর্কতা জারি করেছে। গত 17ই এপ্রিল থেকে যুদ্ধবিরতি চলা সত্ত্বেও ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। LPG সরবরাহ কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণে রান্নার গ্যাস মজুত রয়েছে বলে সরকার ফের জানিয়েছে। পশ্চিম এশিয়ায় সংকটের মধ্যেও গৃহস্থ বাড়িতে LPG সিলিন্ডারের 100% সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। IPL ক্রিকেটে গতরাতে চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স জয়ের জন্য চেন্নাইয়ের সামনে 160 রানের লক্ষ্যমাত্রা রাখে। জবাবে ব্যাট করতে নেমে 18 ওভার 1 বলে 2 উইকেট হারিয়েই চেন্নাই লক্ষ্যে পৌঁছে যায়। চেন্নাইয়ের ঋতুরাজ গায়কোয়াড় ম্যাচে সেরা হয়েছেন। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতার নাইট রাইডার্স আজ সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। খেলা শুরু দুপুর 3:30। আহমেদাবাদে অপর ম্যাচে গুজরাট টাইটান্স খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। খেলা শুরু সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভার সবকটি বুথে আগামী 21 মে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের। ভোট গণনা 24 মে। দক্ষিণ 24 পরগনা 2টি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে পুনর্নির্বাচনে 90% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, অসম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে 165 জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার ও 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করেছে। খবর শেষ হলো, এর পরের খবর 7:25।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: শুরু হচ্ছে আজকের চাষবাস।
1: গ্রামবাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন সঞ্চিত প্রাণী খাদ্যের মাধ্যমে প্রাণী দেহে বিষক্রিয়া ও তার প্রতিকার, এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাপস কুমার সর।
2: বিশেষ করে প্রাণীপালক বন্ধুদের বলতে চাইছি যে এটা ঠিক যে বর্ষাকাল, গরমকাল, শীতকাল এমনকি অন্যান্য সময়েও কিন্তু আপনাদের প্রাণীদের খাওয়ারের জন্য খাদ্যদ্রব্য, খাদ্যশস্য, সাইলেজ এগুলো আপনারা জমা করে রাখেন এবং জমা করে রাখতেও হয়, কারণ প্রতিদিন চারণভূমিতে নিয়ে যাওয়া এটা বাস্তবসম্মত নয়। হ্যাঁ, এর ফলে এই সঞ্চিত প্রাণী খাদ্যে ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়ে তাদের থেকে কিছু ছত্রাক নিঃসৃত টক্সিন এবং ব্যাকটেরিয়া নিঃসৃত টক্সিন। ব্যাকটেরিয়া নিঃসৃত টক্সিনের মধ্যে দুটি হচ্ছে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে বোটুলিনাম টক্সিন আর একটা হচ্ছে টিটেনাস টক্সিন। তো এটা প্রাণী চিকিৎসকরা খুব ভালোভাবেই এটা তারা ডায়াগনোসিস করতে পারেন এবং এর জন্য অ্যান্টিটক্সিন বাজারে পাওয়া যায় এবং এছাড়াও যে তার চিকিৎসা পদ্ধতি মানে অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ বা অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে তারা চিকিৎসা করে থাকেন, এটা নিয়ে ভাবনার বিশেষ কিছু আমাদের নেই। কিন্তু ছত্রাক নিঃসৃত টক্সিনগুলোর বিশেষ কোনো চিকিৎসা ব্যবস্থা নেই, মানে আমি বলতে চাইছি যে একদম স্পেসিফিক অ্যান্টিডোট যেটাকে আমরা বলি, যে কোনো টক্সিন বা যে কোনো বিষাক্ত পদার্থের ক্ষেত্রে যে এমন একটা রাসায়নিক যেটা দিয়ে চিকিৎসা করলে ওই বিষক্রিয়া সঙ্গে সঙ্গে কিন্তু ঠিক হয়ে যাবে এবং আক্রান্ত প্রাণীগুলো রিকভার করে যাবে। তো সেইটা যখন আমাদের হাতে নেই ছত্রাক নিঃসৃত টক্সিনের বিষক্রিয়াগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি কয়েকটি উপায় আপনাদের বলে দিচ্ছি যে কতগুলি সহজ উপায়। যেমন ধরুন আপনাদের বাড়িতে অনেকেরই কিন্তু উনুনে রান্না হয় এবং আপনাদের কিন্তু কাঠ কয়লাটা, পোড়া কাঠ কয়লাটা হাতের পাশেই থাকে। এছাড়াও কিন্তু যে সমস্ত আনাজপত্র তাদের খোসাগুলোকে আপনারা কিন্তু আগুনে পুড়িয়ে আপনারা ওই পোড়া কয়লার গুঁড়োটাকে জলে মিশিয়ে আপনারা যে কোনো গবাদি প্রাণী বা অন্যান্য প্রাণী, কুকুর, বিড়াল ইত্যাদি ক্ষেত্রে, ঘোড়ার ক্ষেত্রেও আপনারা কিন্তু ওই জলে মিশিয়ে কাঠ কয়লার গুঁড়ো বা কয়লার গুঁড়োকে আপনারা জলে মিশিয়ে খাইয়ে দিতে পারেন। সেক্ষেত্রে এইগুলো কি করে না, এই কাঠ কয়লার গুঁড়োগুলো গিয়ে ওই সমস্ত টক্সিন বা বিষাক্ত পদার্থকে নিজেদের সঙ্গে জড়িয়ে নেয়। জড়িয়ে নিয়ে যখন গবাদি পশুর পায়খানা হয় বা অন্যান্য প্রাণীর পায়খানা হয়, সেই পায়খানার সঙ্গে টক্সিন সহ বা বিষাক্ত পদার্থ সহ শরীর থেকে কিন্তু বেরিয়ে যায়। তাহলে এটা একটা সহজ পদ্ধতি যে কাঠ কয়লার গুঁড়ো বা আনাজপত্র আগুনে পুড়িয়ে নিয়ে সেটাকে কয়লা করে নিয়ে গুঁড়ো জলের সঙ্গে মিশিয়ে আপনারা খাওয়াতে পারেন গবাদি প্রাণী বা অন্যান্য প্রাণীদের বিষক্রিয়ার ক্ষেত্রে। আরেকটা উপায় বলছি, কিছু কিছু প্রাণী যেমন কুকুর, বিড়াল ইত্যাদি এরা বমি করতে পারে, তাহলে এদের ক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে বিষক্রিয়া হয়েছে এবং অনেকটা বিষাক্ত পদার্থ বা টক্সিন কুকুর বিড়াল খেয়ে ফেলেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যেমন আপনি কাঠ কয়লার গুঁড়ো ব্যবহার করতে পারেন তেমনি বমি করতে পারে এমন কিছু জিনিস আপনারা ব্যবহার করতে পারেন। যেমন একটা সহজ উপায় হচ্ছে, আপনারা জানেন যে একটুখানি হালকা গরম জলে একটু বেশি নুন দিয়ে যদি খাইয়ে দেন না, দেখবেন যে কুকুর বা বিড়াল কিছুক্ষণের মধ্যে কিন্তু বমি করে ফেলতে পারে। এই যে বমি করে ফেললো তার মানে কিন্তু অন্ত্রনালী থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ অনেকটা পরিমাণে বমির মাধ্যমে বেরিয়ে এলো। তার মানে কি, এই টক্সিন এবং বিষাক্ত পদার্থগুলো অন্ত্রনালীতে শোষিত হয়ে তা রক্ত সংবহনে যেতে পারছে না এবং যার ফলে ওই গবাদি প্রাণী বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তার বিষক্রিয়ার কুপ্রভাবটা অনেক কম হচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে যদি সঙ্গে সঙ্গে এগুলো আপনি করতে পারেন, কাঠ কয়লারগুলো খাওয়াতে পারেন বা বমি করানোর জন্য নুন জল ইত্যাদি বা একটুখানি নুন জিভের পেছনের দিকে রেখে দেন, সেক্ষেত্রেও কিন্তু কুকুর বা বিড়াল বমি করে ফেলতে পারে এবং অনেকটা কিন্তু বিষাক্ত পদার্থ বা টক্সিনগুলো শরীর থেকে বেরিয়ে যেতে পারে এবং বিষক্রিয়ার কুপ্রভাব অনেকটাই কমে যেতে পারে এবং আপনি আপনার আক্রান্ত প্রাণীকে সুস্থ করে তুলতে পারেন। এছাড়াও নিকটবর্তী প্রাণী চিকিৎসকের সাহায্য নিতে ভুলবেন না কিন্তু।
1: এতক্ষণ শুনলেন সঞ্চিত প্রাণী খাদ্যের মাধ্যমে প্রাণীদেহে বিষক্রিয়া ও তার প্রতিকার, এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাপস কুমার সর।
0: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার বেশিরভাগ জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির অনেক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির কোথাও কোথাও। আবহাওয়া সতর্কবার্তা জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা, ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সংলগ্ন জেলাগুলির দু এক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দু এক জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু এক জায়গায় ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, আর সেই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি।

আকাশবাণী কলকাতার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অনুষ্ঠান পত্রপাঠ রোগ বিদায়। প্রশ্ন আপনাদের, উত্তর দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাড়ের ক্ষয় থেকে স্ট্রোকের ভয়, আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় প্রশ্ন আমরা জানাব ডাক্তারবাবুদের, এবং তাদের থেকে পাওয়া সঠিক ও নির্ভরযোগ্য উত্তর পরামর্শ পৌঁছে দেব আপনাদের কাছে। প্রশ্ন পাঠাতে পারেন ইমেলে, আমাদের ইমেল আইডি healthsection.akashbanikolkata@gmail.com, healthsection@gmail.com, অথবা চিঠি পাঠান এই ঠিকানায়, পত্রপাঠ রোগ বিদায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন প্রতি মাসের প্রথম রবিবার রাত 8:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন AIR অ্যাপে। তাহলে আর দেরি কিসের, চটপট পাঠিয়ে দিন আপনাদের প্রশ্ন ইমেল বা চিঠিতে পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানে।

0: এখন শুনবেন আপনার স্বাস্থ্য। আজ বিশ্ব হাস্য দিবস, সেই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন হাসির প্রয়োজনীয়তা, বলছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক নীলাঞ্জনা সান্যাল।
1: ১৯৯৯ সালে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের প্রধান সচিব

0: মার্টিন সেলিগম্যান মনস্তত্ত্বের এক নতুন দিশা তুলে ধরেন, ইতিবাচক মনোবিদ্যা বা পজিটিভ সাইকোলজি, মানুষের আচরণে অস্বাভাবিকতা না দেখে তার সদর্থক বৈশিষ্ট্যগুলো বা জীবনের ইতিমূলক শর্তগুলোর দিকে মনোযোগ দিতে বলেন। এই প্রেক্ষাপটেই মানুষের আবেগের প্রকাশভঙ্গির সীমানায় হাসি বা রসিকতা বোধ করার সদর্থক মানসিকতার প্রসঙ্গ আসে। জন্মের সাথে সহজাত প্রবৃত্তিগুলোর দুটো খুব প্রয়োজনীয় আবেগ আচরণের, একটি হল কান্না, অপরটি হাসতে পারার ক্ষমতা। কান্না শুরু থেকেই বিকাশের মধ্যে থাকে, হাসি আসে অপেক্ষাকৃতভাবে আরেকটু পরে। যে কোনো অস্বস্তির প্রকাশ কান্নায় আসে, স্বস্তি বা খুশি প্রকাশের জন্য হাসি। হাসি তাই অন্যের সাথে ভাব বিনিময়ের গোড়ার মাধ্যম। হাসি আমার তোমার কোলে, তোমার গায়ের গন্ধে, তোমার আমাকে জড়িয়ে ধরার ভঙ্গিতে স্বস্তির বোধ দেয়। আরেকটু বড় হলে, তুমি কোলে নিলে, আরেকটু পরে আদর করলে, তারও পরে খেলনা কিনে দিলে বা আমার সাথে খেললে অনেক অনেক খুশির দোতক। হাসি সম্পর্ক তৈরি করতে সাহায্য করে, হাসির প্রকাশ অন্যকে গ্রহণ করা বোঝায়। হাসি বা রসবোধ পরিস্থিতিকে হালকা করে ভালো লাগার আমেজ আনে। বিশ্বের যে কোনো সমাজে সামাজিক আদান প্রদানে দেখা যায়, এমনকি যে শিশু অন্ধ বা বধির অন্যের হাসি শুনতে পায় না, অন্যের হাসি মুখ দেখতে পারে না, সেও নিজে হাসে। তাই হাসি একটি সর্বজনীন ভাষা হিসেবে স্বীকৃতি পায়। হাসি খুশি মুখের আদল তাই সবার প্রিয়। সব রকম সংস্কৃতিতে সামাজিকভাবে গৃহীত হয়, এদের হাসি উপস্থিত অন্যের মুখেও হাসির প্রতিফলন ঘটায়। স্বাভাবিক হাসির শুরু আমাদের সংবেদনশীলতার সাথেই। অন্য সংবেদন যেমন দেখা, শোনা, ঘ্রাণ নেওয়া বা স্বাদ নেওয়া, স্পর্শ অনুভব করার মতো হাসির উদ্দীপকও মস্তিষ্কে গিয়ে একটা বিশেষ মুখভঙ্গির মাধ্যমে প্রকাশিত হয়। বিজ্ঞান জানায়, দুটি বিশেষ মুখের পেশি গালে জাইগোম্যাটিক মেজর, ঠোঁট কুচকে ওপরে তোলে, আর অরবিকিউলারিস অকিউলি চোখের ভাষায় ও চোখের বাইরের দিকের পেশিকে সংকুচিত করে আমাদের হাসি ফুটিয়ে তোলে। এই দুটি পেশি আক্ষরিক অর্থে সাবলীল হাসির প্রকাশক। হাসির সাথে আমাদের আবেগের উন্মোচন জড়ানো থাকে। হাসি আমাদের উজ্জ্বল আবেগের ছটা। হাসি একটি সামাজিক আচরণ যার সাথে কোনো আচরণজনিত ফলাফল জড়িত থাকে। আমি যেমন হাসতে পারার মধ্যে সদর্থক আবেগের টুকরো তুলি, তেমনি মনের কষ্ট চেপে রাখার জন্যও মানুষ কিন্তু মন ঠকানো হাসি হাসে। পরীক্ষা করে দেখা গেছে, সাবলীল হাসি ভরা মুখের মানুষের সাথে কাজ করতে পারলে মানুষ বেশি উৎপাদন করে। দেখুন হাসির সংসর্গে ঠিক উল্টো ফল পাওয়া যায়। বৌদ্ধ দর্শনে হাসি শান্তি ও স্বস্তির আনয়ক। সব ধর্মের মতে হাসি আনন্দবোধের উৎস স্বরূপ। হাসির অভ্যাস মানুষকে সদর্থকতায় হাঁটতে শেখায়। একজনের থেকে আরেকজনের মধ্যে প্রতিফলিত হয়ে হাসি একটা সুন্দর সম্পর্ক শৃঙ্খল তৈরি করে। হাসি জীবনে বৈচিত্র্য আনে, জীবনে হাসতে পারার ক্ষমতা, আত্মবিশ্বাস বাড়ায়, ব্যক্তিগত জীবনে ইতি সুরের মূর্ছনা তৈরি করে। হাসি বৌদ্ধিক বৈশিষ্ট্যকে আমাদের উজ্জ্বল করে, জীবনের সাথে আমাদের অনেক বেশি যুক্ত করে, সুস্বাস্থ্য ও সুস্থিরতার কারণ হয়ে ওঠে। তাই শেষ করার আগে বলি, দুঃখ মুছে হাসতে থাকো, জীবনটাকে তুঙ্গে রাখো।
1: আজ বিশ্ব হাস্য দিবস, সেই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন হাসির প্রয়োজনীয়তা, বললেন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক নীলাঞ্জনা সান্যাল।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। প্রাত্যহিকী।

0: অন্ধকার সরিয়ে আলোর জোয়ারে জেগে উঠছে প্রকৃতি। নতুন দিনের নতুন স্বপ্নে আপনাদের সবাইকে প্রাত্যহিকীতে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমাদের শুনছেন সবাই সুস্থ আছেন এবং বেশ ভালো আছেন।
1: শুরুতেই তাহলে আজকের দিনের কথা, আজ 3রা মে। আজ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস। 3রা মে বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস বা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে হিসেবে পালন করার প্রস্তাবটি গ্রহণ করা হয় রাষ্ট্রপুঞ্জের 1993 সালের 20শে ডিসেম্বরের সাধারণ সভায়। যে কোনো গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মুক্ত, বহুত্ববাদী, স্বাধীন প্রেস এক অপরিহার্য উপাদান। ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশের কাছে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় প্রেসের স্বাধীনতা কতটা রক্ষিত হচ্ছে তা পর্যালোচনা করার জন্য বিশ্বের চিন্তাশীল মানুষেরা 3রা মে অর্থাৎ আজকের দিনটির জন্যই অপেক্ষা করে থাকেন।
0: সাহিত্যিক নরেশ চন্দ্র সেনগুপ্তের জন্মদিন আজ। লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী, অধ্যাপক এবং প্রগতিশীল সাহিত্যিক নরেশ চন্দ্র সেনগুপ্ত জন্মগ্রহণ করেছিলেন 1883 সালের আজকের দিনে টাঙ্গাইলে। আইন সংক্রান্ত গ্রন্থ যেমন তিনি রচনা করেছেন, তেমনি বহু প্রবন্ধ, গল্প, নাটক এবং উপন্যাস লিখেছেন। নরেশ চন্দ্র সেনগুপ্ত বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ অনুবাদ করেন ইংরেজিতে। প্রথম জীবনে তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগ দেন। বাংলা সাহিত্যে নতুন ও প্রগতিশীল চিন্তা বিস্তারের ক্ষেত্রে নরেশ চন্দ্র সেনগুপ্তের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
1: স্মরণ করব কথাশিল্পী প্রেমেন্দ্র মিত্রকে। 1988 সালের আজকের দিনেই আমরা হারিয়েছি কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, গল্পকার এবং চলচ্চিত্রকার প্রেমেন্দ্র মিত্রকে। বাংলা সাহিত্য জগতের এক নক্ষত্র পতনের দিন আজ 3রা মে। কল্লোল যুগের অন্যতম প্রধান সাহিত্য ব্যক্তিত্ব শ্রী ঘনশ্যাম দাস ওরফে ঘনাদার সৃষ্টিকর্তা এই মানুষটির আত্মপ্রকাশ কবি হিসেবে কল্লোল পত্রিকায়। প্রথম গল্প শুধু কেরানি প্রকাশিত হয় 1924-এর প্রবাসীতে। ঘনাদাকে নিয়ে প্রেমেন্দ্র মিত্রের প্রথম গল্প মশা। পরবর্তীকালে আরও 3টি জনপ্রিয় চরিত্র তিনি সৃষ্টি করেছিলেন, বিজ্ঞান গবেষক মামাবাবু, ডিটেকটিভ পরাশর বর্মা এবং ভূত শিকারী মেজকর্তা। পত্রিকা সম্পাদনা করেছেন রংমশাল, কবিতা, কালীকলম, নবশক্তি প্রভৃতি। বাংলা গান রচনাতেও তিনি ছিলেন জনপ্রিয়। প্রায় 70টি চিত্রনাট্য রচনা ছাড়াও প্রেমেন্দ্র মিত্র পরিচালনার কাজ করেন 14টি ছবির। একাডেমি রবীন্দ্র পুরস্কারের পাশাপাশি তিনি ভূষিত হন পদ্মশ্রী ও দেশিকোত্তম উপাধিতে। তিনি পরিচিত ছিলেন কৃত্তিবাস ভদ্র এই ছদ্মনামেও।

ফিরোজা বেগমের কণ্ঠে যে গানটি শুনছিলাম, এই গানের রচয়িতা প্রেমেন্দ্র মিত্র। শুনব সমবেত কণ্ঠে দেশবন্দনা।

0: দেশবন্দনা শুনছিলাম সমবেত কণ্ঠে।
1: আপনাদের চিঠিতে আসবো, কিন্তু তার আগে আরও একবার আপনাদের মনে করিয়ে দিই এই মাসের এই পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয়, ছায়া তরু রবীন্দ্রনাথ। আঁখি চাহে তব মুখপানে, তোমারে জেনেও নাহি জানে, কিসের নিবিড় ছায়া নিয়েছে স্বপন কায়া তোমার মর্মের মাঝখানে। এত কথা, এত আলোচনা, এত শব্দরাশি তাঁকে ঘিরে, তবু আজও জানা অজানা, পরিচয় অপরিচয়ের মাঝে কখনো কখনো আধেকলীন হয়ে থাকেন রবীন্দ্রনাথ, কখনো জেগে ওঠেন অন্তর্মহলে আচম্বিতে। তবে একটা বিষয় নিয়ে সংশয়ের অবকাশ নেই, দারুণ নিদাগ বেলায় বনস্পতি হয়ে আমাদের ভরসা যোগান রবীন্দ্রনাথই, দেন শুভবোধের মঙ্গল ভাবনার ছায়া, আশ্রয় হয়ে ওঠা সেই রবীন্দ্রনাথকে ঘিরে আপনার অনুভূতি লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি @gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায় প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001 এই ঠিকানায়। মে মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয়, ছায়া তরু রবীন্দ্রনাথ।

চোখ রাখবো আজকের প্রথম চিঠিতে, লিখেছেন অনিলেশ গোস্বামী, আপনি থাকেন শ্রীরামপুর। বন্ধু প্রাত্যহিকি, খরগ্রীষ্মের অগ্নিবাণে যখন ঝলসে যায় চরাচর, তখন শান্ত স্নিগ্ধ বটবৃক্ষের নিচে যেমন আশ্রয় খুঁজে মানুষ, তেমনি আমার মনের আশ্রয় রবীন্দ্রনাথের স্নিগ্ধ শীতল ছায়ায়। দৈনন্দিন জীবনের টানা পড়িনে যখন আমার মন বিক্ষিপ্ত, নিতান্ত কাছের মানুষের ব্যবহারেও জীবনে জমতে থাকে গ্লানি আর হতাশা, তখন রবীন্দ্রনাথের বোঝাপড়া কবিতাটি আমাকে পথ নির্দেশ করে। আমি মনে মনে উচ্চারণ করি, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে, তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। এই কবিতার ছত্রে ছত্রে আমি পাই জীবনে পথ চলার নির্দেশ। দুঃখের কষাঘাতে মন যখন জীর্ণ, আমার সামনে হাতটি বাড়িয়ে দেন তিনি। প্রিয়জনকে হারিয়ে মন যখন হাহাকার করে ওঠে, জীবন স্তব্ধ শূন্য মনে হয়, তখন সেই অন্ধকারে পথ দেখান তিনি। আমি উচ্চারণ করি, যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। এই কথাগুলি আমার আশ্রয়, আমার জীবন বেদ। বন্ধু, এবারে তার গানের কথা বলি। রবীন্দ্রনাথের গান আমার আনন্দ ও প্রাণের আরাম। প্রতিদিনের তুচ্ছতার ঊর্ধ্বে যদি আমার কণামাত্র উত্তরণ ঘটে থাকে, তার জন্য আমি ঋণী এই সঙ্গীত ধারার কাছে। তার গানের ভিতর দিয়ে যদি একটুখানি ভুবন দেখতে পারি, তখন আমার আকাশ বর্ণাঢ্য বাগ্ময় হয়ে ওঠে। প্রখ্যাত এক কবির কথায়, রবীন্দ্রনাথের গানের সামনে দাঁড়ালে সরে যায় আমাদের সমস্ত মিথ্যে, সরে যায় সাজিয়ে কথা বলার সংসার। আমার স্বরচিত একটি কবিতার কয়েকটি লাইনে শেষ করছি। তোমার সঙ্গে প্রাণ বেঁধেছি, ভুলে গেছি কখন কবে, জানি আরও অনেকটা পথ তোমায় নিয়ে চলতে হবে, ঝর্ণাধারায় স্নাত হব এমন আশায় পাত বুঝে হাত, যা কিছু সব দীর্ঘ আমার, জীর্ণ আমার একটু ঝরুক রবীন্দ্রনাথ। লিখলেন অনিলেশ গোস্বামী, শ্রীরামপুর থেকে।

প্রভাত সখা প্রাত্যহিকীকে এবারে লিখছেন গৌতম পতি, কুলবেড়িয়া তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। সব তরু ছায়া দেয় না, ছায়া দিতে হলে মহিরুহ হতে হয়। স্বামীজিকে তার গুরু ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিশাল বটবৃক্ষ হয়ে মানুষকে ছায়া দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু রবীন্দ্রনাথকে তেমন কথা কেউ না বললেও তিনি আপন কর্মকৃতিত্বে মানব সমাজের কাছে এক বিশাল ছায়া তরু। তপ্ত মধ্যাহ্নে ক্লান্ত পথিক যেমন একটি মহিরুহের নিবিড় ছায়ায় আশ্রয় খুঁজে পায়, তেমনি বাঙালির দৈনন্দিন জীবনে আনন্দ বেদনা সংকট আর সংশয় প্রেম কিংবা বিচ্ছেদে পরম আশ্রয়ের নাম রবীন্দ্রনাথ। আমাদের প্রতিটি অনুভূতির জন্য তার গান, কবিতা, গল্প, উপন্যাস, দর্শন, প্রবন্ধ ও শিল্প আছে। তাই শুধু সাহিত্যিক নন, তিনি আমাদের জীবনের এক নির্ভরযোগ্য ছায়া। ছোটবেলায় যখন অভাবের নিষ্ঠুর তাড়নায় আমাদের পরিবার জর্জরিত, তখন বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা সঙ্গীতটি ভেঙে না পড়ে ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছে। আবার কোনো কাজে যখন পাশে কাউকে পাইনি, তখন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আমাকে প্রেরণা দিয়েছে, উৎসাহিত করেছে। চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির আমাকে শিখিয়েছে কিভাবে প্রতিকূলতার মধ্যেও মাথা উঁচু করে বাঁচতে হয়। তার কবিতা আমাকে ধর্ম ও বর্ণের সংকীর্ণতা থেকে মুক্তি দিয়েছে। তিনি যেমন বসন্তে আমাদের হৃদয় নাচিয়ে তোলেন, তেমনি শ্রাবণের অঝোর ধারায় আমাদের চোখের জল মুছিয়ে দেন। দেশকালে সীমানা ছাড়িয়ে তিনি বিশ্ব মানবতার কথা বলেছেন। অশান্ত পৃথিবীতে যখন মানুষে মানুষে হানাহানি, ক্ষমতা ও দম্ভের যখন দেশে

0: দেশে যুদ্ধের দামামা, তখন তার বরিশো ধরা মাঝে শান্তিরও বাড়ি গানটি শান্তির বাণী প্রচার করে। বাঙালির মেধা ও মননের গভীরে তিনি এমন এক শিকড় ছড়িয়ে দিয়েছেন যা এত বছর পরেও সমান সজীব। তাই তিনি আমাদের জীবনের ধ্রুব তারা, রবীন্দ্র ছায়া তরুতলে এসে দাঁড়ালে আজও মেলে পরম শান্তি। গৌতম পুতি, আপনার চিঠি পড়ছিলাম, আপনি লিখেছেন কুলবেড়িয়া তমলুক পূর্ব মেদিনীপুর থেকে। পরে চিঠিতে যাব, তবে তার আগে বিজ্ঞাপন বিরতি।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

বিজ্ঞাপনের পর আবারও ফিরে এলাম আপনাদের চিঠিতে। পরে চিঠি লিখেছেন ধীরেন বসাক, আপনি থাকেন ফুলিয়া চটকাতলা নদিয়ায়। প্রিয় প্রাত্যহিকী, ছায়াতরু শব্দটি যেমন শীতল আশ্রয়ের প্রতীক, তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাঙালি জাতির কাছে তেমনটি। তার সৃষ্টিকর্ম, চিন্তা ও দর্শন আজও আমাদের জীবনে প্রশান্তি ও পথ নির্দেশ দেয়। রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম যেন এক বিস্তৃত বৃক্ষের মতো, যার শিকড় প্রথিত বাংলার মাটিতে আর ডালপালা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। তার কবিতা, গান, গল্প, উপন্যাস মানুষের মনকে ছুঁয়ে যায় গভীরভাবে। গীতাঞ্জলি থেকে শুরু করে অসংখ্য গান ও রচনায় তিনি মানবতার কথা বলেছেন, প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছেন এবং জীবনের গভীর সত্য প্রকাশ করেছেন। ছায়াতরু হিসেবে রবীন্দ্রনাথ শুধু সাহিত্যেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি শিক্ষাবিদ, দার্শনিক এবং সমাজ সংস্কারক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শান্তিনিকেতনের প্রতিষ্ঠার মাধ্যমে তিনি এক নতুন শিক্ষা ব্যবস্থার সূচনা করেন, যেখানে প্রকৃতি ও মানবিকতার সমন্বয় ঘটেছিল। আজও জীবনের নানা ক্লান্তি, দুঃখ ও অনিশ্চয়তার মাঝে রবীন্দ্রনাথের লেখা আমাদের মনে শান্তির ছায়া ফেলে, তার গান আমাদের মনকে সান্ত্বনা দেয়, তার কবিতা আমাদের ভাবতে শেখায়। তাই তিনি শুধু একজন কবি বা সাহিত্যিক নন, বরং এক অনন্ত ছায়াতরু, যার ছায়ায় বাঙালি জাতি যুগে যুগে আশ্রয় খুঁজে পায়। লিখলেন ধীরেন বসাক, ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে।

বৈশাখী মুখোপাধ্যায়, থাকেন শিবতলা লেন শিবপুর হাওড়ায়, লিখছেন প্রাণের কথা প্রাত্যহিকই, পৌঁছে দিও খোলা চিঠিখানি তাকে। কাকে? ওই যে তোমাদের রবি ঠাকুর আর আমার চিরসখা, তাকেই। শোনো হে সখা, আমি সেই যোগাযোগের কুমুর মতো, আমার তো দরকার একটা মুক্ত আকাশ, বিস্তৃত নির্জনতা, আর তারই মধ্যে এমন একজন কেউ যাকে মন প্রাণ সঁপে দেওয়া যায়। তুমি তো সেই, তোমার সুরে সুর মেলাতে শিখিয়েছ তুমি। সেদিন ব্যস্ত মুহূর্তে বাবা যেই কাগজ পড়ে জানালো সাত সমুদ্র পারের যুদ্ধ বিভীষিকার কথা, তুমি গর্জে উঠে বললে হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব। শর্ত অনুযায়ী সুর মেলালাম, শুনি তাই আজি মানুষ জন্তুর হুহুঙ্কার, দিকে দিকে উঠে বাজি। বলতে ভুলেছি, সেদিন ক্লাসে ছুটি গল্প পড়াতে পড়াতে গল্প শেষে ফটিক যখন বলল, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি।

0: নেভা গলায় মুবারক বলল, ম্যাম আজ একটু দেরি করে আমাদের ছুটি দিন না। দেখো স্কুলকে ওরা দশটা চারটের জেলখানা ভাবে না। কর্মক্ষেত্রে ট্রেনিংয়ে গিয়ে জানলাম অফিসার আসবেন না। ভাবলাম তবে আমি যাই কেন। কড়া চোখে নরম সুরে জয়ের মন্ত্র দিলে, আপনা মাঝে শক্তি ধরো, বাস মারের সাগর পাড়ি দিলাম। কিন্তু আমি যে সেই সাধারণ মেয়েটি, যখন তোমার বেদনাহত কণ্ঠ বলে সাথী হারার গোপন ব্যথা, বলবো যারে সেজন কোথা, তখন মনে হয় বিশ্বাস বলে কি কোনো শব্দ নেই। বুঝিয়ে দাও তুমি, মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক, সুর মেলাই বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমার
1: সাথে যোগে যেথায় বিহারো।
0: বৈশাখী মুখোপাধ্যায় শিবতলা লেন, শিবপুর।

যাব পরের চিঠিতে লিখেছেন অরিজিৎ দাস অধিকারী, তেমাথানি সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রাণের প্রাত্যহিকী। বাজিয়ে রবি তোমার বিনে, আনলো মালা জগৎ জিনে, তোমার চরণ তীর্থে মাগো জগৎ করে যাওয়া আসা। জীবনের শুরু থেকে শেষ প্রতিটি পর্বেই রবি রশ্মির প্রকাশ, প্রভাত রবির ছবি আঁকে ধরা সূর্যমুখীর ফুলে, তৃপ্তি না পায় মুছে ফেলে তায় আবার ফুটায় তুলে। ঋষিকবির জীবন দর্শন আমাদের যুগ যুগান্তের পথপ্রদর্শক। বাংলা সাহিত্যের এই মহিরুহর সৃষ্টির ছায়ায় আজও বাঙালির মনন আশ্রয় খুঁজে পায়। তিনি প্রকৃত ছায়াতরু, যেখানে ক্লান্ত মন খুঁজে পায় আত্মার শান্তি ও আশ্রয়। নিঃসঙ্গতায় সঙ্গী পাই, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে মন্ত্রে। প্রকৃতির সঙ্গে মানব মনের মেলবন্ধনের সঙ্গে বিশ্ব চেতনার প্রকাশ, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। আবার তাঁরই আহ্বান, মরণ রে তুহু মম শ্যাম সমান। জন্ম আর মৃত্যু দোহে মিলে জীবনের খেলা, যেন চলার পথে পা ফেলা পা তোলা। গল্প উপন্যাস নাটক প্রহসন পত্রসাহিত্যের সঙ্গে গানের বাণীর শব্দ পুষ্পচয়নে ও সুরের পরতের বিস্তারে তপ্ত মরু আদ্র হয়। পোস্টমাস্টার গল্পের নিঃসঙ্গতা, ডাকঘরের মুক্তির আকাঙ্ক্ষা, ঘরে বাইরে উপন্যাসে জাতীয়তাবাদীর দ্বন্দ্বের সঙ্গে রক্তকরবীর যান্ত্রিক সভ্যতার অমানবিক শোষণ ও পুঁজিবাদের লালসার বিরুদ্ধে মানবতার জয়গানে তিনি ছায়াতরু। সেই ছায়ায় আনন্দে গাই আমরা নতুন যৌবনের দূত, বিষাদে আমার সকল দুঃখের প্রদীপ, ব্যর্থ প্রেমে যে ছিল আমার স্বপ্নচারিণী। তমসার আধারে মনকে বোঝাই, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্য রিলাও সহজে। তার সাহিত্য মানবতার কথা বলে, সাম্যের কথা বলে এবং চিরন্তন সৌন্দর্যের সন্ধান দেয়। তাই রবীন্দ্রনাথ কেবল একজন কবি নন, তিনি এক ছায়াদানকারী তরু, যা সৃষ্টির আশ্রয়ে বাঙালি চিরকাল খুঁজে নেয় মনের আরাম প্রাণের শান্তিকে। তাই বলি তুমি রবে নীরবে হৃদয়ে মম। বিশ্বব্যাপী ঘোর আধার, আলো নাই দিশা নাই, মতান্তর থেকে মনান্তরের ঢেউ সন্ত্রাস রণহুঙ্কার। সমস্ত সংকীর্ণতা মলিনতা কুণ্ঠাবোধকে সরিয়ে আঁকড়ে ধরি ছায়াতরুকে, তাহলেই সমগ্র জগতে ধ্বনিত হবে সেই মন্ত্র, আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর। লিখলেন অরিজিৎ দাস অধিকারী, তেমাথানি সবং, পশ্চিম মেদিনীপুর থেকে।

দিলশাদ গার্ডেন নতুন দিল্লি থেকে এবারে চিঠিটি এসেছে। লিখেছেন কেয়া মাইতি। প্রতিনিয়ত আমাদের আনন্দে যন্ত্রণায়, দুঃখে কষ্টে প্রতিকূলতায় সর্বদা ছায়াতরুর মতো রক্ষা করেছেন আমাদের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর সাহিত্য সম্ভারের ছন্দে, রূপে, রসে, স্নিগ্ধতায়, সৌন্দর্যে তৃষ্ণার্ত মানুষকে জল দান করেছেন। চণ্ডালিকা যেমন তৃষ্ণার্ত বৌদ্ধ ভিক্ষুকে জল দান করেছিলেন, আমরাও জীবনে বাঁচার মন্ত্র খুঁজে পেয়েছি সেই সাহিত্যের বারি ধারায়। রবীন্দ্রনাথ আমাদের ডানা মেলে ওড়বার আকাশ, আবার ডানা গুটিয়ে বসবার বাসাও, সবই রয়েছে রবীন্দ্রনাথের তরুছায়ায়। আকণ্ঠ বিচ্ছেদ বেদনার গরল তার লেখনীতে অমৃতধারার মতো ঝরে পড়েছে প্রতিটি কবিতায়, গল্পে, উপন্যাসে। তাকে বলতে ইচ্ছে করে, তোমাকে ছবির মধ্যে পাই না, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাহি জানে তব সুর বাজে মোর গানে। দারুণ নিদাগ বেলায় বনস্পতি হয়ে আমাদের ভরসা যোগান রবীন্দ্রনাথই। আমাদের সৌন্দর্য বোধে, জ্ঞানে, শুভ বুদ্ধির মঙ্গল ভাবনার ছায়া হয়ে মহিরুহের মতো আমাদের মননে, চিন্তায়, ব্যাপ্তিতে তিনি সদা জাগ্রত রয়েছেন। গ্রাম ছাড়িয়ে রাঙামাটির পথে, ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায়, সহজ পাঠের সহজ কথায়, আবার একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দুতে, সর্বত্র তাঁর বিচরণ, সর্বত্র তাঁর লেখনীর স্পর্শে বটবৃক্ষের মতো ছায়া মেলে ধরেছেন আমাদের জীবনে। সভ্যতা যখন নৃশংসরূপে ধ্বংসের বীজ হয়ে পৃথিবীকে নিঃশেষ করার নেশায় মেতে উঠেছিল, তখনও তাঁর লেখনীতে ঝরেছিল আগুন, বিশ্বের মানুষের কাছে সাড়া জাগিয়েছিল তাঁর প্রতিবাদী ছত্রছায়া। আফ্রিকা কবিতায় তিনি লিখেছিলেন, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এই তরুর ছায়ায় অবগাহন করে আমরা ধন্য, আমরা সার্থক। কেয়া মাইতি, ঠিকানা দিলশাদ গার্ডেন, নতুন দিল্লি।

যাব পরের চিঠিতে। লিখেছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। খোলা জানালা প্রাত্যহিকী। হাওড়ার বালিতে আমার এক দিদার বাড়িতে প্রশস্ত ছাদে কাটানো সেই সন্ধ্যের কথা মনে আছে আজও। দিদা তখন সশরীরে নেই, কিন্তু আমার মামা, মাসিমা ও দাদা দিদিরা আছে। দিল্লিবাসী আমার আরেক মামাও সেদিন উপস্থিত। কিছুক্ষণ গল্প চলবার পর শুরু হলো গান, অবধারিতভাবেই রবীন্দ্রসঙ্গীত। এক মাসিমা গাইলেন দাঁড়াও আমার আখি রাগে, আরেক মাসিমার কণ্ঠে মেঘের পরে মেঘ জমেছে। আমার মামা আর মা একসঙ্গে শোনালেন ওগো নদী আপন বেগে। আমরা চুপচাপ বসে আছি দেখে আমার প্রবাসী মামা বললেন, তোরা যে কটা রবীন্দ্রসঙ্গীত জানিস তার প্রথম লাইনগুলো কাগজে লেখতো। আমরা মহা খুশি, কিছুক্ষণের মধ্যেই লেখা শেষ। খানিক পরে মামা বললেন, এই গানগুলোর মধ্যে যেটা সব থেকে ভালো জানিস সেইটা গিয়ে শোনা। আমি নিতান্ত বেসুরো, তাও মামার কথায় গিয়ে ফেললাম মম চিত্তে নীতি নৃত্যে। সেদিন এক সুরহীন কিশোরকে থামিয়ে দিল না কেউ। তারা ভরা আকাশের নিচে ছাদে পাতা মাদুরে বসে সেদিন আমরা রবীন্দ্রনাথকে নিজেদের বাড়ির লোক হিসেবে সঙ্গে রেখে কাটিয়েছিলাম বেশ কিছুটা সোনালি সময়। আমার মা খুব ভালো রবীন্দ্রসঙ্গীত আবৃত্তি করতেন। বলা যায় মার পুরস্কার পাওয়া রবীন্দ্রনাথের কবিতার সংকলনগুলি পড়েই আমার রবীন্দ্রনাথের রচনার সঙ্গে বেশ খানিকটা পরিচয় হয়েছিল। মা জীবনের শেষ প্রান্তে বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন। বিছানা থেকে ওঠার ক্ষমতা বা ইচ্ছে কোনোটাই মার ছিল না। মনে আছে 2007 সালের 22 শ্রাবণের দিন সন্ধ্যায় বাড়ি ফিরে মাকে বললাম, আজ 22 শ্রাবণ, তুমি একটা আবৃত্তি করো, দেখি মনে আছে কিনা। সামান্য হেসে মা ঘাড় নাড়লেন। চশমার খাপটা পাশেই ছিল, সহায়িকা দিদি মার চোখে চশমা পরিয়ে দিলেন। আমি এনে দিলাম সঞ্চয়িতা। এত ভারী বই নিয়ে শুয়ে পড়ব, আমায় বসিয়ে দাও, বললেন মা। মা উঠে বসছে। সকলেই আমরা বিস্মিত, সকলে মিলে আমরা মাকে বালিশে ঠেসান দিয়ে বসিয়ে দিলাম। মা আফ্রিকা পড়তে শুরু করলেন, বেশ কিছুটা এখনও মুখস্থ। সেদিন রবীন্দ্রনাথ যেন মার জীবনী শক্তি হয়ে উঠেছিলেন, মার অন্তরের ইচ্ছেকে হয়তো জাগিয়েও তুলেছিলেন। আজ মা নেই, মার পুরস্কার পাওয়া সেই বইগুলো আছে এখনও। আজও সঞ্চয়িতা হাতে নিয়ে নাড়াচাড়া করলে মনে পড়ে রোগজীর্ণ আমার মায়ের মুখ। সবটুকু প্রাণশক্তি উজাড় করে মা উচ্চারণ করছেন, এ সুযুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। লিখলেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 15।

অরূপ সরকার, আপনার চিঠি আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে লেখা। জীবনতরণের প্রতিটি ধাপে আগমন ঘটে নানাবিধ প্রতিবন্ধকতার। সেই প্রতিকূলতার মুহূর্তে আমাদের প্রয়োজন হয় মানসিক বল অথবা সান্ত্বনা লাভের। যদিও সেই সান্ত্বনাও সকলের ভাগ্যে জোটে না, কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি ধরি, নিঃসন্দেহে বলা যায় তিনি আমাদের সকলেরই ছায়াতরু। যে সমস্যাতেই পড়ি না কেন, তার লেখা গান কবিতা যেন মন্ত্রের মতো কাজ করে। সুখে দুঃখে, সর্বক্ষেত্রে, সর্বসময়ে তিনি আমাদের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। জীবিতকালে তিনি বহুবার মানসিক আঘাত পেয়েছেন, কিন্তু কখনো ভেঙে পড়েননি। প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও তিনি সৃষ্টি করে গেছেন অসংখ্য গান, কবিতা, গল্প ও উপন্যাস। আমাদের জীবনতরণী কখনো কখনো প্রতিকূলতার বালুচরে আটকে যায়। সেই সংকট থেকে মুক্তির পথ যখন খুঁজে পাই না, তখন তার রচনাই আমাদের দিশা দেখায়। মনে পড়ে তার সেই অমর গান, বিপদে মোরে রক্ষা করো এ নহে।

প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। আত্মবিশ্বাস যেন এক লহমায় ফিরে আসে। ঠিক তেমনি কর্মক্ষেত্রের ক্লান্তি, কোলাহল ও নানান ঝামেলা শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে মনকে শান্ত রাখতে তার গানই হয়ে ওঠে আমাদের একমাত্র আশ্রয়। তখন গুনগুন করে গেয়ে উঠি, ক্লান্তি আমার ক্ষমা কর।

0: হরি কফু, এইরকম অজস্র গান আছে। এই গানগুলি আমাদের মনকে নতুন করে উজ্জীবিত করে, উদ্বুদ্ধ করে বাঁচতে। তাই বলা যায়, যার কেউ নেই তার সঙ্গেও রবীন্দ্রনাথ আছেন সব সময়। তিনি আমাদের চিরন্তন ছায়া তরুণ। অরূপ সরকার, আপনি লিখলেন আসানসোল পশ্চিমবঙ্গ।
1: পরের চিঠিতে লিখেছেন অঞ্জন কুমার দাস, গ্রাম পোস্ট, কৃষ্ণনগর, জেলা পূর্ব মেদিনীপুর। বৈশাখ মাস আসলেই দেখি রবীন্দ্রনাথের কথা মনে পড়ে কিছু লোকের। আমার কিন্তু তা নয়। বছরের ১২টা মাসের ৩৬৫ দিনই রবীন্দ্রনাথের আশ্রয়ে কাটে। আমার বিছানার মাথায় আছে যেমন গীতা রাখা, তেমনই রাখা সঞ্চয়িতা। সংসারের টানা পড়ি নিয়ে যখন অসহায় হয়ে পড়ি, তখন এরাই আমার আশ্রয়স্থল হয়ে দাঁড়ায়। চোখের জল সংবরণ করে নিশ্চিন্তে সঁপে দিই। একাকিত্ব যখন গ্রাস করে, তখন রবীন্দ্রনাথের গানই সঙ্গ দেয়। সুন্দর প্রকৃতি যখন মোহময়ী রূপে এসে দেখা দেয়, তখনও খুঁজি রবীন্দ্রনাথের দৃষ্টি। তিনি যেন অন্তর থেকে দেখিয়ে দেন সেই অপরূপকে। যারা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলেন, তাঁরা আমাকে ছেড়ে চলে গেছেন অনেক দিন। এখন আমি রবীন্দ্রনাথের আশ্রয়ে বাঁচি। তাঁর জন্মদিন আসন্ন, তিনি আমার অন্তরে নতুন করে আসবেন এই প্রতীক্ষায় আছি। লিখলেন অঞ্জন কুমার দাস, গ্রাম পোস্ট, কৃষ্ণনগর, জেলা পূর্ব মেদিনীপুর।

0: ছায়া তরু রবীন্দ্রনাথ, পড়ছিলাম আপনাদের চিঠি। আবহাওয়ার খবরটি এবার জানিয়ে দিতে হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জানছি আজকের আকাশ কিছুটা মেঘলাই রয়েছে, সারাদিন মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ও 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.4 ডিগ্রি কম। সবচেয়ে কম তাপমাত্রা ছিল 22.4 ডিগ্রি সেলসিয়াস, এটিও স্বাভাবিকের থেকে নিচে 3.7 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ছিল শতকরা 98% আর সর্বনিম্ন শতকরা 67%। বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায় 11.3 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্ক বার্তা রয়েছে। আজ থেকে 5ই মে পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ঝোড়ো আবহাওয়া থাকবে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবী ভাইদের 3রা থেকে 5ই মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার খবরটিও জানিয়ে দিলাম। আর কি প্রাত্যহিকে তাহলে আজকের মতো শেষ করি, সময় তো একেবারেই শেষ।
1: আপনাদের সঙ্গে ছিলাম আমি অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়,
0: আমি সুচিস্মিতা গুপ্ত। সবাই খুব ভালো থাকুন।
1: নমস্কার।
0: নমস্কার।

আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভার সবকটি বুথে আগামী 21 মে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের, ভোট গণনা 24 মে। দক্ষিণ চব্বিশ পরগনা দুটি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে পুনর্নির্বাচনে 90% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, অসম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনে ভোট গণনা আগামীকাল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 3 ক্যারিবীয় দেশ সফরের প্রথম পর্যায়ে আজ সকালে জামাইকার কিংস্টনে পৌঁছেছেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 4 মহিলা ও 1 শিশুসহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে।

এশিয়ার সংঘাতের জেরে ক্রমবর্ধমান জ্বালানি দামের প্রেক্ষিতে মার্কিন বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স তাদের সমস্ত উড়ান পরিষেবা বন্ধ করে দিয়েছে। মেডিকেলে স্নাতক পর্যায়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আজ নেওয়া হবে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের এবং গুজরাট টাইটান্স পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভার সবকটি বুথে আগামী 21 মে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ওই দিন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোট গণনা 24 মে। উল্লেখ্য, ওই বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষকদের রিপোর্ট খতিয়ে দেখার পর একাধিক বুথে অনিয়মের অভিযোগ পেয়েছে কমিশন। এর মধ্যে ব্যালট ইউনিটে টেপ লাগানো ছাড়াও ভোটারদের ভয় দেখানো, ওয়েবকাস্টিং বা ভিডিও ফুটেজের অনুপস্থিতির মতো গুরুতর নিয়ম ভঙ্গের একাধিক ঘটনা সামনে এসেছে। পুরো ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় কমিশন ওই আসনের 285টি বুথের সবকটিতেই পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা 2টি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে গতকাল পুনর্নির্বাচনে নির্বাচন কমিশনের শেষ পাওয়া তথ্য অনুযায়ী ভোট পড়েছে প্রায় 90%। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য 165 জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার এবং 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা হল রয়েছে, যেখানে কাউন্টিং অবজারভারদের সহায়তা করতে এই অতিরিক্ত পর্যবেক্ষকদের রাখা হয়েছে। একই সঙ্গে গণনা কেন্দ্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন পুলিশ অবজারভাররা। কমিশনের দাবি, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল গণনাকে সম্পূর্ণ নিরাপদ, শান্তিপূর্ণ এবং ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করা। গণনা কেন্দ্রে প্রবেশ নিয়েও জারি হয়েছে কড়া নির্দেশিকা। শুধুমাত্র কিউআর কোড ভিত্তিক পরিচয়পত্র থাকলেই প্রবেশের অনুমতি মিলবে। এই পরিচয়পত্র ইসিআই নেটের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের দ্বারা জারি করা হবে। গণনা চলাকালীন শুধুমাত্র কাউন্টিং অবজারভার এবং রিটার্নিং অফিসার ছাড়া কাউন্টিং হলের ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি থাকছে না। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ আগামীকাল ভোট গণনার দিন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8:05 থেকে 9টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র 2টি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 3 ক্যারিবীয় দেশ সফরের প্রথম পর্যায়ে আজ সকালে জামাইকার কিংস্টনে পৌঁছেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, জামাইকার বিদেশমন্ত্রী কামিনা জে স্মিথ তাকে স্বাগত জানিয়েছেন। জামাইকার নেতৃবৃন্দ, সেখানকার শিল্প সমাজ এবং সেখানে বসবাসরত ভারতীয়দের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি মুখিয়ে রয়েছেন বলেও বিদেশমন্ত্রী জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এ মাসের 10 তারিখ পর্যন্ত চলা এই সফরে ডক্টর জয়শঙ্কর জামাইকা ছাড়াও সুরিনাম এবং ত্রিনিদাদ ও টোবাগো নেতৃবৃন্দের সঙ্গে মিলিত হবেন। ওই দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় ছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হবে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 4 মহিলা ও 1 শিশুসহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, বহু মানুষ আহত। লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সীমান্তের ইয়ারুন গ্রামে ইসরায়েলি বাহিনী বুলডোজার দিয়ে ক্যাথলিক কনভেন্টের কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ইসরায়েলি বাহিনী আজ ফের নতুন করে দক্ষিণ লেবাননের 9টি গ্রামে অধিবাসীদের ঘর খালি করে দেওয়ার সতর্কতা জারি করেছে। গত 17 এপ্রিল থেকে যুদ্ধবিরতি চলা সত্ত্বেও ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন বিমান পরিবহন সংস্থা স্পিরিট এয়ারলাইন্স তাদের সমস্ত উড়ান পরিষেবা বন্ধ করে দিয়েছে। কম খরচে যাতায়াতের জন্য সুপরিচিত এই বিমান পরিষেবা সংস্থাটি জানিয়েছে, পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে ক্রমবর্ধমান জ্বালানি দামের প্রেক্ষিতে তারা আর আর্থিক ব্যয়ভার বহনে সক্ষম নয়। সমস্ত উড়ান পরিষেবার পাশাপাশি উপভোক্তা পরিষেবাও তারা বন্ধ করে দিয়েছে। সেই সঙ্গে তারা ঘোষণা করেছে, সমস্ত যাত্রীদের টিকিটের দাম ফেরত দেওয়া হবে। যাত্রীদেরকে অন্য উড়ান পরিষেবা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। স্পিরিট এয়ারলাইন্স হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবায় বড়সড় প্রভাব পড়েছে। হাজার হাজার যাত্রী অসুবিধার সম্মুখীন হয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে।
মেডিকেলে স্নাতক পর্যায়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি।

0: আজ নেওয়া হবে। দুপুর দুটোয় শুরু হয়ে পরীক্ষা বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের শেষ সময় দুপুর একটা তিরিশ মিনিট। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং শিক্ষা মন্ত্রকের অনুমোদনক্রমে 2019 সাল থেকে স্নাতক পর্যায়ের মেডিকেল শিক্ষায় ভর্তির উদ্দেশ্যে এই নিট ইউজি পরীক্ষাটি হয়ে আসছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত জরুরি সতর্কবার্তা নাগরিকদের কাছে পৌঁছে দিতে সেল ব্রডকাস্ট সিস্টেম চালু করল ভারত সরকার। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সুপারিশ অনুযায়ী এবং সি ডটের সহযোগিতায় তৈরি সচেত নামের ইন্টিগ্রেটেড অ্যালার্ট সিস্টেমটি ইতোমধ্যেই দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর করা হয়েছে। এই সিস্টেমটি পরীক্ষা করার উদ্দেশ্যে নির্দিষ্ট এলাকার মোবাইল গ্রাহকদের কাছে SMS এর মাধ্যমে গতকাল মোবাইল ফোনে সাইরেন সহ দুর্যোগের সতর্কবার্তা পাঠানো হয়। তবে নাগরিকরা যাতে চিন্তিত না হয়ে পড়েন সে কারণে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, মোবাইলে এ ধরনের কোনো বার্তা আসলে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, নাগরিকদের নিরাপত্তা আরও জোরদার করতে এবং দুর্যোগকালীন সময় দ্রুত তথ্য নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতি আয়োগের পূর্ণ সময়ের সদস্য হিসাবে সদ্য নিযুক্ত ডক্টর আর বালাসুব্রমণিয়াম এবং ডক্টর জোরাম আনিয়াকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন, তাঁদের অভিজ্ঞতা, বিচার দক্ষতা বিভিন্ন ক্ষেত্রে দেশের নীতি নির্ধারণকে সুদৃঢ় করবে। তাঁদের অবদান দেশে উদ্ভাবনী ক্ষমতা ও সার্বিক বৃদ্ধির পথ মসৃণ করবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী। উল্লেখ্য, মন্ত্রিসভা সচিবালয়ের তরফে এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়েছে। সরকার রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে রোহিত জৈনকে নিয়োগ করেছে। তিনি বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকে কার্যনির্বাহী অধিকর্তা হিসেবে কাজ করছেন। আগামী তিন বছর তিনি এই দায়িত্ব সামলাবেন। জাতীয় রাজধানী অঞ্চলে তাপপ্রবাহ পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সমস্ত শ্রমিকদের কাজের জায়গায় দুপুর একটা থেকে বিকেল চারটে পর্যন্ত বিরতির নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা একটি ভিডিও বার্তায় তাপপ্রবাহ মোকাবিলার জন্য একাধিক ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছেন।
1: DTC की बसों में भी पानी उपलब्ध रहे ये व्यवस्था कर रहे हैं। हर बस शेल्टर पे हमारे जल सेवक पानी और ORS के साथ में रहें, ये भी लगातार किया जा रहा है। हॉस्पिटल्स में हीट वेव से रिलेटेड हर मेडिसिन और ट्रीटमेंट उपलब्ध करा दिया गया है। वहाँ कूलिंग एरिया बना करके लोगों को रिलीफ भी दिया जाएगा। स्कूलों में ऑलरेडी ORS और पानी की व्यवस्थाएं दुरुस्त कर ली गई हैं।
0: IPL ক্রিকেটে গতরাতে চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স জয়ের জন্য চেন্নাইয়ের সামনে 160 রানের লক্ষ্যমাত্রা রাখে। জবাবে ব্যাট করতে নেমে 18 ওভার এক বলে 2 উইকেট হারিয়ে চেন্নাই লক্ষ্যে পৌঁছে যায়। চেন্নাইয়ের ঋতুরাজ গায়কোয়াড় ম্যাচে সেরা হয়েছেন। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে আজ। খেলা শুরু হবে দুপুর 3:30। আহমেদাবাদে অপর ম্যাচে গুজরাট টাইটান্স খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। খেলা শুরু সন্ধে 7:30। ডেনমার্কের হরসেন্সে আয়োজিত টমাস কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার সেমিফাইনালসে গতকাল ভারত ফ্রান্সের কাছে 3-0 পরাজিত। প্রথম ম্যাচে আয়ুষ শেট্টি বিশ্বের 4 নম্বর ক্রিস্টো পোপোভের কাছে 16-21, 18-21 ফলে হেরে যান। দ্বিতীয় ম্যাচে কিদাম্বি শ্রীকান্ত বিশ্বের 10 নম্বর অ্যালেক্স ল্যানিয়ারের কাছে পরাজিত হন। তৃতীয় ম্যাচেও ফল আশানুরূপ নয়, ফ্রান্সের তোমা জুনিয়র পোপোভের কাছে হেরে যান HS প্রণয়। টমাস কাপের ফাইনালে আজ চীনের বিরুদ্ধে খেলবে ফ্রান্স। অন্যদিকে উবের কাপেও আজ ফাইনাল সাউথ কোরিয়ার মুখোমুখি হবে চীন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভার সবকটি বুথে আগামী 21 মে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের। ভোট গণনা 24 মে। দক্ষিণ চব্বিশ পরগনা দুটি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে পুনর্নির্বাচনে 90% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, অসম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 3 ক্যারিবীয় দেশ সফরের প্রথম পর্যায়ে আজ সকালে জামাইকার কিংস্টনে পৌঁছেছেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 4 মহিলা ও 1 শিশুসহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। মেডিকেলে স্নাতক পর্যায়ে ভর্তি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আজ নেওয়া হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচন কমিশন দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। আগামী 21 মে এই কেন্দ্রে ভোট গ্রহণ, ভোট গণনা 24 মে। দক্ষিণ চব্বিশ পরগনার দুটি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে পুনর্নির্বাচন গতকাল মোটের উপর শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোটদানের হার গড়ে 90%। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা আগামীকাল। গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত

0: অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করেছে। রাজ্যের বেশিরভাগ জেলাতে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। নতুন করে ভোট গ্রহণের দিন ধার্য হয়েছে 21 মে। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে। গণনা 24 মে। কমিশনের রিপোর্টে উঠে এসেছে যে ফলতা কেন্দ্রে 285টি বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া গুরুতরভাবে প্রভাবিত হয়েছে। একটি প্রতিবেদন।
1: নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশন।

কিন্তু বিভিন্ন অভিযোগ আসার পর তা স্ক্রুটিনি করে ওই কেন্দ্রের 285টি বুথেরই ভোট বাতিল ঘোষণা করেছে কমিশন। আগামী 21 মে এই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হবে, 24 মে হবে ফলাফল ঘোষণা। অর্থাৎ আগামীকাল যে ফলাফল ঘোষণা হতে চলেছে তা হলো 293টি আসনের। কমিশনের নথিতে উল্লেখ করা হয়েছে, বহু বুথে ব্যালট ইউনিটের বোতামে কালো টেপ লাগানো ছিল, যার ফলে ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারেননি। একই

চব্বিশ পরগনার দুটি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে পুনর্নির্বাচন গতকাল মোটের উপর নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী শেষ খবর পাওয়া পর্যন্ত ভোটদানের হার গড়ে 90%। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং পর্যবেক্ষকদের রিপোর্টের ভিত্তিতে নির্বাচন কমিশন এই বুথগুলিতে পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। ফলতা বিধানসভায় নতুন করে ভোট গ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। দলের নেতা অমিত মালবিয়া সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেছেন, তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবার মডেল এই ঘটনায় ধূলিসাৎ হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতার পুনর্নির্বাচনের সিদ্ধান্তে কমিশনের সমালোচনা করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ডায়মন্ড হারবার মডেলকে কালিমালিপ্ত করতেই এই সিদ্ধান্ত। ভোট পরবর্তী হিংসার অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন ফলতা তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ দুই নেতার বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে। নির্দেশ মানতে গড়িমসি করলে সংশ্লিষ্ট থানার ওসির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাহাঙ্গীর ঘনিষ্ঠ দুই নেতা ইসরাফুল চোকদার এবং সুজাউদ্দিন শেখ ছাড়াও তাদের সহযোগীদের বিরুদ্ধে বিজেপির সমর্থক বলে পরিচিত কয়েকটি পরিবারের উপর চড়াও হওয়ার অভিযোগ রয়েছে। মারধরের পাশাপাশি তাদের গ্রাম ছাড়া করারও হুমকি দেওয়া হয়। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা আগামীকাল। সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর ইভিএম এর গণনা শুরু হবে। নির্বাচন কমিশন ভোট গণনা অবাধ ও স্বচ্ছ রাখতে ব্যাপক বন্দোবস্ত করেছে। প্রতিটি গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে জারি হয়েছে বিধিনিষেধ। সিসিটিভি ক্যামেরা ও ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো প্রক্রিয়ার উপর নজর রাখা হচ্ছে। এদিকে বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করেছে। 165 জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং 77 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা হল রয়েছে সেখানে কাউন্টিং অবজারভারদের সহায়তা করতে এই অতিরিক্ত পর্যবেক্ষকদের রাখা হল। একই সঙ্গে গণনা কেন্দ্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন পুলিশ অবজারভাররা। কমিশনের দাবি, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল গণনাকে সম্পূর্ণ নিরাপদ, শান্তিপূর্ণ ও ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করা। বিধাননগরের স্ট্রংরুমের বাইরে ক্যাম্প অফিস বসানোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে গতরাতে তীব্র উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, তাদের তাঁবুতে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা নিজেদের দলীয় পতাকা লাগিয়ে দেয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, স্ট্রংরুমের বাইরে কারা কোথায় তাঁবু বসাবে তা নিয়ে কোনো আলোচনা না করেই একতরফা সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে স্ট্রংরুমের বাইরে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশ আধিকারিকরা দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে ভোট গণনার আগে তৃণমূল কংগ্রেস গতকাল 294টি কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠক করেছে। দলের প্রধান মমতা ব্যানার্জি ও সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এই ভার্চুয়াল বৈঠক হয়। অন্যদিকে গণনার প্রস্তুতি নিয়ে গতকাল আসানসোলে পর্যালোচনা বৈঠক করেছে বিজেপিও। পুরুলিয়া বিভাগে 4টি সাংগঠনিক জেলার প্রার্থীদের এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল, ভূপেন্দ্র যাদব প্রমুখ। দলের মহিলা মোর্চার সদস্যদের আজ সকাল থেকে রাজ্যের সর্বত্র স্ট্রংরুমের সামনে অবস্থানে বসার নির্দেশ দিয়েছে বিজেপি। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ এসআইআর এর কাজে নিযুক্ত বিএলওদের প্রাপ্য বকেয়া অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছে মঞ্চের তরফে। এ ব্যাপারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে অ্যাসিস্ট্যান্ট বিএলওদের উপযুক্ত ভাতা প্রদান এবং নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিএলওদের দ্রুত দায়িত্ব থেকে অব্যাহতির দাবিও জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।

0: জনমত 2026
1: জনমত 2026
0: কারা জিতছে,
1: কারা হারছে,
0: কারা করবে নতুন সরকার, জানতে হলে কাল পাতুন আকাশবাণীতে।
1: চৌঠা মে সোমবার ভোট গণনার গতি প্রকৃতি ফলাফল জানতে শুনুন জনমত 2026।
0: চৌঠা মে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শোনা যাবে এই বিশেষ অনুষ্ঠান।
1: থাকবে নির্বাচনী সংবাদ, বিশেষজ্ঞদের ফলাফল বিশ্লেষণ এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত।
0: রাত 8:05 থেকে 10টা পর্যন্ত শুনুন জনমত 2026 এর দ্বিতীয় পর্ব।
1: দুটি পর্বই রিলে করবে আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র।
0: শোনা যাবে ডিটি

0: পরিষেবাতেও।
1: ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও শুনতে পাবেন জনমত 2026।
0: চৌঠামে সোমবার সকাল 10টা থেকে শুনুন
1: জনমত 2026।
2: মেডিকেলের স্নাতক পর্যায়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রেন্স টেস্ট নিট ইউজি আজ নেওয়া হবে। দুপুর 2টায় শুরু হয়ে পরীক্ষা বিকেল 5টা পর্যন্ত চলবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের শেষ সময় দুপুর 1:30। হুগলির সিঙ্গুরের গোপালনগরে দুর্ঘটনার জেরে ট্রাকে আগুন লেগে চালকের মৃত্যু হয়েছে। জানা গেছে, কলকাতা থেকে আসার সময় গোপালনগরের কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়, এরপরই এতে আগুন লেগে যায়। নিহত রঞ্জিত কুমার তাঁতি ঝাড়খণ্ডের দেওঘরের বাসিন্দা। রাজ্যের বেশিরভাগ জেলাতেই আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের 5 জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা। এদিকে দক্ষিণবঙ্গে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এবং 2 চব্বিশ পরগনায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার প্রেক্ষিতে মৎস্যজীবীদের 5 তারিখ পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের গণপুরে গতরাতে বাজ পড়ে বিকাশ মাঝি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে ঝড় ও বৃষ্টিতে শীতুলিয়া এলাকায় বেশ কয়েকটি মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 3:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচন কমিশন দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। আগামী 21 মে এই কেন্দ্রে ভোট গ্রহণ, ভোট গণনা 24 মে। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা আগামীকাল। গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করেছে। রাজ্যের বেশিরভাগ জেলাতে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হল।
3: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন বিজ্ঞান ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি, আজ তৃতীয় পর্ব।

0: আকাশবাণী ও বিজ্ঞান প্রসারের যৌথ উদ্যোগে ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি, মাটির কাছাকাছি থাকা মানুষদের দুর্দান্ত উদ্ভাবন নিয়ে ১৩ পর্বের এই ধারাবাহিক। প্রত্যেক পর্বে দুটি করে উদ্ভাবনের কাহিনী, ধুলোমুঠি সোনামুঠি।
1: রোজ দেরি করে, রোজ প্রতিদিন একা একা বোর হচ্ছে। একটা বাদাম ভাজা খাই। এই এ বাদাম
2: যে
1: এই পাঁচ টাকার বাদাম দাদা
2: যে
1: ভালো করে নুন টুন মাখিয়ে
2: হাজি।
3: কলাস আমাকে চিনতে পারছো না? চিনতে
1: কে তুমি? হ্যাঁ আরে এ তো ভারী বেরসিক, কে তুমি গানের মাঝে ফুট কাটছো? আরে কই কেউ কোথাও নেই তো?
3: মে হুঁ না, তোমার পাশেই আছি, চিনতে পারছো না তো?
1: আরে
3: না পারাটাই স্বাভাবিক আছে। এই যে নদীর কিনারে একা একা প্রেমিকার জন্য ইন্তজার করছো আর বালিতে ভেজে ভেজে আমাকে ধ্বংস করছো।
1: বুঝলাম না তো।
3: বুঝবে বুঝবে, থরি দের মেয়ে প্রেমিকার সাথে যখন সিনেমা হলের বা থিয়েটার হলের অন্ধকারে আমার শক্ত খোসা ভেঙে ভেঙে দুজনে মিলে আমাকে নিঃশেষ করবে তখন বুঝবে।
1: আরে কি সব বলছো হিয়ালির মতো, তুমি কে?
3: আমি
1: হ্যাঁ
3: এই যে দুপুরবেলা তোমার মা আমার সবজিতে কাঁচা দিয়ে দিল, আমি সেদ্ধ হয়ে গেলাম।

0: कितना अच्छा हुआ बोल के और थोड़ा चेखे ले।
1: हाँ तो ताऊ शु खेलूं किंतु तुम्ही तुम्ही केश इटो तुम्ही बुझते बच्ची ना।
0: झाल मुरी ते कोखनो खाऊं नहीं हमारे झाल मुरी।
1: कोई ना तो।
0: ना तो की मिथ्ये बादी। हमार गाये नून तेल लंका कोतो की ना ढेले मुखरो चोक बानिए खेले।
1: अरे के तुम्ही।
0: अवाक साजो ना। कोखनो हमारे नींगरे तेल निकालो। কখনো বাটার বানাও, কখনো গুঁড়ো করে ময়দা বানাও।
1: ও এবার বুঝেছি, তুমি চিনে বাদাম?
0: চিনেছ তখনে, কি ভাগ্য আমার। তাহলে সমঝাতো, আমি মোটেই বেরসিক নই, বরং বেশ রসিক আছি। প্রেমিকাকে সাথ রসালাপ আমাকে ছাড়া জমবে কি?
1: না তা জমবে না। আচ্ছা আচ্ছা, তোমার নাম চিনে বাদাম কেন গো? তোমার জন্ম চিনে?
0: তোর আমি তো অরিজিনালি দক্ষিণ আমেরিকার।
1: ও আচ্ছা।
0: প্রথম দিকে তো সেফ গরু ছাগলেই আমাকে খেত। 1860 যখন যুদ্ধ বাঁধল তখন খাবারের টান পড়ায় মিলিটারি লোক আমাকে খেতে লাগলো। বাস আমি যাতে উঠে গেলাম। তারপর 1870-80 সাল সে আমাকে রাস্তার ধারে সার্কাসে তাবুতে খেলার মাঠে গরম গরম ভেজে সস্তা স্ন্যাক্স হিসাবে বিকনা শুরু হওয়া।
1: তুমি যাই বলো, যতই তুমি যাতে ওঠো কাজু বাদামের ধারে কাছে যেতে পারো।
0: এই এই দেখো, কাজু বাদামের সাথে আমার তুলনা করবে না তো।
1: কেন করবো নাই বা কেন?
0: আরে কাজু বাদাম হলো বাদাম।
1: হ্যাঁ আর তুমি বুঝি বাদাম নও?
0: নই তো, মে হু লেগুম মতলব সুটি।
1: ও
0: আমাদের জন্ম মাটির তলায় বুঝলে, মাটির তলায়।
1: আচ্ছা
0: আর তোমাদের কাজু ও তো বেটা গাছের ডালে ঝোলে।
1: ও কিন্তু তাহলে তোমার নাম চিনি বাদাম কেন?
0: সেটা তো তোমাদের ভুল।
1: আচ্ছা আচ্ছা আমাদের ভুল। আচ্ছা কিন্তু তার মানে তুমি বেসিক্যালি বিদেশি?
0: কিন্তু প্র্যাকটিক্যালি আমি এখন স্বদেশি।
1: কেন
0: কেন জানো?
1: কেন?
0: কারণ চীনে বাদাম প্রোডাকশনে সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষে স্থান দ্বিতীয়। বছরে প্রায় 6 লাখ টন।
1: আরে বাপরে 6 লাখ! তাতে তো কোথায় কোথায় কোথায় কোথায় চাষ হয় আমাকে?
0: পশ্চিম দিকে মানে গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, আর দক্ষিণ দিকে মানে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক।
1: ওই তো বিশাল ব্যাপার।
0: বিশাল তো বটে, আরো থোড়া চেষ্টা করলে তোমরা আরো বিশাল হতে পারবে।
1: মানে প্রথম হয়ে যেতে পারি নাকি?
0: হ্যাঁ পারো পারো।
1: কিন্তু কি করে আরো চাষ বাড়াতে হবে তার মানে?
0: আরে না না, যে কোনো ক্লাইমেটে তো আমরা জন্মাই না। আসলে আমরা যতটা জন্মাই ততটা তোমরা মাটি থেকে তোলোই না, মানে তুলতে পারোই না।
1: তার মানে পুরোই ওয়েস্টেজ?
0: 15-20% তো রয়ে যায় মাটির নিচে।
1: ওরে বাবা,
0: তার মানে বছরে প্রায় 90,000 টন মাটির নিচে ওয়েস্টেজ।
1: হ্যাঁ
0: হ্যাঁ নয় হ্যাঁ, এই জন্য বলছিলাম দিন রাত আমাকে চিবিয়ে ধ্বংস না করে যদি একটু সোচতে কি করে আমার ওই 15% মাটির উপরে তুলে আনা যায়।
1: ঠিক ঠিক, কিন্তু সেটা তো সায়েন্টিস্টরা ভাবেন, আমরা কি?
0: আরে দূর, তারা খালি বড় বড় ব্যাপার ভাবছেন, মাটির কাছাকাছি কই সস্তা নেই ভাই।
2: পলাশ
1: বলাকা।
2: এতক্ষণে
1: আসার সময় পেলে?
2: সরি আমার না একটু দেরি হয়ে গেল গো।
1: আরে সে তো রোজই হয়।
2: রাগ করো না প্লিজ। এই কতক্ষণ দাঁড়িয়ে আছো?
1: বহুক্ষণ।
2: আরে চিনি বাদাম ভাজা কিনেছো দেখছি, কাজু বাদাম কেননি কেন?
1: না কাজু বাদামের অনেক দাম।
2: কে যেন হাসলো?
1: কই কেউ না তো। কেউ না?
2: কেউ না?
1: না
2: মনে হলো কে যেন পাশে হাসলো।
1: বলছি তো কেউ না, ছাড়ো।
2: ওকে এই দাও যা কিনেছো, যা কঞ্জুস তুমি।
0: এই হে আর এক চিনে বাদাম ধ্বংস করিনি।
1: না না না, ও চিনে বাদাম থেকে কাজু বাদাম বেশি।
2: এই কার সাথে কথা বলছো তুমি?
1: ওই চিনে বাদাম, চিনে বাদামের সাথে।
2: চিনে বাদামের সাথে? সে আবার কে? কই কেউ নেই তো এখানে?
1: নেই কিন্তু আছে আছে আছে।
2: কোথায় আছে?
1: আছে এই প্যাকেটের মধ্যে আছে।
2: সেটা চিনে বাদাম?
1: আরে সেটাই তো, আছে এই প্যাকেটের মধ্যে আছে।
2: কি যে বলছে পাগলের মতো।
1: শোনো শোনো না শোনো না।
2: হ্যাঁ
1: আজকে না সিনেমায় যাব না।
2: সে কি? কেন? সিনেমা দেখাবে বলেই তো ডেকে আনলে আমাকে।
1: আজকে একটু চিন্তায় আছি জানো।
2: কিসের চিন্তা?
1: বড় চিন্তা।
2: আচ্ছা কিরকম?
1: এই মাত্র তোমার জন্য অপেক্ষা করছিলাম না। এই চিনে বাদাম চিবোতে চিবোতে মনে

0: গুলো, সে যেন আমি বলছে, ওরে জন্মাবার পর আমার 15-20% মাটির নিচে রয়ে যায়,
1: তাই
0: সেটাকে
1: তো।
0: তুলে আনার জন্য কিছু ভাব।
1: ও এই কথা,
0: হ্যাঁ,
1: ও তোমাকে আর ভাবতে হবে না।
0: মানে আরে এটা তো দেশের সমস্যা,
1: হুম,
0: জানো ওই 15-20% চিনেবাদাম মাটির নিচ থেকে তুলে আনতে পারলে আমরা চিনেবাদাম উৎপাদনে ফার্স্ট হয়ে যাব।
1: জানি, কিন্তু সে কাজটা তোমার আগে অলরেডি ইউসুফ খান করে ফেলেছেন।
0: কোন ইউসুফ খান? ফিল্মের ওই প্রথিতযশা হিরো, যাকে সবাই দিলীপ কুমার নামে চেনে। কি আশ্চর্য, হ্যাঁ এটাও তিনি উদ্ভাবন করলেন।
1: আরে ধ্যাত বাবা, এই ইউসুফ খান সেই ইউসুফ খান নন, মাথায় সবসময় ফিল্ম ছাড়া কি আর কিচ্ছু করে না গো।
0: তবে তবে তবে কে?
1: আরে ইনি হলেন রাজস্থানের শিকর জেলার ইউসুফ খান।
0: বিশাল সায়েন্টিস্ট নিশ্চয়ই?
1: একেবারেই নয়, খুব গরিব পরিবারে তার জন্ম, পড়াশোনাও ক্লাস 7 এর বেশি কিছু করেননি।
0: বাবা, এ তুমি তো অনেক কিছু জানো গো।
1: আরে জানবো না কেন, আমি তো এগ্রিকালচারের স্টুডেন্ট, এই সব তো আমাদের জানতেই হয়।
0: ও ও, তা ক্লাস 7 এর নলেজ নিয়ে এত বড় একটা ইনোভেশন হলো কি করে?
1: আচ্ছা বেশ, এসো তোমাকে সেটা বুঝিয়ে বলি।
0: বলো।
1: দেখো, তুমি যখন সিনেমা দেখবেই না বলছো, তাহলে চলো নদীর ধারে বসে আমরা বরং এ বিষয়ে একটু প্রেমালাপ করে নিই।
0: চলো চলো চলো চলো।

0: ইউসুফ ভাই, আরে আমার মনিটার কিছু হলো?
1: ওটার একটা লিঙ্কেজ খুলে গিয়েছিল, হয়ে গেছে। এই নাও। আরে নাসির জি, তোমার কি?
2: আমার টিলারে চারটে কাটা স্প্রিং খুলে গেছে ইউসুফ।
1: স্প্রিংগুলো রয়েছে না হারিয়েছো?
2: ও কি আর থাকে, মাঠের মধ্যে কোথায় যে পড়েছে, এখন কি করি বলো দেখিনি। কোম্পানির কাছে গেলে তো এক হপ্তাহ কাটিয়ে দেবে, কাজকর্ম সব শিখে উঠবে।
1: রেখে যাও, আমি দোকান বন্ধ হলে তারপর ঠান্ডা মাথায় দেখবোখন কি করা যায়।
2: তাই তাই দেখো, তবে কালকে আমার চাই কিন্তু বলে গেলাম।
1: আমি বললাম তো অত তাড়া করলে হয়?
0: ও ইসুফ ভাই শোনো না, ওই আমার ওই বীজ রোয়ার যন্ত্রটার কিছু হলো?
1: হবে হবে হবে, একটু ধৈর্য ধরো, রবারের পার্টসটা তো একেবারে ভেঙেই গেছে।
0: ও তাহলে কি হবে গো, আজকে তো ওটা দেবে বলেছিলে তুমি।
1: বলেছিলাম কিন্তু হয়নি, একটু সময় লাগবে।
0: ও তুমি আমাকে ডুবিয়ে দিলে ইউসুফ ভাই।
1: শোনো, অত তাড়া থাকলে শহরে যাও, নতুন কিনে নাও।
0: ওরে বাবা, নতুন জিনিসের দাম জানো কত?
1: জানি তো, তাহলে একটু ধৈর্য ধরো, আমার উপর ভরসা রাখো। এই দেখো এই দেখো, এই রাবারের পার্টসটা এই কেমন বানিয়ে ফেলেছি,
0: ও
1: শুধু ফিট করার অপেক্ষা।
0: আচ্ছা
1: শোনো, কালকে এসো, হয়ে যাবে।
0: তাহলে তাই আসবো, এ গ্রামে তো তুমিই ভরসা। ও ও শোনো না, আচ্ছা ওই আমাদের জামশেদ জানতে চাইছিল যে ওই একটা হল রেখা তৈরির ওই চাকা দুটো, সে দুটো কি তুমি বানিয়েছো ইউসুফ ভাই?
1: উফ, একসাথে এত জিনিস, কিন্তু মজার কথা হলো ওটা বানাতে হয়নি।
0: ও
1: পুরো চাকাটাই বুদ্ধি করে লাগিয়ে দিয়েছি।
0: ওরে বাবা,
1: চলবে এখন।
0: আচ্ছা,
1: ওই চলতে চলতে চাকার মাঝের ফুটোগুলো বড় হয়ে গিয়েছিল,
0: ও
1: সেগুলোই বুদ্ধি করে লাগিয়ে দিয়েছি, এখন দেখো গড়গড় করে চলবে।
0: বা বা বা বা বা, বেশ কায়দা করেছো তো ইউসুফ ভাই।
3: ইউসুফ ইউসুফ,
1: আরে আরে সরপঞ্চ জি, আসুন আসুন আসুন। এই তোমরা সরো না, বসতে দাও না ওনাকে।
3: তোমার দোকানে তো বেশ ভিড় দেখছি।
1: এই আর কি, আপনাদের দয়ায় চলে যাচ্ছে।
3: না না না, কথা বলো না, কথা বলো না, আমাদের দয়ায় কি সব হয়, একটু বসলাম গো।
1: হ্যাঁ বসুন,
3: সবই তোমার হাত যশ। ইউসুফ, আলু তোলার পুরনো যন্ত্রটাকে একটু এদিক ওদিক করে পেঁয়াজ তোলার যন্ত্র বানাবে বলেছিলে, সেটার কিছু হলো?
1: না সরপঞ্চ জি, ওটা হলো না বুঝলেন। চেষ্টা তো অনেক করেছিলাম কিন্তু ঠিকমতো কাজ করলো না।
4: ইউসুফ আমি বলি কি, পেঁয়াজ তোলার যন্ত্রের চেয়ে তুমি একটা চিনে বাদাম তোলার একটা ভালো যন্ত্র বানাও, হ্যাঁ আমাদের বড় কাজে দেবে।
3: এটা অবশ্য নাসি ঠিক কথা বলেছে, বাজার চলতি মেশিনে কত বাদাম মাটির নিচে রয়ে যায় বলো, সেসব আবার বাড়তি লোক লাগিয়ে তোলো, খাটনি তো প্রচুর।
4: শুধু খাটনি, আচ্ছা খরচের দিকটা দেখুন, কোনো লাভই প্রায় থাকে না। আর এই রকম যদি চলতে থাকে তাহলে তো সরপঞ্চ জি আমরা চিনেবাদাম চাষ তুলেই দেব।
3: না না না না, এটা এটা তুমি ঠিকই বলেছ, কিন্তু যদি পুরোটাই তুলে ফেলা যেত তাহলে তো এই গ্রামের চেহারাটাই পাল্টে যেত।
5: তারপর ঠুকঠাক ঠুকঠাক,
6: সেটা কি
5: মানে? ইউসুফ খানের কাজ শুরু হয়ে গেল, কেটে গেল দু দুটো বছর।
6: দু বছর?
5: অবাক হবার কি আছে, ঝামেলা কি কম নাকি? মূল জিনিসটা হলো একটা শ্যাফট যেটা একটা ট্র্যাক্টরের সঙ্গে জোড়া থাকবে।
6: মানে ট্র্যাক্টর চলে সেটা ঘুরবে?
5: হ্যাঁ, ওই শ্যাফটের সঙ্গে জোড়া থাকবে ক্র্যাঙ্ক শ্যাফট, ফ্লাই হুইল, লিঙ্কেজ আর ভেন।
6: বাস
5: আগে না মশাই, ভেন ঘুরলে মাটির তলা থেকে মাটি শুদ্ধ বাদাম উঠে আসবে। এবার সেখানে থাকবে একটা ভাইব্রেটর,
6: মানে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাটি আর বাদাম আলাদা করবার জন্য।
5: রাইট, কিছু সময় অন্তর অন্তর বাদাম তুলে নেওয়ার জন্য একটা উইন্ডো কিন্তু সেখানে থাকবে।
6: না আর তো কিছু নয়, কিন্তু এর জন্য দুটো বছর লেগে গেল।
5: দু বছর তো অনেক কম সময় গো, কারণ তুমি কি জানো চিনে বাদাম চাষ হয় বছরে একবারই, এপ্রিল মে মাসে, আর ফসল তোলা হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে।
6: ও আচ্ছা,
5: সুতরাং এই এক মাসেই যা কিছু এক্সপেরিমেন্টেশন, তার মানে বলা যায় ইউসুফ খান যন্ত্র রেডি করলেন মাত্র দু মাসে।
6: না কিন্তু এই সমস্ত মেকানিক্যাল আইটেম যে সমস্তগুলো তুমি বললে, মানে ধরো শ্যাফট, ক্র্যাম্পশ্যাফট ইত্যাদি ইত্যাদি, এগুলো পুরোটাই কি উনি নিজের হাতেই তৈরি করলেন?
5: সেটা অবশ্য বলতে পারো 95%। যেটা উনি করতে পারেননি সেটা হলো মেইন শ্যাফটটা।
6: আচ্ছা,
5: শ্যাফটটা বেশ ঝামেলা ছিলই, কারণ এটা একটা ট্র্যাক্টরের 35 horsepower ইঞ্জিনের সঙ্গে ঘুরবে, আর খরচাও তো সেক্ষেত্রে কম ছিল না বলো।
6: কিন্তু তাহলে কি হলো?
5: ইচ্ছে থাকলেই উপায় হয়।
6: কিন্তু উপায়টা হলো কি সেটা বলো।
5: আরে উনি বুদ্ধি করে পড়ে থাকা একটা পুরনো মিলিটারি গাড়ি থেকে শ্যাফটটা খুলে নিলেন।
6: কিন্তু ইঞ্জিনের যে ক্ষমতা বললে 35 হর্স পাওয়ার, এ তো ঢাকের দায় মনসব কি যাবে গো? ডিজেল কত পূর্বে খেয়াল আছে?
5: ঘন্টায় 4 লিটারের মতো।
6: তবে
5: তবে আবার কি, যদি 8 ঘন্টা মেশিনটা চলে তাহলে হিসেব করে ওই ধরো 30 থেকে 32 লিটার ডিজেল পড়বে। তেমনি এটা যে 50 জন লোকের কাজ একাই করে দেবে, এবার হিসেব করো মোটামুটি 50 টাকা করে 30-32 লিটার ডিজেলের দাম কত হতে পারে?
6: 1500 টাকা।
5: আর 80 টাকা করে 50 জন লোকের মজুরি?
6: 4000 টাকা।
5: তাহলে এবার বলো কোনটা কম হলো?
6: এত না হয় রানিং কস্ট গেল, কিন্তু যন্ত্রটার দাম?
5: যন্ত্রটার দাম পড়বে ধরো 45,000 টাকার মতো।
6: ওরে বাপরে বাপ, গরিব চাষি অত টাকা পাবে কোথায়?
5: অত চমকাবার কি আছে? যে চাষি ট্রাক্টর কিনতে পারে সেইটাও কিনতে পারবে। আর রাজস্থানের চাষিরা তো ব্যাংক থেকে লোন নিয়ে এই যন্ত্র কিনছে।
6: বলো কি?
7: ক্যা বলা?
5: এই আমার কি কথা বললো?
6: চিনে বাদাম, চিনে বাদাম।
7: মোটা মামি।
5: ও আচ্ছা, চিনে বাদাম।
7: আসলে কথাটা বিশ্বাস হলো না ম্যাডাম, সত্যি কি আমাদের এতটা সৌভাগ্য হবে আর আমাদের মাটির নিচে পড়ে থাকতে হবে না?
5: হ্যাঁ চিনে বাদাম, একদম সত্যি। আর এজন্য ইউসুফ খান কিন্তু রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন।
7: দাঁড়াও দাঁড়াও ম্যাডাম দাঁড়াও, চট করে আমার দেশে আমার বিবি জানের কাছে একবার মোবাইলে কনফার্ম করে নি। তোমরা সব শহরের লোক আছো, বিশ্বাস নেই তোমাদের সব সময়।
8: হ্যালো হ্যালো জি।
7: আরে কি ব্যাপার, এ তো গানা বাজানো ফটকা কিসে?
8: জি গাঁও মে তো আজ সেলিব্রেশন চল রহা হ্যায় জি।
7: সেলিব্রেশন? কিসকা সেলিব্রেশন?
8: আরে জি আপনে সুনা নহিঁ, ইউসুফ জি নে তো কমাল কর দিয়া।
7: ও জো সুনাই দে রহা হ্যায় পুরো ভারত মে ও সাচ হ্যায়?
8: হ্যাঁ জি হ্যাঁ, ইউসুফ জি কা মশিন জন্ম লিয়া আর ও মশিন না জি জো মুমফলি গ্রুপ কো না পুরা হি মিট্টি সে নিকাল ডালেগা।
7: ও কোইলিয়া মশিন?
8: কোইলিয়া মতলব 15 মশিন তো অভি বিক চুকা আর 20-25 কা না বুকিং ভি হো গিয়া।
7: ও লেকিন ভাও তো জাদা হোগা মশিন কা।
8: তো কিয়া হুয়া, ও লোক তো ব্যাংক সে উধার লে রাহা হ্যায়।
7: আরে বাহ বাহ বাহ বাহ বাহ, খাও ভাই খাও আর ভি জাদা মুমফলি খাও।
8: হ্যাঁ কিয়া বলে, সুনাই নেই দে রহা?
7: নেই নেই নেই, তুমকো নেই তুমকো নেই, নেই নেই নেই তুমকো নেই তুমকো নেই। এ বাবু বিবি লোক কো কহ রহা হুঁ, চলুন বাবু চলুন, আরো বেশি বেশি করে চিনে বাদাম খাম।
9: এ বাদাম গরম চিনে বাদাম।
7: আরে কি দেশের মুখ উজ্জ্বল করেছেন।
3: এই তো বাদাম খেলাম, এই দাও দাও আরেকটু দাও আরেকটু দাও, 10 টাকার করে 2 জায়গা দাও দাও।
5: পলাশ তুমি না।

0: শ্রোতাবন্ধুরা শুনছেন ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি। এবারে আমরা শুনব দ্বিতীয় উদ্ভাবনের কাহিনী।
1: আরে মনিয়ার, আরে এসো, আমাকে একটু হেল্প করো।
2: হ্যাঁ, এই হয়ে গেছে।
1: আরে কি হলো, তখন থেকে শুধু হয়ে গেছে করছো? ইলেকট্রোডগুলো জেল দিয়ে লাগাও, ইসিজিটা করে নিয়ে তাড়াতাড়ি পেশেন্টকে ছেড়ে দিতে হবে, ওনার অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে।
3: আরে কি ব্যাপার ডাক্তার, আপনার অ্যাসিস্ট্যান্টটা করছে কি?
1: বলবেন না, ও এক নম্বরের পাগল।
3: তাই পেলেন ওকে?
1: আরে ও একটা রেস্টুরেন্ট চালাতো, সেখানেই আলাপ।
3: রেস্টুরেন্ট ছেড়ে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট? ইন্টারেস্টিং।
1: তার আগে ও অটো চালাতো।
3: বলেন কি ডাক্তার, যে হাত অটোরিকশা চালাতো সেই হাত আমার বুকে ইসিজি ইলেকট্রোড লাগাবে? বাঁচবো তো ডাক্তার।
1: আরে না না মনিহার, নানান বিচিত্র কাজকর্ম করলেও টেকনিক্যালি কিন্তু খুব সাউন্ড।
3: আচ্ছা,
1: ও যেমন একদিকে লাইট ভেহিকেল ইঞ্জিন সারাতে পারে, তেমনি নানান সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্টও সারাতে পারে, মডিফাই করতে পারে। আমাদের কত যন্ত্রপাতি তো ওই সারিয়ে দেয়।
3: রিয়েলি? তো দারুণ ইন্টারেস্টিং ক্যারেক্টার।
1: কী হলো মনিহার, তোমার হলো? তাড়াতাড়ি এসো, আমার তো আরো পেশেন্ট আছে। নাকি
2: যাচ্ছি যাচ্ছি, পাম্পটা একবার চালু করেই আসছি।
3: পাম্প? কিসের পাম্প?
1: আরে বলবেন না, আমাদের এখানে দেখছেন তো কত বাড়িতে ট্যাঙ্ক ওভারফ্লো হয়ে কত ওয়েস্টেজ হয়। আবার কখনো দেখা যায় পাম্প চালানো হলো কিন্তু আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কে জল নেই, ব্যাস ড্রাই রান হয়ে পাম্পটাই গেল 12টা বেজে। এই ব্যাপারটা কিন্তু মনিহারের মাথায় ঢুকেছে, ও এটার একটা সলিউশন বের করবে।
3: আচ্ছা,
1: তারই একটা এক্সপেরিমেন্ট চলছে, বেশ কিছুদিন হলো চলছে।
2: সরি সরি স্যার, একটু দেরি হয়ে গেল। দিন দিন ইলেকট্রোডগুলো দিন, নিন, শুয়ে পড়ুন শুয়ে পড়ুন। না না না, বডি রিল্যাক্স করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
3: আচ্ছা মনিহার,
2: হ্যাঁ,
3: আপনার পড়াশোনা কতদূর?
2: না কথা বলবেন না।
1: আহ মনিহার, উনি যা জানতে চাইছেন বলে দাও। জানো তুমি উনি কে?
2: কে?
1: উনি হলেন মণিপুরের সায়েন্স অ্যান্ড টেকনোলজি কাউন্সিলের একজন সিনিয়র অফিসার।
3: ডাক্তার, আমার অত পরিচয়ের দরকার নেই, মনিহারকে কথা বলতে দিন না। হ্যাঁ মনিহার, আপনার পড়াশোনা কতদূর?
2: ও বাবা চাইতেন আমি তার মতো সংস্কৃত পড়ে পণ্ডিত হয়ে পুজো পাঠ করি, আমার ভালো লাগতো না জানেন। টাকা পয়সারও তো অভাব ছিল, ওই টেনে টুনে ম্যাট্রিক।
3: তারপর?
2: তারপর জুতোর দোকানে কাজ করেছি, অটো চালিয়েছি, সেক্রেটারি ছিলাম জানেন তো ওই অটো অ্যাসোসিয়েশনে। হ্যাঁ, কবছর একটা রেস্টুরেন্টও চালিয়েছি, আর এর ফাঁকে ফাঁকে নানান রকম মেশিনপত্র সারিয়েছি। ও বলতে পারেন যে ওটা আমার একটা প্যাশন। তারপর এই ডাক্তারবাবুর চেম্বারে।
3: তুমি কোন ধরনের মেশিন সারাতে পারো?
2: সব সব ধরনের স্যার, ওই ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যা দেবেন। ছোটবেলায় জানেন তো স্যার, আমাকে না কেউ খেলনা কিনে দেয়নি, আমি নিজে নিজে আমার খেলনা বানিয়ে নিতাম।
3: আচ্ছা,
2: হ্যাঁ স্যার।
3: তার রেস্টুরেন্ট তুলে দিয়ে ডাক্তারের চেম্বারে এলে কেন?
2: মনে হলো এখানে একটু বেশি সময় পাবো টেকনিক্যাল কাজ করার।
3: তুমি নাকি ওভারহেড আর আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কে অটোমেটিক ওয়াটার ফ্লো ম্যানেজমেন্টের উপরে কাজ করেছো, জলের অপচয় মিনিমাইজ করার জন্য।

0: আমি যেখানে থাকি সেখানে আমার পরিবারকে অনেক দূর থেকে খাবার জল বয়ে আনতে হয় জানেন তো, আর চোখের সামনে অত জল নষ্ট হয়ে গেলে গায়ে লাগে না বলুন, তাই মানে
1: কাজটা কতটা এগুলো
0: ও প্রাথমিক কাজ তো করে ফেলেছি স্যার, কিন্তু সব জিনিস তো রিমফলে পাওয়া যায় না, ওই গৌহাটি বা কলকাতা থেকে আনতে হয়।
1: তো আনিয়ে নিন না,
0: টাকার জন্য তো আটকে গেছি স্যার।
1: ও
0: আনতে গেলে তো এক দু পিস কেউ বিক্রি করে না, তো অনেকগুলো করে আনতে হয়।

0: জলের লেভেল নেমে গেলে পাম্প আপনা আপনি চালু হয়ে যাওয়া, এটা তো অনেক পুরনো আইডিয়া। তোমার প্রজেক্টে এর থেকে নতুন কিছু তো দেখলাম না
1: স্যার। ধরুন স্যার, ওই যেখান থেকে জল পাম্প করে ওভারহেড ট্যাঙ্কে তোলা হবে সেখানে যদি জল না থাকে তাহলে পাম্প চালিয়ে কি লাভ আছে বলুন?
0: না, একদম না।
1: আমার প্ল্যানটা হলো ওই আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে জল না থাকলে পাম্প চালু হবে না।
0: ইন্টারেস্টিং।
1: এছাড়া স্যার, আমি না আরও কয়েকটা দিকে নজর দিয়েছি জানেন। ধরুন ধরুন কোনো একটা হাউজিং কমপ্লেক্সে বিভিন্ন উচ্চতাতে ওভারহেড ট্যাঙ্ক আছে, তো কোনো ট্যাঙ্কে হয়তো বাড়তি জল আছে, কোনোটায় ঘাটতি আছে। আমার সিস্টেম এই বাড়তি জলের ট্যাঙ্ক থেকে জল এনে ঘাটতি পূরণ করবে।
0: বাহ, ইট ইজ ব্রিলিয়েন্ট। সত্যি আমরা তোমাকে হেল্প করব।
1: ও,
0: সরকারের একটা স্কিম আছে, টেকনোপ্রেনিয়র প্রমোশন প্রোগ্রাম। আমি সেই স্কিমে তোমাকে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের ব্যবস্থা করে দিচ্ছি। জিনিসপত্র আনিয়ে নাও আর প্রজেক্টের প্রোটোটাইপগুলো ভালো করে বানাও।
1: স্যার প্রোটোটাইপ
0: মানে যেগুলো দেখে লোকে বুঝতে পারবে আর কি, একবার দেখে বুঝতে পারবে।
1: ও আচ্ছা আচ্ছা।
0: আবার কি হলো
1: স্যার? ওই প্লাস্টিকের যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো তো আমার ডিজাইন মতো বাজারে পাওয়া যাচ্ছে না।
0: মোল্ড তৈরি করিয়ে নাও না, মানে ছাঁচ।
1: হ্যাঁ স্যার, ছাঁচ মানে মোল্ড, সেটা তো আমি জানি, কিন্তু মোল্ড তৈরি করার খরচাও তো কম নয়। তো আমার তো প্রায় 30টা মতো মোল্ড লাগবে।
0: এই রে, কিন্তু এখন তো আর ফান্ড স্যাংশন করা যাবে না
1: স্যার। আমি তো সেটা চাইছিও না।
0: তাহলে
1: স্যার, ওই টেকিলপ্যাটে না সেন্ট্রাল ইনস্টিটিউট অফ প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির একটা ব্রাঞ্চ আছে। ওখানে আমাকে প্লাস্টিক মোল্ডিংয়ের একটা শর্ট কোর্স করার ব্যবস্থা করে দেবেন স্যার? তাহলে আমার মতো করে এই প্লাস্টিকের অংশগুলো আমি তৈরি করে নিতে পারবো।
0: হ্যাঁ, সেটা আমি করে দিতে পারি।
1: আচ্ছা।
2: হ্যালো, দিস ইজ সেন্ট্রাল ইনস্টিটিউট অফ প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি।
0: হ্যাঁ, আমি মণিপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কাউন্সিল থেকে বলছি।
2: হ্যাঁ বলুন।
0: আচ্ছা, আমি কোর্স কোঅর্ডিনেটরের সঙ্গে কথা বলতে পারি?
2: হ্যাঁ বলছি।
0: আচ্ছা আচ্ছা, শুনুন, আমরা না এখান থেকে মণিহার শর্মা নামে একজনকে রেকমেন্ড করে পাঠিয়েছিলাম প্লাস্টিক মোল্ডিং এর একটা শর্ট কোর্স করার জন্য। তা ও ক্লাস ঠিক মতো করছে তো?
2: আরে করছে মানে, আমাদের এখানে এ যাবত যত ট্রেনি এসেছে তাদের মধ্যে হি ইজ দ্য অনলি পারসন যে টেকনোলজিটাকে প্রপারলি এবং পারফেক্টলি অ্যাপ্লাই করছে। হ্যাঁ, আর আমরা ওর অ্যাটিটিউডে এবং কম্পিটেন্সে হাইলি ইমপ্রেসড।
0: বাহ,
2: জানেন আমরা তো ভাবছি আমাদের কিছু কিছু কাজ ওকে দিয়ে করিয়ে নেব। এই রকম একজন ক্যান্ডিডেট পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: না না না, কি ব্যাপার মনিয়ার, কাজ করদূর?
1: এই তো স্যার, ইলেকট্রনিক পার্টগুলো অ্যাসেম্বল করছি।
0: ওরে বাবা, এরকম অদ্ভুত দর্শন ড্রিল করতে কে পেলে? মাইক্রো ড্রিল মনে হচ্ছে।
1: হ্যাঁ স্যার, মাইক্রো ড্রিলই তো আমি তৈরি করে নিয়েছি জানেন। সাধারণ ড্রিলগুলো ভারী ও সূক্ষ্ম কাজ করা যায় না। আমার কাছে একটা ওই ট্রানজিস্টার লাগানো মোটর ছিল জানেন, তার সাথে দু চারটে পিনিয়ন আর গিয়ার বানিয়ে জুড়ে নিলাম।
0: তুমি তো জিনিয়াস মনিয়ার। তোমার তৈরি এই প্রোটোটাইপ আমরা মণিপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কাউন্সিলের যে বার্ষিক প্রদর্শনী মানে ডেভেলপিং দ্য স্পিরিট অফ ইনোভেশন, আমি সেইখানে দেখাতে চাই।
3: আরে আসুন আসুন, অনেকদিন পরে এলেন।
0: তা ডাক্তারের কাছে যত কম আসা যায় ততই ভালো না কি?
3: তার মানে শরীর স্বাস্থ্য বেশ ভালোই আছে বলুন।
0: হ্যাঁ, তা একরকম আছে। তা মণিহারের খবর কি, ও আছে?
3: আর কোথায় আছে, আপনি তো ওকে আমার কাছ থেকে ভাগিয়ে নিয়ে গেলেন।
0: আমি?
3: তা নয় তো কি, আপনি ওকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কাউন্সিল থেকে ফিনান্সিয়াল হেল্পের ব্যবস্থা করে দিলেন, আপনাদের প্রদর্শনীতে পার্টিসিপেট করলো, তারপরে আমার চেম্বারের কাজটাও ছেড়ে দিল।
0: যা,
3: মণিহার লোকটা কিন্তু দারুণ এফিশিয়েন্ট ছিল, তারপর থেকে একটা ভালো লোক পাচ্ছি না।
0: আপনি শুনেননি, ওর ওই আবিষ্কারের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি।
3: শুনেছি তো,
0: লোকটা সত্যি এফিশিয়েন্ট আর ইনোভেটিভ, ভাবা যায় না। আরে আপনার তো গর্ব হওয়া উচিত এই ভেবে যে এমন একটা লোককে আপনি এত কাছে থেকে দেখেছেন।
3: শুধু দেখেছি নয় বলুন, একসাথে কাজ করার সুযোগ পেয়েছি, একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনারের সঙ্গে কাজ করার সুযোগ বলে কথা। নিন, শুয়ে পড়ুন, আজকে আমি ইলেকট্রোড লাগাই। হ্যাঁ,

শুনলেন ধুলোমুঠি সোনামুঠি ধারাবাহিকের এই পর্ব। রচনা সায়েন্স কমিউনিকেটরস ফোরামের পক্ষে বিশ্বজিৎ দাস। অভিনয়ে সুমন বন্দ্যোপাধ্যায়, প্রযুক্তি সরকার, সব্যসাচী দাশগুপ্ত, মতিলাল সেন, রামপ্রসাদ চক্রবর্তী, প্রণব কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। শব্দগ্রহণ মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া একটি ঝড় বৃষ্টির সতর্ক বার্তা। নদিয়া জেলার কোনো কোনো জায়গায় আজ সকাল 10টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে। ঝড় বৃষ্টির সময় সকলকে নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড় বৃষ্টির সতর্ক বার্তা শুনলেন।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এখন শুনবেন ঠুমরি ও দাদরা, শিল্পী আলপনা রায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী, হারমোনিয়ামে হিরণময় মিত্র, প্রথমে যোগিয়া ঠুমরি, তারপর পিলু ও ভৈরবী দাদরা। আলপনা রায়।

প্রথমে যোগিয়া ঠুমরি, তারপর পিলু ও ভৈরবী দাদরা শুনলেন আলপনা রায়ের কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সমীর নন্দী, হারমোনিয়ামে হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। গানে গানে প্রথমে উৎসর্গ ছবির গান শুনবেন মান্না দের কণ্ঠে।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার হলতা বিধানসভা কেন্দ্রের ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। আগামী 21 মে কেন্দ্রে ভোট গ্রহণ, ভোট গণনা 24 মে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিন্দুরকে সন্ত্রাসবাদ দমনে সরকারের দৃঢ় সংকল্প এবং সশস্ত্র বাহিনীর অতুলনীয় বীরত্বের উজ্জ্বল নিদর্শন হিসেবে বর্ণনা করেছেন। ভারতীয় জাহাজ এমটি সর্বশক্তি 46,313 মেট্রিক টন এলপিজি নিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। আমেরিকা জার্মানি থেকে 5,000 সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছে। ইন্ডিয়ান ইনডোর ওপেনে পোল ভল্টে সোনা জিতেছেন মধ্যপ্রদেশের কুলদীপ কুমার। আসি বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। নতুন করে ভোট গ্রহণের দিন ধার্য হয়েছে 21 মে। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে, গণনা 24 মে। কমিশনের রিপোর্টে উঠে এসেছে যে ফলতা কেন্দ্রের 285টি বুথেই ভোট গ্রহণ প্রক্রিয়া গুরুতরভাবে প্রভাবিত হয়েছে। একটি প্রতিবেদন।
1: নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, ভোট বাতিল করা হল একটি সমগ্র বিধানসভা কেন্দ্রের। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে গত 29 তারিখ ভোট গ্রহণ হয়, কিন্তু বিভিন্ন অভিযোগ আসার পর তা স্ক্রুটিনি করে ওই কেন্দ্রের 285টি বুথেরই ভোট বাতিল ঘোষণা করেছে কমিশন। আগামী 21 মে এই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হবে, 24 মে হবে ফলাফল ঘোষণা। অর্থাৎ আগামীকাল যে ফলাফল ঘোষণা হতে চলেছে তা হল 293টি আসনের। কমিশনের নথিতে উল্লেখ করা হয়েছে, বহু বুথে ব্যালট ইউনিটের বোতামে কালো টেপ লাগানো ছিল, যার ফলে ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারেননি। একই সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে ওয়েবকাস্টিং ঠিকমতো হয়নি অথবা ভিডিও ফুটেজ অনুপস্থিত থাকার অভিযোগও উঠে এসেছে, ফলে পুরো ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন উঠেছিল। তা স্ক্রুটিনি করে সিদ্ধান্ত নেওয়া হলো এবার পুরো কেন্দ্রের ভোট বাতিলের। রাজ্যের ইতিহাসে এই ধরনের একটি কেন্দ্রের সম্পূর্ণ ভোট বাতিলের ঘটনা কিন্তু নজিরবিহীন। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: রাজ্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা আগামীকাল। সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা।

0: প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর ইভিএমের গণনা শুরু হবে। নির্বাচন কমিশন ভোট গণনা অবাধ ও স্বচ্ছ রাখতে ব্যাপক বন্দোবস্ত করেছে। প্রতিটি গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে জারি হয়েছে বিধিনিষেধ। সিসিটিভি ক্যামেরা ও ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো প্রক্রিয়ার উপর নজর রাখা হচ্ছে। পশ্চিমবঙ্গে গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করেছে। 165 জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং 77 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা হল রয়েছে সেখানে কাউন্টিং অবজারভারদের সহায়তা করতে এই অতিরিক্ত পর্যবেক্ষকদের রাখা হচ্ছে। একই সঙ্গে গণনা কেন্দ্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকছেন পুলিশ অবজারভাররা। আগামী 4 মে সোমবার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত ৮:০০ থেকে ৯টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতির প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন এবং মুর্শিদাবাদ কেন্দ্র 2টি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ বাংলা পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আর ইনিউ কলকাতার সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 3 ক্যারিবীয় দেশ সফরের প্রথম পর্যায়ে আজ সকালে জামাইকার কিংস্টন পৌঁছেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, জামাইকার বিদেশমন্ত্রী কামিনা জে স্মিথ তাঁকে স্বাগত জানিয়েছেন। জামাইকার নেতৃবৃন্দ সেখানকার শিল্প সমাজ এবং সেখানে বসবাসরত ভারতীয়দের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি মুখিয়ে রয়েছেন বলেও বিদেশমন্ত্রী জানান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিন্দুরকে সন্ত্রাসবাদ দমনে সরকারের দৃঢ় সংকল্প এবং সশস্ত্র বাহিনীর অতুলনীয় বীরত্বের এক উজ্জ্বল নিদর্শন বলে বর্ণনা করেছেন। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত শৌর্য নামক এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। আগামী 7 মে অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই অভিযান ভারতের সামরিক ইতিহাসে সোনালি অধ্যায় হয়ে থাকবে।
1: मैं उन वीर जवानों को सत सत नमन करता हूं जिनके त्याग और बलिदान से हमारा राष्ट्र आज पूरी तरह से सुरक्षित है, जिनके अदम्य साहस की गूंज आज पूरे देश में सुनाई दे रही है। मैं ऑपरेशन सिंदूर का जिक्र करना चाहूंगा कि हर योद्धा को और उनके परिजनों को नमन करता हूं। और जब ऑपरेशन सिंदूर के दौरान मैं अपने जवानों से मिल रहा था तो मैं निश्चित रूप से भावुक हो गया था। युद्ध भूमि पर पराक्रम दिखाना हो या पीड़ितों की सेवा करनी हो, हमारी सेनाओं ने हर जगह अपना शौर्य का परिचय दिया है।
0: सरकार रिजर्व बैंक के डिप्टी गवर्नर हिसाब से रोहित जैन के नियोग कर वर्तमान केंद्रीय बैंक के कार्यनिर्वाही अधिकर्ता हिसाब से काज कर আগামী 3 বছর তিনি এই দায়িত্ব পালন করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 46,313 মেট্রিক টন এলপিজি নিয়ে এমটি সর্বশক্তি নামের একটি জাহাজ গতকাল নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। এ মাসের 13 তারিখ নাগাদ এই জাহাজটি বিশাখাপত্তনমে পৌঁছবে। জাহাজে থাকা 20 জন সদস্যের মধ্যে 18 জনই ভারতীয়। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রক গতকাল জানিয়েছে সব ভারতীয় নাবিকরাই নিরাপদে রয়েছেন। রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় আজ ভোরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত

সূত্রে জানা গেছে যে আজ ভোর 3:48 নাগাদ আগুন লাগে। দমকলের 14টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল 6:25 নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কোনো স্পষ্ট কারণ এখনো জানা যায়নি। আজ বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস বা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা ও প্রসারে নতুন নতুন উদ্যোগকে উৎসাহিত করতে এবং বিশ্বজুড়ে সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে প্রতি বছর এই দিনটি পালিত হয়। 1991 সালে ইউনেস্কো 26তম সাধারণ অধিবেশনে গৃহীত সুপারিশগুলির ভিত্তিতে 1993 সালে রাষ্ট্রসংঘ সাধারণ সভায় এই দিনটিকে বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জার্মানি থেকে আমেরিকার সেনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার ঘোষণা করেছেন। গত শুক্রবার পেন্টাগন প্রাথমিকভাবে জার্মানি থেকে প্রায় 5,000 সেনা সরানোর কথা ঘোষণা করেছিল। তবে গতকাল ফ্লোরিডায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি ট্রাম্প জানান যে সেনা প্রত্যাহারের পরিমাণ এর থেকেও বেশিও হতে পারে। যদিও এই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ তিনি ব্যাখ্যা করেননি। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 4 মহিলা ও 1 শিশুসহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, বহু মানুষ আহত। লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে সীমান্তের ইয়ারুন গ্রামে ইসরায়েলি বাহিনী বুলডোজার দিয়ে ক্যাথলিক কনভেন্টের কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ইসরায়েলি বাহিনী আজ ফের নতুন করে দক্ষিণ লেবাননের 9টি গ্রামে অধিবাসীদের ঘর খালি করে দেওয়ার সতর্কতা জারি করেছে। পশ্চিম আফ্রিকার মালিতে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে 200 বেশি বিদ্রোহীর মৃত্যু হয়েছে, দেশটির জাতীয় টেলিভিশন এই তথ্য জানিয়েছে। মালির সেনাবাহিনীর প্রধান এক বিবৃতিতে জানিয়েছেন, বিদ্রোহীরা সীমান্ত পেরিয়ে নতুন করে আক্রমণের পরিকল্পনা করেছিল, তাদের ঠেকাতেই অভিযান চালায় সেনা। মার্কিন বিমান পরিবহন সংস্থা স্পিরিট এয়ারলাইন্স তাদের সমস্ত উড়ান পরিষেবা বন্ধ করে দিয়েছে। কম খরচে যাতায়াতের জন্য সুপরিচিত এই বিমান পরিষেবা সংস্থাটি জানিয়েছে, পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে ক্রমবর্ধমান জ্বালানির দামের প্রেক্ষিতেই তাদের এই সিদ্ধান্ত। ডেনমার্কের হলসেন্সে আয়োজিত টমাস কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার সেমিফাইনালে গতকাল ভারত ফ্রান্সের কাছে 3-0 হেরে গেছে। প্রথম ম্যাচে আয়ুষ শেট্টি বিশ্বের 4 নম্বর ক্রিস্টো পোপোভের কাছে পরাজিত হন। দ্বিতীয় ম্যাচে কিদাম্বি শ্রীকান্ত বিশ্বের 10 নম্বর অ্যালেক্স ল্যানিয়ের কাছে হেরে যান। তৃতীয় ম্যাচেও ফল আশানুরূপ হয়নি। ফ্রান্সের তোমা জুনিয়র পোপোভের কাছে হেরে গেছেন এইচএস প্রণয়। আইপিএল ক্রিকেটে আজ 2টি ম্যাচ খেলা হবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। খেলা শুরু হবে দুপুর 3:30। আহমেদাবাদে অপর ম্যাচে গুজরাট টাইটান্স খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। ইন্ডিয়ান ইনডোর ওপেনে পোল ভল্টে সোনা জিতেছেন মধ্যপ্রদেশের কুলদীপ কুমার। তিনি পুরুষদের নতুন জাতীয় রেকর্ড করলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। ভারতীয় জাহাজ MT সর্বশক্তি LPG নিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। খবর শেষ হল। আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। ভারতের ব্যস্ত শহুরে জীবনে অটোরিকশা শুধু যাতায়াতের মাধ্যম নয়, প্রতিদিনের ছোট ছোট গল্প তৈরি হয় অটোরিকশাতেও। রাস্তায় চলা এসব 3 চাকার জানে অনেক সময় রঙিন সাজ, মজার স্লোগান কিংবা অদ্ভুত পোস্টার নজর কাড়ে। তবে কর্ণাটকের এক অটোচালক ভিন্ন এক উদ্যোগের মধ্য দিয়ে আলোচনায় এসেছেন। তিনি নিজের অটোরিকশাটিকে একটি ছোট গ্রন্থাগারের রূপ দিয়েছেন। যাত্রীরা যাতে স্মার্টফোনের স্ক্রিনে বুঁদ না থেকে বইয়ের পাতায় চোখ বলাতে পারেন তার সুযোগ করে দিচ্ছেন তিনি। অটোরিকশায় চালকের আসনের পেছনে ছোট্ট একটি তাক লাগানো আছে, সেখানে যত্ন করে সাজানো আছে নানা ধরনের বই। চলন্ত অটোর মধ্যেই যাত্রী বই উল্টে দেখছেন, পাতা উল্টাচ্ছেন, এমনকি বুকমার্কও বেছে নিচ্ছেন। ব্যস্ত রাস্তার মধ্যেই যেন এক টুকরো শান্তির জায়গা। শুধু বই নয়, যাত্রাপথে যাত্রীদের খাওয়ার জন্য কৌটোভর্তি ক্যান্ডিও রাখা আছে। অটোরিকশা চালকের এই উদ্যোগ যেন সৃজনশীলতা এবং জনসেবার এক বিরল মিশেল। উদ্যোগটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে যাত্রীদের কাছে। ঘুম না আসার অসুখে ভোগেন অনেকেই, কিন্তু আজ এমন একজনের কথা আপনাদের জানাবো যার ক্ষেত্রে ঘুম আসাটাই অসুখ। এমন সে অসুখ যে তিনি দিনে প্রায় জেগেই থাকেন না।
22 ঘন্টা ঘুম।

0: নিয়ে থাকতে পারেন। বছর 38-এ জোয়ানা কক্সের কাছে ঘুম আসা যে আদতে অসুখ তা গোড়াই বুঝতে পারেননি তিনি। সারাক্ষণ ক্লান্ত লাগত তাঁর, ঘুমে দুচোখের পাতা এক হয়ে যেত। সেটা 2017 সাল। অনেকে বলেছিলেন যে তিনি ক্রনিক ডিপ্রেশনের শিকার, তাই এরকম অবস্থা। সে মতো চিকিৎসাও শুরু করেন, কিন্তু অবসাদের কোনো চিহ্ন দেখা যায়নি। এদিকে ঘুমের বহর বেড়েই চলাতে কোনো রকম কাজই জোয়ানা করতে পারেন না। গাড়ি চালানো তো অসম্ভবই, খাওয়া দাওয়াও ঠিকঠাক করে হয় না। কাজ করতে করতেই তিনি ঘুমিয়ে পড়েন, আর একবার ঘুমিয়ে পড়লে তাকে জাগানো বেশ মুশকিল। চিকিৎসকদের মতে ঘুম সংক্রান্ত একটি বিশেষ অসুখ এটি। গত 6 বছরে তিনি একবারই 12 ঘন্টার মতো জেগে থাকতে পেরেছিলেন, সেটি সর্বোচ্চ। দূষণের বিরুদ্ধে লড়াই জারি না থাকলে মানুষের অস্তিত্বই পড়বে প্রশ্নচিহ্নের মুখে, আর তাই দূষণ রোধে, বিশেষত প্লাস্টিক দূষণ রোধে অনেকটাই সচেতন হয়েছে মানুষ। প্লাস্টিকের প্যাকেট আজকাল অনেকেই ব্যবহার করেন না, তবে সতর্কতা থাকলেও রাস্তায় এদিক ওদিক তাকালেই দেখা যায় বিস্কুট বা চিপসের প্লাস্টিক প্যাকেট পড়ে আছে। সেই ফেলে দেওয়া জিনিসকে কাজের জিনিস করে তুলেছে একটি সংস্থা। হ্যাঁ, ফেলে দেওয়া চিপসের প্যাকেট দিয়েই তারা বানাচ্ছে সানগ্লাস। সংস্থার নাম উইদাউট। নামের মতো কাজেও ব্যতিক্রমী মহারাষ্ট্রের পুণে শহরের এই সংস্থাটি মূলত সানগ্লাস বানায়, তবে তার উপকরণ একেবারেই সাধারণ সামগ্রী নয়। ফেলে দেওয়া চিপসের প্যাকেট দিয়ে সানগ্লাস তৈরি করে ওই সংস্থা। ভাবছেন তো, এ আবার কেমন রোদ চশমা যা চিপসের প্যাকেট দিয়ে তৈরি হয়েছে? শুনতে অবাক লাগলেও বাইরে থেকে দেখে এতটুকু বোঝার উপায় নেই এই সানগ্লাসের প্রধান উপকরণ কি। একেবারে সাধারণ রোদ চশমার মতোই দেখতে, কাজের ক্ষেত্রেও কোনো পার্থক্য নেই। শুধু চিপসের প্যাকেট নয়, বেশিরভাগ প্যাকেটজাত দ্রব্যের মোড়কই রিসাইকেল করেন তারা। বার্নাবাস ভুজিটি সোলনে হাঙ্গেরির একজন শেফ। সম্প্রতি তিনি এক বিশ্ব রেকর্ড গড়েছেন, তবে রন্ধন শিল্পে নয়, তিনি রেকর্ড গড়েছেন অনলাইন গেমে। টানা 59 ঘন্টা 20 মিনিট ধরে সোলনে দীর্ঘতম ভিডিও গেম ম্যারাথনের শিরোপা জিতেছেন। এর আগে রেকর্ড ছিল 23 ঘন্টা 31 মিনিটের। বার্নাবাসের খেলার পুরো সময়টি লাইভ স্ট্রিম করা হয়েছে, তবে এই রেকর্ড থেকে প্রাপ্ত সব অর্থ দাতব্য কাজে ব্যয় করা হবে বলে তিনি জানিয়েছেন। বিদেশ সফরে গেলে রাষ্ট্রপ্রধান বা গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বিরাট এক আধিকারিক দল চায়, এটাই স্বাভাবিক। তাদের জন্য কখনো কখনো গোটা বিমান পর্যন্ত ভাড়া করা হয়, কিন্তু বাজপাখিদের জন্য আসন সংরক্ষণ তাও আবার বিমানে? সৌদি আরবের এক যুবরাজ বিদেশ ভ্রমণে যাওয়ার সময় সঙ্গে নিয়ে গেছেন 80টি বাজপাখি, কিন্তু তাদের কোনো খাঁচাই করে নিয়ে যাওয়া হয়নি। রীতিমতো প্রতিটি বাজপাখির জন্য উড়োজাহাজের একটি করে আসন বরাদ্দ ছিল, পাখিগুলি যাতে ওড়াউড়ি করতে না পারে সেজন্য দড়ি দিয়ে বেঁধে রাখা হয় তাদের। অবশ্য বাজপাখিদের উড়োজাহাজে করে নিয়ে যাওয়া মধ্যপ্রাচ্যে নতুন কিছু নয়, এই পাখিদের নিজস্ব পাসপোর্ট রয়েছে, ফলে তারা মনিবের সঙ্গে দেশের বাইরে যেতে পারেন। বিচিত্র
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

শিশু মহলের ছোট্ট ছোট্ট বন্ধুদের অনেক অনেক আদর করে দিয়ে শুরু করলাম আজকের আসর। আমি তোমাদের সুচিস্মিতা পিসুমণি। আজ প্রথমেই তোমাদের সঙ্গে যে কথাটা একটুখানি ভাগ করে নিতে ইচ্ছে হচ্ছে, সেটা আমার মনে হয় তোমরাও খানিকটা আন্দাজ করতে পাচ্ছো, মানে তোমরাও আমার মনের কথাটা টের পাচ্ছো। আসলে এই যে বৈশাখ মাসটা চলে এলো, পয়লা বৈশাখ যেই আসে নতুন বছর শুরু হয়ে যায়, কেমন গরমটা বাড়তে থাকে বলো, মাথার উপর সূর্যের তাপ যেন চড়চড় করে বাড়ে, অস্বস্তি বাড়তে থাকে। তারপর আবার চলে আসে বৈশাখের 25 তারিখ, সেই দিন তো

আকাশ জুড়ে রবির উদয়। কিন্তু এই রবির শুধুই সূর্যের দীপ্তি নেই, শান্তির ছায়াও আছে। এই রবি আনন্দের বান ডেকে আনে, আনে খুশির আলো, সেটা ছোট বড় আমাদের সবার কাছে। রবি ঠাকুর তাই শুধুমাত্রই কবিগুরু নন, তার চেয়ে আরও বেশি কিছু। তিনি আমাদের চলার পথের দিশা দেখান। বৈশাখ মাসটার কাছে আমরা তাই কৃতজ্ঞ, কারণ 25শে বৈশাখে আমরা পেয়েছি আমাদের কবিগুরুকে, আমাদের সুরের গুরুকে। 25শে বৈশাখ এলে প্রতি বছর আমরা আমাদের প্রিয় কবিকে আরও একবার নতুন করে আবিষ্কার করি, তাই না? আর আজকে শিশু মহলে আমরা স্মরণ করব, প্রণাম জানাব আমাদের সেই প্রিয় মানুষটিকে। তার জন্মদিনের খুব বেশি আর দেরি নেই যে।

0: আকাশবাণী কলকাতা।
1: শিশু মহলে আজ সকালে

0: ছোট্ট একটা আসর বসবে। চার বন্ধু আমাদের আজকের অতিথি। তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দেব, তবে তার আগে যে কথাটা বলার, আজকে কিন্তু আমরা শিশুমহলে আমাদের প্রিয় কবির জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাব। বুঝতেই পারছো, এসে গেল 25শে বৈশাখ, সামনের সপ্তাহেই তো সেই চির আকাঙ্ক্ষিত দিন। প্রতি বছর আমরা 25শে বৈশাখের সকালের জন্য অপেক্ষা করে থাকি। আগামী সপ্তাহে 9ই মে কবিগুরুর জন্মদিন, আর আজকে শিশুমহলে সেই দিনটাকে সামনে রেখে আমরা কবিকে প্রণাম জানাব, তার কথায়, তার কবিতায়, তার গানে। আমার ছোট্ট ছোট্ট বন্ধুরাও এই অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছে কবিকে শ্রদ্ধা জানানোর জন্য। সবার আগে ওদের সঙ্গে আলাপ করে নিই, তারপর গল্পে গল্পে জমে উঠবে আজকের আসর আর কবির প্রতি শ্রদ্ধার্ঘ। আমার একদম মুখোমুখি বসে ছোট্ট বন্ধু, কি নাম বলো তোমার?
1: আমার নাম অগ্নিপ্রভ পাল, আমি পাঠ্যভবন স্কুলে 5ম শ্রেণীতে পড়ি।
0: ও, পাঠ্যভবনে ক্লাস 5-এ পড়ে অগ্নিপ্রভ, সুন্দর নাম। কোথায় থাকো?
1: আমি তো যাদবপুরে থাকি।
0: আচ্ছা, তোমার পাশে যে বন্ধু।
2: আমার নাম রাশি ভট্টাচার্য, আমি কেন্দ্রীয় বিদ্যালয়তে ক্লাস 6-এ পড়ি।
0: আচ্ছা, তুমি কোথেকে আসছো?
2: আমি কল্যাণী থেকে এসেছি।
0: কল্যাণী থেকে এসেছো, আচ্ছা। আর আমার ডান দিকে বসেছে দুই বন্ধু, বলো তোমার নাম কি?
3: আমার নাম ঋদ্ধিকা পাল, আমি তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনে 5-এ পড়ি।
0: ও আচ্ছা, তোমার বাড়ি কোথায়?
3: কদমতলা, হাওড়া।
0: আচ্ছা, তার পাশে যে বন্ধু।
4: আমার নাম ঋষিকা রায়, আমি BDM ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস 5-এ পড়ি।
0: তুমি কোথেকে আসছো?
5: কামালগাজি।
0: আচ্ছা, আজকে চার বন্ধু, ক্লাস 5-6, ওরা নিজেরাই বলেছে, কিন্তু যেটা জানা হয়নি যে ওরা কে কি করবে। তুমি বলো রাশি, তুমি কি করবে আজকে, কবিতা না গান, কোনটা?
6: আমি গান করব।
0: তুমি গান করবে, নিশ্চয়ই রবীন্দ্রসঙ্গীত গাইবে, কারণ তোমরা তো এরই মধ্যে জেনে গেছো আজকে আমরা আমাদের আসরে কবিগুরুর প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি, তাই না? কবি প্রণাম আজকে কবির কথায়, কবির গানে। তুমি রবীন্দ্রসঙ্গীত শোনাবে, তাই তো? আচ্ছা, তোমার পাশে অগ্নিপ্রভ রয়েছে, অগ্নিপ্রভ কি করবে, গান না কবিতা?
1: কবিতা।
0: তুমি কবিতা বলবে। আর তুমি?
3: আমি গান করব।
0: ঋদ্ধিকা, ঋদ্ধিকা গান করবে। তারপর তোমার নামটা আরেকবার বলো।
4: ঋষিকা রায়।
0: ঋষিকা, ঋষিকা কি করবে, কবিতা না গান?
4: দুটোই।
0: তার মানে তুমি কবিতাও বলবে, গানও গাইবে। বেশ তো, তাহলে যে বন্ধুরা কবিতা বলবে তাহলে তারা দুটো করে কবিতা শোনাবে তো?
3: হুম।
0: আর যে বন্ধু গান গাইবে, দুটো গান নিশ্চয়ই স্টকে রয়েছে। আর ঋদ্ধিকা একটা গান গাইবে, পারবে তো? আর ঋষিকা গান আর কবিতা দুটোই করবে। তাহলে ঋষিকা, তোমার থেকে একটা গান শুনবো আর একটা কবিতা শুনবো, ঠিক আছে?
1: ঠিক আছে।
0: শুরু করার আগে তাহলে একটু তোমাদের কাছে জেনে নি, কবিগুরুর জন্মদিন 25শে বৈশাখ আমরা সবাই জানি, ইংরেজি সেটা কত সাল ছিল কে বলতে পারবে? অগ্নিপ্রভ বলছে, বলবে, বলো তো।
1: 1861 সালের 7ই মে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন।
0: আর তার বাবার নাম কি ছিল ঋষিকা, বলো?
6: দেবেন্দ্রনাথ ঠাকুর।
0: তাকে আমরা কি নামে ডাকি? তাকে আমরা মহর্ষি বলি, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আর মায়ের নামটা কে জানে ঋদ্ধিকা, বলো?
3: সারদা দেবী।
0: সারদা দেবী, ঠিক তাই। আর তোমরা তো জানো তার ছেলেবেলা জোড়াসাঁকোতেই কেটেছিল। তো কেমন ছিল ছোটবেলা সেটা কেউ বলতে পারো? অগ্নিপ্রভ তো হাত তুলেই রয়েছে, বলো দেখি কিভাবে কাটতো তার ছেলেবেলাটা। জানো তো তার ছেলেবেলার কথা তিনি নিজেই একটা বইতে লিখে গেছেন, ছেলেবেলা বইটার নাম, তোমরা বড় হয়ে সেই বইটা পড়বে, দেখবে কি সুন্দর। আর ঠিক তোমাদের মতো একটুও পড়াশুনো করতে ভাল লাগতো না, স্কুলে যেতে জানি না তোমাদের ভালো লাগে কি না, ওনার কিন্তু মোটেও ভালো লাগেনি কোনোদিন স্কুলে যেতে। অগ্নিপ্রভ তো হাত নেড়ে বলছে ভালো লাগে না। আর রাশি কি বলছে?
6: আমার স্কুলে যেতে ভালো লাগে।
0: রাশি, স্কুলে যেতে ভালো লাগে, আমাদেরও কিন্তু ভালো লাগতো, কিন্তু কারুর কারুর একটুও ভালো লাগে না, তো উনি সেই দলের মানুষ, ওনার স্কুল যেতে একটুও ভালো লাগতো না, কিন্তু বাড়িতে একেবারে বাঁধা নিয়ম।

0: ছিল, মানে জীবনটাই ছিল নিয়মে বাঁধা। বাড়িতে প্রচুর পড়াশুনো করতে হতো, বাড়িতে মাস্টার মশাইরা আসতেন পড়াতেন, আর তারপরে খেলাধুলো করার সময় সেটা নির্দিষ্ট, শরীর চর্চা নিয়ম করে করতে হতো, সব কিছু একেবারে নিয়মে বাঁধা ছিল। তো অগ্নিপ্রভা কি বলবে বলছিল শুনি।
1: ছোটবেলায় তিনি বাড়ির ভৃত্যদের কঠোর শাসনে বড় হন।
0: একদমই তাই, বাড়িতে যে ভৃত্যরা ছিল তারা যেমন আদর যত্ন দেখাশোনা করত, তেমনি তারা খুব শাসনও করত।
1: ভৃত্যরা তাকে সামলানোর জন্য তার চারিদিকে গণ্ডিও কেটে দিত এবং কবি সেই গণ্ডির ভিতরে বসে জানলা দিয়ে আকাশ দেখতেন।
0: ওই তো, তার আসলে আকাশ দেখতেই ভালো লাগতো, প্রকৃতি ছিল তার বড্ড প্রিয়, প্রকৃতির মধ্যে মিশে থাকতেই ভালোবাসতেন। আচ্ছা, আমরা গান দিয়ে আমাদের আসরটা শুরু করে দিই। গান শুরু করবে কে? রাশি শুরু করো দেখি, কোন গানটা গাইবে বলো। প্রথমে কি গাইছো?
2: আমি প্রথমে আরো আরো প্রভু গাইছি।
0: বেশ, গাও।

ওই যে বলছিলাম কঠোর নিয়মের মধ্যে বাড়িতে কাটাতে হতো ছোটবেলায়। অন্ধকার থাকতেই কিন্তু বিছানা ছেড়ে উঠে পড়তে হতো ভোরবেলা, আর উঠেই কি করতে হতো, কুস্তি করতে যেতে হতো। বাড়ির মধ্যেই কিন্তু কুস্তিও উনি শিখেছেন ছোটবেলায়। শরীর চর্চার পর্ব চলল, তারপর যেই সাতটা বাজল অমনি চলে এলেন নীলকমল মাস্টার মশাই, একেবারে ঘড়ির কাঁটার মতন এসে হাজির। তখন বীজগণিত পাটিগণিত জ্যামিতি এইসব হলো, তারপর সীতার বনবাস মেঘনাদ বধ কাব্য পাঠ সব পড়াশোনা সব হলো। নটা বাজতেই কিন্তু চান করতে যেতে হবে। তারপর প্রতিদিন একই রকম সেই ডাল ভাত কোনো মতে মুখের মধ্যে গুঁজে দিয়েই স্কুল। দশটা চারটের স্কুল, উনি বলতেন এটা দশটা চারটের আন্দামান। আন্দামান ছিল জেলখানা, তো ওনার স্কুলটাকে মনে হতো জেলখানা। বিদ্যালয় জীবনে কোনো দিন তিনি আনন্দ পাননি। আর তার কি মনে হতো জানো তো, নিজেই লিখছেন, ঘরে ঢুকতেই ক্লাসের বেঞ্চি টেবিলগুলো মনের মধ্যে যেন শুকনো কনুইয়ের গুঁতো মারে, রোজই তাদের একই আড়ষ্ট চেহারা, তাদের তিনি কোনো দিন বন্ধু বলে ভাবতে পারেননি। যাই হোক, স্কুল থেকে ফিরে আসার পরে কিন্তু চলে আসতেন জিমনাস্টিকের মাস্টারমশাই। জিমনাস্টিক করতেন উনি, তার মানে কত শরীরচর্চা করতেন সেটা তো আমাদের বুঝতে হবে। তাই জন্যই কিন্তু সুস্থভাবে এইরকম দীর্ঘ জীবন কাটাতে পেরেছেন। আর

0: এত এই যে লেখা লেখি, এত ক্রিয়েটিভ কাজ, তার জন্য শরীর মন সবই তো ভালো থাকতে হয় না, সুস্থ রাখতে হয়, সেটা উনি করতে পারতেন। তারপরেই কিন্তু ইংরেজির মাস্টার মশাই জিমনাস্টিকের পর চলে আসতেন ছবি আঁকার মাস্টার, তিনি ড্রয়িং শেখাতেন, তারপরে ইংরেজির মাস্টার। তারপর রাত্রির খাবার সময় হয়ে যেত, আর শোবার সময় সেই যে কোনো একজন কাজের লোক, পরিচারক কেউ গল্প শোনাতো, রূপকথার গল্প, রাজপুত্তু চলেছে তেপান্তর মাঠে, এই সব গল্প শুনতে শুনতে শুনতে শুনতে তিনি ঘুমিয়ে পড়তেন। রোজই এই রকম রুটিনে বাঁধা ছিল তার জীবন, এই রকম ছিল বলেই কিন্তু শরীরটা ভালো ছিল, ওই যে বলছিলাম। আর উনি নিজে কীরকম বলেছেন জানো, উনি লিখেছেন শরীরটা এমন বিশ্রী রকমের ভালো ছিল যে জ্বর জারি সর্দি কাশি কিচ্ছু হতো না। স্কুল কামাই করবেন কি যারা বাড়িতে পড়াতে আসতেন সেইখানে পড়া ফাঁকি দেবেন কিছুই করতে পারতেন না, শরীরটা এতটাই ভালো ছিল। এই রকম মজার কথা কোথায় পাবে বললাম এক্ষুনি, ছেলেবেলা বইতে আর জীবন স্মৃতি বইতে পড়ে নেবে তো। আচ্ছা আমায় একটু রাশি এই কথাটা বলো যে প্রতি বছর পঁচিশে বৈশাখ তুমি কিভাবে কাটাও?
1: প্রতি বছর পঁচিশে বৈশাখ আমি ভোরবেলা উঠে আগে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি জানাতাম, তারপর আমি রেয়াজ করতে বসতাম, তারপর স্কুলে চলে যেতাম, স্কুলে গান বাজনা হয়, অনুষ্ঠান হয়, তো আমি গান আর নাচে নাম দিই। তো তারপর অনুষ্ঠান হওয়ার পর মিষ্টি ভোগ হয়, তারপর সমাপ্তি হয়।
0: আচ্ছা প্রতি বছর মোটামুটি স্কুলেই তুমি রবীন্দ্র জয়ন্তী পালন কর। আচ্ছা কবিতা শুনবো ঋষিকার কাছে, বলো কোন কবিতা বলবে?
2: আমি হারিয়ে যাওয়া কবিতাটি বলবো।
0: শুরু করো।
2: আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবৃত্তি পরিবেশন করছি, হারিয়ে যাওয়া। ছোট আমার মেয়ে, সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে, হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে, হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে, সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে কি হয়েছে বামি, সে কেঁদে কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানেছে, আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে, নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কিদে, হারিয়ে গেছি আমি।
0: ঋষিকা খুব সুন্দর কবিতা শুনিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হারিয়ে যাওয়া, খুব ভালো। এবার তাহলে গান, ঋদ্ধিকা।
3: আমি প্রথমে এসো হে বৈশাখ গানটি করব।
0: বাবা বাবা বা, সত্যি তো বৈশাখ মাস এলেই আমাদের পঁচিশে বৈশাখের কথা মনে পড়ে, আর বৈশাখ মাস চলছে, সদ্য সদ্য আমরা নববর্ষ পালন করেছি। এসো হে বৈশাখ গাও।

0: খুব সুন্দর হয়েছে ঋদ্ধিকার গান, খুব সুন্দর। আচ্ছা এবারে অগ্নিপ্রভ কবিতা বলবে, কোনটা বলবে?
1: আমি দুটো কবিতা বলবো।
0: প্রথমে কোনটা শোনাচ্ছ?
1: আমি ব্যাকুল শোনাবো সবার আগে।
0: বল।
1: অমন করে আছিস কেন মা গো, খোকারে তোর কোলে নিবি না গো, পা ছড়িয়ে ঘরের কোণে কি যে ভাবি স্বপন মনে, এখনো তোর হয়নি তো চুল বাঁধা, বৃষ্টিতে যায় মাথা ভিজে, জানলা খুলে দেখিস কি যে কাপড়ে যে লাগবি ধুলো কাদা, ওই তো গেল চারটে বেজে, ছুটি হলো স্কুলে যে দাদা আসবে মনে নেই কষিটি, বেলা হুমনি গেল বই, কেন আছিস অমন হয়ে, আজকে বুঝি পাসনি বাবার চিঠি, পেয়াদাটা ঝুলির থেকে সবার চিঠি গেল রেখে, বাবার চিঠি রোজ কেন সে দেয় না, পড়বে বলে আপনি রাখে, যা এসে চলে ঝুলি কাঁখে, পেয়াদাটা ভারী দুষ্টু সায় না, মা গো মা তুই আমার কথা শোন, ভাবিস নে মা অমন সারাক্ষণ, কালকে যখন হাটের বাড়ি বাজার করতে যাবি পারে, কাগজ কলম আনতে বলিস ঝিকে, দেখো ভুল করব না কোনো, ক খ থেকে মূর্ধন্য ন, বাবার চিঠি আমি দেব লিখে, কেন মা তুই হাসিস কেন, বাবার মতো আমি যেন অমন ভালো লিখতে পারিনি কো, লাইন কেটে মোটা মোটা বড় বড় গোটা গোটা, লিখব যখন তখন তুমি দেখো, চিঠি লেখা হলে পরে বাবার মতো বুদ্ধি করে, ভাবছো দেব ঝুলির মধ্যে ফেলে, কখনো না আপনি নিয়ে যাব তোমায় পড়িয়ে দিয়ে, ভালো চিঠি দেয় না ওরা পেলে।
0: ব্যাকুল কবিতা শুনলাম আমরা, আবৃত্তি করেছে অগ্নিপ্রভ, খুব ভালো, খুব সুন্দর হয়েছে। আচ্ছা ঋষিকা তুমি একটু বলো, রাশি যেমন বলল প্রতি বছর ও স্কুলে গিয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করে, তো ঋষিকা তুমি কিভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করো?
2: অনেকটা বলতে গেলে আমারও স্কুলে গিয়েই পালন করা হয়, তো আমি আগে সকালে উঠে রবীন্দ্রনাথ ঠাকুরকে মালা দিই, তারপর
0: তোমার বাড়িতে ওনার ছবি আছে?
2: হ্যাঁ, ওনার ছবির সামনেই আমি রবীন্দ্রসঙ্গীত করি, তারপর স্কুলে গিয়ে আমাদের অনেক অনুষ্ঠান হয়, গান আবৃত্তি নাচ নাটক অনেক কিছুই হয়, আমি গান আর আবৃত্তিতে নাম দিই, তারপর সব শেষে অনুষ্ঠান শেষ হয়ে গেলে আমরা অনেক হাসি ঠাট্টা মজা করি, তারপর স্কুল থেকে বাড়ি ফিরি।
0: বাহ, আর এবারে কি করবে ভেবেছো?
2: এবারেও আমাদের স্কুল আছে তো এইরকমই হবে, সেনা আমার ইচ্ছা আবার আরেকবার গান আর আবৃত্তি করার।
0: আচ্ছা, তো আজকে তো আমাদের তুমি প্রথমে আবৃত্তি শুনিয়েছো, একটু পরে তোমার কাছে গান শুনবো। আর ঋদ্ধিকা তুমি বলো পঁচিশে বৈশাখ কিভাবে কাটাবে?
3: আমাদের পাড়ার ক্লাবে প্রতি বছর রবীন্দ্র জয়ন্তী হয়।
0: আচ্ছা,
3: অনুষ্ঠান হয়, আমি প্রতি বছরই ওখানে গান নাচে নাম দিই।
0: আচ্ছা,

0: এবারেও দেবে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, আর কোন গানটা গাইবে এবার?
1: এবার আমি এসো হে বৈশাখ,
0: এসো হে বৈশাখটাই গাইবে। তা আমরা তো আগে আগেই শুনে ফেলেছি, তুমি আজকেই কবিগুরুকে তোমার প্রণাম জানিয়েছো, খুব ভালো। অগ্নিপ্রভু, আরেকটা কবিতা বলবে বলেছিলে, কোনটা বলবে এবার?
2: ছোট বড়
0: বল।
2: এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে, দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তারই এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষবো পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্য করবো না তো তারা, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরুমশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে, তিনি যদি বলেন সিলেট কোথা, দেরি হচ্ছে বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে, খেলা করতে নিয়ে যেতে মাঠে, ভুলু যখন আসবি বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাব করবো না তো ভয়, মামা যদি বলেন ছুটে এসে, খোকা হারিয়ে যাবে আমার কোলে চড়ো, বলবো আমি দেখছো না কি মামা, হয়েছি যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে তাই তো, খোকা আমার সেই খোকা আর নাই তো।
0: আচ্ছা ঋষিকা, তাহলে এবারে তোমার কাছে গান শুনবো, কোন গানটা গাইছো বলো?
3: এবার তোর মরা গানে।
0: গাও।

0: তোমরা আমায় বলো, কেউ কি শান্তিনিকেতন গেছো? অগ্নিপ্রভু গেছে, রাশি গেছে, কি দেখেছো ওখানে বলো? রাশি একটু বলো, অগ্নিপ্রভু বলো, রাশি বলো।
1: শান্তিনিকেতনে আমি একটা স্কুল দিয়েছি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলটাকে প্রতিষ্ঠা করেছে। আর ওখানে আরেকটা জিনিসও দেখেছি, ওখানে বাকি স্কুলের মতো ক্লাসরুমে ক্লাস হয় না, গাছের তলায় ক্লাস হয়।
0: একদমই তাই, গাছের তলায় ক্লাস হয়। ওই যে কবির উন্মুক্ত আকাশের নিচে ক্লাস ভালো লাগতো, ওনার বাঁধা ধরা ক্লাসরুম পছন্দ ছিল না, সেই জন্য উনি যে স্কুল প্রবর্তন করলেন সেখানে সবাই খোলা মাঠে গাছের তলায় বসে ক্লাস করত। সেইখানেই মানে একটা আনন্দ করতে করতে মনের খুশিতে পড়াশুনো করা হবে, যাতে মনে হয় না এটা একটা জেলখানা, আনন্দটাই বড় কথা। অগ্নিপ্রভু, তোমার কেমন লেগেছে শান্তিনিকেতন গিয়ে?
2: আমি তো অনেকদিন আগে গিয়েছিলাম, কিন্তু আমার তাই বেশি কিছু মনে পড়ছে না। তাই আমার কিন্তু একটা জিনিস মনে আছে যে আমি ওখানে গিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়টা দেখেছিলাম।
0: তাই তো। আচ্ছা, তোমরা তো জানো রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন, কে বলতে পারবে কোন সালে? ওরে বাবা, হাত তুলে ফেলেছে সকলে। ঋদ্ধিকা বলো।
3: 1913 সালে নোবেল পুরস্কার পান।
0: আচ্ছা, কোন বইয়ের জন্য পেয়েছেন বলো? ঋষিকা বলো।
4: গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার।
0: হ্যাঁ, একদমই তাই। এবং সেই গীতাঞ্জলির কবিতাগুলোর ইংরেজি অনুবাদ, বাংলা বইটার জন্য তো পাননি, তার যে ইংরেজি অনুবাদ তিনি করেছিলেন সেইটার জন্য তিনি নোবেল পেয়েছিলেন 1913 সালে। একদম ঠিক, ঠিক বলেছেন। আচ্ছা, এবারে ঋদ্ধিকার কাছে গান শুনব, কি গাইবে এবার?
3: খরবায়ু বয় বেগে।
0: বেশ বেশ, গাও।

আজকে আমাদের এই ছোট্ট আসরটাতে চার বন্ধু ছিল। চার বন্ধু মিলে কবিকে প্রণাম জানালো, ছিল অগ্নিপ্রভ, রাশি, ঋষিকা আর ঋদ্ধিকা। ওরা কবিতা বলেছে, গান গেয়েছে, আর সবাই খুব সুন্দর হয়ে আর সবাই খুব সুন্দর

সুন্দর করে ওদের অনুষ্ঠান পরিবেশন করেছে। তাহলে আমাদের আজকের এই কবি প্রণামের যে আসর সেটা এই পর্যন্তই থাক। এসো আমরা সবাই কবিগুরুকে আমাদের অন্তরের প্রণাম জানাই।

শিশু মহলে আজ আমরা কবিগুরুর প্রতি আমাদের শ্রদ্ধা জানালাম। আমার সঙ্গে আজকে আসরে ছিল ঋদ্ধিকা, রাশি, ঋষিকা আর অগ্নিপ্রভু। কি সুন্দর সুন্দর কবিতা আর গান ওরা শুনিয়েছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর।

আজকে আমাদের অনুষ্ঠান জুড়েই আমরা প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি বিশ্বকবি রবি ঠাকুরকে। তবে তারই মাঝে একটা কথা আজ তোমাদের বলতেই হবে, সেটা হলো আজ কি জানো তো, আজ হলো বিশ্ব হাসি দিবস। শুনতে খুব হাসি পেয়ে গেল, সত্যি এই রকমই হাসতে থাকো সব সময়। ওয়ার্ল্ড লাফটার ডেতে।

এইটাই হোক আমাদের সকলের শপথ। আসলে হাসি জিনিসটা কিন্তু আমাদের শরীর আর মনের জন্য খুব জরুরি। প্রতি বছর মে মাসের প্রথম রবিবার এই দিবসটা আমরা উদযাপন করে থাকি, বিশ্বজুড়ে পালিত হয়। তো আজকে হলো সেই প্রথম রবিবার, মে মাসের 3রা মে উদযাপিত হচ্ছে বিশ্ব হাসি দিবস। হাসির যে উপকারিতা, সেই ব্যাপারে সকলকে সচেতন করাই কিন্তু এই দিবস পালনের লক্ষ্য। তাহলে তোমরাও এই হাসির গুরুত্বের কথা, প্রয়োজনীয়তার কথা সবার মধ্যে ছড়িয়ে দাও, হাসতে হাসতেই ছড়িয়ে দাও। হাসির যে একটা শারীরিক সুস্থতার দিক আছে, মনকে ভালো রাখার দিক আছে, এবং তার সামাজিক উপকারিতাও তো রয়েছে। মানুষের মানুষের সম্পর্ক ভালো করে, মনের চাপ কমায়, আবার রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। কত রকম গুণ বলো দেখি হাসির, বিশ্ব জুড়ে আনন্দ ছড়িয়ে দেওয়া হাসির মধ্যে দিয়ে, এইটাই এই দিবস পালনের লক্ষ্য। আর কবে থেকে হচ্ছে জানো তো? 1998 সালের 10ই মে মুম্বাইতে প্রথম বিশ্ব হাসি দিবস উদযাপিত হয়েছিল। তাহলে এই দিনটার কথা তো মোটেও ভুললে চলবে না। আজ বিশ্ব হাসি দিবস। এবার চলো একটা মজার নাটিকা শুনে নি, অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অবলম্বনে। নাটকের নাম হলো হাঁস চুরি। চলো শোনা যাক।

0: আমার না কেমন ভয় ভয় করছে রে হারু। হাসপাতালে এই মাঠটাতে এলে আমার কেমন,
1: তোর মতো ভীতু আমি জন্মে দেখিনি।
0: না রে, রোজ রোজ ডাক্তারবাবুর আস্তাবল থেকে হাঁসের ডিম চুরি, যদি ধরে ফেলে না একবার।
1: ধরলেই হলো? আচ্ছা, এর আগেও তো আমরা ডিম চুরি করেছি, কোনো দিন কিছু হয়েছে বল? কিছু হয়েছে?
0: তা হয়নি, কিন্তু
1: কিচ্ছু হবে না, মনে একটু সাহস রাখ তো।
0: সাহস তো রাখছি, কিন্তু কি হয়েছে জানিস? এই সাহস থাকছে, এই হারিয়ে যাচ্ছে, এই থাকছে।
1: একটু শক্ত করে চেপে ধরে রাখ, তাহলে আর হারাবে না। আচ্ছা, কাজটা তো আমি করব, তুই এত ঘাবড়াচ্ছিস কেন বলতো?
0: না মানে দারোয়ানটার গোফ জোড়া মনে পড়লেই বুকটা কেমন ঢিপ ঢিপ করছে রে। বেটা রোজ দু শের ছাতু খায় জানিস।
1: মাধব, তোর বুকটা এমনিতেই ঢিপঢিপে, চুপ করে এখানে দাঁড়া, কাউকে দেখতে পেলেই হাততালি দিয়ে ইশারা করবি, বুঝলি? আমি যাবো আর আসবো।
0: হারু শোন, মানে একটা কথা।
1: আবার কি হলো?
0: মানে বলছিলাম কি, ভয় পেলে না আমার হাত পা এমনিতেই ঠান্ডা হয়ে যায়, হাততালি দেব কি করে?
1: একখানা রাম গাঁটটা খেলে আপনি দিতে পারবি। ভিতর ডিম কোথাকার, চুপ করে দাঁড়া, আমি আসছি।
2: কোন হে কোন?
0: ওরে বাবা রে, এ তো সিংহের গর্জন, আমি পালাই বাবা। ধরতে পারলে কান টেনে শেয়াল বানিয়ে দেবে, বাপরে।
1: বাপরে, ধরা পড়ে গিয়েছিলাম আর কি। মাধবটা কোথায় গেল? নিশ্চয়ই দারোয়ানটার হাঁক শুনে পালিয়েছে, দেখা হোক একবার। উফ, এত কষ্ট করে মাত্র একটা ডিম, খরচ পোষায় না, এরপর অন্য কিছু ভাবতে হবে।

0: আছে ও? ছেলেকে কি শিক্ষা দিয়েছো হারুর মা?
1: আহা, অত রাগ করছেন কেন তিনুর মা? কি হয়েছে বলবেন তো?
0: আর কি হয়েছে, এই দেখো তোমার ওই গুণধর ছেলে আমার তিনুর মাথা ফাটিয়ে দিয়েছে।
1: উমা, সে কি?
2: না মা, আমি মাথা ফাটাইনি।
0: তুমি ফাটাওনি তো কি? বাচ্চা আমার নিজের মাথা নিজে ফাটিয়েছে।
2: হ্যাঁ কাকিমা, তাই।
1: এই তুই চুপ কর। তিনু, কি হয়েছে বাবা, খুলে বলো।
3: জানো জেঠিমা, হারুদা না আমাদের পেয়ারা গাছে উঠে না পেয়ারা পাচ্ছিল। আমি না বারণ করতে না একটা পেয়ারা চুরে না।
2: এই ফের মিথ্যা বলছিস, আমি পেয়ারা ছুঁড়েছি না তুই নিজেই হোঁচট খেয়ে?
0: ওই হলো, তোমাকে ধরতে গিয়েই তো হোঁচট খেলো। তুমি যদি আমাদের পেয়ারা গাছে না উঠতে, বাছা কি আমার হোঁচট খেত?
1: ছি ছি, পরের বারে পেয়ারা গাছে তুই উঠতে গেছিস কেন?
0: তোমার ছেলে কি শোনে কারোর কথা? আমি নিজে কত দিন বারণ করেছি।
1: ঠিক আছে দিদি, ছেলে মানুষ ভুল করে।
0: ওই ছেলে মানুষ করে ছোনাটার মাথা খাচ্ছ, একটু শাসন টাসন করো। হারু, ফের যদি আমাদের বাগানে ঢুকেছিস তো ঠ্যাং আমি নিজে ভেঙে দেব, এই বলে রাখছি। আয় তিনু, চলে আয়।
3: মা মা, হানুদা না আমায় চোর দেখাচ্ছে।
0: মারুক আর একবার দেখি। চল চল।
1: আচ্ছা হারু, তোর জন্য কি মান সম্মান আমার কিচ্ছু থাকবে না? কেন কেন গেছিস পরের বাগানে বল।
2: মা, উফ লাগছে, কানটা ছাড়ো না। তালের পড়ার বদলে কি আমি এখন মার খাবো?
1: উফ, সত্যি তোকে নিয়ে আমি আর পারি না বাপ্পা।

0: ডিম চুরি করতে গিয়ে আর জব্বর নাকাল হয়েছি। দারোয়ান যেমন তাড়া করে এসেছিল, মরেছিল আর কি, পালাতে গিয়ে ডোবার মধ্যে পড়ে গেছি, পাটাও গেছে মুচকে। উরি বাবা দে, তা যাক প্রাণ নিয়ে যে পালিয়ে এসেছি, এই ঢের। উফ ধ্যাত, এবার থেকে আজ রোজ রোজ ডিম চুরি করবো না, একেবারে আস্ত হাঁসটাই নিয়ে আসবো, তাহলে বাড়িতেই ডিম পাড়বে। উরি বাবা দে।
1: হারু হারু,
0: ওই রে বাবা এসছে, কি করি, একটা পা খোড়া দেখলে মারের চোটে আর একটা পা খোড়া করে দেবে। উরি বাবা রে।
1: হারু হারু, কি রে খোঁড়াচ্ছিস যে, পা ভাঙলি কি করে?
0: আগে আমি ইচ্ছে করে ভাঙিনি,
1: তা তো জানি, কিন্তু ভাঙলো কি করে সেটাই বল না।
0: আমি কিচ্ছু জানি না বাবা।
1: পা ভাঙলো তোর, আর জানবে কি ওপাড়ার গোবরাতেলি?
0: কখন ভাঙলো টের পায়নি বাবা।
1: বটে, এই লাঠির বাড়িতে তোর মাথাটা ভাঙলে তবেই টের পাবি।
0: না বাবা, ওই মাথাটা বাঁচাতে গিয়েই তো পাটা ভাঙলো।
1: বুঝেছি, তবে বুঝি সেদিনকার মতো আবার ডাক্তারের আস্তা বলে ডিম চুরি করতে গিয়েছিলি, দারোয়ান মেরে পাটা?
0: না বাবা, হ্যাঁ হ্যাঁ বাবা, না বাবা আমার কোনো দোষ নেই, পা আমি নিজে ভাঙিনি, পা নিজে নিজেই।
1: লোককে ছাড়া তোর কি কিছুতেই চৈতন্য হবে না?
0: চৈতন্য কাকে বলে বাবা?
1: চৈতন্য কাকে বলে দেখবি, এই দেখ।
0: এ তো আমার রোজই হয়।
1: আমি দেখছি তুই জেলে গিয়েই মরবি।
0: না বাবা, রোজ চৈতন্য হলে ঘরেই মরব।
1: উফ, তোকে নিয়ে আর পেরে উঠলুম না
0: বাবা। তাল এনেছ? গন্ধ পাচ্ছি বে।

0: চৈতন্য হচ্ছে মা,
1: তোর জন্য তালের বড়া করেছি, খাবি? আয়
0: যাবো বাবা।
2: আর কি, যাও, তালের বড়া নয়, আমার মাথা খাও।

0: ব্যাস, আর কোনো ঝামেলা নেই। এবার থেকে ঘরে বসে রোজ কেবল ডিম খাবো। কিন্তু হাঁসটাকে পেটের ভিতরে লুকালাম তো ঠিক, বাবার সামনে দিয়ে যাওয়ার সময় ঠিক ধরে ফেলবে না তো?
1: হারু হারু,
0: এই সেরেছে, বাবা যে এদিকেই আসছে, কি করি?
1: এই যে মূর্তিমান, কোথায় গেছিলে? এ কি তোর পেটটা এমন হঠাৎ ফুলে উঠল কি করে?
0: বাবা, কাল সেই তালের বড়া খেয়ে
1: তালের বড়া বড়া কি অমন ক্যাঁক ক্যাঁক করে ডাকে নাকি?
0: না না বাবা, ওই পেটের ভেতর নাড়িগুলো ডাকছে, বেশি খেয়েছি তো হজম হচ্ছে না।
1: হজম হচ্ছে না? এদিকে আয় তো, পেটে হাত দিয়ে দেখি।
0: ওরে বাবা, তুমি হাত দিলে আরো জোরে জোরে ডাকবে।
1: মানে?
0: মানে অচেনা লোক দেখলে ওরা আরো জোরে জোরে ডাকে, জানো না?
1: কি সব আবোল তাবোল বকছিস, এ তো লক্ষণ ভালো নয়। চল তোকে হাসপাতালে নিয়ে যাই।
0: না না বাবা, আমার এমনি মাঝে মাঝে হয়, আবার সেরেও যায়।
1: কই রে, ক্যাঁক ক্যাঁক তো আরো বাড়ছে। চল আর দেরি নয়। কই গো, শুনছো? শিগগির এদিকে এসো।
2: কি হয়েছে কি?
1: ওই দেখো, তোমার ছেলের পেট ফুলছে, সেই সঙ্গে ডাকছে।
2: ডাকছে?
1: হ্যাঁ, পেট ডাকছে প্যাক প্যাক করে, তার উপর আবার ভুল বকছে।
2: ও মা, বাজার আমার কি হলো গো, ফুলছে আবার ডাকছে। ও
1: এই মরেছে, তুমি বেশি গোল করো না তো, হাসপাতালে নিয়ে গেলে এ ব্যামও সেরে যাবে।
2: একি সত্যি তো এ যে হাঁসের মতো প্যাক প্যাক করে ডাকছে। হারু বাবা, তাড়াতাড়ি শুয়ে পড় বাবা, আমি আর তোকে হাঁসের ডিম খেতে দেব না।
0: না মা, ও হাঁস নয়, তালের বড়া।
2: বড়া কি এমন বড় করে ডাকে বাবা?
0: তুমি একটু চুপ করো মা, তোমাদের গোলমাল শুনে পেটের ভেতর আরো বেশি ডাকছে। চুপ
2: গো, তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে আছো, দেখছো না? বাজে আমার ব্যামোর ব্যথায় নিজের পেটে নিজেই খুশি মারছে।
1: যাই, ডাক্তার বাবুকে বাড়িতেই ডেকে নিয়ে আসি।
0: না না, যেও না বাবা, মা বাবাকে ডাকো, ডাক্তার বাবু এলে বিপদ হবে।
2: বিপদ হলেই তো বাবা লোকে ডাক্তার ডাকে।
0: এ বিপদ শুধু ডাক্তার নয়, পুলিশও আসবে। আমাকে ছেড়ে দাও মা, ডাক্তার বাবু এলে
2: ভালোই হবে, পেটের ওই ভূত হাঁসটাকে বের করে দেবে,
0: তখনই তো গোল বাড়বে, নিজের লোককে দেখে আরো বেশি প্যাক প্যাক করবে।
2: কি সব আবল তাবল বকছিস বাবা, আমার মাথা ঘুরছে। এ আমার কি সর্বনাশ হলো রে? ওরে বাবা রে, ওরে বাবা।
0: মা অত চেঁচিও না, চেঁচামেচি শুনে ও আরো বেশি ডাকছে।
1: আসুন ডাক্তার বাবু, আসুন।
3: এটি আপনার ছেলে? কি হে, তোমার সেই শাগরেটটি কোথায়?
0: শাগরেট?
3: ওই যে যাকে নিয়ে রোজ সন্ধেবেলা আমার আস্তাবলে যাও।
0: ওই

0: মাধব, ও বাড়িতে ভীষণ ভীতু তো? তাই
1: তা তোমার পেটে কি হয়েছে?
2: শুধু থেকে থেকে প্যাক প্যাক আওয়াজ করছে ডাক্তার বাবু।
0: না না ডাক্তার বাবু, ওটা বদহজমের আওয়াজ।
1: তা তো হবেই, ডিমটা না খেয়ে গোটা হাঁসটা খেলে বদহজম তো হবেই।
3: কি বলছেন ডাক্তার বাবু?
1: ঠিকই বলছি, ব্যাগটা দিন তো।
2: এই নিন।
1: এবার আপনি ওর হাত দুটো শক্ত করে চেপে ধরুন। হরিহর বাবু, আপনি ওর পা দুটো ধরুন যাতে নড়তে না পারে। এই ঠিক আছে, এইবার।
0: ওরে বাবা, এত বড় ছুরি!
1: হ্যাঁ, এটা দিয়ে এবার তোমার পেটটা ফ্যাস করে দুভাগ করে দেব।
0: ওরে বাবা, না না ডাক্তার বাবু, বড্ড ব্যথা লাগবে, রক্ত বেরোবে, আমাকে ছেড়ে দিন ডাক্তার বাবু।
1: রোজ রোজ পালিয়ে যাও, আজ বাগে পেয়েছি একবারে বামাল সমেত। পেটটা না কেটে আজ কিছুতেই ছাড়ছি না। হু,
0: ওরে বাবা, মরে গেলুম।
1: শক্ত করে চেপে ধরুন, কিছুতেই ছাড়বেন না। এ কাটলা!
0: ওরে বাবা, তুমি ডাক্তার না খুনি! আমার ঘাত হয়েছে, এই নাও তোমার হাঁস, আর তোমার হাসপাতাল মুখো চিনে।
2: হ্যাঁ।

শুনলে তো কি মজার নাটক হাঁসচুরি। রবি ঠাকুরের লেখা অবলম্বনে এই নাটকে অভিনয় করল শিশুমহলের ছোট্ট ছোট্ট বন্ধুরা। আজ কিন্তু আর মোটেও সময় নেই, অনেক অনেক আদর করে দিলাম আরও একবার। কথা হবে আবার আগামী সপ্তাহে। সবাই খুব ভালো থেকো, লক্ষ্মী হয়ে থেকো। কেমন, সঙ্গে ছিলাম তোমাদের সুচিস্মিতা পেশিমণি। আজকে টাটা।

শিশুমহল শিশুলো, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গানের বেলা, আপনাদের সঙ্গে শ্রীতমা মিত্র।

একটা রোববার, আরও একটা ছুটির দিন, আর এখন কখনো মেঘ কখনো বৃষ্টি। অফিস যাওয়া কাজে কর্মে বেরোনো মানেই একটা ঝক্কি, একটা চিন্তা, এই বোধহয় রাস্তায় বেরিয়ে বড় ভিজে বাড়ি ফিরতে হবে, আবার কখনো জলে ভেজা কখনো বা রোদে ভেজা। রোদটাও এমনভাবে আমাদের মাঝে মাঝে জ্বালাতন করে, মনে হয় এবার একটু শান্তির বাড়ি ঝড়া প্রয়োজন। কিন্তু সে আবার যখন ঝরতে শুরু করে বা যখন বৃষ্টি হচ্ছে না, আকাশ প্রচণ্ড মেঘলা হয়ে রয়েছে, তখন একটা গুমোট, একটা মন খারাপ করা পরিবেশ থাকে চারপাশে। আসলে এই যে মেঘে রোদের যে খেলা, এ তো শুধু প্রকৃতিতে নয়, আমাদের মনে আমাদের জীবনে সবটুকু জুড়েই এমন রোদ মেঘ আর বৃষ্টির খেলা চলতে থাকে, তার মধ্যে দিয়েই আমাদের এগিয়ে যাওয়া। আজকের গানের ভেলা সেরকমই একটু রোদ মেঘ বৃষ্টিকে সঙ্গে নিয়ে, প্রথম গান শুভমিতার কণ্ঠে।

প্রচণ্ড গরমের পর হয়তো একটু বৃষ্টি বৃষ্টি করে মনটা, চাতক পাখি হয়ে ওঠে আমাদের মন, কিন্তু একটা রোদেলা সকাল, একটা রোদেলা দিন, আমাদের চারপাশে একটা ভীষণ একটা কর্মমুখরতা নিয়ে আসে, মনের মধ্যে একটা অন্যরকমের আবেশ সৃষ্টি করে। সব কিছু কাজ করতে ভালো লাগা, যতই ক্লান্তি থাকুক, গরম লাগুক, তবু যেন মনে হয় একটু কিছু করি, ভালো কাজ করি, চারদিকে আলো থাকুক। আবার একটু মেঘলা হলে, একটু রাতের অন্ধকারের মতো চারপাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে এলে মনের মধ্যে কত কি খেলা করে, কত অভিমান, কত পুরনো কথা বাড়ি বাড়ি তখন ফিরে আসে। কিন্তু ওই রাতের অন্ধকার শেষে যেমন রোদ ওঠে, তেমনি মেঘ কেটেও রোদের ঝিলিক আমাদের প্রকৃতিতে, আমাদের মনে আনন্দের রেশ ছড়িয়ে দেয়।

রোদ মেঘ বৃষ্টি, জীবনে একে অপরের পরিপূরক, যেন আমাদের জীবনের উত্থান পথনেরই প্রতীকেরা। ঠিক যেমন রবি ঠাকুরের সেই ছোটবেলার ছড়া আমরা মুখস্থ করতাম, মেঘের কোলে রোদ হেসেছে, তখন হয়তো খুব আনন্দ করেই, মজার ছলেই মেঘ কেটে গিয়ে রোদ ওঠার আনন্দটা প্রকাশ করতাম। কিন্তু আসলে সত্যি জীবনের কিছু কিছু সময় এমন আসে যখন আমরা সাময়িক কিছু বাধা, কিছু হতাশা আমাদের জীবনকে ঘিরে ধরে, সেই মেঘ কেটে যখন রোদ হাসে তখনই তো সব বাধা টুটে যায়, তাই না? আর আনন্দ আসার একটা বার্তা নিয়ে আসে ঝলমনে রোদ্দুর একটা নতুন দিন। আমরাও জীবনকে একটু ছাড়া দিয়ে এক নতুনের খোঁজে বেরিয়ে পড়ি, কিন্তু সবার জীবনে সেই যাত্রাটা হয়তো সমান হয় না। হতাশা হয়তো কাউকে এমনভাবেই গ্রাস করে, মনে হয় চারদিকে বড় অন্ধকার, এই ঝড়ের মধ্যে বোধহয় আমি হারিয়ে যাচ্ছি। পরের গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

সত্যি জীবনে তো এমন পরিস্থিতি প্রায়শই বোধহয় আমাদের আসে, যখন যে পরিস্থিতির সম্মুখীন হই ভাবি এর থেকে বড় চ্যালেঞ্জ বোধহয় আমাদের সামনে আর কিছু নেই। কি করে এই পরিস্থিতিকে আমরা অতিক্রম করে যাব, কি করে সামনের পথে এগোব, চারপাশটা বড় অন্ধকার লাগে। কিন্তু যখন আশেপাশে সকল মানুষের সহযোগিতায়, ঈশ্বরের আশীর্বাদে আমরা সেই পথটুকু পেরিয়ে যেতে পারি একবার, তখন যে তৃপ্তি, যে বিশ্বাস নিজের মনে জাগে, তার তরঙ্গ বোধ হয় আমাদের প্রিয়জনেদের মধ্যেও ছড়িয়ে পড়ে, তারাও কোথাও নতুন করে আবার বুক ভরা শ্বাস নিতে পারে, আমরাও পারব। ঠিক প্রতিদিনের এই মেঘ বৃষ্টির খেলা যেরম, গরমে হাঁসফাঁস করতে করতে প্রচণ্ড ঝড় বাদলে একটুকু স্বস্তির নিঃশ্বাস, আবার ঝড় বাদলে আমরা নাকানি চুবানি খেতে খেতে আবার অপেক্ষা করি কখন রোদ উঠবে। এইভাবেই তো জীবন চলতে থাকে আমাদের। মেঘের কোলে লুকরে রোদ, ভাবিস নে মন প্রাণ, ওরে দে সোঁপে সব মাথার উপর, আছেন ভগবান। তার উপর ভরসা করে জীবন তরি এরকমই রোদ ঝড় জল সব কিছু পেরিয়ে এগিয়ে চলুক। ঝড় তো থেমে যাবে সে কথা সবাই জানি, সে কথাতেই বিশ্বাস রেখে এগোতে হবে।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায় ও আভাস দেবনাথ।
1: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে ইফকোর।

0: অবশেষে চলে এলাম স্টুডিওতে।
1: হ্যাঁ, এসে গেছো দেখতেই পাচ্ছি।
0: হ্যাঁ, কিন্তু হাসছো কেন তুমি? না, মানে এরকম ভাবে হাসছো কেন? দেখো
1: দেখো,
0: হ্যাঁ মানে এরকম হাসির কারণটা কি?
1: মানে ব্যাপারটা হচ্ছে তুমি তো আমার হাসির অধিকারটা কেড়ে নিতে পারো না, তাই না? মানে আজকে একটা বিশেষ দিন।
0: হ্যাঁ, সেটাও জানি যে আজকে ওয়ার্ল্ড লাফটার ডে। তা হাসো না, তুমি যত খুশি হাসো ওয়ার্ল্ড লাফটার ডেতে, কিন্তু আমার দিকে তাকি এরকম ভাবে হাসছো?
1: তোমাকে দেখেই তো হাসছি। আসলে মানে ব্যাপারটা হচ্ছে বন্ধু, শোনো কি হয়েছে। ব্যাপারটা হচ্ছে এই যে স্বাগত আমার পাশে বসে আছে, আমি তোমাকে একটু বর্ণনা দিচ্ছি। একটা ছোট লাল রঙের টিপ, আমি বুঝতে পারছি স্বাগতা তুমি সেটা কপালে পরে বেরিয়েছিলে বাড়ি থেকে, কিন্তু আমি জানি না কি করে টিপটা এখন নাকের উপর এসে পৌঁছেছে। আমি মারপিট করেছিলে রাস্তায় কারোর সঙ্গে স্বাগতা?
0: এ আবার কি কথা, মানে এটা তো তুমি আমাকে আগে বলবে, তা নয় তুমি বন্ধুকে বলে দিচ্ছ, ফাঁস করে দিচ্ছ সব, তার উপরে আবার আমার মতো একটা নিরীহ মেয়ে তাকে নিয়ে তুমি হাসাহাসি করছো, মানে এইটা কিন্তু ঠিক নয়। আমার কিন্তু দুঃখ হয়।
1: না, দুঃখের কি আছে? না না, তুমি এইভাবে বলো না। মানে দেখো, না না, তোমাকে ব্যাপারটা বুঝিয়ে বলি। আমি আসলে না মানে ঠিক তোমাকে দেখে কিন্তু আমি হাসিনি, মানে তোমাকে এটা বুঝতে হবে, আমি তোমাকে দেখে হাসছি না। কিন্তু তুমি খেয়াল করে দেখবে, যখন মানুষের হাসি পায় না, ওটাকে আর ঠিক মানে কন্ট্রোল করা না যায় না, মানে ব্যাপারটা ওই রকম।
0: আচ্ছা, মানে একটা কোনো উদ্ভট জিনিস দেখলে আর তুমি হাসতে শুরু করে দিলে?
1: হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমাদের হাসির সোর্সটাই তো এটা, মানে কোনো উদ্ভট জিনিস বা অসঙ্গত জিনিস সেটা চোখে পড়লে আমরা কিন্তু হেসে ফেলি খুব স্বাভাবিকভাবেই, তাই না?
0: হ্যাঁ সেটা ঠিক, মানে সেই ছোটবেলায় যখন পড়তাম যে খান্ত বুড়ির দিদি শাশুড়ি তারা সব কালনায় থাকে আর কি, শাড়িগুলো তারা উনুনে বিছায়, হাঁড়িগুলো রাখে আলনায়, এই সমস্ত উল্টোপাল্টা ব্যাপার শুনে কিন্তু ভীষণ হাসি পেত, জানো তো।
1: মানে এবার সব তুমি একবারে বলে ফেলছো এটার কোনো মানে হয় না, কারণ ধরো বাস্তব জীবনে আমরা যেরকম হাসছি সেরকম সাহিত্যেও কিন্তু হাসির কোনো অভাব নেই, বাস্তব থেকেই সেগুলো তুলে আনা হয়েছে এবং নানা রকম তারপরে সেখানে অসঙ্গতি সেই সব মুড়োকে তুলে ধরে,
0: মানে যাকে আমরা রম্য রচনা বলি আর কি, তাতে হাস্যরস থাকে, সেটা দম ফাটানো হাসি, কখনো আমাদের মনের মধ্যে সেই হাসিটা আরো গভীর কিছুর জন্ম দেয়, ভাবায় আমাদেরকে। তো সেই কথা আমরা যখন বললাম এবং আজকে যখন ওয়ার্ল্ড লাফটার ডে, তখন আজকে যুববাণীর একুশে সাহিত্যের আড্ডায় সেই সমস্ত হাসির সাহিত্য রচনা নিয়ে কথা হোক, যেগুলো পড়লে আমরা সত্যি সত্যি আহ্লাদে আটখানা হয়ে যাই যে কোনো সময়, আমাদের মন খারাপের সময়, বিষণ্ণতার সময়, সেই সাহিত্যগুলো পড়লে কিন্তু আমাদের মনটা বেশ খুশি হয়ে যায়, তাই না?
1: একদমই তাই। আর আজকের যুববাণীর আড্ডায় আহ্লাদে আটখানা, আমরা আহ্লাদে আটখানা হব। আমি রয়েছি তোমার সঙ্গে আভাস, আমার সঙ্গে রয়েছে স্বাগতা।
0: একদম, আর আজকে আমাদের সঙ্গে যারা আহ্লাদে আটখানা হবে তারা তো রয়েছে রেডিওর ওপারে। তাদের এরকম কোন সাহিত্য রচনার কথা মনে পড়ছে যেগুলো পড়লেই একেবারে খিলখিলিয়ে হাসতে ইচ্ছে করে, সেটা তারা জানাতে পারে আমাদের কিভাবে? যুববাণী কলকাতার অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে, সেই পেজে আমাদের আজকের অনুষ্ঠানের পোস্টারের নিচে কিন্তু কমেন্ট করে সে জানাতে পারে যে তার প্রিয় কোন সাহিত্য রচনাগুলো পড়লে তার ভীষণ হাসি পায়, ওই মন খারাপেও সেটা মন ভালো করার একটা ওষুধ হয়ে ওঠে, তাই না? আজকে এই আহ্লাদে আটখানা আমরা হব তো ঠিকই, তবে শুধুই কি কথায় কথায়? না, একটু গানে গানেও বটে। তাই আপাতত একটা গানের পালা।
2: সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ।

0: কিশোর কুমারের কণ্ঠে দারুণ মজার একটা গান শুনে আমরা ফিরে এলাম আড্ডায়, আজকে আল্লাদি আটখানা হতে। তোমার সঙ্গে রয়েছি আমি আভাস, আমার সঙ্গে রয়েছে
1: আমি স্বাগতা। আজকে কথা বলছি আমরা একুশে সাহিত্য অনুষ্ঠানে সেই সমস্ত সাহিত্য রচনাগুলো নিয়ে যেগুলো পড়লে আমাদের খিলখিলে হাসির বুদবুদ ওঠে পেটের ভেতর থেকে, তাই না?
0: একদমই তাই।
1: সেইগুলো তো এই রচনাগুলো, মানে এই যে হাসির ব্যাপারটা, এইটা সাহিত্যে প্রবেশ করলো কবে থেকে, কবে থেকে সাহিত্যের একেবারে মানে পাকাপাকি একটা জায়গা হলো, সেইটা যদি আমরা খুঁজতে চাই তাহলে কিন্তু একটু মানে পিছন দিকে যেতে হবে। ধরো সেই সময় কোট আনকোট রম্য রচনা হিসেবে ছিল না, কিন্তু একেবারে মধ্যযুগের বাংলা সাহিত্যে আমরা বহু ক্ষেত্রে হাস্যরস দেখতে পাই। যেরকম আমার খুব মনে হয়, আমি অন্তত যখন পড়েছি খুব হাসি পেত, চণ্ডীমঙ্গল কাব্যে যখন কালকেতু খেতে বসছে, কীরকমভাবে বসছে, বলছে মোচড়িয়া গোপ দুটা বাঁধিলেন ঘাড়ে, এক শ্বাসে সাত হাঁড়ি আমানি উজারে। তো এই যে মানে গোঁফটাকে ঘাড়ে বেঁধে নেওয়া খাওয়ার আগে, এইটা ভাবলেই কিন্তু মানে বেশ হাসি পায় বলো।
0: ব্যাপারটা যখন আমরা মনে মনে ভাবি যে আচ্ছা মানে এত বড় সেই গোঁফ, যাতে সেটা খাবার মধ্যে কোনো রকম সমস্যা সৃষ্টি না করতে পারে,
1: একদম, এবং এত খায় যে চার হাড়ি মহাবীর খায় খুদ যাও, ফলে এইটা কিন্তু আমাদের হাসি পাই এটা পড়লে আমাদের।
0: তারপরে তার সঙ্গে ধরো এই যে পশু শিখার, তারপরে পশু ক্রন্দন এবং চণ্ডীর কাছে দুঃখ নিবেদন, সেখানে দুঃখের কথা তারা বলছে বটে, কিন্তু এমন করেই সেগুলো লেখা, হাস্যরসিকতাটা সেটা অনেক বেশি ফুটে উঠছে। মানে ভালুক যখন কেঁদে বলে উঠছে, উই চারা খাই আমি নামেতে ভালুক, নেউগি চৌধুরী নই না করি তাদু, তাই না?
1: ঠিক, তখন ওদের উপর কালকেতুর অত্যাচারের মানে এত দুঃখের মধ্যেও মানে ভাল্লুকের মুখের ওই সংলাপ শুনে কিন্তু আমরা না হেসে পারছি না। তো এই একটা ব্যাপার মধ্যযুগ থেকেই রয়েছে।
0: হ্যাঁ, মানে বাংলা সাহিত্যে আধুনিক যুগের দিকে যতই আমরা এগোচ্ছি তত তারপরে আমরা দেখতে পাচ্ছি মধ্যযুগ থেকে যত এগোবো হাস্যরসের প্রবেশটা আরও বেশি বেশি মাত্রায় আমরা পাচ্ছি। যেমন ধরো আমি যদি বলি ভারতচন্দ্র রায়গুণাকর, তিনি যখন মারা গেলেন তারপরে বাংলাদেশের সাহিত্যে, বাংলার সাহিত্যের ক্ষেত্রে কিন্তু একটা মানে চরম দুঃসময় নেমে এসেছিল। সেই সময়ে কারা ছিলেন? কবিয়ালরা ছিলেন, তারা কোনো রকমে তাদের তারা যেসব কবিগান লিখতেন, লিখে আসরে গাইতেন, সেইটা দিয়ে তিনি তারা তখন সেগুলো টিকিয়ে রাখার চেষ্টা করছিলেন বাংলা সাহিত্যের যে হাস্যরসের দিকটা। কিন্তু এই রকম সময়, এই দুঃসময় আবির্ভাব যার হলো, তিনি হলেন কবি ঈশ্বরগুপ্ত।
1: একেবারে, এবং সেই ঈশ্বরগুপ্তের রচনায় মানে সব কিছুকে নিয়ে যে একটা ব্যঙ্গ করার প্রবণতা, এবং সেইটার সঙ্গে মিশে রয়েছে অদ্ভুত রকম হাসি, এইটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এবং তাকে সেই সময় দাঁড়িয়ে আমরা স্যাটায়ারিস্ট বলতেই পারি। স্যাটায়ার মানে হচ্ছে বিদ্রুপ, যে হাসির মধ্যে রয়েছে সেই হাসি, এবং ঈশ্বরগুপ্তের অঙ্গরসিকতায় সেই বিদ্রুপ যথেষ্ট পরিমাণে ছিল। সমকালীন বিষয়গুলোকে নিয়ে তিনি কিন্তু হাস্যরসের মাধ্যমেই সেই বিদ্রুপটাকে তুলে ধরেছিলেন।
0: একদম ঠিক। যেমন ধরো এই ইংরেজি সভ্যতা, যীশুখ্রিস্ট এবং পাদ্রি আলেকজান্ডার ডাফ সাহেবকে তিনি ব্যঙ্গ করে তখন কবি লিখছেন যে ধন্য রে বোতলবাসি, ধন্য লাল জল, ধন্য ধন্য বিলাতের সভ্যতার বল, তাই না?
1: সভ্যতা সকল, একদম, এই যে ব্যাপারটা। এবং সেকালের বাবুদেরকে ব্যঙ্গ করে তিনি বলছেন যে তারা কিরকম ভাবে তাদের জীবনযাপন করছে সেইটা যখন বলছেন, বা ধরো যখন মেয়েরা বেথুনে পড়তে যাচ্ছে সেই মেয়েদের নিয়ে ব্যঙ্গ করে বলছেন। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা ঈশ্বরগুপ্তের মধ্যে পাই। এবং যখন আমরা দেখি যে তিনি আর কিছু মানে বাদ দিয়ে সব পাঁঠা নিয়ে কবিতা লিখছেন, সেইটাও কিন্তু আমাদের মানে সত্যি সত্যি হাসির উদ্রেক ঘটে।
0: আর আমরা যদি ধরো আধুনিক বাংলা সাহিত্যের একজন অন্যতম রূপকার মাইকেল মধুসূদন দত্ত, তার কথা যদি আমরা বলি, তার রচিত যে মানে

0: হাস্যরসাত্মক যে নাটকগুলো, যে
1: প্রহসনগুলো,
0: ঠিক, মানে সেগুলো আমাদের বাংলা সাহিত্যের কিন্তু গৌরব, তাই না? মানে অস্বাভাবিক পরিস্থিতি, উদ্ভট আতিশয্য বা চরম হাস্যজনক পরিস্থিতি, এগুলো থেকে সেই প্রহসন তৈরি হয়নি, বরং স্বাভাবিক যেগুলো যুক্তিসঙ্গত ঘটনা সেগুলোই তার প্রহসনগুলোতে আমরা দেখতে পাচ্ছি। ইয়াং বেঙ্গল, সেখানে ইয়াং বেঙ্গলের প্রতিনিধি স্বরূপ সেখানে নবকুমার, এই প্রহসন কেন্দ্রে, প্রহসনের সেখানে কেন্দ্রীয় চরিত্র, এবং এখানে নাগরিক কলকাতার যে বিকৃতি তার চিত্রকে সেখানে ব্যঙ্গ করা হচ্ছে সেই প্রহসনটায়
1: একেবারে। আবার পুরো শালিখের ঘাড়েরও প্রহসন যদি দেখি, সেখানে তিনি দেখিয়েছেন যে প্রাচীন ব্রাহ্মণ যারা সমাজপতি ছিলেন তাদের কি কি খারাপ দিকগুলো রয়েছে। আবার ধরো বুড়ো শালিখের ঘাড়েরও একে কি বলে সভ্যতা, দুটোই তো ওই 1807 নাগাদ প্রকাশিত হচ্ছে, এবং সেই সময়ে মানুষদের, বিভিন্ন শ্রেণীর মানুষদের যে অসঙ্গতিগুলো, ছোট ছোট যে মানে দিকগুলো, যেগুলো দেখলে আমাদের হয়তো হাসিও পায়, আবার আমরা সেই গভীরতাটা বুঝতেও পারি, সেই দিকটা কিন্তু ফুটে উঠেছে, এবং এই অসঙ্গতিগুলোই কোথাও আমাদের হাসায়, সরাসরি হাসির জিনিস না হয়েও সেইগুলো দেখেই, যে যেমন আভাস আমাকে দেখে একটু আগে হাসছিল, মানে সেটা মোটেই হাসা হাসা তোমার উচিত হয়নি কিন্তু।
0: না, দেখো তোমা, আমি তোমায় বললাম না তোমাকে দেখে হাসছিলাম না, আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, যাই আমরা সেই বিষয়ে যাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে, দেখো একটা ব্যাপার কিন্তু তাহলে আমাদের কাছে পরিষ্কার হচ্ছে, মানে হাসির শক্তি সেটা কিন্তু সমাজের যে পচন ধরা, ঘুণ ধরা, এই দিকগুলো, মানে এটা যখনই মানে মাত্রা ছাড়া হয়ে যায় তখনই কিন্তু হাসির মাধ্যমে আমরা সেগুলোকে চিহ্নিত করিয়ে দেন লেখকরা, তাই না?
1: একদমই তাই। এবং এই সূত্র ধরে আমি যদি বলি, যে তুমি বলছো যে যে যুগে সমাজের নানান রকম বিষয়গুলো স্পষ্ট করে দেন লেখকরা, ঊনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের ক্ষেত্রে একজন সেই মাপের শিল্পী ছিলেন কালীপ্রসন্ন সিংহ। তার হাস্যরসাত্মক সৃষ্টির কথা না বললেই নয়, মানে মহাভারতের অনুবাদ সহ বহু গ্রন্থ রচনা করলেও তার শ্রেষ্ঠ সৃষ্টি, এবং আজও যা অমর হয়ে রয়েছে, হুতম প্যাঁচার নকশা, যেটা দুটো খণ্ডে প্রকাশিত হয়েছিল 1861-1862 সালে।
0: মানে বইটার নামকরণ দেখলেই আমরা বুঝতে পারছি যে এটা একটা নকশা জাতীয় রচনা, তাই না? এটা তো মানে নকশা কথাটা তুমি নিশ্চয়ই জানো বন্ধু, এটা এসে আরবি একটা শব্দ থেকে, মানে সাধারণ বাংলায় যদি বলতে হয় হাস্যরসাত্মক যে রচনা তাকে আমরা নকশা বলে থাকি। এখানে হাসি যতটা কৌতুকের থেকে মানে অনেক বেশি বিদ্রুপ তার মধ্যে রয়েছে,
1: এবং এর উদ্দেশ্য হচ্ছে ব্যঙ্গ বিদ্রুপের সাহায্যে ওই তুমি যেটা একটু আগে বলছিলে যে সাহিত্যিকরা মানুষের যে ভণ্ডামি, মানুষের দুর্নীতি, লোভ, মানে চরিত্রের যে মানে নেগেটিভ দিকগুলো, সেইগুলো কিন্তু ধীরে ধীরে ফুটিয়ে তোলেন। 19 শতকের প্রথমার্ধের মাঝামাঝি যে সময়টা, সেখানে তো ওই বাবু সম্প্রদায়ের একটা উচ্ছৃঙ্খলতা দেখাই যেত, নানা রকম চারিত্রিক যে ত্রুটিগুলো সেইগুলো কিন্তু ওই নকশা জাতীয় লেখার মানে উপজীব্য হয়ে উঠতে থাকে, এবং সেইগুলো নিয়েই এই লেখাগুলো হতে থাকে। কালীপ্রসন্ন সিংহ মজুমদারের নকশা কিন্তু সেই রকমই একটা আর কি সাহিত্য রচনা। সেখানে ধরো হুতম প্যাঁচা ছদ্মনামে তিনি লিখছেন কলকাতার নাগরিক সমাজ, তার উচ্ছৃঙ্খলতা, ভ্রষ্টাচার, আবার কখনো চড়ক, গাজন, রথযাত্রা, স্নানযাত্রা সবই রয়েছে, এবং তার ভাষাটাও কিন্তু ছিল ব্যঙ্গ বিদ্রুপ করার উপযুক্ত একেবারে ভাষা, তাই না?
0: এটা একটা বড় ঘটনা, মানে তিনি যেখানে লিখছেন যে 10টা বেজে গেছে, ছেলেরা বই হাতে করে রাস্তায় হো হো করতে করতে স্কুলে চলেছে, তারপরে মৌতাতে বুড়োরা তেল মেখে গামছা কাঁধে আফিমের দোকানে যাচ্ছে, গুদির আড্ডায় জমছেন, তাই না?
1: একেবারে। এবং এই যে ছবিটা ফুটে উঠছে সেই সময়কার একটা ছবিও কিন্তু আমাদের চোখের সামনে একেবারে স্পষ্ট হয়ে যায়।
0: আর এই যে আমরা একটু আগে মাইকেল মধুসূদন দত্তের কথা বললাম, মধুসূদন দত্তের রাস্তা ধরেই যিনি হেঁটেছেন আরেকজন লেখক, তিনি হচ্ছেন দীনবন্ধু মিত্র। আর তার লেখার একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, কি বলতো, এই যে আমরা বলি না যে মানুষ আমাদের যত বেশি হাসান, আমাদের মাতিয়ে রাখেন, সেই মানুষের মনের মধ্যেই হয়তো তত বেশি দুঃখ জমে রয়েছে।
1: একদম, মানে সেই একটা গান আছে না, হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখর আমায় দেখো, কিন্তু এই হাসি শেষের নীরবতাটা বোধহয় কেউ দেখে না, এবং দীনবন্ধু মিত্রের রচনায় সেই জিনিসটা কিন্তু আমরা পাই, হয়তো খুব হাসি পাচ্ছে কেন্দ্রীয় চরিত্র বা তার অসঙ্গতিগুলো দেখে, কিন্তু ওই অসঙ্গতিগুলোর পিছনে সেই সময়কার, সেই সময়কার সমাজের মানে একেবারে যেটা ফেস করছে সে, সেই ত্রুটিগুলো, তার দুঃখ বিষাদ, ওইটা কিন্তু একটা ব্যাপার, যে দেখবে যে মানুষ যত বেশি হাসে তুমি বললে তার হয়তো ভিতরে তত বেশি যন্ত্রণা রয়েছে, হাসির সঙ্গে সঙ্গে এটাও কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করতে হয়, সেইটা কোথাও গিয়ে দীনবন্ধু মিত্রের রচনার মধ্যে আমরা পাই।
0: ঠিক তাই। আর এই যে বেঁচে, এই যে প্রথম কোনো মানুষের

0: উদ্ভট আচরণের পিছনে বা অসঙ্গতির পিছনে লুকিয়ে থাকা তার যে মনের কষ্ট, তার যে বেঁচে থাকার ব্যর্থতা, সেটাকে দীনবন্ধু মিত্র আবিষ্কার করছেন এবং তার সঙ্গে বেশ খানিকটা একাত্ম হয়ে আছেন। মানে ধরো আমি যদি বলি সধবার একাদশীর যে নিমচাঁদ চরিত্রটা,
1: এই ধরনের
0: একটা হাস্যরসের বেশ মানে প্রকৃষ্ট উদাহরণ। সে পাশ্চাত্য আদর্শ সম্পর্কে সচেতন, আবার সে নিজে সর্বনাশা মদের নেশা এসে তদিয়ে যাচ্ছে। তাই মানে যখন গভীর দুঃখে সে নিমচাঁদ বলছে, হা জগদীশ্বর, আমি কি অপরাধ করেছি আমাকে অধমাকার মুদিরার হাতে নিপাতিত করলে, তাই না?
1: হ্যাঁ, সেই, এবং এইটাই হচ্ছে ওই যে বলছিলাম যে সেই ট্র্যাজেডিটা কোথাও হাসির আড়ালে কিন্তু সেই ট্র্যাজেডিটাও লুকিয়ে থাকে। আসলে জীবনের অঙ্ক বেশ কঠিন, বুঝলে, এবং হাসতে হাসতে আমরা যদি সেই অঙ্কটার মুখোমুখি হতে পারি তাহলে আমার মনে হয় সেই অঙ্কটা কোথাও গিয়ে হয়তো সহজ হয়ে যায়। জীবন তো একটা ধাঁধার মতো, কান্না যেমন থাকে হাসিও থাকে। আজকে আমরা হাসির খোঁজই করছি এবং আজকে সেই আহ্লাদে আটখানার আড্ডা নিয়ে রয়েছি তোমার সঙ্গে, তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগত। আমার সঙ্গে রয়েছে আভাস, তবে আপাতত পালা একটা গানের, চন্দ্রবিন্দুর। এই গানটা শুনলে কি সত্যিই মনে হয় অঙ্ক খুব কঠিন? দেখা যাক।

0: সমস্ত সাহিত্য রচনাগুলো নিয়ে, যেগুলো পড়লে সত্যি সত্যি আমাদের হাসি পায়, মন ভালো হয়ে যায়। আজকে ওয়ার্ল্ড লাফটার ডে, সুতরাং এই নিয়ে তো কথা হবেই। তো একটু আগে আমরা দীনবন্ধু মিত্রের কথা বলছিলাম, এবং সত্যি দেখো আভাস, এই তাঁদের রচনা পড়লে কিন্তু এখনও আমাদের মন ভালো হয়ে যায়।
1: এই যে এতক্ষণ আমরা যে সমস্ত সাহিত্যিকের কথা আলোচনা করলাম, তাঁরা বাংলা সাহিত্যে হাস্যরসের প্রবেশ ঘটালেও যদি একেবারে বিশুদ্ধ হাস্যরস সেটা যদি এসে থাকে, তাহলে তিনি যেটা এনেছিলেন তার কথা বলতে হয়, তিনি হলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মানে আমরা দেখো, রবীন্দ্রনাথ তো নির্দ্বিধায় বলেওছেন, নির্মল শুভ্র সংযত হাস্য বঙ্কিমই সর্বপ্রথম বঙ্গসাহিত্যে আমদানি করেছিলেন, তাই না?
0: ঠিক, এবং শুধু তাই নয়, দেখবে মানে আমরা একটু আগেই বলছিলাম যে মধ্যযুগে যে সাহিত্য রচনাগুলো পড়লে আমাদের হাসি পায়, সেগুলো সেই অর্থে কিন্তু রম্য রচনা ছিল না, কোট আনকোট। এবং শুধু তাই নয়, দেখবে মধ্যযুগের অনুসরণে বহু আধুনিককালের সাহিত্যিকের লেখার মধ্যেও কিন্তু এমন অনেক উপাদান এসেছে যেগুলো হয়তো খুব একটা অশ্লীলতা রয়েছে তার মধ্যে, কিন্তু বঙ্কিমচন্দ্র সর্বপ্রথম যিনি হাসিকে সেটার থেকে মুক্ত করে একটা সুন্দর রূপ দিয়েছিলেন, গভীর জীবন দর্শন ছিল তার মধ্যে, এবং সেটাই তিনি বারবার মানে প্রকাশ করতে চেয়েছেন।
1: এই যে যেমন ধরো, এই যে কমলাকান্তের দপ্তরের, মানে কমলাকান্ত আফিমের নেশা করে, তবে কমলাকান্ত নেশাখোর হলেও নির্বোধ নয়, সে মানে নেশার ঝোঁকে সে কল্পনার রাজ্যে গা ভাসায় বটে, কিন্তু কখনোই তার সংলাপ নির্বোধ একজন মাদকাসক্ত তার প্রলাপ হয়ে ওঠেনি, বরং প্রবল যুক্তিবাদ চিন্তাশীলতা সেই সংলাপকে মানে খুব ক্ষুরধার করে তুলেছে। কমলাকান্তের হাস্যকর আচরণ এবং সংলাপ মানে আমাদের সবাইকে হাসাচ্ছে বটে, কিন্তু সেই হাসির অন্তরালে যে একটা প্রচ্ছন্ন জীবনের যে একটা তীক্ষ্ণ এবং মৌলিক বিশ্লেষণ রয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি।
0: ঠিক ঠিক, এবং ধরো সাহিত্যের বাজার, মনুষ্য ফল, পতঙ্গ, বিড়াল, ফুলের বিবাহ, ঢেঁকি, সমস্ত প্রবন্ধেই ভারতবর্ষের সম্পর্কে তার যে দৃষ্টিভঙ্গি সেটাকে তীব্রভাবে ফুটিয়ে তুলছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিড়াল প্রবন্ধের কথাই দেখো, আমরা এক শ্রেণীর মানুষকে চোর বলে দাগিয়ে দিচ্ছি, অথচ বঙ্কিমচন্দ্র কিন্তু বুঝেছিলেন যে চোর সৃষ্টি করছে সমাজই। বিড়াল যখন কথা বলছে একজন নেশাগ্রস্ত মানুষের সঙ্গে, আমাদের হয়তো হাসি পায়, কিন্তু সেই হাসির আড়ালে মানে কিভাবে তার যে সাম্যের ধারণা সেটা তিনি কি সুন্দর করে পাঠককে দিচ্ছেন, পাঠকের মনের মধ্যে গেঁথে দিচ্ছেন। বলছে বিড়ালটা যখন বলছে যে চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই, দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন, এই প্রশ্নর কিন্তু আমরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারি না, আমরা এই প্রশ্নের মুখোমুখি বারবার হই, তাই না?
1: একেবারেই তাই। আর ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা আমরা বললাম, এর পরে যার কথা বলবো শুধুই তার সৃষ্ট গল্প, উপন্যাস, নাটক বা কবিতা বা চরিত্রগুলোর মধ্যেই যে হাস্যরস লুকিয়ে রয়েছে তা নয়, বরং অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে হাস্যরসের বিশ্লেষণ করেছেন তিনি এবং তার প্রবন্ধে। অবশ্যই তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না?
0: তাকে বাদ দিয়ে বোধহয় আমরা কিছু বলতে পারি না, মানে প্রত্যেকটা যা কিছু নিয়েই আলোচনা করতে যাই না কেন, সেই তার কথা কিন্তু এসেই পড়ে, হাস্যরসটাও তার ব্যতিক্রম নয়।
1: একদম, এই যে আমি যেটা বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর তার পঞ্চভূত প্রবন্ধের কৌতুক হাস্যের মাত্রা প্রবন্ধে তিনি সেখানে কি লিখছেন, কৌতুকের প্রথম বিজ্ঞানসম্মত বিশ্লেষণ করছেন, অসঙ্গতি যখন আমাদের মনের অনতি গভীরে স্বরে আঘাত করে, তখন আমাদের যে কৌতুক বোধটা হয়, তাই না, মানে গভীরতর স্বরে আঘাত করলে আমাদের কিন্তু দুঃখ বোধ হয়।
0: ঠিক, একেবারেই তাই। এবং সত্যি কথা বলতে কি, দেখবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলোর প্রায় সব চরিত্রের মধ্যে, বিশেষ করে নারী চরিত্রগুলো এবং মূল চরিত্রের ক্ষেত্রে, আমরা কিছু না কিছু হাস্যরসের উদাহরণ পেয়ে থাকি। এবং তার গ্রন্থের ভূমিকায় তিনি খুব সরসভাবেই বলছেন যে আমার জীবনকক্ষে জানি না কি হেতু মাঝে মাঝে এসে পড়ে খ্যাপা ধূমকেতু, এত বুড়ো কোনো কালে হব না কো আমি, হাসি তামাশারে যবে কব ছ্যাবলামি। সত্যি দেখো, আমরা মনে করি যে এই কথাটা মানে বিশেষ করে আমরা যারা তরুণ তাদের মধ্যে এসেই পড়ে, যে এই যে জেনারেশন গ্যাপ, যারা একটু বয়স্ক আমাদের থেকে, দেখবে তারা সবসময় সেই মজায় সামিল হতে পারেন না, তাই না? এবং আমরা মনে করি যে তাদের হয়তো বয়স হয়ে গিয়েছে, তাই হয়তো তারা আমাদের সঙ্গে সেই হাসি মজায় যোগ দিতে পারছেন না। কিন্তু রবীন্দ্রনাথ হচ্ছেন সেই চির তরুণ যিনি পরিষ্কার বলে দিয়েছেন যে জীবনে যতদিন হাসি থাকবে ততদিনই বেঁচে থাকা। সেই হাসির সন্ধানই বোধ হয় আজকে আমরা করছি এই ওয়ার্ল্ড লাফটার ডেতে, সাহিত্যের পাতায় পাতায়।
1: এই যে রবীন্দ্রনাথ, তিনি যে কত বড় হাস্যরসিক, মানে আমরা যদি ছিন্নপত্র পড়ি তাহলেই সেটা বুঝতে পারবো। শুধু ব্যক্তি জীবনে তো নয়, সাহিত্যে হাস্যরস সৃষ্টির বিষয়ে তিনি

0: অত্যন্ত সচেতন। ছিন্নপত্রে তিনি লিখছেন, হাস্যরস প্রাচীনকালের ব্রহ্মাস্ত্রের মতো, যে ওর প্রয়োগ জানে সে ওকে নিয়ে একেবারে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিতে পারে, আর যে হতভাগা ছুঁড়িতে জানে না অথচ নাড়তে যায়, তার বেলায় হাস্যজনক তাকেই করে তোলা
1: হয়। হ্যাঁ, মানে হাস্যরসটা ঠিক ঠিক মতো প্রয়োগ করতে হবে আর কি, তোমাকে হাসাতে জানতে হবে, হাসিতে যোগ দিতে জানতে হবে, সেইটাই। এবং দেখবে আমরা যখন স্কুলে ছোটবেলায় নাটক করতাম, আমার মনে আছে রবীন্দ্রনাথের নাটক হচ্ছে প্রহসন, বৈকুণ্ঠের খাতা, গোড়ায় গলদ, কিংবা আমার তো ভীষণ ভালো লাগতো ছাত্রের পরীক্ষা, মানে একে তো হাসি পাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে যেন মানে এই বার্তাটাও পৌঁছে যাচ্ছে শিক্ষকদের কাছেও, বিশেষ করে যেন চুপি চুপি রবীন্দ্রনাথ বলেই দিচ্ছেন আমার হয়ে যে এত শাসন টাসন করলে কিন্তু হবে না, গাধাকে পিটিয়ে মোটেই ঘোড়া করা যায় না, মানে এটাও যেন হাসির মধ্যে দিয়েও যেন একটা বিদ্রোহ। আমার কিন্তু ছোটবেলায় এটা দারুণ লাগতো জানো তো। আমার
0: ঠিক, মানে তুমি পড়াশোনায় একেবারেই কি জলাঞ্জলি দিয়ে দিয়েছিলে?
1: পড়াশোনায় দেখো জলাঞ্জলি দিলে কি জীবন বৃথা, মানে কি বলছো তুমি, এরকম বলতে পারছো? ঠিক আছে, তোমার উত্তর আমি দেবো না, তোমার উত্তর নিশ্চয়ই বন্ধুরা শুনবে, তবে মোহিনের ঘোড়াগুলির এই গানটা শোনালেই তুমি কিন্তু বুঝতে পারবে যে পড়াশোনায় জলাঞ্জলি দিলে ঘটনাটা ঠিক কি ঘটে, শুনতে থাকো।

0: তাহলে আভাস একটা প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তর গানে গানে আমি কিন্তু শুনিয়ে দিয়েছি। মানে পড়াশোনায় জলাঞ্জলি দিলে কি হতে পারে?
1: হ্যাঁ, পড়াশোনায় জলাঞ্জলি দিলে তেমন কোনো ক্ষতি বোধহয় হবে না, তাই না?
0: যদি আমরা ভালোবাসতে জানি, জীবনকে ভালোবাসতে জানি, তাই তো? আর একটু হাসি, জীবনকে ভালোবেসে একটু হাসি, তার সন্ধানেই তো ওয়ার্ল্ড লাফটার ডে, তার সন্ধানেই তো বন্ধুর সঙ্গে একটু আড্ডা। আর তাই আজকে যুববাণী কলকাতার একুশে সাহিত্যের অনুষ্ঠানে আহ্লাদে আজখানার আড্ডায় তোমার সঙ্গে রয়েছে তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা, আমার সঙ্গে রয়েছে
1: আভাস।
0: কথা বলছি সাহিত্যের সেই সমস্ত রচনাগুলো নিয়ে যেগুলো সত্যি সত্যি আমাদেরকে হাসায়। তো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা
1: বলছিলাম, এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে কত বড় হাস্যরসিক মানুষ ছিলেন তারও প্রমাণ আমরা পেয়েছি, তার লেখা থেকে আমরা বারবার সেটা বুঝতে পেরেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের পরে যার কথা বলতে হয়, বাংলা ছোট গল্পের ক্ষেত্রে যিনি এলেন তিনি প্রভাত কুমার মুখোপাধ্যায়। বাংলা হাস্যরসাত্মক ছোট গল্পের ধারে তিনি কিন্তু একজন প্রধান শিল্পী, মানে তাই না?
0: একদম তাই। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোট গল্পগুলো পড়ে এই মন্তব্য করেছিলেন যে তোমার গল্পগুলি ভারী ভালো, হাসির হাওয়ায় কল্পনার ঝোঁকে পালের উপর পাল তুলিয়া একেবারে হু হু করিয়া ছুটিয়া চলিয়াছে, কোথাও যে কিছুমাত্র বাধা আছে তাহা অনুভব করিবার উপায় নাই।
1: শুধু তাই নয়, জানো তো শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তিনি প্রভাত কুমার মুখোপাধ্যায় গল্পগুলোকে মনে করতেন বয়স্কদের রূপকথার রাজ্য।
0: একেবারেই তাই। এবং সত্যি এই যে বাঙালির হাসি খুশিতে উচ্ছল জীবনের অগভীর দিকগুলো তাকে সবসময় আকর্ষণ করত, আর সেটারই শিল্পসম্মত প্রকাশ ঘটেছিল তার সাহিত্যে, কথা সাহিত্যে, বিশেষ করে ছোট গল্পগুলোতে।
1: হ্যাঁ, মানে তার অধিকাংশ গল্পেই একেবারে নির্ভেজাল আনন্দ, মানে ধরো এই যে রসময়ীর রসিকতা, সেই গল্পটা
0: আমার ভীষণ প্রিয় গল্প।
1: তাহলে তুমি বলো একটু বন্ধুদের ব্যাপারটা।
0: হ্যাঁ, মানে রসময়ীর রসিকতা গল্প কিন্তু অসাধারণ। মানে বর্তমান স্ত্রী থাকা সত্ত্বেও পুরুষের দ্বিতীয়বার বিবাহ করার ইচ্ছাকে একটা ভীষণ রকম ব্যঙ্গ করা হয়েছে, উপহাস করা হয়েছে, এবং সেই সঙ্গে ভূতের ভয় আর ভূত প্রেতে বিশ্বাসীদের প্রতি একটা কৌতুক, একটা লঘু হাসি, সেটাও কিন্তু বাঁকা হাসি রয়েছে। রসময়ীর স্বামী ক্ষেত্রমোহন, তার বয়স কীরকম হবে? এই 40। তো দ্বিতীয়বার বিয়ে করার খুব ইচ্ছে, এদিকে রসময়ীর কৌশলে কিছুতেই সেটা সম্ভব হয় না। এদিকে হঠাৎ করে রসময়ীর অকাল মৃত্যু হলো, ক্ষেত্রমোহন ভাবলেন এইবার তো দ্বিতীয়বার বিয়ে করাই যায়। এই সুযোগের একেবারে সদ্ব্যবহার করতে চাইলেন ক্ষেত্রমোহন, কিন্তু না, যেই বিয়ের আয়োজন শুরু হচ্ছে অমনি রসময়ীর চিঠি আসছে, শাসানো চিঠি একেবারে, যে বিয়ে করলে কপালে খুব দুর্গতি আছে, রসময়ী মৃত অথচ তার চিঠি আসছে, এই ভৌতিক ব্যাপার নিয়ে শোরগোল পড়ে যায়। অবশেষে সমাধানটা এরকমভাবে হয় যে রসময়ী বেঁচে থাকতেই এই চিঠিগুলো লিখেছিলেন, এবং পরবর্তীকালে তারই এক ঘনিষ্ঠ বান্ধবী এই চিঠিগুলো কিন্তু এক এক করে ক্ষেত্রমোহনকে পাঠিয়েছে। তো এইভাবেই হাসির হিল্লোলে একেবারে বলা যায় গল্পের সমাপ্তি ঘটে।
1: হ্যাঁ, মানে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প নিয়ে তুমি বলছিলে, মানে তার কথা বলতে বলতে তাকে নিয়ে আলোচনা করতে করতে আমার মনে পড়লো আরও একজন সাহিত্যিক, তিনি হলেন প্রমথ চৌধুরী, তাই না?
0: একেবারে।
1: তিনিও হাস্যরসের কারবারই, কিন্তু তার লেখায় হাস্যরস জন্ম নিত, তার একটা স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি ছিল সেখান থেকে।
0: একদম তাই। এবং মানে এক জায়গায় আমার মনে পড়ছে তিনি লিখছেন যে করুণারসে ভারতবর্ষ স্যাঁত স্যাঁতে হয়ে উঠছে, আমাদের সুখের জন্য না হোক স্বাস্থ্যের জন্য হলেও হাস্যরসের আলো দেশময় ছড়িয়ে দেওয়া নিতান্ত আবশ্যক হয়ে পড়েছে।
1: হ্যাঁ, আবার এক জায়গায় তার যে স্বতন্ত্র দৃষ্টিভঙ্গির কথা যেটা আমরা বলছিলাম সেটা নিয়ে তিনি লিখছেন, যা নিত্য ঘটে তার কথা কেউ শুনতে চায় না, ঘরে যা নিত্য খাই তাই খাবার লোভে কে আর নিমন্ত্রণ পেতে যায়, তাই না? যা নিত্য ঘটে না কিন্তু ঘটতে পারে তাই হচ্ছে গল্পের উপাদান।
0: একদম। এবং কল্পনা বোধকেই তার হাস্যরসের চাবিকাঠি করে ওই যে গল্পের উপাদান বলছো সেই হিসেবে তিনি ব্যবহার করেছিলেন। তবে হ্যাঁ, প্রমথ চৌধুরী হাস্যরসের গল্প লিখছেন ঠিকই, কিন্তু মনে রাখতে হবে যে তার রচনা কিন্তু শুধুই হাস্যরসাত্মক নয়, মানে পড়তে পড়তে আমাদের ভীষণ হাসি পাচ্ছে এরকম ব্যাপার কিন্তু নয়, বরঞ্চ তার গল্পে হাসির প্রসঙ্গ আসছে খানিকটা তির্যক মন্তব্য থেকে বা শব্দের তির্যক ব্যবহার।

0: থেকে।
1: এই যেমন ধরো চারিয়ারি কথা, যেটা আর কি চারটি গল্পের সমষ্টি, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, এক দুর্যোগপূর্ণ সন্ধ্যায় ক্লাব ঘরে বসে চারজন বন্ধু আপন আপন তারা যে ব্যর্থ প্রেম, তাদের ব্যর্থ প্রেমের অভিজ্ঞতার বিবরণ দিচ্ছে, তাই না? সৌন্দর্যের প্রতি এই চারজন যুবকেরই মানে প্রচন্ড আকর্ষণ, কিন্তু আপাত ব্যঙ্গের ছলে গল্পকার এই সৌন্দর্যের প্রতি আকর্ষণকে একটা তীর্যক সমালোচনা করছেন, আমরা সেটা কিন্তু বুঝতে পারি তার লেখায়।
0: হ্যাঁ, এবার এই যে ব্যাপারগুলো, বা ধরো ফরমাইশি গল্প পড়তে গিয়ে আমরা দেখতে পাই যে সাহিত্যে রোমান্টিকতা এবং নানান অসম্ভব্য যে হাস্যকর গাঁজাখুরি উপাদান, সেইগুলোকে একেবারে কৌতুকের মধ্যে দিয়ে তুলে ধরছেন লেখক। এই বা ধরো ফার্স্ট ক্লাস ভূত বলে যে গল্পটা, সেখানে ওই মাদকাসক্ত একজনের কথা এবং সেই নিয়ে কিন্তু একটা অনাবিল হাস্যরস তৈরি করছেন প্রমথ চৌধুরী।
1: আসলে হাসতে তো জানতে হবে, তাই না স্বাগতা? মানে
0: যারা রামগরুরের ছানা হতে হয় কি বলো?
1: একদমই তাই।
0: হ্যাঁ, মানে তুমি যে সকাল সকাল আমায় নিয়ে হাসলে, এটা এটা দিয়ে কিন্তু সেটা জাস্টিফাই হচ্ছে না মোটেই।
1: আমি কিন্তু সেটাই বলতে যাচ্ছিলাম।
0: হ্যাঁ আমি জানি
1: না, স্বাগতা স্বাগতার কিন্তু মাথায় বুদ্ধি আছে, দেখেছো কি সুন্দর বলে দিল। তবে দেখো আমি ভালো করেই বলছি, রামগরুরের ছানা হয়ে থেকে না কোনো লাভ নেই।
0: আচ্ছা বেশ,
1: তাহলে এখন রামগরুরের ছানার বিবরণটা কেমন সুকুমার রায় দিয়েছেন সেটা একটু আমরা একটু শুনে নেব নাকি?
0: ঠিক আছে, শুনে নিয়ে ফিরছি আবার আড্ডায়।

0: রামগরুড়ের ছানা অনুপ ঘোষালের কণ্ঠে আমরা শুনলাম। দেখো স্বাগতা, একটা ব্যাপার কিন্তু বুঝতে হবে, রামগরুড়ের ছানার বর্ণনা সুকুমার রায় যেভাবে দিয়েছেন, মানে তিনি আর যাই হন, তিনি কিন্তু সেই গোত্রে পড়তেন না, তিনি যথেষ্ট হাস্যরসিক মানুষ ছিলেন।
1: এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, মানে সুকুমার রায় রচনা পড়লে, কবিতা পড়লে বা লেখা পড়লে তুমিও যে রামগরুড়ের ছানা হয়ে থাকতে পারবে না, তোমাকে যে হাসতেই হবে, এরকম একটা পূর্ব শর্ত কিন্তু রয়েছে।
0: হ্যাঁ, মানে রামগরুড়ের ছানাকে মনে হয় তিনি সুকুমার রায় যদি
1: হাতে পেতেন আর কি,
0: না হাতে পেতেন ব্যাপারটা নয়, রামগরুড়ের ছানার বিবরণটা সেটা যদি রামগরুড়ের ছানা নিজে পড়তো
1: তাহলে
0: সে আর রামগরুড়ের ছানা থাকতো না।
1: একদম ঠিকই বলেছো।
0: মানে এই যে ধরো হাঁসচারু হোক, বকচ্ছপ কিংবা কুমড়ো পটাশ, কাতুকুতু বুড়ো, ছোট থেকেই সকলেরই একটা আলাদা আকর্ষণের জায়গা আমাদের মধ্যে, মনের মধ্যে রয়েছে, তাই না?
1: ঠিক, আর এই ছড়াগুলো তো বটেই, তুমি ভাবো পাগলা দাশু সেটা আমরা ভাবি কি করে,
0: মানে পাগলা দাশুর সেখানো, পাগলা দাশুর চেহারার বর্ণনা, ক্ষীণ দেহ খর্ব গায়ে মুন্ড তাহে ভারী, যশোরের কই যেন নরমূর্তি ধারী, যেমন তার চেহারার বর্ণনা তেমনি কার্যকলাপ,
1: একদম তাই। এবং বা ধরো সেই আবল তাবলে বাপরে কি ডান পিঠে ছেলে,
0: ঠিক,
1: উফ বাবা, সেই মানে কি যে হাসি পেত পড়লে ভাবাই যায় না।
0: কিন্তু মজা হচ্ছে এই যে আমরা তো ছোটবেলায় গল্পগুলো পড়ে বা এই কবিতাগুলো পড়ে ছড়াগুলো পড়ে খুব হেসেছি, কিন্তু এই ছড়াগুলোর আড়ালে কিছু প্রচ্ছন্ন মেসেজ সেগুলো কিন্তু আমাদের দেওয়া রয়েছে। যেমন ধরো আমার এক্ষুনি মনে পড়ছে একুশে আইন কবিতাটা, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে,
1: কিংবা তুমি যদি বলো হজবরলার,
0: হ্যাঁ
1: সেখানে কাকেশ্বর কুচকুচে, সেই চরিত্রগুলো পড়ে কিন্তু লক্ষণের শক্তিশীল আমাদের হাসি পেয়েছে, ঠিক কথাই। ছোটবেলা একরকম ভাবে সুকুমার রায়কে পাওয়া, একটু বড় হতে একটু বোধ বুদ্ধি হতে সুকুমার রায়কে আর এক রকম ভাবে পাওয়া, তার লেখা যে হাসির আড়ালে কি গভীর কথা বলে যায় সেইটা আমরা বুঝতে পারি। এবং আরেকটা ব্যাপার দেখো আভাস, সেইটা বুঝতে পেরেও হাসিটা কোথাও ফিকে হয় না, মানে কাতুকুতু বুড়ো পড়লে আমরা এখনো হাসবো, ছোটবেলায় যতটা হাসতাম, তাই না? সেটা হচ্ছে একটা মানে দারুণ ব্যাপার।
0: আর সুকুমার রায়ের পরে আরেকজনের কথা তো বলতেই হয়, তিনি একটা অমর চরিত্র সৃষ্টি করেছিলেন ঘনাদা, এবং ঘনাদা বলতেই আমরা তার নামটা বুঝতেই পাচ্ছি, তিনি হলেন প্রেমেন্দ্র মিত্র।
1: প্রেমেন্দ্র মিত্র,
0: প্রেমেন্দ্র মিত্র বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট লেখক, তিনি মানে বৈজ্ঞানিক কল্পকাহিনী, গোয়েন্দা গল্প এবং রম্য রচনা, তিনি প্রত্যেকটা ক্ষেত্রে বিশেষভাবে পরিচিত, তার নিজের ছাপ রেখে গিয়েছিলেন।
1: ঠিক, এবং দেখবে ওই পাঠককে দম ফাটা হাসির উপহার দেওয়ার জন্য যে অস্ত্রগুলো তিনি ব্যবহার করেন সেইগুলো কিন্তু অনবদ্য। এবং ছোট গল্পের পরে প্রেমেন্দ্র মিত্রের বিখ্যাত ঘনাদা সিরিজটার কথা যেটা তুমি বলছিলে মনে পড়ে, ঘনাদা চরিত্রটা প্রেমেন্দ্র মিত্রের মানে সৃষ্টি করা একটা অসাধারণ এবং ব্যতিক্রমী চরিত্র, যিনি এক কামরায় বসে বিশ্বভ্রমণের গল্প বলে ফেলছেন।
0: মানে আমি খালি একটা কথা ভাবি, ঘনাদার গল্পে হাসি তো নিঃসন্দেহে আর রয়েছে, কিন্তু এই যে মানুষটা ঘনাদা, তিনি যদি সত্যি সত্যি থাকতেন কি বৈজ্ঞানিক বর্ণনা ওইভাবে কিন্তু আমি অ্যানাটমি পড়িনি,
1: সত্যি মানে এটা বোধ হয় সাহিত্যের পাতাতেই সম্ভব, এই যে সবকিছু ভুলে একটা ঘন্টা নির্ভেজাল হাসি আমরা হাসছি, আল্লাহরে আটখানা হয়ে যাচ্ছি, এটা সাহিত্যে সম্ভব। আপাতত একটা গানের পালা, কালপুরুষের একটা গান বন্ধুকে শুনিয়ে ফিরছি আবার অনুষ্ঠানে, শুনতে থাকো।

0: ফিরে এলাম গানের পর। আজকে যুববাণীর একুশে সাহিত্যের আড্ডায় সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি স্বাগতা, আমার সঙ্গে রয়েছে আভাস। কথা বলছি সেই সমস্ত সাহিত্য রচনাগুলো নিয়ে যেগুলো সত্যি সত্যি আমাদেরকে হাসায় এবং হাসির আড়ালে শিখিয়ে যায় আরও অনেক অনেক কিছু।
1: ঠিক, আর আমরা সুকুমার রায়ের কথা বললাম, আমরা প্রেমেন্দ্র মিত্রর কথা বললাম, এবং এর পরে যার কথা না বললেই নয়, তিনি কিন্তু স্বাগতা, তিনি যে লিখতে শুরু করেছিলেন সেটা কিন্তু কিছুটা বিপদে পড়েই, তিনি আর কেউ নন, তিনি শিবরাম চক্রবর্তী। আর যে বিপদের কথাটা বলছিলাম, আসলে কি হয়েছিল, একবার অত্যন্ত অর্থাভাবে পড়ে গিয়ে তিনি একজন কাবুলিওয়ালা, তার কাছ থেকে চড়া সুদে কিছু টাকা ধার নিয়েছিলেন, এবং শর্ত মতো টাকা ফেরত দিতে না পারলে সেই কাবুলিওয়ালা এসে তার মেসে হামলা করবে, এরকম একটা কথা ছিল। তো সেই কাবুলিওয়ালার হাত থেকে বাঁচতেই শিবরাম চক্রবর্তী লেখালেখি শুরু, কেননা এতে চট করে তখনকার দিনে অন্তত নিজের পেট চালানো যেত, এছাড়াও কাবুলিওয়ালার সুদের টাকাও ফেরত দেওয়া যেত।
0: হ্যাঁ, এবং সত্যি দেখবে যে এই মানে বিপদে পড়ে লেখালেখি শুরু করলেন ঠিকই, এটা কিন্তু আমাদের পক্ষে একটা মঙ্গল হলো, পাঠকের পক্ষে, তাই না? মানে শিবরাম চক্রবর্তী চরিত্রগুলোর মধ্যে যে হাস্যরস রয়েছে সেটা তো মানে অনবদ্য, এবং বাংলা ভাষাকে ভেঙে চুড়ে কীভাবে সেটাকেও একটা মানে হাস্যরসের অঙ্গ করে নেওয়া যায়, কীভাবে মাধুর্য দিয়ে হাসিকে ফুটিয়ে তোলা যায় সেটা কিন্তু বারবার তিনি দেখিয়েছেন। নইলে ঘোড়ার সঙ্গে ঘোড়াঘুরি, হাতির সঙ্গে হাতাহাতি, আর চটির সঙ্গে চটাচটির মতো কথা তার গল্পে পেলে আমরা না হেসে কি করে থাকি বলো তো?
1: এবং তার সঙ্গে পানিং, যেটা একই কথার এদিক ওদিক করে মানে পাল্টে দেওয়া,
0: অসাধারণ। সেইটা ধরো জ্বর হলে তার ভাষায় সেটা জ্বর জড়িত,
1: মানে আমরা বলি জর্জরিত, সেটা জ্বর এবং জড়িত মিলে আমি একেবারে জর্জরিত,
0: অসাধারণ। মানে শিবরাম চক্রবর্তীর গল্প পড়তে গিয়ে ভাষার সঙ্গে পরিচিত হওয়ার পর কিন্তু আমরা খানিকটা অবাক হই, এবং আমি জানি আমার মতো তুমিও শিবরাম চক্রবর্তীর গল্প পড়ার সময় একটা লাইন বোধহয় অনেকবার করে পড়ো।
1: ঠিক, মানে একটা লাইন যদি অনেকবার করে না পড়ি তাহলে ওর ভেতরে যে রসটা সেটা পুরোপুরি যেন ফিল করা যায় না, মানে তার একটা স্বাদ নিতে হবে তো, তাই না?
0: সত্যি, এবং সেই তার রচনা পড়তে পড়তে কখন যে আমাদের মনের মধ্যে ওই একটা অনাবিল হাসি ফুটে ওঠে এটা কিন্তু আমরা বুঝতেই পারি না, দেখবে।

0: সেখানে তার লেখাতেও হাস্যরসের আড়ালে ঘুণধরা সমাজ ব্যবস্থার রূপ থাকতো, সাধারণ মানুষের কথা থাকতো, এবং সত্যি সেটাও কিন্তু গিয়ে কোথাও আমাদের গভীরতায় নিয়ে যায়। বা আমরা যদি বনফুলের রচনার কথা বলি, সেখানেও আমরা হাসি পাই, হ্যাঁ, কিন্তু ওই শেষে গিয়ে এমন একটা মোচড় থাকে, এমন একটা বাঁক থাকে গল্পের, যে সেটাও কিন্তু আমাদের সেই গভীরতাতেই নিয়ে যায়।
1: আর শিবরাম চক্রবর্তীর কিছু গল্পের মতো এমনই দিল খোলা হাসির সুযোগ আমরা পাই সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প পড়তে গিয়ে। সঞ্জীব চট্টোপাধ্যায়, তিনি বাংলা সাহিত্যের একজন অন্যতম জনপ্রিয় রম্য রচনাকার এবং কথাশিল্পী। তিনি তার সহজ সরস যে লেখার যে ভঙ্গিমা, সেটার মাধ্যমে পাঠকের মনে গভীর হাস্যরস এবং ভাবনা সৃষ্টি করেছেন। তার লেখায় হাস্যরস মানে একেবারে সরল কৌতুকও হতে পারে, আবার কখনো একদম তীব্র ব্যঙ্গ, তাই না?
0: ঠিক ঠিক, একেবারেই তাই। এবং সত্যি দেখবে ওই ভানুমতির খেল গল্প বা শ্রীমান ভদ্রলোক গল্প বা হাসির বাসি গল্প, সেখানে কখনো ওই আর কি মানুষের সংকীর্ণতা বা এই যে মানুষ সেলফ সেন্ট্রিক হয়ে যাচ্ছে, আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, সেইটা ফুটে উঠছে। কখনো স্বামী স্ত্রীর ছোটোখাটো ঝগড়া, ভুল বোঝাবুঝি, আবার মিটে যাওয়ার অভ্যেস, সেটা ফুটে উঠছে। মানে আমরা কিন্তু এই দৈনন্দিন জীবনের টুকিটাকি এবং তার মধ্যে লুকিয়ে থাকা যে হাসিগুলো, সেইগুলো খুঁজে পাই তার লেখার মধ্যে।
1: একদমই তাই। আর স্বাগতা, আমরা কিন্তু একজনের কথা বলতে ভুলে গেছি, আমরা ঘনাদার কথা বলতাম, এবং ঘনাদাকে যিনি গুরু মানেন, টেনিদা, তার কথা না বললে কি করে হয়? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অমর সৃষ্টি টেনিদা চরিত্রটা, এবং নারায়ণ গঙ্গোপাধ্যায় যিনি সুনন্দর জার্নালের মতো এমন সিরিয়াস লেখাও লিখেছেন, তার হাত দিয়ে কিন্তু টেনিদা বেরিয়েছে,
0: এবং সেই টেনিদা যে কিনা পটলডাঙার রকে বসে গন্ডায় গন্ডায় হাতি গন্ডার সাবার করে, বুঝতে পারছো?
1: তো ব্যাপারটা হলো এইরকমই। তো আমাদেরকে হাসতে থাকতে হবে, আমাদের বিশেষ করে আজকে আমরা যে জেনারেশনটা, আমাদের কিন্তু মাথায় নানা রকম চিন্তাভাবনার মধ্যে চলতে হয়। আমাদের এই 9 to 5 রয়েছে, ইএমআই, বিলস, ফিউচার প্ল্যানিং, এগুলো নিয়ে আমরা সারাক্ষণ ভাবতে থাকি।
0: মানে একটু আগে যখন গানটা চলছিল, তুমি যে মানে দীর্ঘশ্বাস ফেলে যে সমস্ত চিন্তার কথা আমাকে বললে, আমাদের জেনারেশনের মধ্যে সেই সমস্ত নানান রকম প্ল্যানিংস থাকে, এবং যার ফলে আমরা মাঝে মধ্যে একটু গোমরা হয়ে যাই, তাই না?
1: ঠিক।
0: তবে সেই রামগরুরের ছানা মোড়ে থাকলে আমাদের হবে না, আমাদের হাসতে হবে সবকিছুর মধ্যেও। আজকে শুধু ওয়ার্ল্ড লাফটার ডে দিন নয়, প্রতিদিন, প্রত্যেক দিন। এবং যদি হাসি একটু কম পড়ে, আমরা চোখ রাখবো সাহিত্যের পাতায়, আহ্লাদে আটকানো হবো। আজকের মতো সময় কিন্তু প্রায় শেষের পথে। আজকে যুববাণীর 21 সাহিত্য অনুষ্ঠানের সঙ্গে ছিলাম তোমার যুববাণীর বন্ধু, আমি স্বাগতা, আমার সঙ্গে ছিল
1: আমি আভাস।
0: হ্যাঁ, আপাতত বিদায় নেওয়ার পালা, তবে হ্যাঁ অবশ্যই গানে গানে দোহারের এই গানটা তোমায় শুনিয়ে বিদায় নেবো আজকের মতো। টাটা।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন সঙ্গীত শিক্ষার আসর। আজকের সঙ্গীত শিক্ষার আসরে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আসর পরিচালনায় প্রমিতা মল্লিক।
1: নমস্কার, শুরু করছি সঙ্গীত শিক্ষার আসর। এবারে দূরের যারা এই অনুষ্ঠান শুনবেন তাদের জন্য এবং স্টুডিওর ভেতরে যারা আছেন তাদেরও জন্য, সবার জন্যই আমি আজকে যে গানটি শেখাচ্ছি সেটি আমি বলছি, আপনারা একটু কাগজে কলমে যদি লিখে নেন গানটি। গানটি হলো বাজিল কাহারো বীণা, রবীন্দ্রনাথের গান, প্রেম পর্যায়ের। আমি শুরু করি বলতে, বাজিল কাহার বীণা মধুর স্বরে, বাজিল কাহার বীণা মধুর স্বরে, আমার নিভৃত নব জীবন পরে, আমার নিভৃত নব জীবন পরে। এই হলো স্থান।

তাই। পরের লাইন, প্রভাত কমল সম ফুটিল হৃদয় মম, প্রভাত কমল সম ফুটিল হৃদয় মম। পরের লাইন, কার দুটি নিরুপম চরণতরে, কার দুটি নিরুপম চরণতরে। দুটি দাঁড়ি দিন। এরপরে, জেগে উঠে সব শোভা কমা, সব মাধুরী কমা, জেগে উঠে সব শোভা কমা, সব মাধুরী কমা। পরের লাইন, পলকে পলকে হিয়া পুলকে পুরি দাড়ি, পলকে পলকে হিয়া পুলকে পুরি দাড়ি। পরের লাইন, কোথা হতে সমীরণ, কোথা হতে সমীরণ আনে নবজাগরণ। অসুবিধা হচ্ছে না তো লিখতে? কোথা হতে সমীরণ আনে নবজাগরণ কমা, পরাণের আবরণ মোচন করে, পরাণের আবরণ মোচন করে। যুগ্ম দাঁড়ি। এবার শেষ স্তবকে যাই। লাগে বুকে সুখে দুঃখে কত যে ব্যথা, লাগে বুকে সুখে দুঃখে কত যে ব্যথা। পরের লাইন, কেমনে বুঝায়ে কব না জানি কথা, কেমনে বুঝায়ে কব না জানি কথা দাড়ি। পরের লাইন, আমার বাসনা আজি ত্রিভুবনে উঠে বাজি, আমার বাসনা আজি ত্রিভুবনে উঠে বাজি কমা, কাঁপে নদী। শেষ লাইন, কাঁপে নদী বনরাজি বেদনা ভরে, কাঁপে নদী বনরাজি বেদনা ভরে। যুগ্মদারি, গানটি এখানেই শেষ। একটু গানটির সম্বন্ধে দু একটি কথা বলে দিই সবার জন্য, স্টুডিওতে যারা আছো, বাইরে থেকে যারা শুনছ। এইটি রবীন্দ্রনাথের প্রেম পর্যায় এবং প্রেম বৈচিত্র্য উপপর্যায়ের গান। জোড়াসাঁকোতে লেখা, 33 বছর বয়স তখন কবির, অর্থাৎ তিনি যুবক। 25 মে 1894 সালে লেখা। এই গানটির দুটি স্বরলিপি আছে। আমি যেই স্বরলিপিটি আজকে শেখাচ্ছি সেটি দীনেন্দ্রনাথ ঠাকুরের তৈরি, আরেকটি স্বরলিপি আছে সেটি ইন্দিরা দেবীর। এটি কাব্যগ্রন্থাবলীর চিত্রা অংশে বিকাশ শিরোনামে মুদ্রিত। যারা যারা জানতে চাও তাদের জন্য বলি, এর আরেকটি ছোট্ট ইতিহাস আছে। রবীন্দ্রনাথের যিনি সবথেকে বড় দাদা ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তার চতুর্থ পুত্র সুধীন্দ্রনাথ, সুধীন্দ্রনাথের সঙ্গে চারুবালা দেবীর বিবাহ হয়। সেটা ছিল 22 জ্যৈষ্ঠ 1301। সেই বিবাহ উপলক্ষে কিন্তু গানটি রচিত, এবং যে পাণ্ডুলিপিটি পাওয়া যায় তাতেও গানটির নিচে লেখা আছে শুভীর বিবাহ দিনে কথাটি লেখা রয়েছে। তো এইটুকু জানলে, আর তার উপরে আরেকটা ছোট্ট কথা, এটি বেহাগ রাগের উপরে আধারিত এবং তালটি হচ্ছে কাহারবা, শুরু হচ্ছে সোম থেকে। আমি শেখাতে শুরু করি, তোমরা সবাই দেখো বুঝতে পারছো কি না।

0: নমস্কার, আজ এই অবধি, আবার পরের দিন কথা হবে।
1: শুনলেন সঙ্গীত শিক্ষার আসর। আসর পরিচালনায় ছিলেন প্রমিতা মল্লিক। এখন শুনবেন ভজন, শিল্পী সুকন্যা কর্মকার।

সুকন্যা কর্মকারের কণ্ঠে শুনলেন ভজন। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। সংবাদ একটু পরেই।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা আগামীকাল। সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর ইভিএম এর গণনা শুরু হবে। নির্বাচন কমিশন ভোট গণনা অবাধ ও স্বচ্ছ রাখতে ব্যাপক বন্দোবস্ত করেছে। প্রতিটি গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে জারি হয়েছে বিধিনিষেধ। সিসিটিভি ক্যামেরা ও ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো প্রক্রিয়ার ওপর নজর রাখা হচ্ছে। বিধানসভা নির্বাচনে গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করেছে। 165 জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং 77 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা হল রয়েছে, সেখানে কাউন্টিং অবজারভারদের সহায়তা করতে এই অতিরিক্ত পর্যবেক্ষকদের রাখা হয়েছে। একই সঙ্গে গণনা কেন্দ্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন পুলিশ অবজারভাররা। কমিশনের দাবি, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল গণনাকে সম্পূর্ণ নিরাপদ, শান্তিপূর্ণ এবং ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করা। গণনা কেন্দ্রে প্রবেশ নিয়েও জারি হয়েছে কড়া নির্দেশিকা। শুধুমাত্র কিউআর কোড ভিত্তিক পরিচয়পত্র থাকলেই প্রবেশের অনুমতি মিলবে। এই পরিচয়পত্র ইসিআই নেটের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা জারি করবেন। নির্বাচন কমিশন দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। নতুন করে ভোট গ্রহণের দিন ধার্য হয়েছে 21 মে। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে। গণনা 24 মে। কমিশনের রিপোর্টে উঠে এসেছে ফলতা কেন্দ্রে 285টি বুথেই ভোট গ্রহণ প্রক্রিয়া গুরুতরভাবে প্রভাবিত হয়েছে। হুগলির আরামবাগ মহকুমার কালীপুর নেতাজি মহাবিদ্যালয় স্ট্রংরুমে সিসিটিভি বিকল হয়ে পড়ার অভিযোগকে কেন্দ্র করে গতরাতে চাঞ্চল্য ছড়ায়। খানাকুলের বিজেপি প্রার্থী নির্বাচন কমিশন ও আরামবাগ থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, স্ট্রংরুমের 2টি সিসিটিভি ক্যামেরা দীর্ঘক্ষণ বন্ধ ছিল। এদিকে বিধাননগরের স্ট্রংরুমের বাইরে ক্যাম্প অফিস বসানোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে গতরাতে তীব্র উত্তেজনা ছড়ায়। আগামীকাল 4ঠা মে সোমবার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত আটটা পাঁচ থেকে নটা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ কেন্দ্র 2টি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা, সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। মুর্শিদাবাদের ফারাক্কা বিদ্যুৎ দপ্তরে হাইটেনশন ফিডার লাইনে 2 কিলোমিটার তার চুরি যাওয়ার কাজে ব্যাঘাত ঘটেছে। ঠিকায় কাজ করা একটি বেসরকারি সংস্থা এই মর্মে থানায় অভিযোগও দাখিল করেছে। তবে চুরি যাওয়া সামগ্রী এখনও উদ্ধার করা যায়নি। হুগলির সিঙ্গুরের গোপালনগরে দুর্ঘটনার জেরে ট্রাকে আগুন লেগে চালকের মৃত্যু হয়েছে। জানা গেছে, গতকাল কলকাতা থেকে আসার সময় গোপালনগরের কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। এরপরই এতে আগুন লেগে যায়। নিহত

0: রঞ্জিত কুমার তাঁতি ঝাড়খণ্ডের দেওঘরের বাসিন্দা। রাজ্যের বেশিরভাগ জেলাতেই আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের 5 জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে দক্ষিণবঙ্গের 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এবং 2 চব্বিশ পরগনায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার প্রেক্ষিতে মৎস্যজীবীদের 5 তারিখ পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের গণপুরে গতরাতে বাজ পড়ে বিকাশ মাঝি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে জেলার বিস্তীর্ণ অঞ্চলে কালবৈশাখী ঝড় বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতির খবর মিলেছে। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে ঝড় ও বৃষ্টিতে শীতুলিয়া এলাকায় বেশ কয়েকটি মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়েছে বড় গাছ, বিদ্যুতের খুঁটি, রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ায় পুরুলিয়ার চান্ডিল শাখায় আপ ডাউন উভয় লাইনেই বেশ কিছু সময় ব্যাহত হয় ট্রেন চলাচল। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর বেলা 12:50।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। মণিপাল হসপিটালের পক্ষ থেকে বলবেন ডক্টর দেবরাজ যশ।
2: দীর্ঘদিনের শুকনো কাশি, অল্প হাঁটলেই হাঁপানি বা ভোর রাতে তুমুল কাশি, শ্বাসকষ্ট, এগুলোকে শুধুই সাধারণ কোনো সমস্যা নাকি ফুসফুসের কোনো গুরুতর অসুখের লক্ষণ? আজকাল ধূমপান না করলেও কেন অনেকের শ্বাসের সমস্যা হচ্ছে? ইনহেলার নিয়ে প্রচলিত ভয় কতটা সত্যি? আর হঠাৎ শ্বাসকষ্ট বাড়লে তখন কি করা উচিত? এইসব প্রশ্নই আমাদের আজকের আলোচনার বিষয়। এই অনুষ্ঠানটি নিবেদন করছে মণিপাল হসপিটালস, 70 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ভারতের অন্যতম সেরা হসপিটাল। প্রতি বছর দেশজুড়ে 80 লক্ষেরও বেশি রোগীকে সাশ্রয়ী ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই যাদের মূল লক্ষ্য। আজ ভারতের 24টি শহরে 49টি হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দিচ্ছে মণিপাল হসপিটালস। কলকাতায় জর্ডলেক, ব্রডওয়ে, এম বাইপাস, মুকুন্দপুর ও ঢাকুরিয়ায় রয়েছে মাল্টি স্পেশালিটি চিকিৎসা পরিষেবা, 24/7 এমার্জেন্সি, আধুনিক রোবোটিক সার্জারি, সম্পূর্ণ ক্যান্সার পরিষেবা ও আরও অনেক সুবিধা। মণিপাল মানেই অনেক বেশি যত্ন, আরও বেশি ভরসা, আরও উন্নত চিকিৎসা। আসুন আজকের আলোচনা শুরু করি। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ফুসফুস রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবরাজ যশ, মণিপাল হসপিটাল, ব্রডওয়ে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। শুরুতেই যে বিষয়টি একটু জানতে চাইবো, যে দীর্ঘদিনের কাশি বা শ্বাসকষ্ট, কখন এটা সাধারণ সমস্যা আর কখন এটাকে গুরুতর হিসেবে ধরে নেওয়া উচিত?
3: দেখুন, কাশি এমন একটা সমস্যা, এটা কখনোই সাধারণ নয়। তার কারণ হচ্ছে আমি কাশি মানে আমার কিছু না কিছু কারণ থাকতে পারে। আমার সামান্য গ্যাস্ট্রাইটিসের সমস্যা থেকে কাশি হতে পারে, ভারতবর্ষের মতো দেশে টিউবারকুলোসিস থেকে কাশি হতে পারে, আমি ধুম পাই আমার ব্রঙ্কাইটিস থেকে কাশি হতে পারে, আমি ধুম পাই নই আমার অ্যাজমা থেকে কাশি হতে পারে, আমার গিটে গিটে ব্যথা 50 বছর বয়স্ক মানুষ আমার আইএলডি থেকে কাশি হতে পারে। তো এত কারণ আছে কাশির। কোনো মানুষ 2 সপ্তাহের বেশি যদি কাশি হয়, নিজের বুদ্ধি ফলাবেন না, নিকটবর্তী ডাক্তারবাবু, সেটা জেনারেল মেডিসিন হোক, পালমোনোলজিস্ট হোক, তাদের কাছে অবশ্যই দেখাবেন। 2 নম্বর হচ্ছে শ্বাসকষ্ট, সেটা এরও অনেক রকমের পর্যায় হয়। অনেক মানুষই বলে কই আমার তো শ্বাসকষ্ট নেই। শ্বাসকষ্ট মানে এটা নয় যে আমার বসে বসে কষ্ট হচ্ছে। শ্বাসকষ্টেরও 4টে পর্যায়। প্রথম পর্যায় যখন হচ্ছে আপনি খুব জোরে হাঁটলে হয়তো আপনার কষ্ট হচ্ছে। দ্বিতীয় পর্যায়, আপনি যে দূরত্ব যে দ্রুততায় হাঁটেন সেই দূরত্ব সেই দ্রুততায় হাঁটলে হাঁপিয়ে যাচ্ছেন। তৃতীয় পর্যায়ে 100 মিটার হাঁটলে হাঁপিয়ে যাচ্ছেন। চতুর্থ পর্যায়ে বসে বসে হাঁপাচ্ছেন। তো এই রকম বিভিন্ন পর্যায় আছে, যে পর্যায় অনুযায়ী আমরা শ্বাসকষ্ট। তো আমি যদি কোনো রকম একটু হাঁটলেও হাঁপিয়ে যাই, আমার কাশি হয়, আমি নিজে বিশ্লেষণ করার চেষ্টা করব না যে আমার গুগল পড়ে কি কারণ হয়েছে। আমি ডাক্তারবাবুকে দেখাবো, ডাক্তারবাবু দেখবে যে আমার কি কারণে কাশি। তবে এটা কখনোই নর্মাল নয়, এটা হতে পারে না যে আমি কাশছি অথচ আমি নর্মাল মানুষ।
2: একেবারেই স্যার, অনেকের ধারণা সব শ্বাসকষ্টই হাঁপানি। আসলে হাঁপানি আর সিওপিডির মধ্যে মূল পার্থক্যটা যদি একটু বলেন।
3: দেখুন, শ্বাসকষ্টর সব শ্বাসকষ্ট হাঁপানি একদম নয়। কেন? প্রথমে আমি লাংসের বাইরে রোগের কারণ বলি। একটা মহিলা হাঁপাচ্ছে, তার ক্ষেত্রে সবথেকে কমন কারণ হচ্ছে রক্তাল্পতা, অ্যানিমিয়া, হিমোগ্লোবিন কমে গেলে আপনি হাঁপাবেন। হার্টের আপনার যে কোনো ধরনের হার্টের সমস্যা, হার্টের পাম্পিং ক্ষমতা কম, হার্টের রিদম ইরেগুলার অ্যারিথমিয়া, আপনি হাঁপাবেন, এটা সম্পূর্ণ আলাদা কারণ। ইউজুয়ালি হার্টের রোগীরা যখন শোয়ে তখন বেশি কষ্ট, যখন বসে তার কষ্টটা কম। তিন নম্বর হচ্ছে আপনার কিডনির রোগী, শরীরে জল জমে গেছে, আপনার হাঁপাচ্ছেন, এটাও হাঁপানি। চার নম্বর হচ্ছে গিয়ে লাংসের সব রকম রোগেই আপনার হতে পারে শ্বাসকষ্ট, শুধুমাত্র হাঁপানি নয়। আমি যেটা আবার বললাম, সিওপিডি, আপনার ব্রঙ্কিয়েকটেসিস, আপনার আইএলডি, আপনার কোনো প্লুরাল ডিজিজ, প্লুরাল ডিফিউশন, তো সমস্ত কারণেই হাঁপানি এই শ্বাসকষ্ট হতে পারে। শুধুমাত্র হাঁপানি মানে অ্যাজমা, যে টার্মটা আমরা ব্যবহার করে থাকি প্রচলিতভাবে, অ্যাজমাকেই তো আমরা হাঁপানি বলে থাকি। অ্যাজমা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হাঁপানি, কিন্তু সব হাঁপানি অ্যাজমার জন্য নয়।
2: আচ্ছা, আর স্যার সিওপিডির প্রশ্ন যদি ওঠে?
3: সিওপিডি যদি বলেন, যে কোনো 40-45 বছর ওপর বয়স্ক মানুষ, প্রধানত ধূমপায়ীরা, যদি দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে বেশি কফ বেরোচ্ছে, বা যেটা আগেও বললাম, যে দূরত্ব যে দ্রুততায় হাঁটে সেই দূরত্ব সেই দ্রুততায় হাঁটলে হাঁপিয়ে যাচ্ছে। এছাড়াও যারা ধূমপায়ী নয়, তা কিন্তু 50-60 বছরের ওপর বয়স্ক, মহিলা পুরুষ নির্বিশেষে, তারাও যদি দেখে তাদের কনস্ট্যান্ট কাশি হচ্ছে, হাঁটলে চললে হাঁপিয়ে যাচ্ছে, তাদের অবশ্যই পালমোনোলজিস্টকে দেখানো উচিত। এবং তারা যদি দেখে স্পাইরোমেট্রি করে, FEV1/FVC বলে একটা আমরা জিনিস বলি, যে প্রথম সেকেন্ডে আপনি কতটা ছাড়ছেন সেটা টোটাল সেকেন্ডে কতটা ছাড়ছেন তার অনুপাতে 0.7 এর নিচে হলে আমরা সিওপিডি বলে থাকি। সাধারণ মানুষের জন্য আমার কাশির সাথে হাঁটলে চললে হাঁপিয়ে যাচ্ছে, আমি ডাক্তারবাবুকে দেখাবো। আর ধূমপাই যারা, কোনো সমস্যা না থাকলেও প্রত্যেক বছর হেলথ চেক আপের অংশ হিসেবে স্পাইরোমেট্রি বা পালমোনারি ফাংশন টেস্ট করাবেন।
2: আচ্ছা স্যার, এবার একটু জানবো যে বারবার নিউমোনিয়া বা বুকে সংক্রমণ হলে সেটা কি ফুসফুসের ভেতরের কোনো দীর্ঘমেয়াদী সমস্যার ইঙ্গিত দেয়?
3: অবশ্যই, যদি দেখা যায় যে একজন মানুষের বারবার ঠান্ডা লাগছে, বারবার নিউমোনিয়া হচ্ছে, এটা আমরা অনেক সময় কি করি, একবার ঠান্ডা লাগলো অ্যান্টিবায়োটিক খেলাম, আবার অ্যান্টিবায়োটিক খেলাম, এই করতে থাকলাম, এটা কিন্তু রোগের প্রধান চিকিৎসা নয়। আমাকে নির্ণয় করতে হবে কি কারণ যার জন্য আমার বারবার নিউমোনিয়া হচ্ছে, সেটার চিকিৎসা না করলে কখনোই এই অবস্থা থেকে আপনি পরিত্রাণ পাবেন না।
2: আচ্ছা স্যার, অনেকেরই একটা অভিযোগ হয় যে অল্প হাঁটলে বা সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁপিয়ে যায়, এটা এটা কি বোঝা যায় যে এটা কি ফুসফুস দুর্বল হয়ে যাওয়ার লক্ষণ?
3: না, আমি যেটা আগেও বললাম, এটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠলে হাঁপিয়ে যাওয়া, এটা স্টেজ টু শ্বাসকষ্টের বলা হয়, MMRC বলে একটা স্কেলিং হয়। এরা সবকটা কারণে হতে পারে, লাংসের জন্য হতে পারে, হার্টের জন্য হতে পারে, অ্যানিমিয়ার জন্য হতে পারে, যে কোনো কারণে হতে পারে, এটা দেখতে হবে কোন কারণের জন্য।
2: হ্যাঁ স্যার, এরকমটাও অনেকে বলেন যে ভোরবেলা কাশি বা শ্বাসকষ্ট বেশি হয়, এটার কারণটা ঠিক?
3: তার কারণ হচ্ছে রাত্রিবেলা যখন আমরা ঘুমিয়ে পড়ি, আমাদের বিহু রিফ্লেক্সেসগুলো, মানে যেগুলো কাশির একটা ভলান্টারি রিফ্লেক্সও থাকে, মানে আমার মনে হচ্ছে গলায় চুলকাচ্ছে, সেটা আমি যখন ঘুমাবো আমার মনে হবে না, এক নম্বর। দু নম্বর হচ্ছে যারা সিওপিডি রোগী, তাদের সারা রাত ধরে যে মানে এমনি সময় কি করছে, সে দু ঘন্টা পরে একটু অজান্তেই আর কি কপটা গিলে ফেললো, অজান্তে কপটা বেশি নিয়ে ফেলে দিল, যখন সে ঘুমোচ্ছে সেটা পুরো রাতের যে কপ সেটা জমা হচ্ছে, তারপর সকালে ফেলছে বলে তার মনে হচ্ছে অনেকটা কপ বেরোচ্ছে, এটা এবং আরো কিছু ফিজিওলজিক্যাল কারণের জন্য ভোর রাতে আমাদের শ্বাসনালী যেটা আছে তার স্নায়ু কিছু কারণে হাইপার রিয়্যাক্টিভিটিটা বেশি থাকে, এই সমস্ত কারণের জন্য সকালবেলা উঠলে কাশির সাথে কপটা একটু বেশি বেরোয়।
2: অনেকে স্যার এটা জানতে চান যে হঠাৎ যদি শ্বাসকষ্ট বেড়ে যায় বাড়িতে থাকাকালীন, তখন সে বাড়িতে কি করতে পারে এবং কখন হাসপাতালে যাওয়া জরুরি?
3: শ্বাসকষ্ট যদি বেড়ে যায়, প্রথম কাজ করবেন বাড়িতে পালস অক্সিমিটারে অক্সিজেন দেখবেন, এটা এখনকার দিনে ম্যান্ডেটরি। পালস অক্সিমিটারে অক্সিজেন যদি 88 নিচে থাকে, তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাবেন। 88 নিচে অক্সিজেনে কোনো কিছু বাড়িতে করবেন না, যদি না লাংসের পূর্ববর্তী রোগ থাকে যার জন্য হয়তো এমনি অক্সিজেন কম, সেটা আলাদা। এমনি নর্মাল মানুষ হঠাৎ করে শ্বাসকষ্ট, বাড়িতে অক্সিজেন লেভেল দেখুন 88 নিচে নিকটবর্তী হাসপাতাল, 88 ওপরে যদি থাকে দেখতে হবে কী কারণে শ্বাসকষ্ট, আপনার আগে কোনো হার্টের রোগ আছে কি না, যদি হার্টের রোগ থাকে তার একরকম চিকিৎসা, যদি লাং সিওপিডি থাকে আপনি একটু নেবুলাইজ নিতে পারেন ব্যাক টু ব্যাক নেবুলাইজেশন বিভিন্ন ওষুধ দিয়ে, যদি আপনার অন্য কোনো কারণ থাকে। কিন্তু আমার পরামর্শ সবসময় থাকে হঠাৎ শ্বাসকষ্ট যে শব্দটা, বাড়িতে কিচ্ছু করবেন না, নিকটবর্তী হাসপাতাল।

0: বা নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে যান, যে কারণ সেই কারণটা চিকিৎসা করতে হবে। আর এমনি বাড়িতে নেবুলাইজেশন একটু নিতে পারে।
1: স্যার, যারা ফুসফুসের রোগে ভুগছেন তাদের অনেককেই ইনহেলার ব্যবহার করতে হয়। ইনহেলার নিয়ে একটা মিথ প্রচলিত রয়েছে যে ইনহেলার নিলে হয়তো কোনো নেশা বা আসক্তি তৈরি হয়ে যায় বা কোনো খারাপ অভ্যেস তৈরি হয়। ইনহেলার কি সত্যি কোনো ক্ষতিকর অভ্যেস তৈরি করে
0: না? ইনহেলার একদম মানুষের ভুল ধারণা। ইনহেলার একটা খুব অদ্ভুত ভালো সৃষ্টি, যে সৃষ্টিতে সরাসরি ওষুধ শ্বাসনালীতে পৌঁছায়, শরীরের অন্য কোথাও এর ভূমিকা থাকে না, কোনো টক্সিসিটি নেই, এফেক্ট সঙ্গে সঙ্গে কাজ হয়, সাইড এফেক্ট অত্যন্ত কম। ওষুধ যেটা আপনি মুখে খাচ্ছেন অ্যাজমা রোগের প্রধান ওষুধ বা অন্য রোগও স্টেরয়েড, এই স্টেরয়েডটাকে ইনহেলারে দেয়া হয়, যার মাধ্যমে ওষুধ সরাসরি শ্বাসনালীতে কাজ করে, শরীরের অন্য কোথাও এর ভূমিকা নেই, মানে বেশি কনসেন্ট্রেশনে ওষুধ শ্বাসনালীতে পৌঁছায় একদম। এবং ইনহেলার নেওয়ার পদ্ধতি ভালো করে শিখতে হবে, নেওয়ার পর মুখ ভালো করে ধুতে হবে, এগুলো না করলে সমস্যা, এগুলো করলে কোনো সমস্যা নেই।
1: আচ্ছা স্যার, এবার একটু আমরা জানতে চাইবো যে গ্যাস, অ্যাসিডিটি বা হার্টের সমস্যার সঙ্গে ফুসফুসের সমস্যার থেকে শ্বাসকষ্ট, এই তিনটের মধ্যে পার্থক্যটা কি?
0: গ্যাসের কারণে যদি শ্বাসকষ্ট হয়, ইউজুয়ালি খালি পেটে থাকার জন্য বা শুবেন, যখন ফ্ল্যাট শোবেন তখন সমস্যা হবে, 30 ডিগ্রি মতো উঠে দিলে অতটা সমস্যা হয় না, গ্যাসের ওষুধ খেলে অতটা শ্বাসকষ্ট হয় না। 2 নম্বর হচ্ছে হার্টের কারণে, আগেই বলেছি এগেন ফ্ল্যাট শুলে খুব কষ্ট, একদম বসে থাকতে হয়, প্রেশার ইউজুয়ালি বেশি থাকে, জল যারা বেশি খায় তাদের এই সমস্যা হয়, কাশি থাকে অতটা নয়, লাংসের রোগের ক্ষেত্রে কাশি খুব ডিস্টার্বিং থাকে, নেবুলাইজেশন বা এই জাতীয় ওষুধ নিলে তাড়াতাড়ি রিলিফ পায়, এই ধরনেরগুলো। কিন্তু আবার বলছি, সাধারণ মানুষের পক্ষে এই তফাত করায় হার্টের জন্য না, লাংসের জন্য না, গ্যাসের কারণে সম্ভব নয়, আমরা ডাক্তাররাই অনেক সময় পারি না, সেখানে আপনি কখনো এই ভ্যালুয়েবল সময়টা নষ্ট করবেন না।
1: ঠিক, একদম ঠিক স্যার। একেবারে শেষ প্রান্তে এসে স্যার একটু আপনার থেকে জানতে চাইবো যে ফুসফুস ভালো রাখতে সাধারণ মানুষের জন্য কোন তিনটি অভ্যেস বা কোন অভ্যেসগুলি করা খুব জরুরি বলে আপনি?
0: সবার আগে ভ্যাকসিন নিতে হবে, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যে কোনো বয়স্ক মানুষকে প্রত্যেক বছর নিতে হবে, নিউমোনিয়া ভ্যাকসিন এখন নতুন ভ্যাকসিন এসে গেছে 50 বছর বয়সের ওপর, অথবা যাদের 50 বছর বয়সের নিচে বিভিন্ন রোগ আছে, নিউমোনিয়ার ভ্যাকসিন, প্রোটিন কনজুগেটেড ভ্যাকসিন PCV20 বা Prevnar 20, ওটা নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে শরীরকে সচল রাখতে হবে, যে কোনো শ্বাসকষ্টের রোগীও তার ক্ষমতা অনুযায়ী যতটা কাজকর্ম করতে পারে সেটা করা উচিত, বসে যাবেন না, এটা গাড়ির মতো, গাড়ি যদি একদম বসে যায় স্টার্ট দিতে অসুবিধা হয়। 3 নম্বর হচ্ছে পরিবেশ দূষণ বা এগুলো থেকে আটকাবার জন্য মাস্ক ব্যবহার করবেন, এবং সকালের দিকে বিশেষত শীতকালের দিকে বেরোবেন না, তার কারণ হচ্ছে ওই সময় দূষণের মাত্রাটা বেশি থাকে।
1: ধন্যবাদ স্যার, ধন্যবাদ খুব প্রয়োজনীয় তথ্য আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। আজকের আলোচনা থেকে পরিষ্কার, কাশি বা শ্বাসকষ্টকে অবহেলা না করে সময় মতো চিকিৎসা নিলে ফুসফুস সুস্থ রাখা সম্ভব। আশা করি এই আলোচনা শ্রোতাদের আরও সচেতন করবে। সুস্থ থাকুন, যত্নে থাকুন, আপনাদের পাশে সবসময় আছে মণিপাল হসপিটালস। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 0333-6680-0000 নম্বরে। টেলি কনসালটেশন ও সেকেন্ড ওপিনিয়নের জন্য বিশেষ ডিসকাউন্ট কুপন পেতে আজই যোগাযোগ করুন মণিপাল হসপিটালস, ব্রডওয়ে।
2: শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান মণিপাল হসপিটাল, বললেন ডক্টর দেবরাজ যশ।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: এখন শুনবেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের জন্য আগামী দুদিনের সতর্কবার্তা। আগামী 5 তারিখ পর্যন্ত উপকূল ও পার্শ্ববর্তী অঞ্চলে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে, যা বেড়ে 60 কিলোমিটার গতিবেগেও বইতে পারে। আগামী 5 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার বেশ কয়েকটি জায়গায়

বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া জেলার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কৃষিকাজের জন্য জল হওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলা দু একটি জায়গায় 7-11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার দু একটি জায়গায় 40-50 কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস বইতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতে বজ্রবিদ্যুৎ সহ 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। এখন শুনবেন গল্প দাদুর আসর, আসর পরিচালনায় শান্তম চক্রবর্তী।

আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই? খুব গরম পড়েছে, কি বলো? তোমাদের তো গরমের ছুটি বোধ হয় এখনও পড়েনি, তাই এই গরমের মধ্যেও ক্লাস করতে হচ্ছে নিয়মিত। যাই হোক, আজকে তো রবিবার, গল্পদাদুর সঙ্গে একটু গল্প করার দিন। আজকেও কিন্তু তোমাদের বন্ধুরা অনেক কিছু শোনাবে বলে তৈরি হচ্ছে। আর তার আগে শুরুতেই চটপট কয়েকটা বিশেষ দিনের কথা একটু বলে নিই, কেমন? ছোট্ট বন্ধুরা, আগামী সপ্তাহে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিন রয়েছে, কিন্তু যে মানুষটির জন্য সেই দিন, তার জন্য কি একটা দিন মোটেই যথেষ্ট? না, মোটেই যথেষ্ট নয়। মা, মে মাসের দ্বিতীয় রবিবার সারা পৃথিবীতে পালন করা হয় ইন্টারন্যাশনাল মাদার্স ডে হিসাবে। 1912 সালে আনা জার্ভিসের হাত ধরে শুরু হয়েছিল এই দিনটি পালন করা। আমাদের জীবনে মায়ের অবদান ও গুরুত্বকে বোঝাতেই সারা দুনিয়ার বিভিন্ন দেশে এই দিনটি পালন করা হয়। বিভিন্ন দেশে অবশ্য আলাদা করে মাদার্স ডে পালন করা হয়, তবে ইন্টারন্যাশনাল মাদার্স ডে মে মাসের দ্বিতীয় রবিবার, অর্থাৎ সামনের রবিবার। ছোট বন্ধুরা, আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা আরও একজন মানুষের কথা বলতেই হবে, যার জন্ম মাস বৈশাখ মাস। আগামী শনিবার 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মদিন। বাংলার তথা ভারতের শিল্প, সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত, দর্শনের সঙ্গে জড়িয়ে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর।

আমাদের জাতি সত্তার সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি। আনন্দে, দুঃখে, প্রেমে, ঘুমে, জাগরণে তাঁর গান, তাঁর কবিতা আমাদের অবলম্বন। তাই তিনি আমাদের বড় কাছের প্রাণের রবি ঠাকুর। এ রাজ্যে, সারা দেশে এবং গোটা দুনিয়ার বিভিন্ন প্রান্তে 25শে বৈশাখ পালিত হবে রবীন্দ্র জয়ন্তী। তাঁর গান, কবিতা, নাটকে গঙ্গা জলে হবে গঙ্গা পুজো। আমাদের আকাশবাণীও শ্রদ্ধা ও ভালোবাসায় পালন করবে তাঁর জন্মদিন, 25শে বৈশাখ।

0: আর আজকে কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা, তারা কিন্তু এসে গিয়েছে, সম্প্রীতি, দিব্যানী, ঈশিকা, প্রিয়াংশী এবং তমগ্ন। তারা কিন্তু আজকে তোমাদের যা শোনাবে তা হলো গান কবিতার আসর তো বটেই। হ্যাঁ, গান কবিতার আসরে আজকের কিন্তু একটা থিম থাকছে, একটা বিষয় ভাবনা থাকছে, আর সেই বিষয় ভাবনাটা হলো রবীন্দ্র দিবসের ভাবনায় ছোটরা। ছোটদের কাছেও তো কবিগুরু বড় কাছের মানুষ, তারা কি ভাবছে সেটাই আমরা আজকে একটুখানি জেনে নেবার চেষ্টা করব আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুদের কাছ থেকে। আর হ্যাঁ, সেই সঙ্গে সঙ্গে তাদের গান, তাদের আবৃত্তি, সেগুলো তো শুনব, তাই না? তাহলে শুরু করা যাক আজকের রবীন্দ্র দিবসের ভাবনায় ছোটরা। দেখা যাক প্রথমে আজকে কে আসছো।
1: আমি সম্প্রীতি ঘোষ, আমি সেন্ট টেরেজা স্কুল বোলপুরে ক্লাস এইটে পড়ি।
0: আচ্ছা,
1: রবীন্দ্র জয়ন্তীর দিন ভোর থেকে ঘুম ভেঙে যায়, ব্যস্ত হয়ে পড়ি ফুল সংগ্রহ করে মালা গাঁথার কাজে। বিদ্যালয়ে প্রত্যেক ছাত্রছাত্রীর আনা ফুল মালায় ভরে ওঠে আমাদের অর্ঘের ডালি। ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে রবীন্দ্রনাথের গান গাইতে গাইতে বৈতালি হয়। কবি প্রণামের অনুষ্ঠানটি হয় বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে। অনুষ্ঠানের শুরুতে কবিগুরুর ছবিতে মালা দান করা হয় ও প্রদীপ জ্বালানো হয়। এরপর সমবেত কণ্ঠে এসো হে বৈশাখ গানটি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীতের পরে শিক্ষক শিক্ষিকারা দিনটির তাৎপর্য নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন। এরপর আবৃত্তি, গান, নৃত্য, নাটক এবং নৃত্যনাট্যে অনুষ্ঠানটি জমজমাট হয়ে যায়। আমি নৃত্য ও সঙ্গীতে অংশগ্রহণ করি। সবশেষে সমবেত কণ্ঠে হে নূতন গানটি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় ও সকলকে মিষ্টি মুখ করানো হয়। আমি একটি রবীন্দ্রসঙ্গীত এবং একটি আবৃত্তি করব।

0: এবার আমি আবৃত্তি করব কৃপণ। আমি ভিক্ষে করে ফিরিতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নিব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণ কালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। ঘরে পাত্রখানি এনে যখন উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিনই আমার সকল শূন্য করে।
1: আমার নাম দিব্যানী চক্রবর্তী, আমি মহিষাদল গার্লসরি গার্লস হাইস্কুলে ক্লাস 8-এ পড়ি। আমি ভোর সকাল সকাল উঠে ওনার গান রেওয়াজ করি এবং বিদ্যালয়ে পুষ্প মাল্য দান করে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাই। এরপরে অনুষ্ঠান শুরু হয়, উদযাপনা গান করা হয় এবং বিভিন্ন নৃত্য নাচ এবং গানের মাধ্যমে ওনাকে আমরা স্মরণ করে থাকি। এরপরে অনুষ্ঠান শেষে আমরা মিষ্টি মুখ করি এবং আনন্দ করে সমাপ্ত করি। আজ আমি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত করব, পরিষধরা মাঝে শান্তিরও বাড়ি।

আমার নাম ঈশিকা মণ্ডল, আমি পাঠভবন স্কুলে ক্লাস 8-এ পড়ি। আমি রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু কথা বলতে চাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবী। 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান। বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় তার অবাধ বিচরণ। তিনি রাখিবন্ধন উৎসব প্রচলন করেন। ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারই রচনা। তিনি 1941 খ্রিস্টাব্দে 22শে শ্রাবণ মৃত্যুবরণ করেন। তার লেখা কিছু কাব্যগ্রন্থ গীতাঞ্জলি, বলাকা, খেয়া, উপন্যাস গোরা, ঘরে বাইরে, নাটক ডাকঘর, রথের রশি, বিসর্জন, সিনেমা চারুলতা, চোখের বালি, ঘরে বাইরে ও কবিতা লুকোচুরি, মাঝি, সুখ দুঃখ, আষাঢ়, বীরপুরুষ, জ্যোতিষশাস্ত্র ইত্যাদি। আমি একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি।

0: আমি এবার একটি আবৃত্তি পরিবেশন করব, বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগ বগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুরে খুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেমে যেন জোড়া দিঘির মাঠে, ধুধু করে যে দিক পানে চাই, কোনোখানে যেন মানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা, চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানিতে পথ গিয়েছে মেঘে, গরু বাছুর নেই কো কোনোখানি, সন্ধে হতেই গেছে গায়ের পানি, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দীঘের ধারে ওই যে কিসের আলো, এমন সময় হা রে রে রে রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে, তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করেছ মনে, বেয়াড়াগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর, আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো, হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল, আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হা রে রে রে রে, তুমি বললে যাসনি খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোরা গেলিম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজি, কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাঁটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পুরুলো কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে, আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে, তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে, রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা, ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে, দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে, পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে।
1: আমার নাম প্রিয়াংশী কর, আমি সাউথ পয়েন্ট হাই স্কুলের ক্লাস এইটে পড়ি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমার চোখে খুবই পূজনীয়, প্রতি বছর 25শে বৈশাখ বাংলায় রবীন্দ্র জয়ন্তী হিসেবে পালন করা হয়, কিন্তু আমার জন্য রবীন্দ্র জয়ন্তী কেবল একদিনের উৎসব বলে আমার মনে হয় না, আমাদের জীবনে প্রায় প্রতিটি দিনই আমরা রবীন্দ্রনাথ ঠাকুর ও তার গানের মাধ্যমে বিভিন্ন রকমভাবে কাটিয়ে আসি। আমি রবীন্দ্র জয়ন্তী এক একটি বয়সে এক এক রকমভাবে পালন অবশ্যই করেছি, কিন্তু যখন প্রথম কয়েকটি গান যেমন মমচিত্তে, আয়তবে সহচরী, এই গানগুলি শিখেছিলাম, তখন আমি জানতাম না যে রবীন্দ্রনাথ ঠাকুর এইগুলো লিখেছেন এবং এগুলো একটি রবীন্দ্রসঙ্গীত। পরে যখন বড় হয়ে এই মমচিত্তে গানটির আসল অর্থ, যে গভীর ভাবনাকে প্রকাশ করার জন্য কবিগুরু এই গানটি লিখেছেন, সেটি জানতে পারলাম যে কিভাবে আমাদের জীবনের এই যে নীতি নৃত্যের সেই তাল তাল তা থই থই সেটি তিনি বর্ণনা করেছেন, সেটি জানতে পেরে আমার এক অদ্ভুত অনুভূতি হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর আমার জীবনে একটি বিশেষ স্থান নিয়েছেন, তিনি আমাকে অনেক কিছুই শিখিয়েছেন, কেবল গান কবিতা তাই কিন্তু নয়, তিনি আমার জীবনের অনেক কিছুকে কেন্দ্র করেছেন। তাই আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 75তম জন্মতিথি উপলক্ষে আমি দুটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করলাম।

0: পঁচিশে বৈশাখ অর্থাৎ রবীন্দ্র জয়ন্তীতে আমি সকালে উঠে রবি ঠাকুরকে মালা দান করি এবং তার সামনে একটি প্রদীপ জ্বালাই। তারপরে আবৃত্তি রেওয়াজ করি। প্রতি বছর আমাদের স্কুলে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে আমি প্রতিবার আবৃত্তিতে অংশগ্রহণ করি। আবৃত্তি ছাড়াও সেখানে নাচ, গান, তবলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরু হয় রবি ঠাকুরের মূর্তিতে মালাদান করে এবং তার সামনে একটি প্রদীপ জ্বালিয়ে। অনুষ্ঠানের শেষে আমাদের সবাইকে মিষ্টিমুখ করানো হয়। আর এভাবেই কেটে যায় পঁচিশে বৈশাখ দিনটি। আজ আমি রবীন্দ্রনাথের দুটি কবিতা বলবো, সাত এবং সময় চলেই যায়। সাত। কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে। তাই ফুল একদিন মেলে দিল ডানা, প্রজাপতি হলো তারে কি করিবে মানা। রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি হতো বড় ভালো। ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা, জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা। পুকুরের জল ভাবে চুপ করে থাকি, হায় হায় কি মজায় উড়ে যায় পাখি। তাই একদিন বুঝি ধোয়া ডানা মেলে মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে। আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, কভু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার, কভু ভাবি পাখি হয়ে উড়িব গগনে। কখনো হবে না সে কি ভাবি যাহা মনে। সময় চলে যায়। সময় চলেই যায় নিত্য এনালিশে, উদ্বেগে ছিল ভুপু মাথা রেখে বালিশে। কবজির ঘড়িটার ওপরেই সন্দ, একদম করে দিল দম তার বন্ধ। সময় নড়ে না আর হাতে বাঁধা খালিশে, ভুপুরাম অবিরাম বিশ্রাম শালিশে। ঝাঝা করে রোদ্দুর তবু ভর পাঁচটায়, ঘড়ি করে ইঙ্গিত ডালাটার কাঁচটায়। রাত বুঝি ঝকঝকে কুড়েমের পালিশে, বিছানায় পড়ে তাই দেয় হাত তালিশে।
1: বাহ, খুব সুন্দর হয়েছে তোমাদের গান কবিতার আসর। আর রবীন্দ্রনাথ ঠাকুরকে তোমরা যেমনভাবে দেখেছ, অর্থাৎ রবীন্দ্র দিবসের ভাবনায় ছোটরা, যেমনভাবে তোমরা তোমাদের কবিগুরুকে চেনো, যেমনভাবে তোমরা জানো, যেমনভাবে পালন করো পঁচিশে বৈশাখ, সম্প্রীতি, দিব্যানী, ঈশিকা, প্রিয়াংশী এবং তমগ্ন, তোমরা সবাই খুব ভালো থাকো। সময় তো কমে আসছে, গল্পদাদুর যাওয়ার সময়ও চলে আসছে আজকের মতন, কিন্তু তার আগে খুব রসিক মানুষ ছিলেন তো কবিগুরু। তাঁর 50 বছর বয়সে পদার্পণ উপলক্ষে শান্তিনিকেতনের একটি কক্ষে সভা বসেছিল। সেখানে তিনি সকণ্ঠে গান করছিলেন, তো তিনি গাইলেন। এখনও তার চোখে দেখিনি, শুধু কাশি শুনেছি। ওই গানটা তো শুনেছ, এখনও তার চোখে দেখিনি, শুধু হাসি দেখেছি, হাসি শুনেছি। তাই রবীন্দ্রনাথ একটু পাল্টে দিয়ে বললেন, শুধু কাশি শুনেছি। কবিগুরু এটি গিয়েছিলেন আচার্য যতীন্দ্রমোহন বাগচি ওই কক্ষে প্রবেশের ঠিক আগে। তাই যতীন্দ্রমোহন বাগচি যখন ওই কক্ষে প্রবেশ করে খুব অবাক হয়ে সকলের দিকে তাকিয়ে রয়েছেন, তখন সত্যেন্দ্রনাথ দত্ত বললেন যে সিঁড়িতে তোমার কাশির শব্দ শুনে গুরুদেব তোমাকে চিনেছেন। তখন বুঝিয়ে দিলেন যে তাই তার গানের কলিতে বাঁশির জায়গায় কাশি বসিয়ে তাঁর গানটি গেয়েছেন। এখনও তার চোখে দেখিনি, তার বাঁশি শুনেছি। আর রবীন্দ্রনাথ গাইলেন, শুধু কাশি শুনেছি। এমনটাই রসিক মানুষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্মদিন এসে গেল, আরও একবার পঁচিশে বৈশাখ চলে এলো আমাদের কাছে। আর তাই তাঁর জন্মদিনে আমরা তাঁকে শ্রদ্ধার্ঘ জানাব, ভালোবাসাও জানাব। তোমরাও নিশ্চয়ই জানাবে তোমাদের স্কুলে, পাড়ায়, বাড়িতে। আর সেই সঙ্গে সঙ্গে তাঁর যে সৃষ্টি, যা অমলিন, যা আরও 100,000 বছর আমাদের সঙ্গে থাকবে, তাকে আরও একবার স্মরণ করব।

গঙ্গা জলে গঙ্গা পুজোয়। ছোট্ট বন্ধুরা, তাহলে আজকের মতো আসর শেষ করার সময় তো এসে গেল। এবার বিদায় নেবে তোমাদের গল্প দাদু। আবার দেখা হবে পরের রবিবার, কথা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো হয়ে থাকবে, পড়াশোনা করবে, খেলাধুলো গান বাজনা সবই করবে, আর মা বাবার কথা শুনবে। কেমন? আজকের মতো তাহলে আসি, ভালো থাকো সবাই। তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের গল্প দাদু।

গল্প দাদুর আসর এখানে শেষ হল। আসর পরিচালনায় ছিলেন শান্তম চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন খবর।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেরালা, তামিলনাড়ু, অসম, কেন্দ্রশাসিত পুদুচেরি ও পশ্চিমবঙ্গের 294টির মধ্যে 293টি কেন্দ্রে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। কড়া নিরাপত্তায় চলছে গণনার প্রস্তুতি। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। আগামী 21 মে এই কেন্দ্রে ভোট গ্রহণ, ভোট গণনা 24 মে। দিল্লির বিবেক বিহারে আজ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের প্রাণহানি ঘটেছে। গভীর শোক প্রকাশ করেছেন দিল্লির উপরাজ্যপাল তরণজিৎ সিং সান্ধু ও মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। মেডিকেল শিক্ষার প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আজ শুরু হচ্ছে। এবার সংযুক্ত আরব আমিরশাহীর 2টি কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আইপিএল ক্রিকেটে হায়দ্রাবাদে কলকাতা নাইট রাইডার্স আজ সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল সকালে শুরু হবে। তামিলনাড়ুতে 4,624 জন মাইক্রো পর্যবেক্ষকের নজরদারিতে গণনার দায়িত্বে রয়েছেন মোট 10,545 জন গণনাকর্মী। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন যে প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে মোট 234 জন গণনা পর্যবেক্ষক কার্যক্রম তদারকি করবেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে 294টির মধ্যে 293টি কেন্দ্রে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা আগামীকাল। সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর ইভিএম এর গণনা শুরু হবে। নির্বাচন কমিশন ভোট গণনা অবাধ ও স্বচ্ছ রাখতে ব্যাপক বন্দোবস্ত করেছে। প্রতিটি গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে জারি হয়েছে বিধিনিষেধ। বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। নতুন করে ভোট গ্রহণের দিন ধার্য হয়েছে 21 মে। সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে। গণনা 24 মে। কমিশনের রিপোর্টে উঠে এসেছে যে ফলতা কেন্দ্রের 285টি বুথেই ভোট গ্রহণ প্রক্রিয়া গুরুতরভাবে প্রভাবিত হয়েছে। পর্যবেক্ষকদের রিপোর্ট খতিয়ে দেখে কমিশন জানিয়েছে, একাধিক বুথে ইভিএমে কারচুপি, ভোটারদের ভয় দেখানো এবং ভোট গ্রহণের ক্ষেত্রে গুরুতর নিয়ম ভঙ্গের একাধিক ঘটনা ঘটেছে। কমিশনের নথিতে উল্লেখ করা হয়েছে, বহু বুথে ব্যালট ইউনিটের বোতামে কালো টেপ লাগানো ছিল, যার ফলে ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারেননি। তদন্তে আরও উঠে এসেছে, একাধিক বুথে ওয়েবকাস্টিং বা ভিডিও ফুটেজ অনুপস্থিত বা অসম্পূর্ণ, কিছু ক্ষেত্রে ভিডিও রেকর্ডিংই পাওয়া যায়নি, আবার কোথাও ফুটেজে অসঙ্গতি ধরা পড়েছে, ফলে পুরো ভোট প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। আগামীকাল 4 মে সোমবার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8:05 থেকে 9টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র 2টি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। জাতীয় রাজধানীর বিবেক বিহার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের প্রাণহানি ঘটেছে। দিল্লি দমকল পরিষেবা জানিয়েছে, আজ খুব ভোরে তারা অগ্নিকাণ্ডের খবর পায়। এরপর আগুন নেভাতে 14টি দমকল ইঞ্জিন

ঘটনাস্থলে পাঠানো হয়। তারা আরও জানিয়েছে যে সকাল 6:25 মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকলকর্তা মুকেশ ভার্মা সাংবাদিকদের জানান, একটি চারতলা বাড়ির কয়েকটি তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি বলেন, উদ্ধার ও আগুন নেভানোর অভিযানের সময় বাড়িটি থেকে 15 জনকে উদ্ধার করা হয়েছে। দিল্লির উপরাজ্যপাল তরণজিৎ সিং সান্ধু মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী সান্ধু এই দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জন হারানো পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। শ্রী সান্ধু বলেছেন, আহতদের সমস্ত প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য অবিলম্বে ত্রাণ ও সহায়তা প্রদানের নির্দেশ কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী এবং বিজেপির বরিষ্ঠ নেতা কিরেন রিজিজু অভিযোগ করেছেন যে সমস্ত বিরোধী দল ক্রমাগত সরকারি সংস্থা, নির্বাচন কমিশন, ইলেকট্রনিক ভোটিং মেশিন, গণমাধ্যমের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তারা এখন বিচার বিভাগকে লক্ষ্যবস্তু করেছে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী রিজিজু বলেছেন, এই দলগুলি বুঝতে পারছে না যে তারা দেশের গণতন্ত্রের মূলে আঘাত হানছে। তিনি আরও যোগ করেন যে দেশের মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে এবং সারা জীবনের জন্য শিক্ষা দেবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সংযুক্ত আরব আমিরশাহীতে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীরা আজ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট UG 2026-এ অংশ নিচ্ছে। দুবাই এবং শারজা উভয় স্থানেই পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা পরিচালিত এই লিখিত পরীক্ষাটি সংযুক্ত আরব আমিরশাহীর সময় দুপুর 12:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। দুবাইয়ের দ্য ইন্ডিয়ান হাই স্কুল এবং শারজা ইন্ডিয়ান স্কুলকে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। দুবাইয়ে অবস্থিত ভারতীয় কনসুলেট জেনারেল এই পরীক্ষার তত্ত্বাবধান করছে। উল্লেখ্য, গোটা দেশ জুড়ে আজ মেডিকেল এন্ট্রান্সের নিট পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা শুরু হবে দুপুর 2:00, চলবে বিকেল 5:00 পর্যন্ত। পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে ওপেক প্লাসভুক্ত দেশগুলি নীতিগতভাবে জুন মাসে তেলের উৎপাদনের লক্ষ্যমাত্রা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ওপেক প্লাস জোটের 7টি দেশ আগামী মাসে তেলের উৎপাদন লক্ষ্যমাত্রা দৈনিক প্রায় 1,88,000 ব্যারেল বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে। ভূ রাজনৈতিক সংকট এবং জোট থেকে সংযুক্ত আরব আমিরশাহীর বেরিয়ে যাওয়ার প্রেক্ষাপটে টানা 3 মাস উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল। সংযুক্ত আরব আমিরশাহীর বেরিয়ে যাওয়ার পর ইরানসহ ওপেক প্লাস জোটে বর্তমানে 21টি সদস্য দেশ রয়েছে। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরশাহী ঘোষণা করে যে তারা ওপেক এবং ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে যাচ্ছে। দেশটি জানায়, এই সিদ্ধান্ত তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং পরিবর্তনশীল জ্বালানি পরিস্থিতির প্রতিফলন। UAE-র পিছিয়ে আসা তেল জোটটিকে দুর্বল করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 46,313 মেট্রিক টন LPG নিয়ে MT সর্বশক্তি নামের একটি জাহাজ গতকাল নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। এ মাসের 13 তারিখ নাগাদ জাহাজটি বিশাখাপত্তনমে পৌঁছবে। জাহাজে থাকা 20 জন সদস্যের মধ্যে 18 জনই ভারতীয়। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রক গতকাল জানিয়েছে, সব ভারতীয় নাবিকেরাই নিরাপদে রয়েছেন। ভারতীয় পতাকাবাহী জাহাজকে আটকানোর কোনো খবর নেই। ভারত কম্বোডিয়া দ্বিপাক্ষিক সামরিক মহড়া সিনব্যাক্স 2-এর দ্বিতীয় পর্যায়ে অংশ নিতে ভারতীয় সেনাবাহিনীর একটি দল কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ভারতীয় সেনাবাহিনীর জনতথ্য বিভাগের অতিরিক্ত মহানির্দেশক জানিয়েছেন যে এই মহড়াটি চলতি মাসের 4 থেকে 17 তারিখ পর্যন্ত তেচোসেন নামথম মরেয়াস প্রদেশের রয়্যাল কম্বোডিয়ান এয়ারফোর্স ট্রেনিং সেন্টার অর্থাৎ ক্যাম্প বেসিলে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনী জানিয়েছে, এই মহড়ায় অজানা পরিবেশে অভিযান পরিচালনার উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা থাকছে। আজ বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস বা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও প্রসারে নতুন নতুন উদ্যোগকে উৎসাহিত করতে এবং বিশ্বজুড়ে সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যে প্রতিবছর এই দিনটি পালিত হয়। 1991 সালে ইউনেস্কোর 26তম সাধারণ অধিবেশনে গৃহীত সুপারিশের ভিত্তিতে 1993 সালে রাষ্ট্রসংঘ সাধারণ সভায় এই দিনটিকে বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানি থেকে আমেরিকার সেনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার ঘোষণা করেছেন।
গত শুক্রবার পেন্টাগন প্রাথমিকভাবে জার্মানি থেকে প্রায় 5,000 সেনা সরানোর কথা ঘোষণা করেছিল। তবে গতকাল ফ্লোরিডায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প জানান যে সেনা প্রত্যাহারের পরিমাণ 5,000-এর চেয়ে অনেক বেশি হবে, যদিও এই সিদ্ধান্তের পেছনে কোনো নির্দিষ্ট কারণ তিনি ব্যাখ্যা করেননি। তিনি জোর দিয়ে বলেন যে উদ্ভূত পরিস্থিতিতে ইউরোপের উচিত নিজেদের প্রতিরক্ষা

অবস্থাকে আরও শক্তিশালী ও স্বনির্ভর করে তোলা। আইপিএল ক্রিকেটে আজ হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে। খেলা শুরু বিকেল 3:30। সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল তালিকার তৃতীয় স্থানে রয়েছে, অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স অষ্টম স্থানে। অন্য একটি ম্যাচে গুজরাত টাইটান্স আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। ম্যাচ শুরু 7:30। পাঞ্জাব কিংস পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে, অন্যদিকে গুজরাত টাইটান্স পঞ্চম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। কেরালম, তামিলনাড়ু, অসম, কেন্দ্রশাসিত পুদুচেরি এবং পশ্চিমবঙ্গের 294টির মধ্যে 293টি কেন্দ্রে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। কড়া নিরাপত্তায় চলছে গণনার প্রস্তুতি। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। আগামী 21 মে এই কেন্দ্রে ভোটগ্রহণ, ভোট গণনা 24 মে। দিল্লির বিবেক বিহারে আজ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের প্রাণহানি ঘটেছে। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে বিধানসভা নির্বাচনে ফলতাবাদে 293টি আসনে আগামীকাল ভোট গণনা। সকাল 8টা থেকে প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর ইভিএম এর গণনা হবে। রাজ্যের সব গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বিভিন্ন গণনা কেন্দ্রে সুরক্ষা ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগে চাপানোতর তুঙ্গে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের 285টি বুথেই আগামী 21শে মে পুনর্নির্বাচন, গণনা 24শে মে। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আজ নেওয়া হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় আজও আগামীকাল বৃষ্টির পূর্বাভাস। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতাবাদে 293টি আসনে আগামীকাল ভোট গণনা। সকাল 8টা থেকে শুরু হবে গণনা। প্রথমে পোস্টাল ব্যালট, তারপর ইভিএম এর গণনা হবে। নির্বাচন কমিশন ভোট গণনা অবাধ ও স্বচ্ছ রাখতে ব্যাপক বন্দোবস্ত করেছে। প্রতিটি গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে জারি হয়েছে বিধিনিষেধ। সিসিটিভি ক্যামেরা ও ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো প্রক্রিয়ার উপর নজর রাখা হচ্ছে। একটি প্রতিবেদন।
1: সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রত্যেকের মনেই এখন একটি প্রশ্ন, এবার কি হতে চলেছে? গণনার আগে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে সমস্ত গণনা কেন্দ্রকে। ভারতের নির্বাচন কমিশন গতকালই জানিয়েছে অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং পুলিশ পর্যবেক্ষকদের নজর থাকবে গোটা প্রক্রিয়ার উপরে। নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে রাজ্যে অতিরিক্ত 165 জন গণনা পর্যবেক্ষক এবং 77 জন পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে। গণনা কেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা, যার প্রথম স্তরে থাকবে রাজ্য পুলিশ এবং এরপর ভেতরে 2টি স্তরে নিরাপত্তার দায়িত্বে থাকছে কেন্দ্রীয় বাহিনী। এর আগে শুক্রবারই কমিশন জানিয়েছিল এবার রিটার্নিং অফিসার থেকে রাজনৈতিক দলগুলির এজেন্ট, প্রত্যেকের পরিচয়পত্রেই থাকছে কিউআর কোড। প্রথম 2টি নিরাপত্তা বলয়ে সাধারণভাবে তাদের যাচাই করা হলেও তৃতীয় স্তরে পরিচয়পত্রের কিউআর কোড যাচাই করা হবে। এদিকে কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশ তাদের আওতায় থাকা শহরের 7টি জায়গায় স্ট্রংরুমের সামনে ইতোমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করেছে। অন্যদিকে হাওড়া সদরের যে 3টি গণনা কেন্দ্রে মোট 9টি বিধানসভা আসনের গণনা হবে, তারও 200 মিটার এলাকা জুড়ে জারি করা হয়েছে 163 ধারা। স্ট্রংরুম নিয়ে রাজনৈতিক চাপানোতর এখন চরমে। অভিযোগ পাল্টা অভিযোগের পালা চলছেই। প্রতিটি রাজনৈতিক দলই স্ট্রংরুমে পাহারা দিচ্ছে। তবে সব প্রশ্নের অবসান হতে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: গণনা কেন্দ্রের নিরাপত্তায় তৎপর রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। সম্পূর্ণ প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন 165 জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং 77 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে। কলকাতার ভবানীপুরে গণনা কেন্দ্রের সামনে এক্স আর্মি লেখা একটি গাড়ি দাঁড় করানোকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেসের দাবি, ওই গাড়ির সামনে বিজেপির পতাকা ও উত্তরীয় ছিল এবং কোনোরকম তল্লাশি ছাড়াই সেটিকে গণনা কেন্দ্রের সামনে পর্যন্ত যেতে দেওয়া হয়। তাদের আরও অভিযোগ, ওই গাড়ি থেকে নেমে এক ব্যক্তিকে গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেখা গিয়েছে। প্রতিবাদে লর্ড সিনহা রোডে বিক্ষোভ দেখান শাসক দলের কর্মীরা। পুলিশের বিরুদ্ধেও তারা পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে পুলিশ, তাদের দাবি নিয়ম মেনেই নজরদারি চলছে এবং অনুমতি ছাড়া কাউকে গণনা কেন্দ্রের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ বিক্ষোভকারীদের গণনা কেন্দ্রের নির্দিষ্ট এলাকার বাইরে সরিয়ে দেয়। উত্তর চব্বিশ পরগনার নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদক কুন্দন সিং এর বাড়ির সামনে গতরাতে মোটর বাইকে 2 যুবক এসে গুলি চালিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে বাড়ির সামনে লাগানো সিসিটিভি ক্যামেরায় অভিযুক্তদের ছবি ধরা পড়েছে। অভিযুক্ত আকাশ চৌধুরী ও আমানের সন্ধানে তল্লাশি চলছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি, যদিও শাসক দলের দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। হুগলির আরামবাগ মহকুমার কালীপুর নেতাজি মহাবিদ্যালয় স্ট্রংরুমে সিসিটিভি বিকল হয়ে পড়ার অভিযোগকে কেন্দ্র করে গতরাতে চাঞ্চল্য ছড়ায়। খানাকুলের বিজেপি প্রার্থী, নির্বাচন কমিশন ও আরামবাগ থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, স্ট্রংরুমে দুটি সিসিটিভি ক্যামেরা দীর্ঘক্ষণ বন্ধ ছিল। এদিকে বিধাননগরের স্ট্রংরুমের বাইরে ক্যাম্প অফিস বসানোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে গতরাতে তীব্র উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, তাদের তাঁবুতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা নিজেদের দলীয় পতাকা লাগিয়ে দেয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, স্ট্রংরুমের বাইরে কারা কোথায় তাঁবু বসাবে তা নিয়ে কোনো আলোচনা না করেই একতরফা সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্ট্রংরুমের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশ আধিকারিকরা দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অন্যদিকে ভোট পরবর্তী পরিস্থিতিতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা রুখতে এবং গণনার দিন শান্তি বজায় রাখতে বিভিন্ন জায়গায় রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। মালদা জেলার পুরাতন মালদা কোর্ট স্টেশন, সদরঘাট, শাহপুর, ছাতিয়ান মোড় সহ একাধিক এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আজ রুটমার্চ করেন। সাধারণ মানুষের মনে আস্থা বাড়াতে তৎপর রয়েছেন তারা। নির্বাচন কমিশনের নির্দেশে 24 ঘন্টার মধ্যে ফের কালীঘাট থানার ওসিকে বদল করা হয়েছে। উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি চামিলি মুখোপাধ্যায়কে গতকাল কালীঘাট থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছিল, তাকে ফের ওই পদেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। কালীঘাট থানার নতুন ওসি হিসেবে ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসিকে আনা হতে পারে, যদিও এই বিষয়ে এখনও সরকারিভাবে বিস্তারিত ঘোষণা হয়নি। আগামীকাল বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8:05 থেকে 9টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র দুটি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। নতুন করে ভোট গ্রহণের দিন ধার্য হয়েছে 21 মে। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে। গণনা 24 মে। ফলতা কেন্দ্রের 285টি বুথেই ভোট গ্রহণ প্রক্রিয়া গুরুতরভাবে প্রভাবিত হয়েছে বলে কমিশনের রিপোর্টে উঠে এসেছে। ভোট গণনার আগে আজ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি নিজের কেন্দ্র ভবানীপুরের কাউন্টিং এজেন্টদের নিয়ে আলাদা করে বৈঠকে বসতে পারেন বলে সূত্রের খবর। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রের দায়িত্বে থাকা নেতৃত্বও সেই কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক করবেন। গণনার দিন কোথাও কোনো ফাঁক না রাখতেই এই তৎপরতা। গতকালও দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন দলের নেত্রী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে গণনার প্রস্তুতি নিয়ে দলের প্রার্থী এবং এজেন্টদের নিয়ে বৈঠক করছে বিজেপিও। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি আজ নেওয়া হচ্ছে। দুপুর 2টায় শুরু হয়ে পরীক্ষা চলবে বিকেল 5টা পর্যন্ত। ই ফার্মেসি বন্ধের দাবিতে এবং ওষুধের দাম ইচ্ছামতো কমিয়ে গুণমান হ্রাসের প্রতিবাদে ওষুধের দোকান মালিকদের সর্ববৃহৎ সংগঠন অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট আগামী 20 মে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। তাদের দাবি, অনলাইন ফার্মেসি চালু থাকায় ওষুধ সংক্রান্ত সুরক্ষাবিধি বিঘ্নিত হচ্ছে। বিভিন্ন ওষুধ কোম্পানি নিজেদের ইচ্ছে মতো দাম কমানোয় গুণমানের সঙ্গে সমঝোতা করা হচ্ছে। বারবার এই সমস্যা নিয়ে ওষুধ কোম্পানিগুলির সঙ্গে আলোচনা করা হলেও সমস্যার সমাধান হয়নি বলে সংগঠন

0: কেন্দ্রের দাবি। তাই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র শঙ্খ রায়চৌধুরী জানিয়েছেন। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশের কারণে আজও আগামীকাল রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় আজ 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় রয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার প্রেক্ষিতে মৎস্যজীবীদের 5 তারিখ পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 3:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে বিধানসভা নির্বাচনে ফলতা বাধে 293টি আসনে আগামীকাল ভোট গণনা। সকাল 8:00 থেকে প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর ইভিএম এর গণনা হবে। রাজ্যের সব গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে ইফ।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদের গান ও রজনীকান্তের গানের অনুষ্ঠান। শুরুতে অতুল প্রসাদের গানে নীলা মজুমদার।

এতক্ষণ শুনলেন দ্বিজেন্দ্রগীতি, অতুলপ্রসাদের গান এবং রজনীকান্তের গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। শুরু হচ্ছে আধুনিক গানের অনুরোধের আসর। আজকের প্রথম গানটি তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, কোতুলপুর বাঁকুড়া থেকে অনুরোধ জানিয়েছেন সোমা সায়ক শৌরিমা ও গুরুস্বরূপ মুখোপাধ্যায়, শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়।

অনুরোধের আসরে এবারের গানটি শুনবেন আশা ভোঁসলের কণ্ঠে। দেউড়া আমতা হাওড়া থেকে অনুরোধ জানিয়েছেন আলাউল মল্লিক, শিল্পী আশা ভোঁসলে।

হুলিয়া চটকাতলা নদিয়া থেকে ধীরেন বসাক, অখিল বসাক, সনত বসাক ও কৃষ্ণ প্রামাণিক সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনতে চেয়েছেন এই গানটি।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর এবারের গানটি আশা ভোঁসলের কণ্ঠে। বেগড়ি ডোমজুর থেকে অনুরোধ জানিয়েছেন বাবু সুরাই, মিলা সুরাই বা সুখদেব সুরাই, অনিমা দাস এবং দীপালী দাস, শিল্পী আশা ভোঁসলে।

মান্নাদের কণ্ঠে এবারের গানটি শোনার জন্য পাথর প্রতিমা সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনুরোধ জানিয়েছেন বিপ্লব কুমার মাইতি এবং মৌমিতা মাইতি। শিল্পী মান্না দে।

কয়েকটি জায়গায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা ও ঝাড়খণ্ডের দু একটি জায়গায়। উল্লেখযোগ্যভাবে কমেছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে দু একটি জায়গায়। গতকালই সর্বোচ্চ তাপমাত্রা সমতলে উড়িষ্যার বৌদ্ধে রেকর্ড করা হয়েছে 41.6 ডিগ্রি সেলসিয়াস, পার্বত্য অঞ্চলে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে 25 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে বীরভূমের লাভপুরে 4 সেন্টিমিটার, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মন্তেশ্বর, ক্যানি 2 সেন্টিমিটার করে, আমতা, আলিপুর 1 সেন্টিমিটার করে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা তুষারপাতের সম্ভাবনা থাকছে সিকিমের বেশিরভাগ জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়। বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। দিনের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। আবহাওয়া সংক্রান্ত সতর্ক বার্তায় জানানো হয়েছে আগামী 48 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা থাকছে বিহারের দু একটি জায়গায়। ভারী বৃষ্টি হতে পারে সিকিম এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কোথাও কোথাও, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমান জেলার কোথাও কোথাও, বিহার, উড়িষ্যার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঝাড়খণ্ড এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির উপর দিয়ে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 48 ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের জন্য আবহাওয়া সতর্ক বার্তায় জানানো হয়েছে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূল সংলগ্ন এলাকায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মৎস্যজীবীদের জন্য আবহাওয়া সতর্ক বার্তায় জানানো হয়েছে আগামী 48 ঘণ্টায় ঢেউয়ের উচ্চতা বেশি থাকতে পারে সমুদ্রে, এ কারণে সমুদ্র যাত্রার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হচ্ছে। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 2:30 শুনবেন নাটক সেপ্টোপাসের খিদে, রচনা সত্যজিৎ রায়, প্রযোজনা জগন্নাথ বসু। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শ্যাম বাঘ। যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে 5:30, উপস্থাপনায় অর্হনা চক্রবর্তী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি বাহামণি কৌশল্যা হাঁসদা এবং সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে দূরবীন সোরেনের সাঁওতালি সাহিত্যে অবদান, এ বিষয়ে বলবেন গ্যাব্রিয়েল সোরেন। থাকছে লোকগানও। যাত্রানুষ্ঠান অভিমানী কর্ণ 6:40, রচনা অশ্রুবিন্দু চক্রবর্তী, পরিবেশনা মানসিংহপুর মাতৃসংঘ, সমীক্ষা 7:30। রাত 8টায় সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। শ্রোতাদের প্রশ্নের ভিত্তিতে স্বাস্থ্য নিয়ে অনুষ্ঠান পত্রপাঠ রোগ বিদায় 8:30। 8:55 এ মাসের গান রবীন্দ্রসঙ্গীত সুরের গুরু সমবেত কণ্ঠে। রাত 9টায় শিক্ষাঙ্গন থেকে গঙ্গাপুর উচ্চ বালিকা বিদ্যালয়

0: থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। রূপা ভট্টাচার্যের কণ্ঠে নজরুল গীতি শুনবেন 9:30, 9:50 লোকগীতি শিল্পী অমিত গুহ। রাত 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা শুনবেন সেতার শিল্পী নীরজ মিশ্র। এটি আকাশবাণী বারাণসী কেন্দ্রের নিবেদন। সুকন্যা কর্মকারের পরিবেশনায় ভজন রাত 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নাটক।
1: এখনকার নিবেদন, সত্যজিৎ রায়ের বেতার নাটক সেপ্টোপাসের খিদে। আবহ সুর প্রবীর মজুমদার, প্রযোজনা জগন্নাথ বসু। সেপ্টোপাসের খিদে।
2: দেখছি কলমটা হাতে নিয়েছি কি অমনি। হ্যালো
3: হ্যালো, 461532।
2: ও
3: আচ্ছা, এটা কি 461532?
2: শুনুন, এটা 1632। আপনি এবার একটু ভালো করে বেঁকে ডায়ালটা করুন, বুঝেছেন? কার্তিক
4: বাবু,
2: শুনে যা
4: বাবু।
2: এই শোন, পুজোর লেখা লিখতে হচ্ছে আমায়, এখনো মাথায় কিচ্ছু আসেনি, অথচ আর দুদিন মাত্র সময়। তাছাড়া উপন্যাসের প্রুফ দেখছি, কালকের মধ্যে দিতে হবে, নইলে পুজোয় বেরোবে না বই, বুঝেছিস?
4: আরে হ্যাঁ,
2: কাজেই ফোন বাজলে তুই ধরবি, নেহাত কাজের ফোন বা খুব একটা চেনাশোনা, না হলে বলবি আমি বাড়ি নেই, বুঝেছিস?
4: আগে হ্যাঁ,
2: আর যে দরজা
4: দরজা
2: কেউ যদি কড়া নাড়ে
4: বলবো আপনি বাড়ি নেই,
2: নেহাত যদি জরুরি ব্যাপার বা চেনা লোক না হয়, বুঝেছিস?
4: আগে হ্যাঁ।
2: এই শোন, কফি কর, খুব কড়া করে, কম দুধ কম চিনি।
4: আচ্ছা বাবু। আমি ধরছি বাবু।
2: হ্যালো,
4: হ্যাঁ আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আছেন, দিচ্ছি।
2: হে
4: অভিজিৎ বাবু,
2: ও তুই যা কফিটা কর।
4: হ্যালো,
5: আজ তুই না ধরে কার্তিক কেন?
2: আর বলিস নি, তিনটে রং নাম্বার হলো ভাই পরপর, কাজ ছেড়ে কাঁহা তোক বারবার উঠা যায়।
5: কাজ মানে লেখা তো?
2: পুজোর লেখা, কিচ্ছু আসছে না মাথায়।
5: শিকার কাহিনী ফুরিয়ে গেছে?
2: আর কতদিন চালাবো বলতো, বছর সাতেক ধরে তো এই লিখছি।
5: তুই সেই একবার যে ভদ্রলোকের গল্প করেছিলি না আসামের জঙ্গলে, সে বুড়োর কথা মনে আছে?
2: বুড়ো
5: সেই যে গাছপালা সংগ্রহ করতো?
2: ও ও হো হো হো, কান্তিবাবু।
5: তাকে নিয়ে লেখ না।
2: আর দূর, সে তো আজ 10-12 বছর হলো উধাও।
5: তাতে কি হলো, তোর তো মনেই আছে, একটু বসে ভাবলেই লেখা বেরিয়ে যাবে।
2: দেখি দেখি চেষ্টা করে।
5: ভালো কথা, যার জন্য টেলিফোন, আমার কুকুর প্রাইজ পেয়েছে।
2: এবারও
5: বাদশা?
2: বাদশা মানে সেই ভোজপুর?
5: ভোজপুর নয় রে বাবা, রামপুর, রামপুর হাউন্ড।
2: সরি সরি সরি ভাই, ও এত রকম কুকুর না তোর? কথা হলো বলতো?
5: 11।
2: এইবার ইতি দাও না বাবা।
5: পাগল, ডজনপুরেতে হবে তো? ওই যে শোন, শুনতে পাচ্ছিস?
2: এই কি বাচ্চা নাকি?
5: হ্যাঁ, প্রাইজটা পাবার পর থেকেই মাঝে মাঝে জানান দিচ্ছে। চলি ভাই, তুই লেখা নিয়ে পড়। হ্যালো হ্যালো, ইয়ে
2: আবার কি?
5: ভালো কুকুরের সন্ধান পেলে দিস কিন্তু।
2: অল রাইট অল রাইট অল রাইট।
4: কফি দিয়েছি বাবু?
2: ও দিয়েছিস। না না, ভীষণ বাড়াবাড়ি।
6: আপনার নাম? কান্তি মুখ। আচ্ছা আপনি একটু দাঁড়ান।
2: কে রে?
4: একজন বুড়ো ভদ্রলোক বললেন আপনাকে খুব চেনেন।
2: আরে তোর নামটা কি বল না
4: আগে। কান্তি মুখুজ্জি বলে বললেন।
2: সে কি? আপনার সম্বন্ধে কথা হচ্ছিল, দেখুন দেখিনি।
7: অনেকদিন বাঁচবো বলছো?
2: 100 বার। বুঝুন বুঝুন।

0: লিখছিলে বুঝি? এই আর কি, ভাগ্যিস লিখছো, তাই তো তোমার প্রকাশকের কাছ থেকে নাম ঠিকানা সব জোগাড় করতে পারলাম। টেলিফোন ডাইরেক্টরি তো দেখি 41 জন পিকে বস।
1: তা কবে ফিরলেন আমেরিকা থেকে?
0: গত কালে।
1: সেই আচ্ছা, শেষ কবে দেখা বলুন তো?
0: 61-এর মার্চ মাসে, সেই কাজিরাঙ্গা ফরেস্টে, মনে আছে?
1: না, তারিখটা মনে ছিল না। আপনার হাতে ম্যাগনিফাইং গ্লাস, কি একটা গাছ খুঁজে বেড়াচ্ছিলেন। মনে পড়েছে, নেপেনথিস।
0: তোমার ওই অর্কিডটা এখনো রয়েছে দেখছি।
1: হ্যাঁ হ্যাঁ,
0: ওটা আমারই দেওয়া না?
1: আগে হ্যাঁ, আপনারই দেওয়া।
0: আর তোমার বন্দুকটা আছে এখনো?
1: তা আছে।
0: অপূর্থ লক্ষ্য ছিল তোমার, এখনো আছে?
1: পরীক্ষা করিনি, শিকার তো আইন করে বন্ধই করে দিয়েছেন সরকার।
0: এক যদি না পাগলা হাতি বা মানুষ খেকো বাঘ জাতীয় কিছু বের হয়, তাই না?
1: তাই। তবে কি জানেন, বয়স বাড়ছে তো, তাই তাই প্রাণী হত্যাটা ঠিক
0: বটে, মাছ মাংস সব ছেড়েছো নাকি? খাচ্ছ
1: না? না না না, তা খাচ্ছি না, তা খাচ্ছি।
0: তবে মুরগি, ছাগল, ইলিশ, মাগুর, রুই সব চিবিয়ে খেয়ে ফেলছো, এ তো শুধু প্রাণী হত্যা নয়, প্রাণী হজম। তাহলে শিকারে দিতা কেন?
1: ঠিকই বলেছেন, এবার থেকে নিরামিষ ধরবো।
0: কি খাবে?
1: এই শাক সবজি, ডাল ভাত, যা খায়।
0: ওসব কি প্রাণ নেই?
1: না, সে তো আছেই, তবে গাছপালা তো আর জীবজন্তু নয়।
0: অনেক প্রভেদ কি, তোমার কি এই ধারণা?
1: তাই না, ধরুন গাছ তো হেঁটে বেড়ায় না, শব্দ করতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না, এমনকি মন বলে যে কিছু আছে গাছে তাই তো মনে হয় না, তাই নয়?
0: তোমার কফি ঠান্ডা হয়ে গেল।
1: এসে দেখেন তো, কি কি কি খাবেন বলুন, চা না কফি?
0: তুমি যা খাচ্ছ সেটাই খাই।
1: আচ্ছা, কার্তিক।

0: বন্দুকটা নিয়ে একবার আসতে পারবে আমার ওখানে?
1: বন্দুক নেই,
0: ওটাও থাকা চাই, বলাই বাহুল্য।
1: না না, তা তো বটেই, কিন্তু
0: কারণটা এখন জিজ্ঞেস করো না, এলে পরে জানতে পারবে।
1: কিন্তু মানে যে মানে মানুষ টানুষ খুন
0: কোনো দণ্ডনীয় অপরাধে তোমার পড়তে হবে না, এটা গ্যারান্টি দিচ্ছি।
1: হ্যাঁ, তাও ভালো।
0: আমার বাড়িটা হলো বারাসাতে।
1: বারাসাতে?
0: স্টেশন থেকে মাইল চারেক ভেতরে, মধুমুরলির দিকে। লোকে জিজ্ঞেস করলেই বলে দেবে। সেখানে একটা পোড়ো নীলকুঠি আছে, তার পাশেই আমার বাড়ি। বাড়িটা ভালো, তোমার এলে ভালোই লাগবে।
1: গ্রিন হাউস আছে?
0: গ্রিন হাউস আছে, তবে অর্কিড নেই, আছে অন্যরকম গাছ, এলে দেখবে।
1: কিন্তু ইয়ে হয়েছে মানে আমার তো গাড়ি নেই।
0: গাড়ি নেই?
1: আমার এক বন্ধু আছে।
0: বন্ধু? কিরকম বন্ধু?
1: ঘনিষ্ঠ বন্ধু।
0: রিলায়েবল?
1: আমার তো তাই ধারণা।
0: তাহলে তাহলে বেশ, তাকে সঙ্গে করিয়ে এসো।
1: বেশ, যাবো।
0: কালি
1: কালি
0: হরিমল এই 65 বছর বয়সে এত কাঠ খড় পুড়িয়ে তোমার ঠিকানা জোগাড় করে একদূর পর যখন এসেছি, তখন ব্যাপারটা যে জরুরি সেটা তোমার বোঝা উচিত।
1: বেশ, যাবো। দুপুরের ভেতরই পৌঁছে যাবো।
0: না
1: না,
0: সকাল 9টার মধ্যে।

0: এই যে ওরে বাপরে বাপরে বাপরে বাপ, তুই দেখছি একেবারে ভয়াবহ রকমের পাংচুয়াল।
1: ভাই কুকুরের সন্ধান দিলে আমি কি আর দেরি করতে পারি?
0: ওহো দাঁড়া, একটা জিনিস নিতে বাকি আছে, দাঁড়া ভিতরে।
1: আরে কিন্তু বারার সাথে কার কুকুর, কি কুকুর?
0: সব পরে জানাবো, পরে জানাবো, পরে জানাবো রে বাবা, সারপ্রাইজ রে। চ চ চ চ চ চ চ
1: দেখি বন্দুক কেন?
0: সেটা ভাই আমিও জানি না।
1: মানে
0: মানে সেটা ওখানে গিয়ে জানবো। কার্তিক দরজাটা বন্ধ করে দে।
2: দিশু বাবু,
0: ওটা কি গাড়ির ভেতর?
1: কেন ভাই, তুমি যদি বন্দুক নিতে পারো আমি বাদশাকে নেবো না কেন?
0: সেরেছে
1: তোর ভয় যে পেছন থেকে তোর ঘাড় কামড়ে ধরবে?
0: আরে না না তা নয়, মানে
1: কোচ পরোয়া নেই ভাই, কোচ পরোয়া নেই, ওর মতো ভদ্র কুকুর আর নেই।
0: নে নে নে, ওটা

0: কালি লোকটার কথাগুলো আর কালি এসে হাজির,
1: একেই বলে টেলিপ্যাথি।
0: অথচ কেন যেতে বলছে সেটা বললো না?
1: না, কান্তিচরণ মুখুজ্জি কোনো অনুরোধ করলে সেটা রক্ষা না করা খুব কঠিন।
0: আচ্ছা ধর যদি লোকটার মাথা বিগড়ে গিয়ে থাকে, এই 12 বছর তার জীবনে কি ঘটেছে না ঘটেছে তা তো কিছুই জানিস না তুই।
1: না না না তা জানি না।
0: তবে
1: আমার মন বলছে ওর মাথা খারাপ হয়নি।
0: ভদ্রলোকের চাউনিটা ভালো করে লক্ষ্য করেছিলি?
1: করেছিলাম না, তাতে উন্মাদনার কোনো আভাস নেই। আছে শুধু আশঙ্কা, গভীর আশঙ্কা।
0: কি জানি বাবা, তোর কাছে যা শুনেছি তাতে তো লোকটাকে খ্যাপা বলেই মনে হতো। জঙ্গলে জঙ্গলে গাছ খুঁজে বেড়াচ্ছে আর সব অদ্ভুত অজানা গাছ।
1: নেপেনথিস।
0: কি?
1: একটা গাছের নাম নেপেনথিস।
0: সেটা আবার কি গাছ?
1: সহজ নাম টিচার প্ল্যান্ট বা কুলসি গাছ, একরকম কার্নিভোরাস প্ল্যান্ট।
0: হ্যাঁ, মাংসাশী গাছ, গাছ মাংস খায়।

0: আরে এসো এসো এসো পরিমল।
1: আমার বন্ধু অভিজিৎ সেন।
0: নমস্কার।
2: নমস্কার। আপনার কথা অনেক শুনেছি পরিমলের কাছে।
0: কিন্তু উনি?
2: ওটা আমার কুকুর, হাইলি ট্রেন্ড। আপনার কোনো ভয় নেই?
0: কুকুরকে আমার ভয় নেই। ঠিক আছে, ওটাকে নিয়ে আসুন। এনে আপাতত এই বারান্দার রেলিংয়ে শেকল দিয়ে বেঁধে রাখুন।
2: কিন্তু আপনি বুঝছেন না মিস্টার মুখার্জি, বাদশাহ হচ্ছে।
0: আমি বলছি মিস্টার সেন, ওটাকে বেঁধে রাখুন।
2: ও আচ্ছা, কাম আউট বাদশাহ, কাম আউট। ব্যাস, ছটফট করে আমার নামটি ডুবিও না, বুঝেছ? চুপ করে থাকো, কিপ কোয়াইট।
1: অদ্ভুত শান্ত পরিবেশ। ওইটাই তো আপনার গ্রিন হাউস, তাই না?
0: হ্যাঁ, যতক্ষণে চা আসছে ততক্ষণ তোমাদের কয়েকটা গাছ দেখিয়ে দিতে পারি। আসুন অভিজিৎ বাবু, বন্দুকটা এখানে থাক পরিমল।
2: আমি কিন্তু 100% শহরের লোক, আম জাম কাঁঠাল কিছুই চিনি না, আর মাংসাশী গাছ তো নয়।

0: আচ্ছা, ওই টিনের ছাউনিওলা বাড়িটা কি?
1: বাড়ি না, ওটাও একটা ঘর।
0: একটা ঘর, এত বড়?
1: হ্যাঁ, ওটা একটু পরে যাব। এখন এইটা আসুন মিস্টার সেন, আর দেখবেন দেখবেন মাথা সামলে।
2: বাবা, চিড়িয়াখানায় যে ঘরে সাপ থাকে সে ঘরে এরকম কাঁচে খাঁচা দেখেছি, কিন্তু এগুলোতে গাছ ছাড়া কিছু নেই। তাই তো দেখছি। ওরে বাবা, এটা কি গাছ?
1: এটা নেপাল থেকে আনা, আর ওইটা আফ্রিকা।
0: এই জিনিস তো কশ্মীর কালেও দেখিনি।
1: এই গাছটা ভালো করে লক্ষ্য করো পরিমল। আসুন অভিজিৎ বাবু।
2: যে অদ্ভুত পাতা,
0: দুপাশটা দাঁতের মতো খাঁজ কাটা।
1: এবার দেখো এই বোতলের ভেতর কি দেখছো।
0: উচ্চিংড়ে? না,
1: উচ্চিংড়ে। এর থেকে একটা উচ্চিংড়ে আমি খাঁচার ভেতর ছেড়ে দিচ্ছি। এবার দেখো

0: কি ওটা যে পাতাটার উপরে গিয়েই বসলো। বাবা, গাছটা থেকে একটা গন্ধ বেরোয় যেটা পোকাটাকে অ্যাট্রাক্ট করে।
1: পাতাটা মাঝখান থেকে ভাঁজ হয়ে যাচ্ছে,
2: সর্বনাশ।
1: পোকাটা বন্দি হয়ে গেল।
0: পাতার দুদিকে দাঁতগুলো খাঁজে খাঁজে বসে যাচ্ছে। ও পরিমল, এই যে নিজের চোখে দেখেও বিশ্বাস করা যাচ্ছে না।
3: পোকাটাকে পিষে মেরে ফেলা হচ্ছে, সেটা বুঝেছো?
0: বুঝেছি।
3: এই উচ্ছিড় হলো এই গাছের খাদ্য। একেই বলে কার্নিফোরাস প্ল্যান্ট অথবা মাংসাশী গাছ।
4: বসো বসলো বীজ বাবু, চা এসে গেল।
5: দ্যাটস লাইক এ গুড বয় বাদশা। দেখেছেন আমার কুকুর কিরকম ওয়েল বিহেভড?
4: হ্যাঁ দেখছি বইকি।
1: আপনার লোকটার হাতে ব্যান্ডেজ কেন?
4: একটু জখম হয়েছে হাতটা, ব্যথাটা একটু কমেছে প্রায় আগে। হ্যাঁ বাবু, বাঁ হাত এই যা ভাগ্যি।
5: আচ্ছা,
1: বিস্কুটের গন্ধ পেয়েছে বোধ হবে।
5: ওর যখন তখন খাওয়ার অভ্যেসই নেই।
1: মুরগি নিয়ে চললে কোথায় আপনার লোকটা?
4: ও যাবে ওই টিনের ছাদওয়ালা ঘরটায়।
1: ও তাই বুঝি। ভীষণ কৌতূহল হচ্ছে ঘরটা সম্পর্কে।
4: হচ্ছে, চাটা খেয়ে নাও, তারপর তোমাদের নিয়ে যাবো।

0: ওই ঘরটা একটা গাছের জন্য তৈরি হয়েছে।
1: তাই বুঝি? তার মানে খুব বড় গাছ। বলুন,
0: ওটাকে আনি চারা অবস্থায় মধ্য আমেরিকায় নিকারাগুয়া হ্রদের ধারে একটা জঙ্গলের মধ্যে ওটাকে পাই। প্রফেসর ডানস্টন বলে এক বোটানিস্টের ডায়ারিতে গাছটার উল্লেখ পাই। সে ওই জঙ্গলে গিয়েছিল, গিয়ে আর ফেরেনি।
2: ফেরেনি মানে মারা যায়?
0: তাই হবে, তবে তার মৃতদেহ পাওয়া যায়নি, শুধু ডায়েরিটা।

0: policia みたいな。
1: え、そうそうですか。
2: こっち。おたガチ。
0: ゴリタベッコパッチョな。
2: タタチ。けど、おいぐるき、ダルバラ。
3: おぐるとおてがいハピルショレブもらって。
0: おいぐるい、ダル。
2: あっちょっちょ。きもすれん。パタタタキチュネイ。সব ডাঙ্গে চাকা চাকা দাগ
0: কটা আছে স্কুল গুনে দেখো
2: এক দুই তিন চার
3: সাতটা
0: তাই ওটার নাম দিয়েছি সেপ্টোপাস অর্থাৎ সপ্তপাস
2: ওইভাবে মাটিতে গুটিয়ে থাকে সুরগুলো
0: সবসময় না এখন রাতটা ঘুমোচ্ছে
2: ঘুমোচ্ছে গাছ ঘুমোচ্ছে

0: ক্লান্ত, সাংঘাতিক
1: খাদ্য কাছে এসে পড়েছে তো
0: তাই অস্থির হয়ে পড়েছে। তারপর মুরগিটা ছেড়ে দাও আর বেশি কাছে যেও না।
2: না বাবা, একবার শিখে হলে কি আর ভুলে কেউ?
3: খা খা।

0: মূর্খে, উধাও, এ তো গাছ নয় কান্তিবাবু, এ যে জানোয়ার।
1: বলেছি তো তোমার,
0: মাটি থেকে উপরে তুলে চার অবস্থায় নিয়ে এসেছিলাম। তখন ছিল দেড় হাত লম্বা, এখন শুধু গুঁড়িটাই সাড়ে সাত ফুট।
2: দেখি দেখি পরিমল, সুরের গায়ে একটা অদৃশ্য ঢাকনা খুলে গেল, আর তার মধ্যে দিয়ে মুরগিটা সালাম দিয়ে দিল।
0: এই দৃশ্য চোখে দেখা যায় না কান্তিবাবু, আমার মাথা ছিঞ্জি পড়ছে।
1: কাল প্রয়াগ একটু ছেলে মানুষ করেছিল, মুরগি ওর সামনে নিয়ে গিয়ে লোক দেখাচ্ছে, তখন হঠাৎ একটা সুর ওকে আক্রমণ করে ওর মা হাতের খানিকটা মাংস খুবলে
0: নেয়।
1: তারপর সেটাকে ওই গর্তের মধ্যে পুড়ে দেয়,
2: খেয়ে ফেলে, প্রয়াগের খানিকটা মাংস খেয়ে ফেলে।
1: তাই তো বলে প্রয়াগ, আমিও সে ছিলাম না কাছে।
0: আবার সুরগুলো দৌড়াচ্ছে কেন, ওকে ঘিরে যায়নি এখনো?
1: আগে তো একটাতেই পেট করত, সে তো এখন দেখছি।
2: বাদশাহটা

বন্দুক নাও, বন্দুক নাও, পরিমল চলে এসো। অভি অভি

0: খুবই বেঁচে যাবে, ভয় নেই।
1: কিন্তু বাদশা,
0: ওর জন্য দুঃখ করে লাভ নেই।
1: ওটা কি পেরোচ্ছে কাছে কাঁদতে?
0: রক্ত পরিমাণ, সবুজ রক্ত,
1: গাছের রক্ত,
0: থ্যাংক ইউ পরিমল, তোমার চক্ষু

0: আসুন আসুন আসুন শান্তিবাবু।
1: আগে বলো তোমার বন্ধু কেমন আছে?
0: ভালো ভালো।
2: কাল ওর প্লাস্টার খুলে দেবে, দুটো হাড় ভেঙেছিল পাঁচটার।
1: বড় মন খারাপ লাগে ওর কুকুরটার কথা দেবে।
2: কুকুর আর একটা জোগাড় হয়ে গেছে।
1: হ্যাঁ, এর মধ্যেই
2: এটাও হাউন্ড, তবে আর এক জাতের।
1: গাছগুলো সব ফেলে দিয়েছি জানো, একবার ভাবলাম তোমাকে একখানা দেব। সেদিন দুটো আরশোলা দেখে গেছি তোমার ঘরে।
2: মাফ করবেন মাফ করবেন কান্তিবাবু, আমার ঘরে আরশোলা তাড়াবার জন্যে পেস্ট কন্ট্রোলের লোক আসছে কাল দুপুরে।
1: ও ও,
2: রাক্ষসী গাছের কোনো দরকার নেই। ভালো কথা, আপনাকে ধন্যবাদ জানানো দরকার।
1: কেন বলো তো?
2: আমার পূজোর লেখা শেষ হয়েছে এবং সেটা আপনারই দৌলাতে
1: ঘরে।
2: নাম দিয়েছি সেপ্টোপাসের খিদে।
1: সত্য ঘটনা বললি কিছু কি?
2: নিশ্চয়ই।
1: ওটাকে গল্প করে দিও পরিমল।
2: কেন?
1: কারণ সত্যি বললে ওর একটি কথাও কেউ

0: সত্যজিৎ রায় রচিত সেপ্টোপাসের খিদে নাটকটি এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন পরিমল, জয়ন্ত চৌধুরী, কার্তিক, হীরক মুখোপাধ্যায়, কান্তিবাবু, প্রমোদ গঙ্গোপাধ্যায়, অভিজিৎ, সুবীর ঘোষ, প্রয়াগ, অমলেন্দু হালদার। আবহ সঙ্গীতের সহযোগী শিল্পীরা অমর লাহা, অ্যান্টো মেঞ্জেস, চণ্ডীগোপাল দাস, শুভঙ্কর সূত্রধর, প্রবীর বন্দ্যোপাধ্যায়, বিমল বিশ্বাস ও নালু মিত্র। আবহ সুর রচনা প্রবীর মজুমদার। শব্দ সংযোজনা সমরেশ ঘোষ। নাটকটি প্রযোজনা করলেন জগন্নাথ বসু।
1: শুনলেন নাটক আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

নমস্কার, আমি চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সৌভিক বন্দ্যোপাধ্যায় বলছি। মনে রাখবেন, জীবন থাকতে রক্তদান এবং জীবনের পরে চক্ষুদান। চক্ষুদানের কোনো বিকল্প নেই, এটি একটি সামাজিক

আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে বেজে 4 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম

0: প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে।
1: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শ্যাম্য বাঁক।

0: গীতাঞ্জলি ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরুতেই প্রতিদিনের মতো খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর।
1: এক নজরে

হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএলে আজ কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের। টসে জিতে সানরাইজার্স প্রথমে ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 17 ওভারে 8 উইকেট হারিয়ে 156 রান সংগ্রহ করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আজ অন্য ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স খেলবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7:30। গতকাল চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস 8 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 159 রান সংগ্রহ করে। জবাবে চেন্নাই সুপার কিংস 18.1 ওভারে মাত্র 2 উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ঋতুরাজ গাইকোয়ার 48 বলে 67 রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। আই লিগে আজ শ্রীনিধির বিরুদ্ধে খেলবে ডায়মন্ড হারবার এফসি। কল্যাণী স্টেডিয়ামে এই খেলা শুরু হবে সন্ধে 6:30। অন্যদিকে আইএসএলে গতকাল নর্থ ইস্ট ইউনাইটেড 3-2 গোলে ইন্টারকাশিকে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে স্পোর্টিং দিল্লির সঙ্গে গোলশূন্য ড্র করল পাঞ্জাব এফসি। মাদ্রিদ ওপেন এটিপি মাস্টার্সের ফাইনালে আজ জ্যানিক সিনারের মুখোমুখি আলেকজান্ডার জেরেভ। ইটালিয়ান তারকা জ্যানিক সিনারের সামনে নতুন রেকর্ডের হাতছানি। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত্রি 8:30। লালিগা খেতাব জয়ের কাছাকাছি পৌঁছে গেল বার্সেলোনা। গতকাল বার্সেলোনা 2-1 গোলে হারাল ওসাসুনাকে। বার্সেলোনার পক্ষে গোল করেন লেওনডস্কি ও টোরেস। আজ রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে স্পানিয়লের। খেলা শুরু হবে রাত্রি 1টায়। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ 3টি খেলা রয়েছে। বোর্নমাউথ মুখোমুখি হবে প্যালেসের সন্ধে 7টায়। ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা রয়েছে লিভারপুলের বিরুদ্ধে রাত্রি 8:30। এবং অ্যাস্টন ভিলা মুখোমুখি হচ্ছে টটেনহ্যামের রাত্রি 12টায়। সিরিয়াতেও রয়েছে 3টি খেলা। এসি মিলানের খেলা রয়েছে সাসুয়ালোর বিরুদ্ধে। ইউভেন্টাস মুখোমুখি হবে হেল্লাসের এবং ইন্টার মিলান খেলবে পারমার বিরুদ্ধে।

0: শুনলেন খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর। চলে আসি খেলাধুলোর বিস্তারিত খবরাখবরে।
1: আতশ কাঁচের তলায়।
0: কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের। আইপিএল এর খেলা চলছে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে। 17.5 ওভারে সানরাইজার্স হায়দ্রাবাদ 9 উইকেটে 159 রান সংগ্রহ করেছে কলকাতার বিরুদ্ধে। 9টি উইকেটের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বরুণ চক্রবর্তী, 3টি উইকেট নিয়েছেন 4 ওভারে 36 রান দিয়ে, এবং সুনীল নারায়ণ 4 ওভারে 31 রান দিয়ে 2টি উইকেট দখল করেছেন। এছাড়া 1টি করে উইকেট পেয়েছেন অরোরা, ত্যাগি, গ্রিন এবং রয়। শেষ উইকেটের খেলা চলছে, প্যাটেল এবং মালিঙ্গা রয়েছেন ক্রিজে 159 9 উইকেটে। 18তম ওভারের খেলা শেষ হয়ে গিয়েছে 9 উইকেটে 159 সানরাইজার্স হায়দ্রাবাদ। এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স 18 ওভারে 9 উইকেট হারিয়ে 159 কলকাতার বিরুদ্ধে।

সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আইপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচ কিন্তু অজিঙ্ক্য রাহানেদের জিততেই হবে। কেকেআর এর বেশ কয়েকজন ক্রিকেটার ফর্মে নেই, তাই তাদেরকে নিয়েই চিন্তা রয়েছে। তবে কেকেআর এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে স্পিনারদের। বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ ইতিমধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদের বেশ কতগুলো গুরুত্বপূর্ণ উইকেট দখল করে 159 রান সংগ্রহ করেছে। এখনো পর্যন্ত দু ওভারের খেলা বাকি রয়েছে।

এই ম্যাচের দিকে যেমন আমাদের চোখ থাকবে, তেমনি আইপিএল এর আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আজকে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। চলতি আইপিএল এর অন্যতম ফেভারিট পাঞ্জাব কিংস, তাদের পারফরমেন্সও বেশ চমকপ্রদ। প্রথম 7 ম্যাচে অপরাজিত ছিল শ্রেয়াস ব্রিগেড। গত ম্যাচে অবশ্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে প্রথম হারের মুখ দেখে প্রীতি জিন্টার দল। সেই ধাক্কা সামলে আজ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জয়ের সরণিতে ফেরাই লক্ষ্য পাঞ্জাবের। পক্ষান্তরে ঘরের মাঠে জয়ের ধারা বজায় রেখে প্লে অফের আশা আরও জোরালো করতে মরিয়া শুভমান গিলরা। এবারের আসরে গুজরাটের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছিল পাঞ্জাব। ঘরের মাঠে প্রতিপক্ষকে 3 উইকেটে বশ মানায় তারা। ফলে আজ গিলদের কাছে লড়াইটা প্রতিশোধের। তবে এই নিয়ে খুব একটা মাথা ঘামাতে নারাজ দলের কোচ আশিস নেহরা। বরং শেষ 2 ম্যাচে যেভাবে দল দাপটের সঙ্গে জিতে মাঠ ছেড়েছে, সেই ছন্দ বজায় রাখাই লক্ষ্য তাঁদের। 9 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে আপাতত 5ম স্থানে রয়েছে গুজরাট। তবে রান রেটের দিক থেকে অনেকটাই পিছিয়ে তারা, তাই জয়ের পাশাপাশি সেই দিকটাতেও নজর দিতে হবে। গুজরাটের ব্যাটিংকে টানছেন গিল, সুদর্শন ও বাটলার। এখনও পর্যন্ত 3 জনের মিলিত রান 1010, কিন্তু মিডল অর্ডারে সেভাবে কেউ ভরসা জোগাতে পারেননি। ওয়াশিংটন সুন্দর, শাহরুখ খান, রাহুল তেউটিয়ারা প্রত্যাশা পূরণে ব্যর্থ। তাই জয়ের জন্য আরও একবার প্রথম 3 ব্যাটারের দিকেই তাকিয়ে টাইটান্স অনুগামীরা। তুলনায় তাদের বোলিং অনেক বেশি শক্তিশালী। মোহাম্মদ সিরাজ, কাগিজ ও রাবাডা, রশিদ খান, আরশাদ কোনিরা নিয়মিত উইকেট পাচ্ছেন। তার উপর গত ম্যাচে ব্যাটে বলে নজর কাড়েন ক্যারিবিয়ান তারকা জেসন হোল্ডার। পক্ষান্তরে 8 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পাঞ্জাব। দলে প্রতিটা বিভাগেই তারকা ক্রিকেটারের ছড়াছড়ি। ব্যাটিংয়ে দুরন্ত ছন্দে রয়েছেন শ্রেয়াস আয়ার, প্রিয়াংশ আর্য, প্রভু সিমরন সিং, কুপুর কানৌলি। এখন সকলের চোখ থাকবে এই ম্যাচের দিকেও।

চলছে, যেভাবে বোলিং বোলাররা ম্যাচে কোনো সুযোগই পাচ্ছেন না, সেই দিক থেকে কিন্তু বলা যেতেই পারে যে চার ছক্কার ভিড়ে ক্রমশ কিন্তু বোলারদের কাজটা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে, আর এই নিয়েই কিন্তু চিন্তায় রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সর্বকালের অন্যতম সেরা অফ স্পিনার মুথাইয়া মুরলীধরন। তিনি আজকের দিনে খুব কম বয়সের বাচ্চারাও স্পিন করানোর চেষ্টা না করে জোরে বল ছাড়ছে বলেই মনে করেন তিনি। 10-11 বছর বয়স থেকে এই প্রবণতা তৈরি হয়ে যাচ্ছে, ফলে 18 এবং 19 বছর বয়সে এসে মাসল মেমোরিতে সেটাই থেকে যাচ্ছে, বল আর ঘুরছে না। আর এতেই শেষ নয়, মুরলীর স্বীকারোক্তি, আমি বা শেন ওয়ার্ন আজকের এই পাওয়ার হিটারদের সামনে পড়লে এলে মার খেয়ে যেতাম। এখন 4 ওভারে 40 রান দিলে আপনি স্পিনার হিসেবে খুব ভালো বল করছেন এটা ধরা হচ্ছে। ব্যাট এবং বলের কন্টেস্টে মোটেই আইপিএল এর ফেয়ার নয়, আবার বোলিং ফ্রেন্ডলি উইকেট হলে লোকে সেটা পছন্দ করছে না, কারণ সবাই 4-6 দেখতেই অভ্যস্ত। ট্রেন্ড বলছে এবারে 35টা ম্যাচের পরে প্রতি ওভারে গড়ে 9.79 রান উঠেছে, যা সর্বকালীন রেকর্ড। পাওয়ার প্লেতে রান ওভার প্রতি 10, সেটাও আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ। 29 বার 200+ স্কোর হয়েছে, 7 বার সহজে 200+ স্কোর তাড়া করে জেতার উদাহরণও তৈরি হয়েছে। দিল্লির 264 স্কোরও অনায়াসে তাড়া করে জিতেছে পাঞ্জাব। 20 বলের কমে 50 করাটা এখন জলভাত হয়ে গিয়েছে, অন্তত 10 বার ব্যাটাররা কাজটা করে ফেলেছেন। সহজ পাটা ব্যাটিং উইকেট তৈরি হচ্ছে, যাতে দর্শকরা বেশি সংখ্যায় 4-6 দেখতে পান। এর ফলে আপনি পেস বোলার হন বা স্পিনার, উইকেট নেওয়ার বদলে প্রথমেই মাইন্ডসেট রান বাঁচানোর ভাবনায় ঢুকে পড়ছেন। বুমরার মতো বিশ্বসেরা বোলার, তাকে বৈভবের মতো প্রতিভা তো বটেই, অনায়াসে 6 মেরে দিচ্ছেন অনামী ব্যাটার সলিল অরোরাও। স্পিনারদের অবস্থা আরও খারাপ, ফ্লাইট দেওয়ার ব্যাপারটাই পুরোপুরি ভ্যানিশ, কারণ বোলার জানে লেন্থ মিলিমিটারের ভুলচুক মানেই বল উড়ে যাবে গ্যালারিতে।

তাই বোলাররা অবশ্যই চিন্তায় রয়েছে, মুরলি ধরনের কথা যদি সত্যি হয় স্পিন বোলিং ব্যাপারটাই তো অবলুপ্তির দিকে চলে যাবে। ব্যাট এবং বলের ব্যালান্স যদি না থাকে, বোলার হিসেবে যদি শুধু মারই খেতে হয়, তাহলে বুমরারা তৈরি হবে কি করে? তাই আরও একবার এই ভাবনা চিন্তাটাই আসছে যে বোলারদের দিন তবে কি আরও কঠিন হয়ে যাচ্ছে।

0: সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।
1: হ্যাঁ অবশ্যই ফুটবল বাঙালির সেরা ফুটবল। আমরা চলে আসছি সরাসরি কিন্তু এবার আইএসএলের খবরে। 9 ম্যাচে 20 পয়েন্ট, আইএসএলের চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবচেয়ে সুবিধাজনক জায়গায় কিন্তু রয়েছে মোহনবাগান। লম্বা বিরতির পর আগামী 9ই মে ফের মাঠে নামছে লোবেরা ব্রিগেড। গোয়ার ফতোদরায় তাদের প্রতিপক্ষ এফসি গোয়া। খেতাবি জয়ের দৌড়ে দারুণভাবে ছিল গোয়া, কিন্তু গত শুক্রবার ইস্পাত নগরীতে জামশেদপুরের বিরুদ্ধে 0-2 গোলে হার মানল, সব ওলট পালট করে দিয়েছে। এই মুহূর্তে গোয়ার চ্যাম্পিয়নশিপের আশা ক্ষীণ। অন্যদিকে চোখ চকচকে কামিন্সদের, অ্যাওয়ে ম্যাচে গোয়াকে বশ মানাতে পারলেই আইএসএল এর ট্রফি ইডেনের কাছে এনে ফেলবেন লোবেরা। একই সঙ্গে ইস্টবেঙ্গল পয়েন্ট খোয়ালে পোয়া 12, সেক্ষেত্রে ডার্বিতেই আইএসএল জয়ের হ্যাট্রিকের হাতছানি থাকবে মোহনবাগানের সামনে। পূর্ণ শক্তির দল নিয়ে গোয়া যেতে মরিয়া সের্গিও লোবেরা। অ্যালবার্তো ফিট হওয়ার রক্ষণ নিয়ে স্বস্তিতে টিম ম্যানেজমেন্ট, তবে আপুইয়াকে নিয়ে চিন্তায় ভাঁজ থাকছেই। মিজো ভিডিও কি গোয়া যেতে পারবেন?

আগামী সপ্তাহের শুরুতে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ঘরের মাঠে গোয়া অবশ্য প্রবল প্রতিপক্ষ, মানালো মার্কুয়েজ একটা শেষ কামড় দিতে মরিয়া। সন্দেশ জিংঘান, উদান্ত সিং, বরিশ সিং, মোহাম্মদ নেমিলরা ছোট পাশে আক্রমণ সানাতে অভ্যস্ত। কার্ড সমস্যায় জামশেদপুরের বিরুদ্ধে ড্রাজিককে পাননি মানলো, তার চোটও রয়েছে। মোহনবাগানের বিরুদ্ধে ড্রাজিককে খেলাতে মরিয়া তিনি। এদিকে রুদ্ধশ্বাস ম্যাচে ইন্টারকাশিকে 3-2 গোলে হারালো নর্থ ইস্ট ইউনাইটেড। কাশির ওয়েন ওয়াজকে মার্চিং অর্ডার দেন রেফারি। নর্থ ইস্টের গোলদাতা জিতিন অ্যান্ডি রড্রিগেজ ও পার্থিব। হাবাসের দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন সার্জিও ও মোহাম্মদ আসিফ। আপাতত 10 ম্যাচে 11 পয়েন্ট কাশির। নর্থ ইস্টের সংগ্রহ 10 পয়েন্ট। দিনের অপর ম্যাচে স্পোর্টিং দিল্লির সঙ্গে গোলশূন্য ড্র করল পাঞ্জাব।

0: সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।
1: মোহন বাগানের পরে চলে আসি ময়দানে আরও এক ক্লাব ইস্ট বেঙ্গলের খবরে। দ্য লাস্ট ড্যান্স মে 2026, সোশ্যাল সাইটে অস্কার ব্রুজোর পোস্ট ঘিরে প্রবল চর্চা শুরু। লাল হলুদের স্প্যানিশ কোচ আগামী মরশুমে কি দল ছাড়তে চলেছেন তা নিয়ে দোলাচলে সমর্থকরা। চলতি মাসেই তাঁর সঙ্গে ইস্ট বেঙ্গলের চুক্তি শেষ হচ্ছে। উল্লেখ্য, ISL এ শেষ ল্যাপের চারটি ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলের। মুম্বাই, পাঞ্জাব, মোহনবাগান ছাড়াও সাউলদের প্রতিপক্ষ ইন্টারকাশি। এই মুহূর্তে 9 ম্যাচের 18 পয়েন্ট ইস্ট বেঙ্গলের। ডার্বি সহ বাকি ম্যাচ জিতলে 30 পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে মশাল বাহিনী। তাই অনেকেরই ধারণা, ফুটবলারদের উদ্দীপ্ত করতে এমন পোস্ট অস্কারের। আগামী মঙ্গলবার ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ মুম্বাই সিটি। ফুটবল এরিনার অন্যতম কঠিন ম্যাচ খেলতে নামবেন সাউলরা। নিজেদের ঘরের মাঠে মুম্বাই প্রবল প্রতিপক্ষ, তার উপর ছাংতে বিক্রম প্রতাপ সিংহের মতো উইং হাফতাদের সম্পদ। পরিস্থিতি বুঝে ফরমেশন বদলাতে পারে ইস্ট বেঙ্গল কোচ। গতকাল অনুশীলনে তেমনই ইঙ্গিত মিলেছে। সেক্ষেত্রে রাকিব, আনোয়ার, কভিনের সঙ্গী হতে পারেন জয় গুপ্তা। তবে ম্যাচের আগে আরও দুটি প্র্যাকটিস সেশন বাকি, তারপরেই ঘুঁটি সাজাবেন অস্কার। চোট কাটিয়ে মোহাম্মদ রশিদও ফিট। মাঝমাঠে সাউল ক্র্যাসপোর সঙ্গে প্যালেস্তান মিডিওকে খেলানোর কথা ভাবা হচ্ছে। আসলে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফেডারেশনের দিকে তাকিয়ে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট।

ফুটবল থেকে আবারও ফিরে আসি মহিলা ক্রিকেটের খবরে। টি টোয়েন্টি বিশ্বকাপ দলে নন্দিনী আত্মবিশ্বাসী হারমনপ্রীত, ঘোষণা হয়ে গেল মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপের দল। প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন নন্দিনী শর্মা। দলে নেওয়া হয়েছে উইকেটকিপার ব্যাটার জ্যোস্তিকা ভাটিয়া এবং অলরাউন্ডার রাধা যাদবকেও। হারমনপ্রীত কৌরের দলে জায়গা পেয়েছেন মোট 15 জন ক্রিকেটার। এই দলটি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলবে। গতবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন নন্দিনী। 17টি উইকেট পেয়েছিলেন তরুণ মিডিয়াম পেসার। চোটের জন্যই অমনজ্যোত কৌর ছিটকে যাওয়ায় নন্দিনীকে নেওয়া হয়েছে। গৌতমও এবার চোটের জন্য খেলতে পারছেন না। গৌতমের ডান হাঁটুতে অস্ত্রোপচার হবে। জায়গা হয়নি অনুষ্কা শর্মা এবং উমা ছেত্রীরও। চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন জ্যোস্তিকা। গত বছরের অগাস্টে ভারত এ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর তাঁর ACL অস্ত্রোপচার হয়। তিনি 18টি টি টোয়েন্টি খেলেছেন শেষ 2024 এপ্রিলে। জ্যোস্তিকাকেও এবার ফেরানো হল ভারতীয় দলে। সুযোগ পাচ্ছেন রাধা যাদবও।

সাথে সেমিফাইনাল থেকে সরে দাঁড়াচ্ছেন লক্ষ্য সেন। তার অনুপস্থিতিতে ফ্রান্সের বিরুদ্ধে দলে জায়গা পেলেন কিদাম্বি শ্রীকান্ত। তবে লক্ষ্যর চোট বড় ধাক্কা ভারতীয় শিবিরে, কারণ চলতি আসরে দুরন্ত ছন্দে ছিলেন তিনি। গত শুক্রবার ম্যাচে চাইনিজ তাইপের শাটলার চৌ তিয়েন চেলকে 1 ঘন্টা 28 মিনিটের লড়াইয়ে 18-21, 22-20, 21-17 ব্যবধানে হারান লক্ষ্য সেন। তবে সেই ম্যাচেই ডান হাতের কনুয়ে চোট পেয়েছিলেন তিনি। তা সত্ত্বেও চাইনিজ তাইপের বিরুদ্ধে দাপট বজায় রাখতে কোট ছাড়েননি তিনি। সেই জয়ের সুবাদে শেষ আটে ম্যাচে প্রতিপক্ষের বিরুদ্ধে 3-0 ব্যবধানে জিতে ম্যাচে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত। লক্ষ্য চোট গুরুতর, আপাতত বিশ্রামে থাকতে হতে পারে তাঁকে।

84 টেনিসের খবরে রেকর্ড গড়েই চলেছেন জ্যানিক সিনার। মাদ্রিদ ওপেনেও নতুন পালক যুক্ত হল তাঁর মুকুটে। রজার ফেডেরার, রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচের পর 9টি ATP মাস্টার্সের ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করলেন ইতালিয়ান তরুণ। আর এই পথে বয়সের নিরিখে বাকি 3 মহারথীকে পিছনে ফেলে দিলেন সিনার। ফেডেরার ও জোকার এই কীর্তি গড়েছিলেন 25 বছর বয়সে, আর রাফার ক্ষেত্রে 27 বছর, সেখানে সিনার মাত্র 24 বছর বয়সেই তা করে দেখালেন। উল্লেখ্য, মাদ্রিদ ওপেনে গত শুক্রবার ফ্রান্সের আর্থার ফিল্সকে 6-2, 6-4 স্ট্রেট সেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন সিনার। খেতাবি লড়াইয়ে রবিবার অর্থাৎ আজ তার প্রতিপক্ষ আলেকজান্ডার জেরেভ। উল্লেখ্য, সামনেই ফরাসি ওপেন, খেতাব ঘরে তুলতে পারলেই কেরিয়ারে স্লাম পূর্ণ করবেন ইটালিয়ান এই তারকা।

চলে আসি আবার কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের এই ম্যাচে, যে ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ 165 রানেই সকলে আউট হয়ে যায় 19 ওভারে। 165 রানেই সকলে আউট হয়ে যায়। সুনীল নারায়ণ 2টি এবং বরুণ চক্রবর্তী 3টি উইকেট নিয়েছেন, এছাড়াও ত্যাগী নিয়েছেন 2টি উইকেট। বোলাররা বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন এই ম্যাচে, অর্থাৎ জয়ের জন্য 166 রানের লক্ষ্যমাত্রা নিয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স।

0: আজ রবিবার, আর রবিবার মানেই আমরা এ সপ্তাহের খেলোয়াড়। এই প্রসঙ্গে আজকে শুনব কার কথা।
1: এই সপ্তাহের খেলোয়াড়,
0: ঋতুরাজ গাইকোয়াড়। হ্যাঁ, মুম্বাইয়ের খেলোয়াড় ঋতুরাজ দাসরথ গাইকোয়াড়। মারাঠি এই যুবকের জন্ম 1997 জানুয়ারি। আন্তর্জাতিক একজন ক্রিকেটার, যিনি মহারাষ্ট্র ক্রিকেট দলের অধিনায়ক, বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। 2021 সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলে তার আন্তর্জাতিক অভিষেক হয়। 2022 সালে এশিয়ান গেমসে বিশেষ কৃতিত্ব অর্জন করেন। 2021-এ আইপিএল মরশুমে শীর্ষস্থানীয় রান স্কোরার ছিলেন তিনি। আর গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচে ঋতুরাজ গাইকোয়াড় 48 বলে 67 রান করে অপরাজিত থাকেন এবং ম্যাচের সেরা নির্বাচিত হন। চেন্নাই সুপার কিংস তার ব্যাটের ওপরে ভর করেই কালকের ম্যাচে 8 উইকেটে জিতে যায়। তাই এই সপ্তাহের খেলোয়াড় মারাঠি এই ব্যাটসম্যান ঋতুরাজ দাসরথ গাইকোয়াড়, অর্থাৎ ঋতুরাজ গাইকোয়াড়।

ওপেন পোল ভল্টে জাতীয় রেকর্ড গড়লেন কুলদীপ কুমার। 21 বছর বয়সী মধ্যপ্রদেশের অ্যাথলিট 5.41 মিটার উচ্চতা পার করেন। প্রথা ভেঙে দেন মিনার 5.40 মিটারের। ভেভন জেকবসের অর্ধশত রানের সাহায্যে বাংলাদেশকে তৃতীয় টি টোয়েন্টিতে 6 উইকেটে হারালো নিউজিল্যান্ড। মিরপুরে বৃষ্টি বিঘ্নিত 15 ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ 102 রানে অল আউট হয়ে যায়। 14

জবাবে 11.4 ওভারে 4 উইকেট হারিয়ে 104 তুলে জিতে নেয় নিউজিল্যান্ড। 31 বলে অপরাজিত 62 রান করে ম্যাচের সেরা জেকবস। মেয়েদের অনূর্ধ্ব 17 এএফসি এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার কাছে 0-2 গোলে হারল ভারত। 21 বছর পরে এই প্রতিযোগিতায় ভারত প্রত্যাবর্তন করলেও চীনের সুঝাওয়ে শনিবার, অর্থাৎ গতকাল, গ্রুপ বি এর ম্যাচে ভারতের জয়ের স্বপ্ন শেষ করে দেন থিওডোরা মৌথিস। গ্রুপের অপর ম্যাচে জাপান 13-0 গোলে হারিয়েছে লেবাননকে। 5ই মে ভারতের পরের ম্যাচের প্রতিপক্ষ জাপান। আর সময় নেই, শেষ করতে হবে ক্রীড়াঙ্গন। বিদায় নেওয়ার আগে জানিয়ে দেবো আমাদের মেল আইডি, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন AIR@gmail.com। এছাড়া চিঠিও পাঠাতে পারেন ক্রীড়াঙ্গন, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। ক্রীড়াঙ্গনের সঙ্গে আপনাদের যোগ থাকুক আমাদের ফেসবুক পেজের মাধ্যমেও। ফেসবুকে গিয়ে টাইপ করুন আকাশবাণী কলকাতা স্পোর্টস। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। নমস্কার।

0: ক্রীড়াঙ্গন এখানে শেষ হল। উপস্থাপনায় ছিলেন শাম্য বাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনের সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্যবর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mairtrweekatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় অর্ণা চক্রবর্তী।

ব্যাপারে তোমার জন্য গানে ডালি সাজিয়ে সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু অর্ঘনা, সঙ্গে নিয়ে যুববাণীর সুরের ক্যানভাস। আর এই সুরের ক্যানভাসে গানে গানে যুববাণীর শিল্পী বন্ধুরা থাকবে না তাই কি হয় বলো তো? তাই আজ তোমার জন্য থাকছে যুববাণীর দুই শিল্পী বন্ধুর কণ্ঠের গান দিয়ে সাজানো আমাদের আজকের এই রবিবারের বিকেল। তাহলে চলো আর বেশি কথায় না গিয়ে এবার বরং ফেরা যাক গানের আসরে। আজকের এই বিকেলটা জমিয়ে দিতে গানের আসরের শুরুতেই তোমার জন্য থাকছে যুববাণীর শিল্পী সৌমিলি চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটি নজরুলগীতি। ফিরে আসছি গানের ওপারে, সঙ্গে থেকো।

কি হবে জানিয়া বলো, কেন জলনয়নে তুমি তো ঘুমায় আছো সুখে ফুলো শয়নে। সত্যি গানে গানে প্রিয়জনের প্রতি অভিমান জানানোর এমন একটা সহজ উপায় বোধহয় আর হয় না, তাই না? যেখানে নিজের কষ্টের কথা

সরাসরি না বলেও খুব সহজে খুব সুন্দরভাবে প্রকাশ করা যায়। সেই গানই তো নজরুল গীতি, আর তারই স্রষ্টা হলেন আমাদের কাজী নজরুল ইসলাম। গানে গানে এবারের শিল্পী সৌমিলি চট্টোপাধ্যায়, তার কণ্ঠে শুনে নেব পরপর দুটি নজরুল গীতি। ফিরছি গানে গানে, সঙ্গে থেকো।

তুমি শুনছো যুববাণীর শরীর ক্যানভাস, সঙ্গে রয়েছে আমি তোমার যুববাণীর বন্ধু অর্ঘনা, আর সঙ্গেই রয়েছে কিন্তু আজ যুববাণীর দুই শিল্পী বন্ধুরা। আমরা এতক্ষণ শুনলাম পরপর তিনটি নজরুলগীতি। এই নজরুলগীতি শুনতে শুনতে একটা কথা তোমার সঙ্গে ভাগ করে নিতে ভীষণ ইচ্ছে করছে জানো তো। কাজী নজরুল ইসলামের সঙ্গীতের হাতেখড়ি কিন্তু হয়েছিল এই বাংলার মাটি এবং বাংলার মানুষের লোকজ সুরের সংস্পর্শে থেকেই। বিভিন্ন রাগ রাগিনীর সঙ্গে গ্রামীণ এই লোকসুরকে মিশিয়ে গানের জগতে তিনি সৃষ্টি করেছিলেন একটা নতুন ধারা। বাংলার এই মাটির গান সঙ্গে নিয়ে গানে গানে এবারের শিল্পী বন্ধু মৌমিতা দত্ত। ফিরছি গানে গানে, সঙ্গে থেকো।

সত্যি তো, মনের কথা বলবো কারে, মন তো জানতে চায়, বলো কাকে বলা যায় মনের কথাটা। লোকজ সঙ্গীত মানেই বাংলার মাটির গান, আর সেই গানে মানুষের যেমন আবেগ অনুভূতির কথা খুব সহজে তুলে ধরা যায়, তেমনি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে সুখ দুঃখ প্রকৃতির নিয়ম সবটাই খুব সহজে ফুটিয়ে তোলা যায়, যেখানে রয়েছে হাসি মজা রাগ দুঃখ অভিমানের এক রাশ ছবি। আর সেই ছবি যদি ফুটে ওঠে গানের সুরে, তাহলে

সত্যি গানে গানে যে শুধুমাত্র মনের অভিমানের কথাই জানানো যায় তা কিন্তু একেবারেই নয়। মানে এরকম সুন্দর সুন্দর মজার সব গান থাকলে আর কি চাই বলতো। আসলে লোকজ সুর, লোকজ গান সবটাই তো আমাদের খুব কাছের। আর কাজী নজরুল ইসলাম যে এই লোকসুরকে আধুনিক রূপ দিয়ে আরও বেশি করে আমাদের হৃদয়ের কাছাকাছি পৌঁছে দিতে সাহায্য করেছিলেন সে কথা বোধ হয় আলাদা করে আর বলার জায়গা রাখে নাকি, তাই তো। তবে এত সুন্দর সুন্দর সব গানের মাঝখানে রোজকার নিয়ম মতো কিন্তু এবার আমার যাওয়ার পালা। স্টুডিওর ঘড়ির কাটা বেশ চোখ রাঙাচ্ছে আমাকে। আজ সুরের ক্যানভাস সঙ্গে নিয়ে আমি তোমার যুববাণীর বন্ধু অর্ঘনা ছিলাম তোমার সঙ্গে। আজকের মতো আমাদের আড্ডা তবে এখানেই শেষ। মন খারাপ নয়, আবারও অন্য একদিন তোমার সঙ্গে আড্ডা হবে আমার। ভালো থেকো, ভালোবাসায় থেকো, সঙ্গে থাকুক গান আর কানে থাকুক যুববাণী। যেতে যেতে যুববাণীর শিল্পী মৌমিতা দত্তের কণ্ঠে একটি লোকগান রইল তোমার জন্য।

যুববাণীর অনুষ্ঠান এখানে শেষ হল। উপস্থাপনায় ছিলেন অর্ঘনা চক্রবর্তী, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আবহাওয়ার সান্ধ্য বিজ্ঞপ্তি।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে। বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি কম। সর্বনিম্ন ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে ৯৮% এবং ৬৪%। বৃষ্টি হয়েছে ৩ মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য আবার একটি বিশেষ সতর্ক বার্তায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা কখনো কখনো ৬০ কিলোমিটার হওয়ারও সম্ভাবনা। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার সান্ধ্য বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। জানিয়ে দিই আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সন্ধ্যে ৬:০৫ এ সাঁওতালি অনুষ্ঠান শুনবেন লোকগীতে বাহামণি কৌশল্যা হাঁসদা ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। ৬:১৫ এ সাঁওতালি অনুষ্ঠানে দুর্বিন সোরেনের সাঁওতালি সাহিত্যে অবদান, এ বিষয়ে বলবেন গ্যাব্রিয়েল সোরেন। পরে থাকছে লোকগান যাত্রানুষ্ঠান অভিমানী কর্ণ ৬:৪০ এ রচনা অশ্রুবিন্দু চক্রবর্তী, পরিবেশনায় মানসিংহপুর মাতৃসংঘ। ৮:০০ সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। পত্রপাঠ রোগ বিদায় ৮:৩০ এ। ৮:৫৫ এ এ মাসের গান থাকছে রবীন্দ্রসঙ্গীত সমবেত কণ্ঠে। শিক্ষাঙ্গন থেকে ৯:০০ গঙ্গাপুর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। রূপা ভট্টাচার্যের কণ্ঠে নজরুল গীতি শুনবেন ৯:৩০ এ। ৯:৫০ এ লোকগীতি, শিল্পী অমিত গুহ। ১০:০০ রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা, শুনবেন সেতার শিল্পী নীরজ মিশ্র। এটি আকাশবাণী বারাণসী কেন্দ্রের নিবেদন। সুকন্যা কর্মকারের পরিবেশনায় ভজন ১১:১১ বাংলা আধুনিক ও ছায়াছবির গানের অনুষ্ঠান।

সঞ্জয়তা প্রচার তরঙ্গে সন্ধে 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিষেক মণ্ডল। অমিত গুহর কণ্ঠে লোকগীতি 7:10 7:30 দর্পণ। রাত 8:00 থাকছে ছায়াছবির গান, নানা রঙের গান। 8:15 8:30 শুনবেন স্পটলাইটের বাংলা রূপান্তর। স্পটলাইট 9:16 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিষেক মণ্ডল, হিন্দি ছায়াছবির গান। 11:10 শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

0: কিউআর কোড ভিত্তিক উপরুম সাকাম তাহেন লেরে তবেই না গণনা কেন্দ্ররে বলন রেনা অনুমতি মিলা কাউন্টিং অবজারভার আর রিটার্নিং অফিসার কোছাড়াতে এটা অকয়হ মোবাইল ফোন নাতে অন্ডে বাংকো বলো দাঁড়িয়া লেতরা লিখনা কেরালা তামিলনাড়ু আসাম আর কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি রেনা বিধানসভা বাছনা রেনা আতাং ভোট হো গাপাগে লেখা আম কলকাতা রিয়া ভবানীপুরে গণনা কেন্দ্র সামাংরে এক্স আর্মি অল মিটাং গাডি তিঙ্গু দহ ইদি কাতে তেহিং রাঙ্গাওনা ছাড়াও কানে তৃণমূল কংগ্রেস দাবি ওনা গাডি সামাংরে বিজেপি পতাকা আর উত্তরীয় তাহে কানা কোনো তল্লাশি ছাড়াগে ওনা গাডি কেন্দ্র সামাং ধাবিতে সেনা আর হো লালিস ওনা গাডি খন মিটহর আর্গো কাতে গণনা কেন্দ্র ভিতিরতে বলল নিয়ালা কানা ওনা বিরুদ্ধে লর্ড সিনহা রোড রে ক্ষমতা দরেন কামিয়া কো বিক্ষোভ কো উদুগ কেদা পুলিশ বিরুদ্ধে হো পক্ষপাতিত্ব রেনা কো লালিস কাদা মেনতে বাড়াই কানা বাচন কমিশন দো দক্ষিণ চব্বিশ পরগনা রিয়া ফলতা বিধানসভা কেন্দ্র রেনা ভোট পুরো বাতিল কাতে দোহড়াতে বাছনাও রেনা এ হুকুম কাদা নাওয়া কাটতে ভোট আতাং দারাকান বারগেল মিট মহিত সেতা এয়াই টাড়াং খন সিঙ্গার তুরুই টাড়াং ধাবিতে আতাং ভোট লেখা আ দারাকান বারগেল পোন মহিত ঝাড়খণ্ড পনত পূর্ব সিংভূমরে মেনা ডুমুরিয়া প্রখণ্ড রেনা ভাগাবন্দি আতরে আটকুশি সাহেট মাডে টিএসএফ অল ইতুন আষাঢ় আর আশিকা কুমড়োচোল চাঙ্গা সাহি জুহিতে গুরু গমকে পণ্ডিত রঘুনাথ মুর্মুয়া মিটশায় বারগেল বার সেরমাহানা জানাম মাহা মাহদেরও আডি জাকজমক তালাতে কো মানাও কেদা সাঁতে সাপারুম পাথাম দোসার উছন কো উডৌ সাগুন কেদা সাপড়াওলেন আখড়ারে ঝতম মানতান অনিল কুমার কয়দা দাসমাত হাঁসদা মোহন চন্দ্র বাস্কে রিতেশ টুডু সুভাষ মান্ডি মণিক হাঁসদা দেবাশিস মান্না ডাক্তার সুকেশ কুমার মণ্ডল লক্ষ্মীকান্ত ব্যানার্জি ধনঞ্জয় সরেন সাঁতে আরও আইমা মানতান মানতীয় কো গুণী গুরিব কো সেটের কো তাহেকানা মেনতে সাপারম পাথাম রেন সাসাপড়াওয়িজ পাঁশকুড়া বনমালি কলেজ রেন মাহা মাচেদ মানতান গুমদা মান্ডি বাড়াই চোকাত লিয়াম উত্তর চব্বিশ পরগনা রিয়া নোয়া পাড়ারে বিজেপি লিডারা ওড়া নিস কাতে সেঙ্গেল টুটি চালাও রেনা লালিস রাকাব আকানা কুমুনিয়া বিরুদ্ধে বিজেপি রেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা সম্পাদক কুন্দন সিংহা ওড়া সামাংরে হলা নিধ বারজনা মোটর সাইকেলতে হেজ কাতে গুলি কাতে কিন নির কানা মেনতে লালিস পুলিশা খবরে বাড়াই কানা ওড়া সামাংরে হেনা সিসিটিভি ক্যামেরারে বাপ পাকান কিনা ছবি রাকাব আকানা উনকিনা সন্ধানরে তল্লাশি চালা কানাম জাতীয়রি রাজনগর রিয়া বিবেক বিহার এলাকারে মিটাং পুন তালা দালান ওড়াকে সেঙ্গেল জুটিতে আরে জনা কো গজ আকানা আর বেশ কয়েকজনা কো জখম আকানা ভোর সেনতে দমকলা গেল পুন গোটাং গাডি সেন কাতে জোল সেঙ্গেল কো ইড়িজ একাদা মেনতে বাড়াই আকানা নোয়া বেগঠনরে দিল্লি রেন শহর পনত গমকে তারানজিৎ সিং সান্দুই গাহির দুকে সদর আকাদা জখম আকান কো উনকুয়া লাগি মানা চিকিৎসা পরিষেবা নিশ্চিত করাও সাঁতে ক্ষতিগ্রস্ত কো লাগিতে উসরা ত্রাণ আর সপহট এমন রেনা কর্তৃপক্ষ হুকুম এম আকানাম মিটাং উছন গাপা তিকিন একটা পঞ্চাশ খন দুটা ধাবিতে গীতাঞ্জলি উছন তালমা খন সান্তাড়িতে খবর আজম অনুকূল বায়ু প্রবাহ আর হয়রে আডি ঢের পরিমাণ জলীয় বাষ্প বলন কানতে তেহেঞ আর গাপা পনত রেয়া জুদা জুদা জেলারে সেরমা জাড়ি রেনা আবাস হেনা আকাদা উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব আর পশ্চিম মেদিনীপুর আর হাওড়া জেলারে সাঁতে চল্লিশ খন পঞ্চাশ কিলোমিটার রেস্তে হাদার হয় সাঁতে হুডুর বিজলি আতেড এ সেরমা জাড়ি রেনা সাসাং সন্তর বার্তা হেনা আকাদা উত্তরবঙ্গ রেয়া দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলারে হেনা আকাদা ঝমর জাড়ি রেনা কমলা সতর্ক বার্তা মেনতে আলিপুর হয়সি দপ্তর পাহাটা খন বাড়াই আকানা খবর পাড়া দো নন্ডেগে মুচাদ
1: আখড়া দো উছনা কানা আকাশবাণী কলকাতা রেনা গীতাঞ্জলি উছেন তালমা খন নিতো দো পেয়াজমা মা মড়ে সেরিঞ সেরিঞ দায় ধনু হাসদা

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা আগামীকাল। সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর ইভিএম এর গণনা শুরু হবে। নির্বাচন কমিশন ভোট গণনা অবাধ ও স্বচ্ছ রাখতে ব্যাপক বন্দোবস্ত করেছে। প্রতিটি গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে জারি হয়েছে বিধিনিষেধ। সিসিটিভি ক্যামেরা ও ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো প্রক্রিয়ার উপর নজর রাখা হচ্ছে। রাজ্য বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করেছে। 165 জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং 77 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা হল রয়েছে, সেখানে কাউন্টিং অবজারভারদের সহায়তা করতে এই অতিরিক্ত পর্যবেক্ষকদের রাখা হয়েছে। গণনা কেন্দ্রে প্রবেশ নিয়ে জারি করা হয়েছে কড়া নির্দেশিকা। শুধুমাত্র কিউআর কোড ভিত্তিক পরিচয়পত্র থাকলে প্রবেশের অনুমতি মিলবে। বাঁকুড়া জেলার 12টি বিধানসভা কেন্দ্রে জেলার 3টি গণনা কেন্দ্রে 99 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। প্রতিটি গণনা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন,
1: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বাঁকুড়া জেলার বিধানসভা নির্বাচনের ভোট গণনা কেন্দ্রের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। জেলার 3টি গণনা কেন্দ্রে মোট 99 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আগামীকাল। প্রথম দফায় নির্বাচন হয় বাঁকুড়া জেলার 12টি বিধানসভা কেন্দ্রে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় গণনা কেন্দ্রে 5টি, বিষ্ণুপুর কেজে ইঞ্জিনিয়ারিং কলেজ গণনা কেন্দ্রে 4টি ও খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ের গণনা কেন্দ্রে 3টি বিধানসভার গণনা হবে বলে জানা গিয়েছে। 3 গণনা কেন্দ্রে 191টি টেবিলে 14 থেকে 24

0: 24 রাউন্ড পর্যন্ত গণনা হবে। এছাড়াও পোস্টাল ব্যালটে গণনা হবে 87টি টেবিলে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের ত্রিস্তরীয় কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রগুলি। বাঁকুড়া থেকে দেবাশিস মৌলিক, আকাশবাণী সংবাদ।
1: মালদা জেলায় 12টি বিধানসভা কেন্দ্রে ভোট গণনা করা হবে। মালদা কলেজ ও পলিটেকনিকে ভোট গণনা চলবে। জেলাশাসক পুলিশ সুপার জানিয়েছেন, গণনা পরবর্তী সমস্ত বিষয়ের উপর কড়া নজরদারি থাকবে পুলিশ ও প্রশাসনের। নদিয়া জেলার 17টি বিধানসভা আসনের ভোট গণনা জেলার 4টি গণনা কেন্দ্র, কল্যাণী মহাবিদ্যালয়, রানাঘাট মহাবিদ্যালয়, কৃষ্ণনগরে বিপিসিআইটি এবং তেহট্ট বিআর আম্বেদকার কলেজে করা হবে। গণনা কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। কোচবিহার জেলার 9টি বিধানসভা কেন্দ্রের 98 জন প্রার্থীর 5টি গণনা কেন্দ্রে ভাগ্য নির্ধারণ হবে। প্রতিটি বিধানসভায় 14টি টেবিল থাকবে। 20 থেকে 22 রাউন্ড গণনা হওয়ার সম্ভাবনা। জলপাইগুড়ি বিধানসভায় 2টি কেন্দ্র, জলপাইগুড়ি ও মালবাজারে ভোট গণনা করা হবে। ভোট গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে 16টি করে আসনে পর্যবেক্ষক রয়েছেন 26 জন। নদিয়ায় 17টি আসনে গণনা পর্যবেক্ষকের সংখ্যা 25, হাওড়ায় 16টি আসনে পর্যবেক্ষকের সংখ্যা 25, হুগলিতে 18টি আসনের জন্য 24 জন, পুরুলিয়ার 9টি আসনে 15, দার্জিলিংয়ের 5টি আসনে 10, মুর্শিদাবাদের 22টি আসনে 33 এবং পশ্চিম বর্ধমানের 9টি আসনের জন্য 18 জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। নির্বাচন কমিশন দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। নতুন করে ভোট গ্রহণের দিন ধার্য হয়েছে 21 মে। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে। গণনা হবে 24 মে। কমিশনের রিপোর্টে উঠে এসেছে যে ফলতা কেন্দ্রের 285টি বুথেই ভোট গ্রহণ প্রক্রিয়া গুরুতরভাবে প্রভাবিত হয়েছিল। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে তারালি সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ইলিয়াস গাজী নামে ওই ব্যক্তিকে মোটর বাইক নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে টহলরত বিএসএফ জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। বাইকের সিটের নিচ থেকে উদ্ধার হয় 9 লক্ষ বাংলাদেশি টাকা। ধৃত স্বরূপনগরেরই বাসিন্দা বলে জানা গেছে। মুর্শিদাবাদের ফারাক্কা বিদ্যুৎ দপ্তরের হাইটেনশন ফিডার লাইনে 2 কিলোমিটার তার চুরি যাওয়ায় কাজে ব্যাঘাত ঘটেছে। ঠিকায় কাজ করা এক বেসরকারি সংস্থা এই মর্মে থানায় অভিযোগও দাখিল করেছে, তবে চুরি যাওয়া সামগ্রী এখনও উদ্ধার করা যায়নি। রাজ্যের বেশিরভাগ জেলাতেই আগামী কয়েকদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের 5 জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার প্রেক্ষিতে মৎস্যজীবীদের 5 তারিখ পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভোট গণনার দিন আগামীকাল আকাশবাণী সংবাদ বিভাগ প্রচারিত কয়েকটি সংবাদ বুলেটিনের সময়সীমা বাড়ছে। সকাল 10:10 স্থানীয় এবং সন্ধ্যে 6:10 সাঁওতালি বুলেটিন হবে 10 মিনিটের। সন্ধ্যে 7:50 স্থানীয় সংবাদ হবে 15 মিনিটের। এছাড়াও 2টি অতিরিক্ত বুলেটিন আগামীকাল সম্প্রচারিত হবে। বেলা 1:50 10 মিনিটের সাঁওতালি বুলেটিন এবং বিকেল 3:20 শোনা যাবে 10 মিনিটের বিশেষ নির্বাচনী সংবাদ। পাশাপাশি আগামীকাল বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতি ঘণ্টায় শোনা যাবে 5 মিনিটের FM হেডলাইন্স। সকাল 6:20 থেকে বিকেল 4টে পর্যন্ত সবকটি সংবাদই অন্যান্য দিনে নির্ধারিত চ্যানেলের সঙ্গে গীতাঞ্জলি প্রচার তরঙ্গেও শোনা যাবে। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর 7:35।
2: অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী 48 ঘণ্টায় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দিনের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। আবহাওয়া সংক্রান্ত সতর্ক বার্তায় জানানো হয়েছে, আগামী 48 ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান জেলার 2-1টি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের সব জেলাতেই।

0: শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: সহযোগিতার অঙ্গীকারে প্রতিটি খামার সমৃদ্ধ হবে, মাটির গর্ব হয়ে ওঠে।

0: জানুন।
1: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে বিচিত্র অনুষ্ঠান।
3: আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ আয়োজিত আজকের যাত্রাভিনয় অভিমানী কর্ণ, নির্দেশনা দুলাল চন্দ্র মান্না, রচনা অশ্রুবিন্দু চক্রবর্তী, পরিবেশনায় মানসিংহপুর মাতৃসংঘ। যাত্রাভিনয় অভিমানী কর্ণ।

0: কুন্তী দেবী।
1: কে?
0: আমি তোমার ইষ্ট দেবতা সূর্যদেব।
1: প্রণাম তব চরণে প্রভু।
0: আসিয়াছি তব সকাশে, দুর্বাসার মন্ত্র উচ্চারিয়া ডাকিয়াছ মোরে। এসো ভজনা কর মোর, অভিলাষ হইবে পূরণ। এসো ধরা দাও আলিঙ্গনে মোর।
1: প্রভু ক্ষমা কর মোরে, দুর্বাসার মন্ত্র আমি পরীক্ষার নিমিত্ত স্মরণ করিয়াছি মাত্র।
0: কুন্তী দেবী।
1: প্রভু।
0: বালিকা, ব্যর্থ নাহি হবে মনির বচন, ব্যর্থ নাহি হবে মোর আগমন।
1: প্রভু অবলা না বালিকা কুমারী, বালিকা আমি তোমার ভজনায় কলঙ্ক রটিবে ভুবনে।
0: ভয় নাই তোমার, মোর হেতু দোষ নাহি হবে ভুবনে তোমার।
1: হে দেবতা
0: শোনো, শোনো বালিকা, আমার তেজদ্দীপ্তে জন্মলয়ে তোমার তনয় সর্বশাস্ত্রে হবে বিশারদ, সর্বাস্ত্রে হবে বীর সেনাপতি।
1: হে দেবতা,
0: জন্মসূত্রে বাহুতে তার থাকিবে রক্ষা কবচ মণ্ডল, কর্ণে শোভিত হবে সুবর্ণ কুন্তল, ত্রিভুবনে কোন শক্তি বধিতে পারিবে না তনয়ে তোমার।
1: প্রভু কুমারী মায়ের গর্ভে আসিবে যে তনয়, তাহারে কেমনে পশিব আমি হেন ঘৃণ্য কাজ, কেমনে ঘুচাবো আমি কলঙ্কের লাজ।
0: কলঙ্ক, কলঙ্ক নাহি লাগিবে তব অঙ্গে,
1: পুত্র
0: গুণে সকল কলঙ্ক যাবে ধুয়ে মুছে।
1: মুক্তি দাও, মুক্তি দাও মোরে প্রণতিতাব যুগল চরণে।
0: শোনো, শোনো তুমি বালিকা, মুনির বচন যদি হয় মিথ্যা, মিথ্যা হবে স্বর্গ মর্ত পাতাল, মিথ্যা হবে সৃষ্টি, মিথ্যা হবে চন্দ্র সূর্য গ্রহ তারা। যদি পালন করিতে না পারো মুনির বচন, অভিশাপে জর্জরিত হবে তোমার জীবন।
1: না না প্রভু, অভিশাপ দিও না মোরে, অবলা কুমারী বালিকা আমি না বুঝি না জেনে কোন কুক্ষণে দুর্বাসার মন্ত্র আমি করিলাম উচ্চারণ।
0: কুন্তী দেবী।
1: বেশ তবে তাই হোক প্রভু, সত্য করিতে মুনির বচন তোমারে দিলাম সুপিয়া মোর নারী জীবনের লজ্জা।

0: আমার জয়ধ্বনি করে হস্তিনাপুরের আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে। ওরা কারা রানী?
1: ওরা তোমার শত পুত্রেরা। অস্ত্রবিদ্যা সমাপ্তে গুরুগৃহ থেকে ফিরে তোমার জয়ধ্বনি করছে রাজা।
0: শুনে পিতা হলাম রানী, কুমারদের অস্ত্রবিদ্যা শেষ হয়েছে। রানী, অবিলম্বে গুরু দ্রোণাচার্যকে সংবাদ দাও, একটা রঙ্গভূমি তৈরি করে সেখানে কুমারদের অস্ত্রক্রিয়ার আয়োজন করতে বলো। আর রাজ্যের মধ্যে ঘোষণা করে দাও মহারাজা ধৃতরাষ্ট্রের এই ইচ্ছার কথা।
2: আর এও ঘোষণা করে দিতে বলো, যৌবরাজ্য অভিষিক্ত হবে কুমার দুর্যোধন।
0: কে?
2: আমি পিতা, আপনার জ্যেষ্ঠ পুত্র কুমার দুর্যোধন।
0: পুত্র? তোমাদের সকলের বলো যুধিষ্ঠির, যুধিষ্ঠিরকে বঞ্চিত করে তোমার যৌবরাজ্য অভিষিক্ত করা মানায় না পুত্র, প্রজারা ভালো চোখে দেখবে না।
2: রাজ্যের রাজা আপনি, ভালো মন্দের বিচার কি প্রজাদের কাছ থেকে আপনাকে শিক্ষা নিতে হবে পিতা।
0: দুর্যোধন,
2: আপনি আমাকে কথা দিয়েছিলেন অস্ত্রবিদ্যা সমাপ্তে যৌবরাজ্য অভিষিক্ত করে আমার হাতে এই হস্তিনাপুর সিংহাসন তুলে দেবেন।
0: দিয়েছিলাম, কিন্তু আমি চাই গান্ধারী তনয় তুমি, রাজা ধৃতরাষ্ট্রের পুত্র তুমি যোগ্যতার অর্জন করে এই হস্তিনাপুরে সিংহাসনে বসবে।
2: মাতা, তোমারও কি তাই কথা?
1: হ্যাঁ, তোমার পিতার কথাই আমার কথা। শোনো তুমি দুর্যোধন, অস্ত্রবিদ্যা শ্রেষ্ঠ বীরের সম্মান নিয়ে জয়ের মালা গলে সম্মুখে এসে দাঁড়াও, আমি নিজ হস্তে হস্তিনাপুরের রাজমুকুট তোমার মাথায় তুলে দেব।
2: ঠিক আছে, আমি চলেই যাচ্ছি, তবে তোমরাও শুনে রাখো, আমিও দুর্যোধন ছলে বলে কৌশলে হস্তিনাপুর রাজ সিংহাসন আমার চাই চাই চাই।
0: যাও রানী, রাজ্য মধ্যে ঘোষণা করতে বলো আগামী দেবী পূজার সমাপ্তে কুমারদের এই অস্ত্রক্রিয়ার কথা।
1: রাজা, তোমার জ্যেষ্ঠ পুত্রের মনোভাব আমাকে বেশ ভাবিয়ে তুলেছে।
0: রানী, রাজা ধৃতরাষ্ট্রের রাজ মহিষী তুমি, তোমার কি দুর্বলতা সাজে? তবে তুমি সতী শিরোমণি হলেও তোমার পুত্র ভাগ্য ভালো নয় রানী।
1: রাজা,
0: তোমার সন্তানদের চরিত্রই তার প্রমাণ রানী। মনে পড়ে রানী, দুর্যোধন যখন জন্মগ্রহণ করে মানব শিশুর মতো কন্দন না করে গর্ধবের মতো চিৎকার করে উঠেছিল।
1: তাই তো রাজ্যের জ্ঞানী গুণীরা ওই পুত্রকে ত্যাগ করতে বলেছিলেন রাজা।
0: রানী,
1: কিন্তু পুত্র সে আমি দুর্বল রাজা, তাই তো সেদিন পুত্র সে অন্ধ হয়ে দুর্যোধনকে আমি আমার বুকের মধ্যে টেনে নিয়েছিলাম।
0: আমার মন বলছে রানী, তোমার ওই জ্যেষ্ঠ পুত্রই কুরুবংশের ধ্বংসের কারণ হবে।
1: তার পূর্বাভাস আমিও পেয়েছি রাজা, ওই জ্যেষ্ঠ পুত্রের জন্মের সঙ্গে সঙ্গে কি জানো একটা অশুভ বাণী আমাকে সাবধান করে দিয়ে বলেছে, সাবধান রানী, সময় থাকতে সাবধান হও, তা নইলে তার পরিণাম হবে অত্যন্ত ভয়াল ও ভয়ঙ্কর।

0: বৎস, তোমার গুরু ভক্তিতে আমি সন্তুষ্ট, প্রার্থনা করো।
1: আমাকে ব্রহ্মাস্ত্র দান করুন গুরুদেব।
0: বসু সেন।
1: কি হলো গুরুদেব, আপনি চমকে উঠলেন কেন?
0: তুমি অন্যবার প্রার্থনা করো, আমি দিতে কার্পণ্য করব না, কিন্তু ব্রহ্মাস্ত্র।
1: ব্রহ্মাস্ত্র ছাড়া আমার অন্য কোনো প্রার্থনা নেই গুরুদেব, আমি ফিরেই যাচ্ছি।
0: না না, আমি পরশুরাম, আমার মুখের কথা মিথ্যা হয়ে থাকবে সে কি করে হয়? এসো, ভক্তি ভরে গ্রহণ করো পরশুরামের জীবনের শ্রেষ্ঠ সম্পদ ব্রহ্মাস্ত্র।
1: আমি ধন্য, আমি ধন্য গুরুদেব।
2: বসু সেন, ছলনার আশ্রয় নিও না।
1: কে?
2: আমি দেবরাজ ইন্দ্র।
1: কিবা হেতু ওই দৈববাণী প্রভু?

0: সাবধান করিতে তোমাকে।
1: সাবধান করিতে?
0: হ্যাঁ, জানু পরে গভীর নিদ্রায় নিদ্রামগ্ন পরশুরাম, ব্রাহ্মণের ছদ্মবেশ ধরি কৌশলে হরণ করেছ তুমি পরশুরামের ব্রহ্মাস্ত্র। নিদ্রাভঙ্গকালে পরশুরাম যদি জানিতে পারে পরিচয় গোপন করে হরণ করেছ তার ব্রহ্মাস্ত্র, অভিশাপে জর্জরিত হবে তোমার জীবন, ব্যর্থ হবে তোমার এতদিনের সাধনা।
1: প্রভু
0: বসুছেন, এখনো সময় আছে, পরশুরামের হাতে পায়ে ধরি ফিরিয়ে দাও তার ব্রহ্মাস্ত্র, নচেত পরশুরাম রুষ্ট হলে তোমার নাহি পরিত্রাণ।
1: বহুদিনের তপস্যার ফলে যে ব্রহ্মাস্ত্র পেয়েছি আমি নিজ করতলে, তাকে আমি দেব না হেলায় ফেলে।
0: বসুছেন, ব্রহ্মাস্ত্র নিয়ে তুমি ভেবেছ স্বর্গ মর্ত্য পাতালের হবে অধীশ্বর। শোনো শোনো বসুছেন, ত্রিভুবনের একজনই হবে শ্রেষ্ঠ, সে হলো কৃষ্ণ সখা অর্জুন।
1: কৃষ্ণ সখা অর্জুন?
0: হ্যাঁ বসুছেন, ফিরিয়ে দাও ব্রহ্মাস্ত্র।
1: না, ব্রহ্মাস্ত্র যখন পেয়েছি তা আমি কিছুতেই ফিরিয়ে দেব না, কিছুতেই না।
0: বসুছেন?
1: হ্যাঁ আমি বসুছেন। সাধ্য থাকে ওহে দেবরাজ ইন্দ্র, রক্ষা করবে তোমাদের কৃষ্ণ সখা অর্জুনকে।
0: কি এত দারপতর? তবে দেখ
1: দেখি, একটা বিরাট কীট আমাকে দংশন করতে এগিয়ে আসছে। কীট আমাকে দংশন করছে, অসহ্য অসহ্য যন্ত্রণা।
0: বসু সে, এবার রক্ষা করো নিজেকে।
1: কীটের দংশনে জানু উপরে বইতেছে রক্তের ধারা। অসহ্য অসহ্য যন্ত্রণা আর সহ্য করতে পারছি না।
2: বসু সেন?
1: কে?
2: আমি তোর দেহ, কীটের দংশনে দেহ আমার ঝাঁচরা হয়ে আসছে, আমি আর পাচ্ছি না।
1: বসু সেন? কে তুমি আবার কে?
2: আমি তোর মন, দেহের কথা চিন্তা করে নড়াচড়া করিস না, মনে রাখিস পরশুরাম রুষ্ট হলে তোর রেহাই নেই, সাবধান। এত রক্তের ধারা কেন?
1: ও কিছু নয়, সামান্য একটা পোকা দংশন করেছে মাত্র।
2: দেখি, এ তো সামান্য পোকা নয় বৎস, এ যে বজ্রকীট। বলো যুবক, কি তোমার আসল পরিচয়?
1: গুরুদেব।
2: যুবক, আসল পরিচয় দিতে তোমার যখন এতই কুণ্ঠাবোধ, তখন আমি ধ্যান করেই জানি কি তোমার আসল পরিচয়। যদি ব্রাহ্মণ সন্তান না হও তোমার রেহাই নেই যুবক।
0: পরশুরাম ব্রাহ্মণের ছদ্মবেশ ধরি বসুসেন তোমাকে ঠকিয়েছে, ছলনা করে তোমার কাছ থেকে ব্রহ্মাস্ত্র গ্রহণ করেছে।
2: বসুসেন!
1: গুরুদেব আমাকে মার্জনা করুন।
2: মার্জনা? তোমার এত সাহস যুবক, মৃত্যুসূত পুত্র হয়ে পরশুরামের কাছ থেকে ব্রহ্মাস্ত্র নিয়েছ?
1: গুরুদেব
2: তুমি জানো না যুবক, পরশুরামের প্রতিজ্ঞা কি ভীষণ কি ভয়ঙ্কর। পরশুরাম রুষ্ট হলে স্বর্গ মর্ত্য পাতালে না বিশ্বাস হটে, সমুদ্র তার জলোচ্ছ্বাসে পৃথিবীকে দাস করে, আমি সেই পরশুরাম।
1: গুরুদেব
2: শোনো যুবক, মিথ্যে পরিচয় দিয়ে পরশুরামের জীবনের শ্রেষ্ঠ সম্পদ তুমি করেছ হরণ, তোমাকে অভিশাপ দিলাম। প্রয়োজন মুহূর্তে তোমার ব্রহ্মাস্ত্র প্রয়োগ মন্ত্র হবে বিস্ফোরণ।
1: গুরুদেব গুরুদেব! ওহ, এতদিনের পরিশ্রম আমার ব্যর্থ হলো, যেখানে যাই শুধু একই কথা, সুত পুত্র। কিন্তু কেন?

0: পদ্মাবতী পদ্মাবতী
1: কে স্বামী?
0: সত্যি পদ্মাবতী, যেমন তোমার মিষ্টি ব্যবহার তেমনি তোমার রূপ। আমার মন বলছে তুমি কোনো শাপভ্রষ্টা দেবী।
1: আমি যদি কোনো শাপভ্রষ্টা দেবী হই, তুমি নিশ্চয়ই কোনো শাপভ্রষ্টা দেবতা।
0: দেবতা কিনা জানি না পদ্মাবতী, তবে এটা জানি আমি সুত পুত্র ম্লেচ্ছ জাতি।
1: ও কথা বলে আমাকে বারবার কেন দুঃখ দাও বলো তো
0: পদ্মাবতী।
1: স্বামী,
2: কিছু ভিক্ষা পাই মা।
1: কে?
2: আমি জনম দুঃখী একজন ভিখারী মা, পথ চলতি ক্ষীরে আমি অত্যন্ত ক্ষুধার্ত।
0: পদ্মাবতী,
1: আপনি অপেক্ষা করুন, আমি আপনার সেবা সকল বন্দোবস্ত করছি, কেমন?
2: দাঁড়াও, তোমাদের ফলমূলালে আমি সন্তুষ্ট নই। কর্ণ, আমি তোমার দান ধ্যানের কথা শুনেই এলাম।
0: বলুন, আপনি কিসে সন্তুষ্ট?
2: আমি তোমাদের একমাত্র পুত্র বিষকেতুর মাংস ভক্ষণ করতে চাই।
1: ভিক্ষু?
2: হ্যাঁ।
1: একই কথা শোনালেন আপনি? না না, অন্য কিছু প্রার্থনা করুন। আমাদের এক বত্র নয়নের নিধি, ওকে আপনি কেড়ে নেবেন না, আপনার পায়ে হয়ে আমি মিনতি করছি।
2: বেশ, আমি চলেই যাচ্ছি।
0: না না, আপনি যাবেন না।
1: স্বামী!
0: পদ্মাবতী, তোমার ছেলেকে ভিক্ষা দাও পদ্মাবতী। আমি কর্ণ, আমার দানের সত্যতা পালন করি।
1: ওগো না না, আমাদের একমাত্র পুত্রকে বলি দিয়ে তোমার দানের সত্যতা পালন করতে হবে না স্বামী।
0: পদ্মাবতী, আমার দানের সত্যতার চেয়ে তোমার পুত্রের জীবন বড় হলো।
1: বেশ, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা হোক স্বামী, পুত্রের জীবনের বিনিময়ে স্বামীর সত্য পালনে আমার কাছে শ্রেয় হয়ে থাক।
0: পদ্মাবতীর সম্মতি পেয়েছি ভিক্ষু, এখনই নিজের হাতে পুত্রকে হত্যা করি, তার মাংস নিয়ে আসছি।
1: হে ঈশ্বর, তোমার কাছে কি একটাও বজ্র নেই প্রভু? এই নরপিশাচার মাথায় ফেলে দিতে পারো না। হে পতিতের ভগবান, এখনো কি তুমি নীরব আছো প্রভু?
0: এনেছি এনেছি ভিক্ষু, পুত্র বিষকেতুর মাংস।
1: আমি আর সহ্য করতে পারছি না
0: পদ্মাবতী।
1: ওগো ওগো, আমি যে মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নারী ছেড়ে যে সন্তানের জন্ম দিলাম, মাতৃত্বের সমস্ত সুধা উজাড় করে যাকে বড় করলাম, আজ সেই সন্তানের মাংস চোখের সামনে দেখে কোন মা কি সহ্য করতে পারে? বলতে পারো কোন মা কি?
0: পদ্মাবতী,
1: শোনো শোনো ভিক্ষু, আমি যদি সত্যি সাধ্বী রমণী হয়ে থাকি, তোমাকে আমি অভিশাপ দেব।
2: অভিশাপ?
1: হ্যাঁ হ্যাঁ, তোমাকে।
2: পদ্মাবতী, ক্রোধ ত্যাগ করো পদ্মাবতী।
1: কে কে তুমি?
2: আমি আমি নারায়ণ সম্মুখে তোমার, আমা হতে সৃষ্টি, আমা হতে লয়।
1: একি প্রভু, শঙ্খ চক্র গদা পদ্মধারী, একি মনোহর শোভা তোমার।
2: যাও পদ্মাবতী, তোমার স্বামীর দানে আজ দেবতারা সন্তুষ্ট, তাই স্বর্গ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি ও শঙ্খনাদ করে তোমার স্বামীকে অভিনন্দন জানাচ্ছে। যাও, তোমার পুত্রকে পুনর্জীবিত করে দিলাম, আর আজ থেকে ইতিহাসে তোমার স্বামী দাতা কর্ণ নামে হলো পরিচিত।
3: প্রতিশোধ প্রতিশোধ! অপেক্ষা করো অপেক্ষা করো পিতা, হইতো কোন শতপুত্র সপিতা শিবলের আত্মনাথ, আজও আকাশে বাতাসে গান পাত্রে শোনা যায় পিতা সুবলের কাতর মিনতি, পুত্র শকুনি

0: মায়ের খাবার দিয়ে তোমায় বাঁচিয়েছি, প্রতিশোধ চাই প্রতিশোধ, হ্যাঁ হ্যাঁ প্রতিশোধ। গৌরবদের তপ্ত রক্তের নদীতে দাঁড়িয়ে তোমার তর্পণ করব পিতা।
1: মা তুল,
0: ও ভাগ্নে এসে গেছো,
1: তুমি হাসছো। আর ওদিকে ইন্দ্রপ্রস্থে পাণ্ডবদের ঐশ্বর্য আমার মনে আগুন ধরিয়ে দিয়েছে।
0: আগুন আমার বুদ্ধির বাড়ি বর্ষণে এবার নিবে যাবে ভাগ্নে।
1: আমি কিছুতেই সহ্য করতে পারছি না। যুধিষ্ঠির রাজসু যজ্ঞ করে দেশ বিদেশে রাজাদের কাছ থেকে মা মূল্যবান ঐশ্বর্য লাভ করেছে।
0: তুমি যদি ইচ্ছা করো ভাগ্নে, ওই রকম ঐশ্বর্য নিমেষের মধ্যে করায়ত্ত করতে পারবে।
2: হ্যাঁ বন্ধু দুর্যোধন, মাদুল ঠিক কথাই বলেছেন।
1: বন্ধু বসু সেন,
0: দ্রুত ক্রীড়ার আয়োজন করো।
1: দ্রুত ক্রীড়া?
0: হ্যাঁ দ্রুত ক্রীড়া। এই ত্রিভুবনে এমন কোন শক্তি নেই যে শকুনিকে দ্রুত ক্রীড়ায় পরাজিত করতে পারে। তুমি শুধু তোমার পিতাকে রাজি করাও, দেখবে যুধিষ্ঠিরের সকল ঐশ্বর্য একে একে তোমার হাতের মুঠোয় চলে আসবে।
1: আমি এখনই যাচ্ছি মা তুল।
0: সুযোগ এসেছে।
2: কিসের সুযোগ মা তুল?
0: প্রতিশোধের। যাও যাও ভাগ্নে কর্ণ, অর্থবাদের প্রতিজ্ঞা পাব হইবে পূরণ।
2: যথাযথ মা তুল।
0: ওই তো ওই তো ধ্বংসযজ্ঞে পদধ্বনি শোনা যাচ্ছে। দ্রুত ক্রীড়া, দূর থেকে কলহ, আর সেই কলহ থেকে শুরু হবে ধ্বংস।
1: মাথুল মাথুল, পিতা রাজি হয়েছেন।
0: সবাস সবাস ভাগিনে।
1: মাথুল,
0: এগুলো কি বলতো ভাগিনে?
1: অক্ষ।
0: হ্যাঁ অক্ষ, অক্ষই পাণ্ডবের সকল ঐশ্বর্য হরণ করবে। দেখবে দেখবে ভাগ্নে, আমার আমার এই হাতের অক্ষ কেমন কথা বলবে দেখো। এরা বলছে পাণ্ডবদের রাজ ঐশ্বর্য শেষ করে তবেই হবে ধ্বংস।
2: মাথুল।
0: হ্যাঁ, পিতা সুবলের বুকের পাঁচনের এক একটা হাড় থেকে তৈরি অক্ষই আমার জীবনের একমাত্র মোক্ষম অস্ত্র।
1: মাথুল,
0: যাও যাও ভাগ্নে কর্ণকে সাথে নিয়ে রাজ্য মধ্যে ঘোষণা করে দাও গুরু পাণ্ডবের এই দূত ক্রীড়ার কথা।
1: যথাযথ মাথুল, আপনি যা বলবেন আপনার কথা আমি নতমস্তকে পালন করে যাব।
0: ওই তো ধ্বংসের দামা বেড়েছে, আর বেশি দেরি নেই, এবার এইবার শুরু হবে ধ্বংস। কত রক্ত চাও তুমি? কত রক্ত? এক নদী এক সমুদ্র রক্ত আমি তোমাকে দেব। তুমি শুধু হাত ভরে ধৃতরাষ্ট্রের শত পুত্রের রক্ত পান করবে, আর আমি আমি শুধু হাসবো।

0: কুলাঙ্গার, আমি আর সহ্য করতে পারছি না। কুলাঙ্গার পুত্রের জয়ধ্বনি করে রাজা ধৃতরাষ্ট্রের অপমান করিস না।
1: মাতা,
0: তোর মতো পাষণ্ডের মুখে মাতৃ ডাক শুনতে চাই না। তোর মতো নরাধামের মা হওয়া বোধ হয় আমার জীবনের অভিশাপ।
1: কেন বৃথা তিরস্কার করো মাতা?
0: ওরে, এখনো সময় আছে দুর্যোধন, কুলবধূর চোখের জলে বোধহয় সব ধ্বংস হয়ে যাবে। পাণ্ডবদের উপর অনেক অত্যাচার করেছিস, এবার ভাতৃবিরোধের অবসান কর।
2: ভাতৃবিরোধের করিতে অবসান? আমি দ্বারকার রাজা কৃষ্ণ আসিয়াছি তব সকাশে, ওহে কৌরব প্রধান।
0: কৃষ্ণ এসেছ, এসেছ সখা, ওই দুর্বুদ্ধিকে তুমি বোঝাও।
2: শোনো শোনো, তুমি কৌরব প্রধান রাজা দুর্যোধন, ধর্মরাজ যুধিষ্ঠির ধর্মেতে তৎপর, ধর্ম প্রতিষ্ঠা করিবারে পাঠালে তোমার গোচর, কুলক্ষয় হবে জেনে তোমারে করিল ক্ষমা।

0: আর বিভাগ রাজ্য তাহাকে দিয়া শান্তি স্থাপন করো, এই মিনতি তাহার।
1: শোন শোন ওরে পুত্র দুর্যোধন, কৃষ্ণ কি বলছে?
0: দুর্যোধন, তুমি মহৎ বংশে জন্মেছ, পাণ্ডিত্য আছে তোমার, পিতা ধৃতরাষ্ট্র, মাতা গান্ধারী, পিতামহ ভীষ্ম, দ্রোণ, তোমার ভাই বিকর্ণ সকলে শান্তি চায়, তুমি একা কেন বাধা দাও?
2: কি চায় পাণ্ডবেরা?
0: অর্ধেক রাজ্য যদি দিতে নাই চাও, অন্তত পঞ্চ ভ্রাতাকে পঞ্চ গ্রাম কর দান।
2: অসম্ভব! শোনো শোনো কেশব, আমি কুরু প্রধান রাজা দুর্যোধন, বিনা যুদ্ধে রাই দেব সূর্যাগ্রমে দিন।
1: দুর্যোধন, ওরে আমার কথা শোন পুত্র, কৃষ্ণের স্মরণ নেই? ওরে যুদ্ধে কল্যাণ নাই, আছে কেবল ধ্বংস।
2: ধ্বংস? ধ্বংসই আমি চাহি মাতা।
1: দুর্যোধন
2: বলিয়াছি তো মাতা, যুদ্ধ ছায়া জানি না কর কোন কথা।
1: ওরে আমার কথা শোন, শান্তি স্থাপন কর পুত্র, শান্তি স্থাপন কর।
2: শান্তি? শান্তি আমি চাহি না মাতা। দুঃশাসন দুঃশাসন, কৃষ্ণকে বন্দি করো, বন্দি করো দূত যাদব নন্দনে।
0: ওরে পাপাত্মা, কাকে বন্দি করবি তুই? তবে দেখ দেখ আমি কে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম, অনিদ্রানায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সমস্ত গুণার্থায় সম্ভবামি যুগে যুগে সংহার।

0: कुसुम शङ्कासं कश्यपेयं महादूतिं घन्तारिं सर्वपापग्नं प्राणो तस्मी दिवाकरं।
1: कर्ण
0: के?
1: আমি তোমার ইষ্ট দেবতা সূর্যদেব।
0: প্রণাম তব চরণে প্রভু। কিবা হেতু আগমন প্রভু এ দেনিয়ের কুটিরে?
1: তোমাকে সাবধান করে দিতে।
0: সাবধান করে দিতে?
1: হ্যাঁ বৎস, পাণ্ডবদের দ্বাদশ বর্ষ বনবাস অতিক্রান্ত, দেবরাজ ইন্দ্র আসবে তোমার কাছে তোমার রক্ষা কবচ হরণ করতে। ওই সহজাত কবচ কুণ্ডল তোমার অঙ্গে চির লগ্ন, তাই ওই কবচ হরণ করে না।

0: দিলে আসন্ন কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুন তোমাকে বধ করতে পারবে না।
1: প্রভু
0: বৎস, কাল প্রভাতে ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে তোমার কাছে ওই কবচ ভিক্ষে চাইবে, তুমি কিছুতেই দেবে না, মনে থাকে যেন।
1: হে দেবতা, আপনি তো জানেন কর্ণের দান ব্রতের কথা, প্রার্থী ব্রাহ্মণকে আমি বিমুখ করি না, কাজেই কবচ কুণ্ডল আমার প্রাণ রক্ষক হলেও আমি আমার ব্রত রক্ষা করব।
0: তুমি মরবে,
1: ব্রত পালন করতে হাসি মুখ আমি সেই মৃত্যুকেই বরণ করে নেব। প্রভু
0: তুমি মূর্খ,
1: মূর্খ হয়েই কর্ণের জীবন ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকতে দিন প্রভু।
0: বেশ, তবে ইন্দ্রের কাছ থেকে অব্যর্থ শক্তি অস্ত্র চেয়ে নেবে, তারপর কবচ কুণ্ডল দেবে, কথাটা মনে রেখো।
1: প্রভু প্রভু প্রভু চলে গেলেন, কুরুক্ষেত্রের যুদ্ধ আসন্ন। না না, আমি কর্ণ, ভয় কাকে বলে আমি জানি না, অভিশাপ, অভিশাপে জর্জরিত কর্ণের জীবন, ব্রাহ্মণের গোদন হত্যার অভিশাপ বুকে নিয়ে, পরশুরামের অভিশাপ মাথায় নিয়ে আজও আশায় আশায় দিন গুনছি, কতদিনে পার্থবদের মনস্কামনা হইবে পূরণ।
2: কর্ণ, কাহারে বধিতে চাও তুমি?
1: একি নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, কি বা হেতু আগমন প্রভু এই সুতপুত্র কর্ণের সকাশে?
2: কে বলে তুমি সুতপুত্র? না কর্ণ, তুমি সুতপুত্র নও।
1: আমি সুতপুত্র নই?
2: না না কর্ণ, তুমি সুতপুত্র নও, অধিরথ তোমার পিতা নয়, রাধাও তোমার মাতা নয়।
1: বলো বলো চক্রধারী, কেবা আমার জন্মদাতা পিতা, কেবা আমার গর্ভধারিণী মাতা?
2: সূর্যের তেজ তৃপ্তে জন্ম লয়ে তুমি ক্ষত্রিয় তনয়।
1: আমি ক্ষত্রিয় তনয়, তবে সবে কেন বলে আমি সুত পুত্র?
2: হ্যাঁ কর্ণ, কুন্তী দেবী তব মাতা, পাণ্ডু তনয় যুধিষ্ঠিরের অগ্রজ তুমি।
1: হে রাজন, এত দিনে জানালে মোরে সুত পুত্র নহি আমি ক্ষত্রিয় নন্দন।
2: কর্ণ তুমি কৌরব পক্ষ ত্যাগ করো, ষষ্ঠ ভ্রাতা মিলে কুরুক্ষেত্র রণাঙ্গনে গিয়ে দাঁড়াও।
1: আর তো হয় না রাজন, আমি যে প্রতিজ্ঞাবদ্ধ, সুত পুত্রের পরিচয় নিয়েই আমাকে থাকতে দিন প্রভু।
2: বেশ তাই হোক, ইতিহাসে ষষ্ঠ পাণ্ডবের কর্ণের নাম থাক চিরাবৃত।
3: কর্ণ
1: কে?
3: কর্ণ
1: কে? কে ডাকিল মোরে? কে কে ওই নারী কর্ণ কর্ণ বলি ডাকিতেছে মোরে? জানি না এত মায়া কেন ডাকে, তবে কি কোনো মায়াবিনী?
3: ওরে না না, আমি যে তোর গর্ভধারিণী মা।
1: মা?
3: হ্যাঁ, লোকলজ্জার ভয়ে 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা ভোগ করে জন্মের সাথে সাথে তোকে ভাসায় দিয়েছিলাম যমুনার বুকে, অধিরথ কুড়ায় তোরে করিছে মানুষ।
1: 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা ভোগ করে যে সন্তানের দিলে জন্ম, কেন কেন তাকে দিলে ভাসায় ওই যমুনার জলে? কেন পারলে না জন্মের সাথে সাথে গলা টিপে খুন করে তার অভিশপ্ত জীবনটাকে শেষ করে দিতে?
3: কর্ণ,
1: ক্ষত্রিয় সন্তান হয়েও সুত পুত্র বলি আকাশে বাতাসে জলে স্থলে অন্তরিক্ষে কত না সয়েছি অপমান, নীরবে নিভৃতে শুধু এই আঁকি জল।
3: ক্ষমা কর, ওরে পুত্র মোর, আর পারি না সইতে, ক্ষণিকের ভুলে আজ তোর এই পরিণতি বাবা, তুই আমাকে অভিশাপ দে, অভিশাপ দে বাবা।
1: মা মা গো, অশ্রু সংবরণ করো জননী।
3: আ তোর মা ডাকে সব জুড়িয়ে গেল মনের জ্বালা, ওরে তোর মুখ থেকে মা ডাকি মাতৃ হৃদয়ে মোর এতদিন হইল পুরন।
1: মা
3: কর্ণ, তুই কৌরব পক্ষ ত্যাগ করে তোর ভাইদের পাশে গিয়ে দাঁড়া বাবা।
1: মা মা গো, যদি আদেশ করো মাতা, স্বর্গ মর্ত পাতাল জিনে এনে দেব তব পদতলে, তবু পারিব না কৌরব পক্ষ ত্যাগ করি পাণ্ডব শিবিরে যেতে, আমি যে প্রতিজ্ঞাবদ্ধ মা, আজীবন থাকিব কৌরব পক্ষে। মা মা গো, প্রার্থনা মোর, পঞ্চ পাণ্ডবের কাছে পরিচয় মোর থাকিবে গোপন।
3: কর্ণ,
1: কুরুক্ষেত্রের যুদ্ধ আসন্ন মা, আমি প্রতিজ্ঞাবদ্ধ অর্জুনে প্রতিব, আমি তোমার 5 জন পুত্র জীবিত থাকবে মা, হয় অর্জুন নয় তো কর্ণ।
3: কর্ণ কর্ণ চলে গেল, চলে গেল, অভিমানী কর্ণ।

0: অভিমান করে চলে গেল। ও জানে না এই কুন্তির মাতৃ হৃদয়ে ওর জন্য কতখানি স্নেহ মমতা এখনো জমা আছে। বেশ তাই হোক, ইতিহাসের পঞ্চ পাণ্ডবের মাতা হই কুন্তির নাম থাক স্মরণীয় হয়ে।
1: স্মরণীয় হয়ে থাকবে কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র রণ আজি ষোড়শ দিনে করিয়াছে পদার্পণ। এক একে কৌরব শিবিরের রথি মহারথি যায় চলি, অশ্বত্থামা পরাজিত জয়দ্রথ নিহত।
2: কর্ণ এখনো জীবিত বন্ধু দুর্যোধন,
1: বন্ধু কর্ণ।
2: হে কৌরব প্রধান রাজা দুর্যোধন, আজিকার যুদ্ধে দাও মোরে সৈন্য পরিচালনার ভার।
1: এই কে আছে মহারথি রাজা শল্যকে সংবাদ দে, আজিকার যুদ্ধে সেও কর্ণের রথের সারথি।
3: আমায় ডেকেছো রাজা?
1: হ্যাঁ রাজন, আজিকার যুদ্ধে কর্ণরথের হও তুমি সারথি।
3: সুথাজ্ঞা রাজা।
2: শুনো কৌরব প্রধান রাজা দুর্যোধন, আজিকার যুদ্ধে হোক মোর প্রাণ, পার্থ বদিব আমি কর্ণ মহাবীর, অবিলম্বে যাব আমি সৈন্যপত্যের ভার করিতে পালন।
3: পার্থ সম যদি হও বীর তুমি, আমি হব কৃষ্ণ সমতবল রথের সারথি। হে কর্ণবীর দাও পরীক্ষা, পার্থ সম বীর তুমি সূর্যের নন্দন।
1: ওই ওই যুদ্ধে তোমার উঠেছে ভেদি, যাও যাও বন্ধু, অধিকার মানে হোক তব শক্তি পরীক্ষা, মম ইচ্ছা বাক্সের বোধ করি হাসি মুখে হাসিবে ফিরিয়া।
2: বিদায় বন্ধু, অধিকার যুদ্ধে করিলাম পণ, হয় পার্থ বদিব আমি নতুবা হইবে কর্ণের নিধন।
4: অর্জুন অর্জুন চলে গেল সমস্ত শরীর আমার জ্বলে গেল। অর্জুন
5: ধর্মরাজ ধর্মরাজ, দেখি তোমার কি হয়েছে ধর্মরাজ?
4: কর্ণের বানে মোর জ্বলিতেছে প্রাণ, আর যে পারি না সহিতে অর্জুন।
5: ধর্মরাজ
4: বৃথা দেরি কেন অর্জুন, একে একে পাণ্ডব সেনা পড়িল ভূতলে, কর্ণের বিজয় রথ আকাশ বাতাস কাঁপিয়ে তোলে।
5: ধর্মরাজ
4: তুমি না করিয়াছ পণ বদিবে কর্ণকে, বিলম্ব কেন আর কর্ণকে কর বধ, আর যদি না পারিবে বদিতে কর্ণকে, ত্যাগ করো তোমার এই গান্ডীব।
5: ধর্মরাজ একই কথা উচ্চারিলে তুমি, প্রতিজ্ঞা ছিল মোর যুদ্ধক্ষেত্রে গান্ডীব ত্যাগ করিতে বলিবে যে জন, তাহারে বধিব আমি।
4: অর্জুন
5: এসো মৃত্যুর্জনে প্রস্তুত হও অগ্রজ, প্রতিজ্ঞা মোর হোক পূরণ।
6: পার্থ কাহারে বদিয়া প্রতিজ্ঞা তোমার করিতেছে পূরণ, এ যে তব অগ্রজ কুন্তির নন্দন। ছি ছি ধনঞ্জয়।
5: সখা অগ্রজ ক্ষমা করো মুরে, এই পদধূলি পর্ষে প্রতিজ্ঞা রহিল মোর, হয় পুত্রি না হবে কর্ণের মাতা, নতুবা কুন্তি দেবী হারাবে অর্জুনকে।
2: ওই কোথায় গেল পার্থ? একি পুত্র মন বিষকে তু নিবন যোদ্ধার সাজে করিতেছে যুদ্ধ, সাবাস পুত্র সাবাস।
5: কর্ণ ও হে সুত পুত্র, তোমরা সকলে মিলি অধিয়াছিলে অভিরে আমার, আজ এই রণক্ষেত্রে তোমার পুত্র বিষকেতু সম্মুখে আমার, রক্ষা করো পুত্রে তোমার বিষকেতুকে।
7: বিষকেতু বিষকেতু, পুত্র আমার কথা বল বাবা, একবার শুধু বাবা বলে থাক, কেন কেন পদ্মাবতী রণ সাজে সাজায়ে কেন পাঠিয়েছিলে এই জল্লাদ সমরে? পদ্মাবতী দেখে যাও ভূতলে লুটায় মোদের নয়নের নিধি, আজিকার যুদ্ধে সৈন্যপতে লয়ে ভার হারালাম তোকে।
8: না না অশ্য তুমি স্তব্ধ ক্ষণিকের তরে, সমস্ত ভুল দুল হুঙ্কারে কাঁপি এক্ষুনি বান বরিশনে সমস্ত পৃথিবীতে থাকি, আজিকার হোক কর্ণবধ নতুবা পার্থে বধিব আমি।
2: একি একি একে একে সমস্ত অস্ত্র মোর হইতেছে ব্যর্থ। একি

0: মা ভই আরো কর্ণ ধর্মের কথা তব মুখে শোভা নাহি পায়।
1: এ ছত্রধারী তোমারই চুর গৌশালে আজ আমার এই পরিণতি।
0: রে কর্ণ দুর্যোধনের সাথে মিলে শকুনির পরামর্শে কৌরব সভায় যেদিন করেছিলে বিবস্ত্রা কিস্তারে আমার মনে পড়ে কর্ণ। কপট পাশা খেলায় পাণ্ডবদের পাঠালে বনবাসে, অন্যায় যুদ্ধে সপ্তরথি মিলে বধ করিলে অভিরে, সেদিন সেদিন কোথায় ছিল এই ধর্মজ্ঞান তোমার?
1: দেখো কৃষ্ণ আমি কর্ণ, এক হাতে রথের চাকা ধরি, অন্য হাতে বাণ বরিশনে দেখাবো শক্তির পরীক্ষা আমার। একই একে একে সমস্ত ব্যর্থ হয়ে যাচ্ছে কেন? পরশুরামের ব্রহ্মাস্ত্র করিতে পারিতেছি না শরণ, তবে কি কর্ণের জীবনের সমাগত অন্তিম লগন?
2: কর্ণ এই দেখো পার্থের আত্মীয়বান।
1: হে পার্থ, কর্ণের বরুণ মানে অগ্নি জাগিবে।
2: একই কর্ণের বাণের বৃষ্টিতে আমার আত্মীয়বান নিবে গেল। আচ্ছা এইবার বায়ুবান জুড়ি তোমার দেখাইবো আমি কত শক্তি অর্জুনের বাণে। দেখি শক্তিশালী অর্জুনের বায়ুবান ব্যর্থ।
1: কি হলো পার্থবি, দেখাও তোমার শক্তি।
2: দেখ তবে সুতপুত্র, অর্জুনের বাণের বরিশনে আকাশ বাতাস ঢাকি, সূর্যকে দেব আমি ঢাকি।
1: একি চারিদিকে অন্ধকার কেন? আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। একি সর্বশক্তি দিয়েও রথের চাকাবর হইতেছে না মুক্ত।
0: ধনঞ্জয় এই সুযোগ অন্ধকারে কর্ণ দিশে হারা, আঞ্চলিক বান কর নিক্ষেপ কর্ণের শিরে।
2: বেশ তাই হোক সখা, রক্ষা করো কর্ণ, রক্ষা করো নিজেরে তোমার।

0: অভিমানী কর্ণ যাত্রাভিনয় এখানেই শেষ হল। রচনা অশ্রুবিন্দু চক্রবর্তী, পরিবেশনায় মানসিংহপুর মাতৃসঙ্গে শিল্পীবৃন্দ। বিভিন্ন চরিত্রে উদ্যান করেছেন ধৃতরাষ্ট্র, পতিত পবন জানা, দুর্যোধন, পূর্ণচন্দ্র আদক, শকুনি, মানিক নন্দী, কর্ণ, দেবেন্দ্রনাথ জানা, শল্য, অসিত জানা, যুধিষ্ঠির, বিকাশকান্তি কর, পরশুরাম, অজিত পরামাণিক, অর্জুন, কল্যাণ কর, কৃষ্ণ, মনীন্দ্রনাথ পাঁজা, ইন্দ্র, তারক মান্না, দেহ, অসিত মান্না, মন, রাজা মান্না, কুন্তি, তনুজা কর, পদ্মাবতী, শেফালী রায় ও গান্ধারী চরিত্রে উদ্যান করেছেন রূপালী কর। সুর ও সংযোজনা ও কণ্ঠসঙ্গীতে মানবেন্দ্র চক্রবর্তী, যন্ত্রসঙ্গীতে সৌমেন মান্না, তাপস চক্রবর্তী, সুনীত পাঁজা, মতি প্রামাণিক, রাজকুমার দাস, ললিত কুমার সিংহ ও প্রবোধ চন্দ্রকর। নির্দেশনা ও সূর্যদেবের ভূমিকা রূপদান করেছেন দুলাল চন্দ্র মান্না। সম্পাদনা গোপাল চট্টোপাধ্যায়।
1: বিচিত্রানুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
0: আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ আয়োজিত আজকের যাত্রাভিনয়

akashvanikolkata@gmail.com Health section healthsection@akashvanikolkata akashvanikolkata@gmail.com অথবা চিঠি পাঠান এই ঠিকানায় পত্রপাঠ রোগ বিদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন প্রতি মাসের প্রথম রবিবার রাত 8:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও নিউজ অন এআইআর অ্যাপে তাহলে আর দেরি কিসের চটপট পাঠিয়ে দিন আপনাদের প্রশ্ন ইমেল বা চিঠিতে পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানে

আমি প্রফেসর তুফানকান্তি দোলাই, বিভাগীয় প্রধান, হিমাটোলজি ডিপার্টমেন্ট, নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতাল। থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে মেয়েদের মধ্যে থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। থ্যালাসেমিয়া অসুখ সম্পূর্ণরকমভাবে প্রতিরোধ করা সম্ভব হয়। বিবাহের পূর্বে HPLC টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন থ্যালাসেমিয়ার বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না।

0: আকাশবাণী কলকাতা। সমীক্ষা, শিরোনাম ইলেকশন, বলছেন ভবেশ দাস।
1: এই সমীক্ষার শিরোনাম ইলেকশন না হয়ে হতেই পারত নির্বাচন, কিন্তু তা করার কথা মনে হলো না, কারণ বাংলা নাটকটার নামই ইলেকশন। লিখেছেন প্রখ্যাত কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়। প্রায় 700 বছর আগে তিনি লিখেছিলেন এই প্রহসনধর্মী নাটক। এই নাটকটার আমরা যে সবাই খোঁজ রাখি বা আলোচনায় উঠে আসে তা নয়, দ্বিজেন্দ্রলালের অন্য যেসব ঐতিহাসিক পৌরাণিক সামাজিক নাটকের জোর, এমনকি তার কয়েকটি প্রহসনেরও তেমন জোর এই ইলেকশন নাটকটিতে নেই, তুলনায়ও অনেকটাই দুর্বল। তবু কোনো এক রচনাকার যখন একটা নাটক প্রহসন বা নকশা লিখতে আগ্রহী হন, তখন ভিতরে ভিতরে তিনি অবশ্যই কিছু একটা ঘটনা বা দৃশ্যাবলী নিয়ে আলোড়িত বোধ করেন। এই নাটকের কাহিনী ভিত্তি অবশ্য কর্পোরেশনের ভোট, তাও আবার কর্পোরেশনের কমিশনার নির্বাচন। এই নাটকের দু জায়গায় দুটুকরো একটু পড়ি। যেহেতু বিক্ষিপ্ত অংশ, তাই বোঝার সুবিধার জন্য একটু শব্দ সংলাপের পরিমার্জন করে নিচ্ছি। ক্যানভাসারের সঙ্গে ভোটারদের কথাবার্তা হচ্ছে, কে কোন চরিত্র সংলাপের ভাঁজেই বুঝে যাবেন। প্রমথ নামে একজন বলছেন, আপনার নাম বোধ হয় পরমানন্দ চট্টোপাধ্যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইদানিং অসুখ করেছিল শুনেছিলাম আপনার। আমার কোনো পুরুষে কোনো অসুখ বিসুখ করেনি। দেখেও তো তাই বোধ হচ্ছে, চমৎকার শরীর, জিমটিম করেন বোধ হয়। আগে না, মুগুর ভাজি। খুব ভালো খুব ভালো, জিমটিম যা এক্সপেন্সিভ, আমাদের আর্য প্রথাই। আচ্ছা, আপনার নাম তো নীলমণি মজুমদার। আপনার বাবার সঙ্গে আমার বিশেষ বন্ধুত্ব ছিল। আপনার পিতা স্বর্গীয় হরিচরণ। আজ্ঞে, আমার পিতা স্বর্গীয় নন, হরিচরণও নন, আমার পিতা বর্তমান। আপনি ঠিক জানেন যে আপনার বাপের নাম হরিচরণ নয়? আগে, বাপের নাম জানি নে। ঠিক বলছেন, হরিচরণ নয়। আগে না, তবে কার বাপের নাম হরিচরণ? তাই এই কলকাতা শহরে এরকম লোকের অভাব নেই যাদের বাপের নাম হরিচরণ। আমার ঠাকুরের নাম হরিশরণ। ও হরিশরণ, বটে বটে, মাফ করবেন। আপনার শরীরটি ভালো আছে? আগে না, কলিক, কলিকে বড় কষ্ট পাচ্ছি। আহা, তা কোন ডাক্তার দেখাচ্ছেন? আগে ডাক্তার।

0: কি দেখাবো সেই অর্থই তো নেই। সে কি ডাক্তার দেখা, নিজের শরীরের অযত্ন করবেন না। কলিক বড় খারাপ, আমার পিস্তুত ভাইয়ের কলিক হয়েছিল, আহা তাতেই তিনি মারা গেলেন। আপনি মহিরাবন ঘোষকে দেখান না, তিনি খুব ভালো ডাক্তার, বিশেষ করে কলিকে। আগে তার ফি 16 টাকা, তা তিনি আপনার কাছে ওই টাকাই নেবেন, আমি বলে দেবো খন। আর এই দুখানা নোট আপনি রাখুন, ডাক্তারের ভিজিট আপনি নিজে দিতে যাবেন কেন? এই দেখে বিজয় নামে একজন ভোটার বলেন, আমারও মশাই কলিক হব হব হয়েছে, তবে আপনারও যদি কলিক হয় তবে আপনিও 5টা ভিজিটের টাকা রাখুন, এই নিন। এরপর পরমানন্দ নামে একজন বলেন, আগে আমার যেরকম শরীর তাতে কোনো পুরুষে কলিক হবার সম্ভাবনা নেই, আমার কি উপায় হবে? আপনি এই 20 টাকা রাখুন, জিম টিম করবেন, মোস্ট মডার্ন অ্যান্ড সাইন্টিফিক। সবাই মিলে একসঙ্গে বলতে লাগলেন, বাধিত হলাম বাধিত হলাম। তখন প্রমথ বলছেন, আপনারা তাহলে ভোটটা অবশ্যই গদাধরকে দিচ্ছেন, ধনে কুবের, গানে নায়ক, আর শীতলচন্দ্রের দৌহিত্র, আর আর কিছু বলতে হবে না, আর কিছু বলতে হবে না, তাকেই ভোট দেবো আমরা। আপনি আপনি যখন বলছেন বাধিত হলাম বাধিত হলাম, ক্যানভাসের চলে যাবার পর সবাই একসঙ্গে বলে ওঠে, যুক্তি বলো আর যাই বলো, টাকার কাছে কেউ লাগে না। এই নাটকে দস্যুবৃত্তি, প্রলোভন, ঘুষ, দুর্নীতি এইসব শব্দেরও ব্যবহার আছে। আর এই প্রহসনটির একেবারে শেষে এসে একজন ভোটার গণেশ, তার সংলাপের একটা টুকরো হলো এইরকম, এই যদি ইলেকশন হয় বাবা তো ইলেকশনের পায়ে দণ্ডবত, কেন মিছিমিছি মারামারি হুড়ুহুড়ি করো বাবা, এসো দেখে দিচ্ছি কমিশনারের কপালেতে ওই ছাপ, ওই একটু অনার একটু পাওয়ার তার জন্য ওয়েস্ট করছি লেজার আওয়ার, যদি সত্যি সত্যি মানুষ হতে তারাই ভোট দিত সেধে, ভিক্ষা করতে হতো না দাঁড়ে দাঁড়ে কেঁদে, তোমাদের হাতে পড়ে দেবতার বড় যে অভিশাপ হয়ে যায় বাবা। দ্বিজেন্দ্রলালের এই নাটকটা দুর্বল হতে পারে, কিন্তু তার অতলে হয়তো বয়ে যায় কোনো সত্যের চোরাস্রোত। তার প্রথম প্রহসনের নাম ছিল কল্কি অবতার, সেখানে আছে কয়েকটি ছন্দবদ্ধ লাইন, ছেড়ে দলাদলি করো গলাগলি, ছেড়ে রেশারেশি করো মেশামেশি, ছেড়ে ঢাকাঢাকি করো মাখামাখি, আর সবাইকে বলো বাহ, নইলে জীবনটা কিছু না। সেই বড় জীবনের দিকে আমাদের মন ফেরানোর জন্য নাট্যকারদের কলম ধরতে হয়।
1: সমীক্ষা শেষ হল, শিরোনাম ছিল ইলেকশন, বললেন ভবেশ দাস।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন খবর।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু ও আসাম এই চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি বিধানসভা নির্বাচনের ভোট গণনার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল সকাল 8টা থেকে শুরু গণনা। পশ্চিমবঙ্গের ফলতাবাদে 293টি আসনের ভোট গণনা। ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ চলতি মাসের 21 তারিখ, গণনা 24 মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সি আইয়ের মিশন দৃষ্টি ভারতের মহাকাশ যাত্রা একটি বড় সাফল্য। চলতি বছরের শেষের দিকে আধার কার্ডের চেহারা বদলে যাবে বলে কয়েকটি সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া পোস্টে যে দাবি করা হয়েছে, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক তা খারিজ করে দিয়েছে। দিল্লির বিবেক বিহারে অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকট আত্মীয়দের প্রত্যেককে 2 লক্ষ টাকা করে এককালীন সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর। 9 জনের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের জন্য যে 14 দফা প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাতে অসন্তোষ প্রকাশ করেছেন। হায়দ্রাবাদে আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স 7 উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, আসাম এই চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোট গণনার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল সকাল 8টা থেকে শুরু হবে গণনা। আসামের 126টি, কেরালার 140টি এবং পুদুচেরির 30টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল গত 9 এপ্রিল। তামিলনাড়ুর 234টি বিধানসভা কেন্দ্র এবং পশ্চিমবঙ্গের প্রথম দফার 152টি আসনে ভোট গ্রহণ হয় গত 23 এপ্রিল। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফায় গত মাসের 29 তারিখে 142টি আসনে ভোট নেওয়া হয়। আসামের 35টি জেলায় কঠোর নিরাপত্তা বলয়ে ভোট গণনার জন্য মোট 40টি কেন্দ্র গঠন করা হয়েছে। এর মাধ্যমে 59 জন মহিলা প্রার্থীসহ মোট 722 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে।

0: এদিকে নির্বাচন কমিশন এক নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের সমস্ত ভোটগ্রহণ প্রক্রিয়া বাতিল করেছে। চলতি মাসের 21 তারিখে সহায়ক বুথসহ মোট 285টি ভোটকেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা করা হবে আগামী 24 মে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে যে গত 29 এপ্রিল ভোটগ্রহণের সময় গুরুতর নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাপকভাবে ব্যাহত করার অভিযোগ পাওয়ার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যবেক্ষকদের প্রতিবেদনেও গুরুতর অনিয়মের বিষয়টি উঠে এসেছে। আগামীকাল কলকাতা সহ রাজ্যের 293টি বিধানসভা আসনের 77টি ভোটগণনা কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ত্রিস্তরীয় নিরাপত্তার পাশাপাশি রাজনৈতিক দলের সমর্থকদের গণনা কেন্দ্রের 200 মিটারের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ আজ যাদবপুরের আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক কলেজ সহ শহরের বেশ কয়েকটি গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে খতিয়ে দেখেন। পরে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সহ কলকাতা পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। নির্বাচন কমিশনের সব গাইডলাইন মেনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তামিলনাড়ুতে ভোট গণনার উদ্দেশ্যে মোট 10,545 জন কর্মীকে মোতায়েন করা হচ্ছে। তাদের সঙ্গে থাকছেন 4,624 জন মাইক্রো অবজারভার। পুদুচেরিতে নিরাপত্তা ও নজরদারির জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আকাশবাণীর সঙ্গে আলাপচারিতায় পুদুচেরির মুখ্য নির্বাচনী আধিকারিক পি জওহর জানিয়েছেন, নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে। কেরালামে 140টি ভোট গণনা কেন্দ্রের সবকটিতেই প্রস্তুতির বিষয়টি খতিয়ে দেখেছেন পদস্থ আধিকারিকরা। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 294টি আসনের ভোট গণনার জন্য মোট 432 জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে উত্তর চব্বিশ পরগনার 33টি আসনে সবচেয়ে বেশি 49 জন পর্যবেক্ষক রয়েছেন। এরপরে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, সেখানে 31টি আসনে 45 জন পর্যবেক্ষক থাকার কথা, যদিও এই জেলার ফলতা আসনে আগামীকাল গণনা হবে না। এছাড়াও কলকাতার 11টি আসনে গণনা পর্যবেক্ষক থাকছেন 12 জন, মুর্শিদাবাদের 22টি আসনে 33 এবং মালদার 12টি আসনে 12 জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সি আইয়ের মিশন দৃষ্টি ভারতের মহাকাশ যাত্রা একটি বড় সাফল্য। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেছেন, বিশ্বের প্রথম অপটোসার স্যাটেলাইট এবং ভারতে বেসরকারিভাবে নির্মিত বৃহত্তম স্যাটেলাইটের সফল উৎক্ষেপণটি উদ্ভাবন এবং দেশ গড়ার প্রতি তরুণদের আবেগের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি গ্যালাক্সি আইয়ের প্রতিষ্ঠাতা এবং পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন। আকাশবাণী নিউজের হোয়াটসঅ্যাপ চ্যানেল 1,00,000 ফলোয়ারের মাইল ফলক স্পর্শ করেছে। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি প্রতিদিনের সংবাদ আপডেট, ব্রেকিং নিউজ এবং বিভিন্ন সতর্কবার্তা প্রদান করে থাকে। ভোট গণনার দিন আগামীকাল আকাশবাণী সংবাদ বিভাগ প্রচারিত কয়েকটি সংবাদ বুলেটিনের সময়সীমা বাড়ছে। সকাল 10:10 স্থানীয় সংবাদ এবং সন্ধ্যা 6:10 সাঁওতালি বুলেটিন হবে 10 মিনিটের। সন্ধ্যে 7:50 স্থানীয় সংবাদ হবে 15 মিনিটের। এছাড়াও দুটি অতিরিক্ত বুলেটিন আগামীকাল সম্প্রচারিত হবে। বেলা 1:50 10 মিনিটে সাঁওতালি বুলেটিন এবং বিকেল 3:20 শোনা যাবে 10 মিনিটের বিশেষ নির্বাচনী সংবাদ। পাশাপাশি আগামীকাল বেলা 11:00 থেকে রাত 9:00 পর্যন্ত প্রতি ঘন্টায় শোনা যাবে 5 মিনিটের FM হেডলাইন্স। সকাল 6:20 থেকে বিকেল 4:00 পর্যন্ত সবকটি সংবাদই অন্যান্য দিনের নির্ধারিত চ্যানেলের সঙ্গে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শোনা যাবে।
1: জনমত 2026,
2: জনমত 2026,
1: কারা জিতছে,
2: কারা হারছে,
1: কারা করবে নতুন সরকার, জানতে হলে কাল পাতুন আকাশবাণীতে।
2: 4 মে সোমবার ভোট গণনার গতি প্রকৃতি ফলাফল জানতে শুনুন জনমত 2026।
1: 4 মে সকাল 10:00 থেকে বিকেল 4:00 পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শোনা যাবে এই বিশেষ অনুষ্ঠান।
2: থাকবে নির্বাচনী সংবাদ, বিশেষজ্ঞদের ফলাফল বিশ্লেষণ এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত।
1: রাত 8:05 থেকে 9:00 পর্যন্ত শুনুন জনমত 2026 এর দ্বিতীয় পর্ব।
2: দুটি পর্বই রিলে করবে আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র।
1: শোনা যাবে ডিটিএইচ পরিষেবাতেও।
2: ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও শুনতে পাবেন জনমত 2026।
1: 4 মে সোমবার সকাল 10:00 থেকে শুনুন
2: জনমত 2026।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI News কলকাতাতে।

0: চলতি বছরের শেষের দিকে আধার কার্ডের চেহারা বদলে যাবে বলে কয়েকটি সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া পোস্টে যে দাবি করা হয়েছে, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক তা খারিজ করে দিয়েছে। মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, এ ধরনের কোনো পরিবর্তনের পরিকল্পনা তাদের নেই। এ ধরনের সংবাদ ও সোশ্যাল মিডিয়া পোস্টগুলো মানুষের মনে অহেতুক বিভ্রান্তি সৃষ্টি করছে। জনসাধারণকে এই ধরনের প্রতিবেদন ও সোশ্যাল মিডিয়া পোস্টগুলো উপেক্ষা করার এবং UIDAI এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ও PIB-র মাধ্যমে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তির উপরই নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে। জাতীয় রাজধানী বিবেক বিহার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের প্রাণহানি ঘটেছে। দিল্লি দমকল পরিষেবা জানিয়েছে, আজ খুব ভোরে তারা অগ্নিকাণ্ডের খবর পায়। এরপর আগুন নেভাতে 14টি দমকল ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। তারা আরও জানিয়েছে যে সকাল 6:25 এর মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকলকর্তা মুকেশ ভার্মা সাংবাদিকদের জানিয়েছেন, একটি চারতলা বাড়ির কয়েকটি তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি বলেন, উদ্ধার ও আগুন নেভানোর অভিযানের সময় বাড়ি থেকে 15 জনকে উদ্ধার করা হয়েছে, মৃত্যু হয়েছে 9 জনের। এদিকে এই প্রাণহানির ঘটনায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের প্রিয়জনদের প্রতি তারা সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। শ্রী মোদী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকট আত্মীয়দের প্রত্যেককে 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD আজ উত্তর পূর্ব ভারত, কেরালা, মাহে, হিমালয়, সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু এবং পুদুচেরির বিচ্ছিন্ন কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। জম্মু ও কাশ্মীর, লাদাখ, ছত্তিশগড় এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশের কিছু স্থানে আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ FPI এবছরের এপ্রিলে 60,847 কোটি টাকার ভারতীয় শেয়ার বাজার থেকে তুলে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সংঘাতকে ঘিরে নতুন করে সৃষ্টি উত্তেজনা এবং অপরিশোধিত তেলের উচ্চ মূল্য বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করেছে বলে মনে করা হচ্ছে। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার যে বিষয়ে যে 14 দফার প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাতে অসন্তোষ প্রকাশ করেছেন। ইরানের প্রস্তাব অনুযায়ী সব বিষয়গুলি 30 দিনের মধ্যে সমাধান এবং যুদ্ধবিরতি বাড়ানোর পরিবর্তে যুদ্ধের স্থায়ী সমাপ্তিকে কূটনৈতিক প্রচেষ্টার মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ IPL ম্যাচে কলকাতা নাইট রাইডার্স 7 উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে সানরাইজার্স 19 ওভারে 165 রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে কলকাতা 3 উইকেট হারিয়ে 18 ওভার 2 বলে লক্ষ্যে পৌঁছে যায়। বরুণ ম্যাচের সেরা হয়েছেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, আসাম এই 4টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি বিধানসভা নির্বাচনের ভোট গণনার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল সকাল 8টা থেকে শুরু গণনা। পশ্চিমবঙ্গের ফলতাবাদে 293টি আসনের ভোট গণনা। ফলতা বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ চলতি মাসের 21 তারিখ, গণনা 24 মে। চলতি বছরের শেষের দিকে আধার কার্ডের চেহারা বদলে যাবে বলে কয়েকটি সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া পোস্টে যে দাবি করা হয়েছে, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক তা খারিজ করে দিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। শ্রোতাদের প্রশ্নের ভিত্তিতে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান পত্রপাঠ রোগ বিদায় 8:30। প্রযোজনায় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর। এমাসের গান 8:55 থাকছে রবীন্দ্রসঙ্গীত সমবেত কণ্ঠে। রাত 9টায় শিক্ষাঙ্গন থেকে গঙ্গাপুর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। রূপা ভট্টাচার্যের কণ্ঠে নজরুল গীতি শুনবেন 9:30। 9:50 লোকগীতি শিল্পী অমিত গুহ। রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা রাত 10টায় থাকছে সেতার শিল্পী নীরজ মিশ্র। এটি আকাশবাণী বারাণসী কেন্দ্রের নিবেদন। 11:10 শুনবেন বাংলা আধুনিক ও ছায়াছবির গান।

পনেরো মিনিটে। আটটা বেজে তিরিশ মিনিটে থাকছে স্পটলাইটের বাংলা রূপান্তর। স্পটলাইট নটা বেজে ষোলো মিনিটে। নটা বেজে তিরিশ মিনিটে অখিল ভারতীয় কার্যক্রমে থাকছে হিন্দিতে রূপক অনুষ্ঠান। পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান দশটা বেজে তিরিশ মিনিটে উপস্থাপনায় অভিষেক মণ্ডল। রাত এগারোটা বেজে দশ মিনিটে শুনবেন হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

নমস্কার, আমি চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সৌভিক বন্দ্যোপাধ্যায় বলছি। মনে রাখবেন, জীবন থাকতে রক্তদান এবং জীবনের পরে চক্ষুদান। চক্ষুদানের কোনো বিকল্প নেই, এটি

0: এখন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। কড়া নিরাপত্তার মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনে আগামীকাল 293টি আসনে ভোট গণনা। সকাল 8টা থেকে প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর ইভিএমের গণনা শুরু হবে। গণনা কেন্দ্রে গণ্ডগোলের কোনো আশঙ্কা নেই বলে আশ্বাস দিয়েছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। নির্বাচন কমিশন দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট সম্পূর্ণ বাতিল করে 21 মে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। গণনা 24 মে। বিভিন্ন গণনা কেন্দ্রে সুরক্ষা ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগে চাপান উত্তর তুঙ্গে। গণনার দিন রাজ্যের বিভিন্ন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ডাক্তারিতে স্নাতক পর্যায়ে ভর্তি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আজ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স 7 উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বাদে 293টি আসনে আগামীকাল ভোট গণনা। সকাল 8টা থেকে শুরু হবে গণনা। প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর ইভিএমের গণনা হবে। নির্বাচন কমিশন ভোট গণনা অবাধ ও স্বচ্ছ রাখতে ব্যাপক বন্দোবস্ত করেছে। প্রতিটি গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে জারি হয়েছে বিধিনিষেধ। সিসিটিভি ক্যামেরা ও ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো প্রক্রিয়ার উপর নজর রাখা হচ্ছে। একটি প্রতিবেদন।
1: ফল প্রকাশের ক্ষেত্রেও এবার বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতি রাউন্ডের ফল প্রথমে ট্যাবুলেশন টেবিলে পাঠানো হবে, সেখান থেকে যাচাইয়ের পর তা দেখবেন সহকারী রিটার্নিং অফিসার ও রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিসারের সই করার পরেই কাউন্টিং অবজারভারের অনুমোদন ক্রমে ফল প্রকাশ করা হবে। গোটা প্রক্রিয়ার উপর নজর দেবে সিসিটিভি ক্যামেরা। এর মধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ, সিআইএসএফ, বিএসএফ সহ একাধিক সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছে কমিশন। ফলে সকাল থেকেই কলকাতা থেকে জেলা সব গণনা কেন্দ্রে থাকবে কড়া নিরাপত্তার ঘেরাটোপ। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: গণনা পর্ব সুষ্ঠু অবাধ করতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।

0: মনোজ কুমার আগরওয়াল এবং কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানান, গণনা কেন্দ্রে যেরকম ব্যবস্থাপনা করা হয়েছে সেখানে গণ্ডগোল হওয়ার কোনো সুযোগ নেই।
1: আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত, কোনো ভোট চুরির কোনো সম্ভাবনাই নেই। যে পরিকল্পনা করা হয়েছে সমস্ত কাউন্টিং হলে, তাতে গণনার ক্ষেত্রে কোনো রকম গণ্ডগোল হওয়ার কোনো রকম সুযোগ নেই। আর বাইরে যে সমস্ত ক্যাম্প ইত্যাদি আছে, সেগুলো দেখবো যে কত লোককে জমায়েত করতে দেওয়া যায়, সেটা আমরা একটা সিদ্ধান্ত নেব সিএপিএফ এর সাথে কথা বলে।
0: নির্বাচন কমিশন দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। নতুন করে ভোট গ্রহণের দিন ধার্য হয়েছে 21শে মে। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে, গণনা 24শে মে। ফলতা কেন্দ্রে 285টি বুথেই ভোট গ্রহণ প্রক্রিয়া গুরুতরভাবে প্রভাবিত হয়েছে বলে কমিশনের রিপোর্টে উঠে এসেছে। স্ক্রুটিনিতে দেখা গেছে সেখানে একাধিক বুথে ইভিএমএ কারচুপি, ভোটারদের ভয় দেখানো এবং ভোট গ্রহণের ক্ষেত্রে গুরুতর নিয়মভঙ্গের ঘটনা ঘটেছে। বহু বুথে ব্যালট ইউনিটের বোতামে কালো টিপ লাগানো ছিল, এর ফলে ভোটাররা সঠিকভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। একাধিক বুথে ভিডিও রেকর্ডিং পাওয়া যায়নি, কোনো বুথে তা অসম্পূর্ণ বা কোথাও ফুটেজে অসঙ্গতি ধরা পড়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনে 294টি আসনের ভোট গণনার জন্য মোট 432 জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তবে আগামীকাল ফলতা বাদে 293টি আসনে ভোট গণনা হলেও নির্বাচন কমিশন আজ 294টি আসনের জন্যই জেলাভিত্তিক গণনা পর্যবেক্ষকের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে উত্তর চব্বিশ পরগনার 33টি আসনের সবচেয়ে বেশি 49 জন পর্যবেক্ষক রয়েছেন। এরপরেই রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, সেখানে 31টি আসনে 45 জন পর্যবেক্ষক থাকার কথা, যদিও এই জেলার ফলতা আসনে আগামীকাল গণনা হচ্ছে না। এছাড়াও কলকাতার 11টি আসনে গণনা পর্যবেক্ষক থাকছেন 12 জন, মুর্শিদাবাদের 22টি আসনে 33 এবং মালদার 12টি আসনের জন্য 12 জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষকও মোতায়েন করেছে। 165 জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং 77 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। বহরমপুর গার্লস কলেজ সহ মুর্শিদাবাদের 5টি ভোট গণনা কেন্দ্রে 22টি বিধানসভা আসনের ভোট গণনা হবে আগামীকাল। প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের জেলা সংবাদদাতা মামুন ফারুক।
2: মুর্শিদাবাদের 22টি বিধানসভা কেন্দ্রে 220 জন প্রার্থীর ভাগ্য গণনা হবে আগামীকাল। বহরমপুর গার্লস কলেজ, ডোমকল গার্লস কলেজ, গান্ধী রাজ কলেজ সহ জেলার মোট 5টি গণনা কেন্দ্রে কাল ভোট গণনা হবে। জানিয়ে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। 316 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হলেও গণনা ও গণনা পরবর্তী সকল পরিস্থিতি মোকাবিলায় জেলায় রয়েছে 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্য পুলিশের নিরাপত্তাও বহাল রয়েছে একই সাথে। দিকে দিকে স্ট্রং রুমে কঠোর নজরদারি চলছে প্রশাসনে। মামুন ফারুক, আকাশবাণী সংবাদ, মুর্শিদাবাদ।
0: উত্তর চব্বিশ পরগনা থেকে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন জেলার গণনা কেন্দ্রগুলির সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা।
3: উত্তর চব্বিশ পরগনা জেলার 33টি বিধানসভা আসনের ভোট গণনা হবে 8টি কেন্দ্রে। বিধাননগর কলেজে 3টি, বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে 4টি, বসিরহাট হাইস্কুলে 2টি বিধানসভা আসনের গণনা হবে। পানিহাটি গুরুনানক ডেন্টাল কলেজ, ব্যারাকপুরে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, বসিরহাট পলিটেকনিক কলেজ, বারাসাত গভর্নমেন্ট কলেজ ও গভর্নমেন্ট হাইস্কুলে 6টি করে বিধানসভার গণনা হবে। মোট 356 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আগামীকাল। গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকছে। ভোট গণনা শান্তিপূর্ণ করতে 200 কোম্পানি বেশি কেন্দ্রীয় বাহিনী জেলায় মোতায়েন থাকছে। পল্লব ঘোষ, আকাশবাণী সংবাদ, উত্তর চব্বিশ পরগনা।
0: এদিকে কলকাতার ভবানীপুরে গণনা কেন্দ্রের সামনে এক্স আর্মি লেখা একটি গাড়ি দাঁড় করানোকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেসের দাবি, ওই গাড়ির সামনে বিজেপির পতাকা উত্তরীয় ছিল এবং কোনোরকম তল্লাশি ছাড়াই সেটিকে গণনা কেন্দ্রের সামনে পর্যন্ত যেতে দেওয়া হয়। ওই গাড়ি থেকে নেমে এক ব্যক্তিকে গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। এর প্রতিবাদে লর্ডসিনা রোডে বিক্ষোভ দেখান শাসক দলের কর্মীরা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে পুলিশ, তাদের দাবি নিয়ম মেনেই নজরদারি চলছে এবং অনুমতি ছাড়া কাউকে গণনা কেন্দ্রের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। রাজ্যে ভোট পরবর্তী পরিস্থিতিতে বিজেপি সর্বত্র শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য 2016 এবং 2021 বিধানসভা নির্বাচনের পর যে হিংসার ঘটনা ঘটেছে তার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য মানুষের কাছে আবেদন জানিয়েছেন। তিনি বলেন, এই নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। একটি রাজনৈতিক দল মরিয়া হয়ে বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত মানুষকে একত্র করার চেষ্টা চালাচ্ছে, তবে এভাবে গণনায় ব্যাঘাত ঘটানো যাবে না।
4: বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত মরিয়া হয়ে একটা রাজনৈতিক দল অবাঞ্ছিত কিছু মানুষকে জড়ো করছেন, কিন্তু এভাবে গণনা প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটানো যাবে না, 2021 পুনরাবৃত্তি হবে না। আমরা পুরো রাজ্যবাসীর কাছে একটা আবেদন রাখছি যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতির পরিবর্তন।
0: অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলি স্ট্রং রুমের সামনে জমায়েত নিয়ে যে সমস্ত অভিযোগ আনছেন তাতে রাজ্যে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।
5: কেউ বলছেন স্ট্রং রুমের সামনে

0: মহিলা বাহিনী জমায়েত, কেউ বলছেন পুলিশ বাহিনী জমায়েত, কেউ বলছেন সকাল বিকেল স্ট্রংরুমের সামনে ধর্ণা। এই যে সামগ্রিক পরিস্থিতি, এটা পশ্চিমবাংলার আবহাওয়াকে উত্তপ্ত করছে। এটা কি হচ্ছে?
1: রাজ্যে ভোট গণনার দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দপ্তরের বিজ্ঞানী সৌরাশিষ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পরিমাণ আগামীকাল বাড়বে।
2: 4 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে দমকা হাওয়া কোথাও কোথাও 50-60 কিলোমিটার প্রতি ঘন্টায়। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মেনলি উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে কিছুটা, সেই সাথে দমকা হাওয়া কখনো কখনো 50-60 কিলোমিটার প্রতি ঘন্টায়। উত্তরবঙ্গের জন্য 4 তারিখে দমকা হওয়ার প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে। মালদা জেলার ক্ষেত্রে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মেনলি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলো স্থানীয়ভাবে।
3: জনমত 2026 কারা জিতছে,
4: কারা হারছে,
3: কারা করবে নতুন সরকার, জানতে হলে কাল পাতুন আকাশবাণীতে।
4: 4 মে সোমবার ভোট গণনার গতি প্রকৃতি ফলাফল জানতে শুনুন জনমত 2026।
3: 4 মে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শোনা যাবে এই বিশেষ অনুষ্ঠান।
4: থাকবে নির্বাচনী সংবাদ, বিশেষজ্ঞদের ফলাফল বিশ্লেষণ এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত।
3: রাত 8:05 থেকে 9টা পর্যন্ত শুনুন জনমত 2026 এর দ্বিতীয় পর্ব।
4: দুটি পর্বই রিলে করবে আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র।
3: শোনা যাবে ডিটিএইচ পরিষেবাতেও।
4: ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও শুনতে পাবেন জনমত 2026।
3: 4 মে সোমবার সকাল 10টা থেকে শুনুন
4: জনমত 2026।
1: আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট আজ অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ IPL এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স 7 উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে সানরাইজার্স 19 ওভারে 165 রানে অল আউট হয়ে যায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের কিছু অংশ আরও একবার। কড়া নিরাপত্তার মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনে আগামীকাল 293টি আসনে ভোট গণনা। সকাল 8টা থেকে প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর EVM এর গণনা শুরু হবে। গণনার দিন রাজ্যের বিভিন্ন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ শেষ হল, এর পরের খবর 8:10 খেলার খবর।
5: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন সবিনয় নিবেদন, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। সবিনয় নিবেদন।

সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করি আজকের সবিনয় নিবেদন। প্রথমেই বলি সবিনয় নিবেদনের ঠিকানা। সবিনয় নিবেদন প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আর যারা ইমেল করতে চান তারা লিখবেন এই ঠিকানায় সবিনয় নিবেদন @gmail.com, SABINAYNIBEDAN, সবিনয় নিবেদন @gmail.com। তাহলে চলে আসি আপনাদের চিঠিতে। প্রথম যার লেখা পড়ব তিনি রাজু দাস বৈরাগ্য, করিমপুর, নদিয়ার। প্রিয় সবিনয় নিবেদন, আকাশবাণী যে বেতার গাথা রামায়ণ কথা করোনাকালীন সময়ে আমরা

শুনেছিলাম, ওই অনুষ্ঠানটি যদি আবার নতুন করে শুনতে পেতাম খুবই ভালো লাগত। বেতার গাথা রামায়ণ কথা অনুষ্ঠানটিতে যারা অভিনয় করেছেন এবং অনেক গান রয়েছে আমার অত্যন্ত ভালো লেগেছিল। আকাশবাণীর সব অনুষ্ঠানই তো খুবই প্রিয়, তার মধ্যে কিছু কিছু অনুষ্ঠান অনেক দিন ধরে মনে থেকে যায়। যেমন আজ থেকে প্রায় 10-12 বছর আগে গানের ভেলায় শর্মিষ্ঠা দিদিভাই পল্লীকবি জসিমউদ্দিনের নকশিকাথার মাঠ নিয়ে একটি অনুষ্ঠান করেছিলেন। সে অনুষ্ঠানের কথা হয়তো শর্মিষ্ঠা দিদিভাইয়ের মনে থাকার কথা নয়, কিন্তু আমাদের আজও মনে রয়েছে। ওই অনুষ্ঠানটি যদি আবার কখনো করা সম্ভব হয় গানের ভেলায় খুবই ভালো লাগবে। অনুষ্ঠানটি শুনতে শুনতে কখন যেন দুচোখ জলে ভরে উঠেছিল নিজের অজান্তে। ওই অনুষ্ঠানটি আমি মোবাইলে রেকর্ডিং করে রেখেছিলাম এবং মাঝে মাঝে শুনতাম, কিন্তু ওই মোবাইলের রেকর্ডিংগুলো যেভাবেই হোক ডিলিট হয়ে যায়, তাই আর শুনতে পাই না। যদি আবারও সম্ভব হয় ওই অনুষ্ঠানটি করবেন। সকল কলাকুশলীরা সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে অন্তরের শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে আজকের মতো এটুকুই। ইতি রাজু দাস বৈরাগ্য করিমপুর নদিয়া থেকে আমাদের লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে এই চিঠি লেখার জন্য। বেতার গাথা রামায়ণ কথা আমাদের একটি পুরনো রেকর্ডিং, ধারাবাহিকভাবে সেটি সম্প্রচার হয়েছিল। করোনার সময় আপনি যখন শুনেছেন তখন আপনি তার পুনঃ সম্প্রচার শুনেছেন। তারও অনেক আগে এই বেতার গাথা রামায়ণ কথা সম্প্রচার হয়েছিল এবং রেকর্ডের অনুষ্ঠানের তো এটাই মজা এবং মানে সম্পদ বলা যায়, এগুলো আমাদের সম্পদ হয়ে থেকে যায়। বাড়ি বাড়ি ফিরে ফিরে বিভিন্ন সময় আমরা তাকে শুনতে পারি। কাজেই এই অনুষ্ঠান আবারও আপনি শুনবেন, নিশ্চিতভাবেই শুনবেন, যাতে বাড়ি বাড়ি শোনানো যায়। সেজন্যই তো এগুলো আমাদের সংগ্রহশালায় খুব যত্ন করে রাখা আছে। এবারে আপনি অনেক বছর আগে গানের ভেলায় পল্লীকবি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ নিয়ে একটি অনুষ্ঠান শুনেছিলেন, সেটি আবার শুনতে চেয়েছেন। আপনার এই ভালো লাগার কথা, আপনার অনুরোধ আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেব। আরেকবার এই অনুষ্ঠান না হওয়ার কোনো কারণ নেই, হতেই পারে, অপেক্ষা করুন, হয়তো আবারও শুনতে পাবেন। আমি জায়গা মতন নিশ্চিতভাবেই পৌঁছে দেব আপনার এই বক্তব্য। অনেক ধন্যবাদ। এবারে যার লেখা পড়ব তিনি শক্তিশঙ্কর সামন্ত, ধারসা হাওড়া থেকে আমাদের লিখেছেন। সবিনয় নিবেদন, গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। তুলনা টানতে চাইছি না, সে সময় পরিস্থিতিটা কী ছিল, এখন কিভাবে বদলে গেছে সব কিছু তা আমাদের জানার কথা নয়। তবে অনুমান করি এখন আগের চেয়ে অনেক বেশি চিঠি আসে মেল এবং হাতে লেখা দুই মাধ্যমেই। চিঠির গুণমান সৌন্দর্যও বদলেছে। অনেক সাধারণ মানের চিঠির পাশাপাশি বেশ কিছু ভালো চিঠি, স্কুল জীবনের মতো যেন নতুনভাবে সারাংশ লিখন, সঙ্গে প্রাসঙ্গিক নানান দৃষ্টিকোণ থেকে, কার্যত নির্দিষ্ট একই ব্যক্তির দ্বারা দুরন্ত সাক্ষাৎকার গ্রহণ, সব মিলিয়ে প্রাত্যহিকই এখনও আরও আলোকোজ্জ্বল, রীতিমতো এক প্রতিযোগিতার পরিবেশ। তবে অসঙ্গতির দিকটা তুলে না ধরলে নিজের প্রতি বিশ্বস্ত থাকা কঠিন হয়ে যায় বলেই অকপটে স্মরণ করি পুরনো সময়ের ঈর্ষণীয় একটি ভালো লাগা দিক। অভিজ্ঞতালব্ধ স্মৃতিমধুর ঘটনা বলেই হয়তো বেশ মনে আছে। গত শতকের 9-এর দশক, মাস শেষ হল, পরের দিন 1 তারিখেই প্রাত্যহিকীর আগের মাসের দুপক্ষের সেরা পত্রলেখকের নাম ঘোষণা হয়ে গেল। মানে অন্য ভালো লাগা, অন্য ছন্দময়তা, যা সংশ্লিষ্ট সকলেই অনুভব করেছেন। আবার পাশাপাশি পরবর্তীকালে এমন সময়ও গেছে যখন টানা 6 মাস সেরা পত্রকারের নাম ঘোষণা হয়নি এবং হঠাৎ করে একদিন একই সঙ্গে 12 জনের নাম ঘোষণা এবং ওই একটি দিনেই ওই 12 জনের দায় সারা ন্যানো সাক্ষাৎকার গ্রহণ। সময়টা সম্ভবত এই শতকের প্রথম দশক। এক্ষেত্রেও এই অধম প্রত্যক্ষ সাক্ষী থেকেছে দুর্ভাগ্যজনকভাবে। অগত্যা একটি বিনীত প্রস্তাব, প্রাত্যহিকীর প্রতি আনলিমিটেড প্রেম আছে বলেই চাইছি আরও ডাইনামিক হয়ে উঠুক অনুষ্ঠানটি। মাস শেষ হলেই সাক্ষাৎকার গ্রহণে কিছু প্রশাসনিক অসুবিধে থাকতেই পারে,

তা বলে মাস শেষ হলেই সেরা পত্রকারের নাম ঘোষণা না করার যৌক্তিকতা কি? এটা নিবিষ্ট শ্রোতার ভাবনাপ্রসূত আবদার। লিখেছেন শক্তিশঙ্কর সামন্ত, ধারসা, হাওড়া থেকে। ধন্যবাদ শক্তিশঙ্কর বাবু আপনাকে চিঠি লেখার জন্য। আপনি যেমন তুলনা টানতে চাইছেন না, তেমনি তুলনা আমরাও টানতে চাইছি না, কিন্তু প্রাসঙ্গিকভাবে এসে পড়ছে সেকাল আর একালের কথা। পরিস্থিতি সত্যি অন্যরকম ছিল, অনেক কিছু বদলে গেছে। তুলনা না করেও এই সহজ সত্যকে আমাদের স্বীকার করে নিতেই হয়। এবং হ্যাঁ, আগের তুলনায় অনেক বেশি চিঠি আসে, মেল আসে, অনেক অনেক কিছুরই বদল ঘটেছে। কিন্তু পাশাপাশি একটি কথা মানতে হবে আমাদের, যে লোকবল সব থেকে উল্লেখযোগ্য বিষয় যেটি, সেটি হচ্ছে লোকবল। লোকবল কমেছে আগের তুলনায় অনেকটাই, অনেকটাই লোকবল কমেছে। এবং ওই যে আপনি বললেন প্রশাসনিক কিছু কারণ থাকতে পারে, সত্যি সত্যি প্রশাসনিক কিছু কারণ আছে, এবং অভ্যন্তরীণ তো কিছু বিষয় থাকে, যে কথা আমি সব সময় প্রায় প্রতি পর্বেই কোনো না কোনো চিঠির প্রেক্ষিতে বলে থাকি। সব প্রতিষ্ঠানেরই কিছু অভ্যন্তরীণ বিষয় থাকে, অভ্যন্তরীণ নীতি থাকে, যা সবসময় সবার জন্য নয়, সবার সামনে তুলে ধরার বিষয় সেগুলো নয়। সেই বিষয়গুলো যেহেতু সবার সামনে তুলে ধরার নয়, তাই খুব বিস্তারিত সেসব প্রসঙ্গে কথা আমরা বলি না, এড়িয়ে যেতেই হয় সেই বিষয়গুলোকে। তবে হ্যাঁ, ওই প্রত্যেকটি মাস শেষ হলো আর মাসের এক তারিখেই আগের মাসের দুই পক্ষের সেরা পত্রকারের নাম ঘোষণা হয়ে যাবে, এটা খুব সম্ভব হবে কি না সে সম্পর্কে বিভাগ কোনো নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি। তবে বিভাগ সূত্রে যা জেনেছি সেটি হলো এটি, যা আপনাদের কাছে তুলে ধরার, যে মাসের কোনো একটি নির্দিষ্ট দিন ভাবনা চিন্তা করে, একটি নির্দিষ্ট দিন পূর্ব নির্ধারণ করে, সেই তারিখে আগের মাসের দুই সেরা পত্রকারের নাম ঘোষণা করা সম্ভব হলেও হতে পারে, কিন্তু সেটি অবশ্যই ওই ভেবে দেখার পর্যায়ে। এক্ষুনি এক্ষুনি এখানে বসে আমি বললাম আর আপনি ঠিক পরের মাস থেকেই এই রকমটাই শুনতে পেলেন, এমনটা নাই হতে পারে, কিন্তু প্রাত্যহিকী বিভাগের দায়িত্বে যিনি আছেন তাকে জানানো হয়েছিল, তিনি বলেছেন এটি ভেবে দেখা যেতে পারে, একদম এক তারিখে সম্ভব না হলেও মাসের একটি নির্দিষ্ট দিনে এটি করা যায় কি না। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখবার জন্য, সঙ্গে থাকবেন। এবারে ডক্টর কাঞ্চন চট্টোপাধ্যায়ের লেখা, এমএএমসি টাউনশিপ, দুর্গাপুরের। আমি একজন বরিষ্ঠ নাগরিক, প্রাত্যহিকীতে নিয়মিত লিখি। এপ্রিল 2025-এর দ্বিতীয় পক্ষে সংযম বিষয়ের ওপর আমার প্রথম লেখা। আজ পর্যন্ত 23টি চিঠি লিখেছি, মাত্র একবারই আমার চিঠি পড়ার জন্য বিবেচিত হয়েছে। অন্যান্য বেতার অনুষ্ঠানেও চিঠি পাঠাই নিয়মিত, আমার চিঠি প্রায়শই পড়াও হয়ে থাকে। স্বীকার করতে অসুবিধা হয় না এই ভেবে যে চিঠির ঝাঁপিতে অনেক বেশি বেশি চিঠি জমা হয়, কম্পিটিশন বেশি, নির্দিষ্ট মানের চিঠি বাঁচতে অনেক সময়ও ব্যয় হয়। তবু বলি যে আমার চিঠি অল্পের জন্য বিবেচিত হয়নি, নাকি ফারাকটা অনেক, এইটুকু তথ্য জানা থাকলে নতুন উদ্যমে চিঠি লিখে যাব, চাই মোটিভেশন। ডক্টর কাঞ্চন চট্টোপাধ্যায় লিখেছেন এমএএমসি টাউনশিপ, দুর্গাপুর থেকে। মোটিভেশন তো থাকতেই হবে, অবশ্যই মোটিভেটেড থাকুন। চিঠি লিখবেন, 100 বার লিখবেন, 1000 বার লিখবেন, আপনার 23টি চিঠির মধ্যে একটি চিঠি পড়া হয়েছে, বাকি চিঠি পড়া হয়নি, তার মানে আগামীতেও আপনার পড়া এবং না পড়া চিঠির রেশিও 22:1 নাই হতে পারে, হয়তো দেখা গেল যে তখন আবার ওই 1:1 হয়ে যেতে পারে, 3:1 হয়ে যেতে পারে, 5:2 হয়ে যেতে পারে, এই রেশিও বদলে বদলে যেতেই পারে। কাজেই যে কোনো সময় যে কোনো কিছুই, শুধু প্রাত্যহিকীতে কেন, আমাদের জীবনে যে কোনো সময় যে কোনো কিছু যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে, বদলে যেতে পারে। সেই জন্যই তো জীবন এত সুন্দর, সেই জন্যই তো জীবন এত রহস্যময়, এত রঙিন। কাজেই মোটিভেশন আপনাকে রাখতেই হবে। কোনো এক সকালে দেখলেন চিঠি লিখতে লিখতে একেবারে সারপ্রাইজড হয়ে গেলেন যে আপনার লেখা দিয়েই হয়তো চিঠি শুরু হলো, বা আপনার লেখা দিয়ে সেদিনের অনুষ্ঠান শেষ হলো, এটা হতেই পারে। আর আপনি যেটা বলেছেন যে
একটু জানাতে যে ঠিক অল্পের জন্য আপনার চিঠি বিবেচিত হয়নি নাকি ফাড়া।

অনেকটা অনেক, এভাবে না ঠিক বলা যায় না, এভাবে বলা সম্ভব একেবারেই নয়। আর যে কথা বারবার আপনাদেরকে আমরা বলি, প্রায় প্রতি পর্বেই এই একই কথা বলতে হয়, বলতে বলতে আপনাদেরও উত্তর মুখস্থ হয়ে গেছে আর আমাদেরও ওই মানে সত্য তো সত্যই, যা সত্যি তা সবসময়ই সত্যি, কাজেই সত্যি কথাটা যখন আমরা বলবো বারবার তো একই তার বয়ান হবে, বয়ান তো আর বদলে বদলে যাবে না। একটি কথা প্রতি পর্বের মতোই আজও বলবো যে চিঠি বাছাইয়ের ক্ষেত্রে আমাদের কোনো বিশেষ ভাবনা থাকে না, কোনো প্রি অকুপেশন থাকে না, কোনো জেলাভিত্তিক প্রি অকুপেশন থাকে না, কোনো নামভিত্তিক প্রি অকুপেশন থাকে না, নতুন লেখক পুরনো লেখক বিষয়ে কোনো প্রি অকুপেশন থাকে না, বয়সে নবীন বয়সে প্রবীণ এ বিষয়েও কোনো আমাদের আলাদা করে কোনো পক্ষপাতিত্ব কোনো কিছুই নেই। আগাগোড়া চিঠিটি পড়ে যদি বিষয়ানুগ মনে হয়, যদি মনে হয় এ চিঠির যে বক্তব্য তা এ পর্যন্ত যা চিঠি পড়া হয়েছে তার থেকে কিছুটা হলেও আলাদা, এই বিষয়গুলোই আমাদের একমাত্র বিচার্য বিষয় হয়ে থাকে। এর পাশাপাশি আরও একটি বিষয় যে যদিও ধরুন প্রথম পক্ষ অর্থাৎ 1-15, দ্বিতীয় পক্ষ 16 পরবর্তী সময়টা, কিন্তু তাও তো চিঠি বাছাইয়ের একটি নির্দিষ্ট সময় আছে। এবার আপনি যদি বলেন সেই সময়টাই বা কত, তাও সত্যি সত্যি নির্দিষ্ট করে বলা যায় না। অনেক সময় 15 জন্য চিঠি 14 নির্বাচন করা হয়, আবার কখনো কখনো এমন হয় 15 জন্য চিঠি আমাদের 12 বাছাই করে নিতে হয়, 11 মধ্যেই 15 চিঠি বাছাই করে ফেলতে হয়। সেটা সেই কতগুলো কর্মদিবস পাওয়া যাচ্ছে সেই দিনের পক্ষ শেষ হওয়ার আগে, এই সমস্ত নানাবিধ বিষয় থাকে। কাজেই আপনি হয়তো চিঠি লিখছেন, আপনার লেখাটিও খুব ভালো, কিন্তু আমাদের আর আপনার চিঠি দেওয়ার সুযোগ রইল না। তবে এটাও ঠিক যে যত চিঠি আমাদের কাছে আসে সব চিঠি কিন্তু আমরা পড়ি, কিন্তু ওই একটি বিষয় যে হয়তো এ পক্ষে কোনো কারণে আমাদের 11 মধ্যেই 15 সব চিঠি বাছাই করে ফেলতে হলো, সেক্ষেত্রে আপনার চিঠি এসে পৌঁছলো হয়তো 12, তখন আর সে চিঠি পড়ার সুযোগ কোথায় বলুন। কাজে এই এতগুলো বিষয়কে একটু মাথায় রাখতে হয়, ঠিক বিষয় যা চাওয়া হয়েছে বিষয় আনুগ আপনার লেখাটা হচ্ছে কিনা, বা আপনি আপনার চিঠিতে যে বিষয়ের অবতারণা করেছেন সেই বিষয়ে আগে কোনো চিঠি পড়া হয়ে গিয়েছে কিনা, এতদিন পর্যন্ত যে চিঠি পড়া হচ্ছিল তার থেকে কোনো আর একটা নতুন দিক তুলে ধরছে কিনা, বা ওই যে চিঠি বাছাইয়ের যে শেষ দিন, না এর কোনো নির্দিষ্ট তারিখ নেই, আবারও বলছি ওই কর্মদিবস অনুযায়ী এটি ঠিক হয় যে শেষ কবে চিঠি বাছা হবে, কাজেই সেই শেষ তারিখের মধ্যেও আপনার চিঠি এসে পৌঁছলো কিনা সেটাও একটা ভাবনার বিষয়। চিঠি লিখুন, ধৈর্য হারাবেন না, লিখতে থাকুন, অবশ্যই লিখুন, একদিন না একদিন আবারও পড়া হবে আপনার চিঠি। অনেক ধন্যবাদ চিঠি লিখবার জন্য। লিখেছেন দিব্যজ্যোতি বসু, কিন্তু দিব্যজ্যোতি লিখেছেন হাওড়ার সাঁকড়াইল থেকে। আমি 6th ছাত্র, হাওড়া জেলার সাঁকড়াইলে থাকি। এবছর আমি আমাদের এলাকার রামচন্দ্রপুর স্কুলে ভর্তি হয়ে দেখি পড়াশুনোর পাশাপাশি লেখালেখির ওপর এখানে নজর দেওয়া হয়। প্রায়ই দেখি বড় দাদা দিদিরা টিফিনে বা ছুটির পর একজন শিক্ষিকার সঙ্গে গল্প করছে। জিজ্ঞেস করলে জানতে পারি ওরা সবাই রেডিওতে লেখে, এর জন্য একটা গ্রুপও আছে। রেডিওতে লেখা যায় শুনে আমি অবাক হই, তাই ওই গ্রুপে আমাকে নেওয়ার জন্য বায়না ধরি। আমি এরকম লেখালেখি আগে কখনো করিনি, কিন্তু বড়রা আমাকে গ্রুপের সদস্য করে নেয়। তারপর আমি 2 শিশু জগতে লিখেছি। আমার লেখা দেখে ম্যাডাম বলেন এরকম লেখা নয়, নিজের মনের কথা লিখতে হবে, কিন্তু তবুও বলেন পাঠিয়ে দিতে। এভাবেই আমার লেখার অভ্যাস তৈরি হবে আর একদিন এমন নেশা হবে যে আমি না লিখে থাকতে পারবো না। কিন্তু গতকাল আমাদের প্রথম সামেটিভ পরীক্ষার শেষে যখন এবারে লেখার বিষয় জানতে চাইলাম, উনি বললেন অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। খুব খারাপ লাগলো। কেন জানতে চাইলাম, উনি বললেন আকাশবাণীতে জিজ্ঞেস করো। সেটা কি করে হয়, বললেন চিঠি লিখে। তাই পিসিমণি আপনাকে জানাচ্ছি আমার দুঃখ হচ্ছে, অনুরোধ করছি শিশু জগৎ আবার শুরু করার, আশা করি আপনি আমার এই অনুরোধ মঞ্জুর করে বাধিত করবেন।

বিনীত আপনার অনুগত দিব্যজ্যোতি বসু। দিব্যজ্যোতি, তোমাকে আমরা অনায়াসে তুমি বলে সম্বোধন করতে পারি, কারণ তুমি ষষ্ঠ শ্রেণীর ছাত্র উল্লেখ করেছো তোমার চিঠিতে। জেনে খুব ভালো লাগলো যে তোমাদের মতন ছেলেমেয়েরা, তোমাদের বয়সী ছেলেমেয়েরা, তোমাদের প্রজন্ম লিখতে ভালোবাসে, তারা লিখছে, আকাশবাণীতে চিঠি লেখার অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করছে, সেই সব অনুষ্ঠান শুনছে এবং আশপাশের আরও মানুষদের উৎসাহিত করছে। পাশাপাশি এই যে চিঠি লেখা, নিজের চিঠি লেখা এবং অন্যের লেখা চিঠি তার পাঠ শোনা, সব মিলিয়ে এই যে একটি গঠনমূলক আলোচনার ছবি তোমার চিঠির মধ্য দিয়ে আমাদের কাছে এসে পৌঁছলো, এটি সত্যি অত্যন্ত সদর্থক। না, শুধুমাত্র এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি বলেই একথা বলছি তা নয়, সামগ্রিকভাবেই, সামগ্রিক সমাজ জীবনের ক্ষেত্রেই এটি একটি সদর্থক ছবি। এবারে বলি, তুমি জানতে চেয়েছ যে কেন শিশু জগৎ বন্ধ হলো। এর উত্তর আমরা শিশু জগতের অনুষ্ঠানে বহুবার উল্লেখ করেছি, হয়তো তুমি খেয়াল করতে পারোনি বা বুঝতে পারোনি। প্রথমত, চিঠির সংখ্যা খুবই কম, এক এক মাসে বড়জোর 4টে বা 5টা চিঠি এসে পৌঁছতো আমাদের কাছে, তাও ইমেলে এসে পৌঁছতো, ডাকযোগে পাঠানো চিঠির সংখ্যা কোনো মাসে 0, কোনো মাসে হয়তো বা 1, বেশিরভাগ মাসেই 0। আর দ্বিতীয় কথা হচ্ছে, বিষয়ভিত্তিক চিঠি কিন্তু আসতো না, যে বিষয়ে যে ভাবনায় আমরা চিঠি প্রত্যাশা করতাম তোমাদের কাছ থেকে, সেই বিষয়ে সেই ভাবনায় চিঠি আসতো না, তার বয়ানটা কিছু বদলে যেত। তখন হয়তো সামান্য সংখ্যক চিঠি বলে একটা আমাদের মধ্যে দ্বিধা তৈরি হতো, যে একে তো চিঠির সংখ্যা কম, তাহলে কি পড়ে ফেলব। আমার মনে হতো যদি পড়ে ফেলা হয় যে বিষয়ে চিঠি চাওয়া হয়েছে, যে আঙ্গিকে যে ভাবনায় চিঠি চাওয়া হয়েছে, এই চিঠি তো সেই ভাবনাকে স্পর্শ করে না, তাহলেও কি এই চিঠিটা পড়ব। এই নিয়ে একটা সংশয় অনেক দিন ধরে আমাদের মধ্যে চলত। তাছাড়াও চিঠির বয়ান পড়ে বোঝা যেত যে চিঠিটা ছোটদের নামে এলেও এই চিঠি বড়রা লিখে দিয়েছেন, এবং আমরা বারবার তোমাদেরকে বলেছি যে চিঠি নিজেরা লেখো, তাতে বানান ভুল থাকতে পারে, বাক্য গঠন ভুল হতে পারে, কিন্তু শুধু তোমাদের মনের কথা তাতে তো ফুটে উঠবে, হোক না বানান ভুল, হোক না বাক্য গঠনে ত্রুটি, কিন্তু তা তো তোমাদের মনের কথা। কিন্তু অনেকবার বলা সত্ত্বেও বড়দের লেখা চিঠি আমাদের কাছে এসে পৌঁছতো। বড়দের লেখা চিঠি আর ছোটদের লেখা চিঠির মধ্যে পার্থক্য একটা থাকবেই, এবং তাকে খুব স্পষ্টভাবে ধরে ফেলা যায়। আর জনাচারিকের চিঠি প্রত্যেক মাসে এসে পৌঁছতো, তারা নিয়ম করে চিঠি লিখত, নতুনদের চিঠি প্রায় আসছিলই না, আর এলেও তাতে বয়সের শংসাপত্র থাকছিল না, যেখানে বারবার বলা হচ্ছিল যে চিঠির সঙ্গে বয়সের শংসাপত্র অবশ্যই পাঠাতে হবে, ইমেল করে পাঠাতে হবে বা ডাকযোগে পাঠাতে হবে, কিন্তু বয়সের শংসাপত্র আসতো না। তাহলে বোঝা গেল কি কারণ। প্রথম কথা, চিঠির সংখ্যা খুব কম, দ্বিতীয়ত ছোটদের হয়ে বড়রা চিঠি লিখে দিচ্ছিলেন, এবং চিঠিতে বয়সের শংসাপত্র আসছিল না বলে অনেক চিঠি আমাদের বাতিল করতে হচ্ছিল, নির্দিষ্ট জনাচারেক আমাদের ছোট্ট বন্ধু তারাই চিঠি লিখছিল, বাকিরা কেউ চিঠি লিখছিল না, এই এতগুলো বিষয় নিয়ে এবং এত কম সংখ্যক চিঠি নিয়ে অনুষ্ঠান পরিচালনা করা খুব কঠিন হয়ে পড়ছিল। তাই অনিচ্ছা সত্ত্বেও খানিকটা বাধ্য হয়ে অনেকখানি মনে কষ্ট নিয়ে এই অনুষ্ঠান আমাদের বন্ধ করতে হয়েছে। আশা করি বুঝতে পেরেছো কেন এই অনুষ্ঠান বন্ধ করলাম। অনুষ্ঠান বন্ধ হওয়ায় ঠিক যেভাবে তোমরা কষ্ট পেয়েছো, ঠিক সেভাবেই আমরাও কষ্ট পেয়েছি। তবে একটা কথা বলতে পারি, যে তুমি এখন ক্লাস 6-এ পড়ো, তার মানেই এই নয় যে তোমাকে শুধু ছোটদের অনুষ্ঠানেই চিঠি লিখতে হবে। তুমি ছোটদের অনুষ্ঠানে চিঠি লেখো, আমাদের তো আরও অনুষ্ঠান আছে ছোটদের জন্য, সেই অনুষ্ঠানে তুমি চিঠি লেখো। তাছাড়াও তুমি কিন্তু বড়দের কিছু কিছু অনুষ্ঠানেও চিঠি লিখতে পারো, যেমন আমার এক্ষুনি মনে পড়ছে প্রাত্যহিকী। প্রাত্যহিকী তো সেই অর্থে আমরা বলি বড়দেরই অনুষ্ঠান।

অন্তত ছোটদের জন্য এভাবে তো আলাদা করে নির্দিষ্ট কিছু করা হয় না, কিন্তু তুমি যদি লেখার পাশাপাশি শোনারও অভ্যেস তৈরি করে থাকো, তাহলে তুমি দেখবে যে বড় ছোট, নারী পুরুষ, সব বয়সের সব অবস্থার মানুষ সেই অনুষ্ঠান শুনতে পারে। সেই অনুষ্ঠান যদি তুমি শোনো, তুমি দেখবে কখনো কখনো একেবারে কচি হাতের লেখায় তোমার মতন ছোটরা কেউ কেউ চিঠি লেখে আমাদের, আর সে চিঠি যদি বিষয়ানুগ হয়, বিষয়ের সঙ্গে মানানসই হয়, তাহলে কিন্তু ওই বড়দের পাশাপাশি অনেক প্রবীণ লেখকদের পাশাপাশি অনেক দিন ধরে, বহু বছর ধরে প্রাত্যহিকীতে লিখে আসছেন সেই সব পত্রপ্রেরকদের মাঝখানেও কিন্তু সেই চিঠি ঠিকই নিজের জায়গা করে নেয়। কাজেই তুমি চাইলে কিন্তু প্রাত্যহিকীর বিষয় শুনে সেখানেও লেখার অনুশীলন করতে পারো। না, এটা প্রত্যাশা নাই বা করলে যে তুমি যা লিখলে তোমার প্রথম চিঠিই পড়া হবে, তোমার দ্বিতীয় চিঠিই পড়া হবে, হয়তো 10 নম্বর চিঠি পর্যন্ত তোমার চিঠি পড়াই হলো না, কিন্তু তুমি যে লিখলে, লিখে যে তুমি চিঠি পাঠালে, অন্তত একজন হলেও তো সেটি পড়ল, এবং এই যে পড়া হলো তাতেও তো তোমার একটা তৃপ্তি হলো না, যে তোমার চেনা গণ্ডির বাইরে আর অন্তত 3 জন মানুষ 5 জন মানুষ তোমার চিঠি পড়লেন, তাদের কাছে তোমার চিঠি পৌঁছলো। এবং তোমাকে যদি আজ আকাশ নিয়ে 4টে বাক্য লিখতে বলা হয়, 5টা বাক্য লিখতে বলা হয়, তুমি 5টি বাক্য লিখলে এবং তোমার পাশাপাশি আরও 10 জনকে ওই আকাশ নিয়ে 5টি বাক্য লিখতে বলা হয়েছে, যখন সবাই মিলে সবার লেখাগুলো পড়বে, তখন দেখবে তোমার মনে হবে, আরে ও তো বেশ আকাশ নিয়ে এইটা ভাবতে পেরেছে, আমি তো এটা ভাবিনি। দেখবে ওই অন্যের লেখা চিঠি শুনলেও তোমারও একটা ভাবনার দরজা একটা একটা করে খুলতে থাকবে। কাজেই চিঠি লেখো, চিঠি লেখো। আমাদের যত রকম চিঠি লেখার অনুষ্ঠান আছে, যদি সেটি একেবারেই নির্দিষ্ট করে, যেমন মহিলাদের অনুষ্ঠান, যেমন প্রবীণ মানুষদের অনুষ্ঠান, এই রকম কোনো বিষয় না হয় যেখানে অনেকটা মুক্ত করে দেওয়া আছে সবার জন্য বিষয়টা, সেই সব অনুষ্ঠানে তুমি চিঠি লেখো না, তোমার বয়সের কথা একেবারেই চিন্তা করবে না, তোমার লেখা কেমন হচ্ছে তা নিয়েও একেবারে ভাববে না। আর হ্যাঁ, চিঠি লিখে বড়দের হাতে একেবারেই দেবে না, সোজা পাঠিয়ে দাও আমাদের দপ্তরে, আমরা দেখে নেব। যদি কিছু সংযোজনের দরকার হয়, যদি কিছু পরিমার্জন পরিবর্ধন করে, সামান্য কিছু এদিক ওদিক করে তোমার চিঠি প্রচারের উপযোগী হয়, আমরাই সেটা করে নেব। বড়দের হাতের ছোঁয়ার কোনো প্রয়োজন নেই সেখানে, ঠিক আছে? উৎসাহ হারাবে না। তোমার এই ছোট্ট বয়সে লেখার আগ্রহের কথা জেনে আমাদের খুব ভালো লাগলো, এবং আমি আশা করি তোমার এই চিঠির পাঠ যে আমি করলাম, তাতে এই মুহূর্তে ওপারে যে ছোটরা বসে আছে তোমার মতন, তারাও অনেকেই উৎসাহিত হলেন আমাদের এই আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠানে চিঠি লেখার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই চিঠি লিখতে থেকো। লিখেছেন প্রদীপ বসাক, হাট শিমলা, পূর্ব বর্ধমান থেকে। আজ 17 এপ্রিল 2026, শুক্রবার রাত 8টা। এই সময়টুকু যেন এক অনন্য অনুভূতির দরজা খুলে দিল। মানিক বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত নাটক চোর শুনতে বসে যেন শুধু একটি নাটকই শুনলাম না, বরং মানুষের অন্তরলোকের এক গভীর, জটিল এবং বেদনাময় প্রতিচ্ছবি প্রত্যক্ষ করলাম। নাটকের শুরু থেকেই এক অদ্ভুত টান অনুভব করছিলাম। শব্দের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা আবেগ, সংলাপের গভীরতা আর চরিত্রগুলোর জীবন্ত উপস্থাপনা, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন চোখের সামনে দৃশ্যগুলো ভেসে উঠছে। চোর শব্দটা সাধারণত নেতিবাচক অর্থ বহন করে, কিন্তু এই নাটক সেই ধারণাকে ভেঙে দিয়ে মানুষের অসহায়তা, দারিদ্র্য এবং পরিস্থিতির নির্মম বাস্তবতাকে সামনে নিয়ে আসে। বিশেষ করে প্রধান চরিত্রটির মানসিক টানাপোড়েন হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়েছে। সে কি সত্যিই একজন চোর, নাকি সমাজের চাপে পড়ে এক অসহায় মানুষ? এই প্রশ্নটি নাটকের শেষ পর্যন্ত মনকে তাড়িয়ে বেড়ায়। সংলাপগুলো এতটাই শক্তিশালী ছিল যে প্রতিটি শব্দ যেন হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করছিল। নাটকের আবহ সঙ্গীত এবং শব্দ প্রক্ষেপণও ছিল অসাধারণ। প্রতিটি মুহূর্তে তা আবেগকে আরও তীব্র করে তুলেছে। কখনো নিস্তব্ধতা, কখনো চাপা উত্তেজনা, এই ওঠানামার মধ্য দিয়ে নাটকটি এক অনন্য নাটকীয়তা সৃষ্টি করেছে।
সবচেয়ে বেশি যা মনে দাগ কেটেছে

তা হল মানবিকতার সূক্ষ্ম বার্তা। সমাজ যাকে চোর বলে দাগিয়ে দেয়, তার ভিতরেও যে এক মানবিক আত্মা লুকিয়ে থাকে, তা এই নাটক অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরেছে। শেষ মুহূর্তে এক ধরনের শূন্যতা আর ভাবনার জগতে ডুবে যাওয়ার অনুভূতি তৈরি হয়, যা একটি সফল নাটকের অন্যতম লক্ষণ। সব মিলিয়ে আজকের এই নাটক

স্পর্শী এবং চিন্তাপ্রবণ। চোর শুধু একটি গল্প নয়, এটি সমাজ ও মানুষের সম্পর্কের এক গভীর বিশ্লেষণ যা দীর্ঘদিন মনে থেকে যাবে। লিখেছেন প্রদীপ বসাক, হাট শিমলা, পূর্ব বর্ধমান থেকে। আপনার এই চিঠি প্রমাণ করে ঠিক কতটা মন দিয়ে আপনি এই নাটকটি শুনেছেন বা আপনার মনকে ঠিক কতখানি গভীরে গিয়ে প্রভাব বিস্তার করতে পেরেছে এই নাটক। আপনার এই লেখা আমাদের যে কতখানি উৎসাহ যোগায়, কতখানি যে উদ্দীপনা তৈরি করলো আমাদের মধ্যে, তা ভাষায় সত্যিই প্রকাশ করতে পারবো না। ভালো বললে ভালো তো সবারই লাগে, ভালো না বললেও আমরা তাকে সবসময় সদর্থকভাবেই নিয়ে থাকি যে ভালো লাগেনি, অর্থাৎ না এভাবে ভাবলে চলবে না, আমাদের ভাবনার গতিপথ অভিমুখ বদলাতে হবে। সেটিও আমাদের কাছে একেবারে মহৌষধের মতন কাজ করে। ভালো লাগা তো ভালো লাগাকে অনেক গুণ বাড়ায়, এ তো খুব স্বাভাবিক কথা। অনেক ধন্যবাদ আপনাকে চিঠি লেখার জন্য, সত্যিই বেশি কিছু বলার নেই, কৃতজ্ঞতা জানাই। আপনি যেভাবে বিশ্লেষণ করেছেন নাটকটিকে, এর প্রযোজনাকে, সঙ্গে থাকবেন, চিঠি লিখবেন আবারও। আজ তাহলে এখানেই শেষ করি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

0: সুদবা চট্টোপাধ্যায়ের উপস্থাপনায় শুনলেন সবিনয় নিবেদন।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অনুষ্ঠান পত্রপাঠ রোগ বিদায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি এই ভরা গ্রীষ্মে সবাই নিরাপদে আছেন, ভালো আছেন। সত্যি প্রচণ্ড গরম এখন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতেই, কোথাও কোথাও তাপপ্রবাহের সতর্কতাও থাকছে। যদিও কালবৈশাখীর ঝড় বৃষ্টি সাময়িক কিছুটা স্বস্তি যোগাচ্ছে কখনো কখনো, তবুও আরও বেশ কিছুদিন এই তীব্র গরম আমাদের সহ্য করতে হবে। ফলে আপনারা সকলে সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের অনুষ্ঠান।

শ্রোতা বন্ধুরা, আপনারা তো জানেনই পত্রপাঠ রোগবিদায় অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো স্বাস্থ্য সংক্রান্ত জিজ্ঞাসা নিয়ে পৌঁছে যাই বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের কাছে, আর তাঁদের দেওয়া উত্তর জানিয়ে দিই আপনাদের। চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য বিষয়ক সমস্যার যথাসম্ভব সমাধান করতে। আপনারা আমাদের কাছে আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন ইমেলে healthsection.akashvanikolkata@gmail.com healthsection.akashvanikolkata@gmail.com এই ইমেল আইডিতে, অথবা ডাকযোগে চিঠি লিখুন এই ঠিকানায়: পত্রপাঠ রোগবিদায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স,

0: কলকাতা 700001। তাহলে শুরু করা যাক আজকের প্রশ্ন ও উত্তরের পর্ব। আজ শুরু করব ইমেলে পাঠানো একটি প্রশ্ন দিয়ে। এটি পাঠিয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। সোমনাথবাবু লিখছেন, এই সময় অর্থাৎ বসন্তের বিদায় ও গ্রীষ্মের শুরু, আবার এই সময়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির জন্য আবহাওয়া কখনো ঠান্ডা আবার কখনো গরম থাকছে। তার ফলে আমাদের জ্বর, হাঁচি, কাশি ও বিশেষ করে যারা হাঁপানির রোগী তাদেরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, বিশেষ করে এই সময়ে। তাই এই বিষয়ে আমরা কি কি সাবধানতা অবলম্বন করব সে বিষয়ে যদি কিছু বলেন তাহলে খুব ভালো হয়। সোমনাথবাবু, আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছেন ডাক্তার সিদ্ধার্থ মুখোপাধ্যায়।
1: কবি সাহিত্যিকরা সত্যদ্রষ্টা হন। সেই কবে কবি সুকুমার রায় বলেছিলেন, প্যাচপ্যাচে গরমেতে ফ্যাঁচ ফ্যাঁচে হাঁচি, তা এখনও আমাদের গ্রীষ্মকালে নিত্যসঙ্গী হয়ে আছে। একথা বৈজ্ঞানিকদের গবেষণায় প্রমাণিত হয়েছে যে গ্রীষ্মকালে ও শীতের শুরুতে মানুষের সর্দি কাশির প্রকোপ বাড়ে। আসুন স্বাস্থ্যবিজ্ঞানের পরিপ্রেক্ষিতে এই বিষয়টি নিয়ে আজ একটু আলোচনা করা যাক। সাধারণ সর্দি কাশিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় করাইজা অথবা রাইনাইটিস। গ্রিক ভাষায় রাইনা কথাটির অর্থ হল নাক। তার মানে সর্দি কাশি আক্ষরিক অর্থেই নাক দিয়ে জল পড়া আর হাঁচির যুগলবন্দী। এটি একটি ভাইরাস ঘটিত অসুখ। দেখা গেছে 200 বেশি ভাইরাস সর্দি কাশির মতো উপসর্গ ঘটাতে পারে। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রাইনো ভাইরাস গোত্রটি। এরা আবার সবচেয়ে বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে সেই গ্রীষ্মকালে। আমাদের নাকের ও শ্বাসনালীর শ্লেষ্মা ঝিল্লির আবরণ ভেদ করে এরা কোষকলার ভেতর প্রবেশ করে, বংশবৃদ্ধি করে ও অতি দ্রুত ছড়িয়ে পড়ে নানা রকম উপসর্গ সৃষ্টি করে। মজার কথা হলো, ভাইরাসটা কিন্তু নিজেরা এই হাঁচি কাশির উপসর্গের জন্য দায়ী নয়। মানুষের শরীরের প্রতিরোধ ক্ষমতা কাইনিন নামক যৌগের মাধ্যমে নাকের ও গলার ঝিল্লি আবরণের প্রদাহ ঘটিয়ে অতিরিক্ত মাত্রায় শ্লেষ্মা তৈরি করে এবং এর ফলে এর ভাইরাসটিকে প্রতিহত করার আপ্রাণ চেষ্টা করে। তার জন্য নাক দিয়ে জল পড়ে, কাশি হয়, নাক ও চোখ লাল হয়ে ফুলে ওঠে, হাঁচির পর হাঁচি হয়, জ্বর আসে। সর্দি কাশি কিন্তু সংক্রামক। বাতাসে ভেসে বাড়ানো অথবা একজনের হাঁচি কাশির সঙ্গে বেরিয়ে আসা ভাইরাস কণিকা প্রবেশ করে একজন থেকে অন্যজনের শ্বাসনালীতে। দুশ্চিন্তার বিষয় হলো এই ভাইরাসগুলি এভাবে ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে ও উপসর্গগুলিকে রোগীকে কাহিল করে দেওয়ার পক্ষে হয়ে ওঠে প্রতুল। অনেক ক্ষেত্রে একই গ্রামে ও পাড়ায় বহু লোক গরমকালের এই সর্দি কাশি জ্বরে ভুগতে থাকে একই কারণে। সর্দি কাশি সবচেয়ে বেশি হয় 10 বছরের কম শিশুদের, কেননা তাদের প্রতিরোধ ক্ষমতা কমজোরি হয়। শিশুদের কাছাকাছি থাকার ফলে মহিলাদের মধ্যেও এর প্রকোপ বেশি হয়। দেখা গেছে 50 বছরের বেশি বয়স্কদের মধ্যে এটি তুলনামূলকভাবে কম হয়। এই সর্দি কাশির কিন্তু কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। প্রচুর পরিমাণে জল পান করা, ফলের রস খাওয়া, উষ্ণ জলে গার্গল বা কুলকুচি করা এবং প্যারাসিটামল জাতীয় জ্বর ও প্রদাহের ওষুধ গ্রহণ করলেই অধিকাংশ ক্ষেত্রে কষ্ট কমে যায়। মনে রাখতে হবে অ্যান্টিবায়োটিক বা ভিটামিন সি জাতীয় ওষুধের কোনো ভূমিকা এক্ষেত্রে নেই। বড়জোর অসুস্থতা খানিকটা কমাতে পারে এই পর্যন্তই। চিকিৎসকের পরামর্শ ছাড়া এগুলি গ্রহণ করলে বরং ভবিষ্যতে ক্ষতি হবার সম্ভাবনা অনেক বেশি। তাহলে কি এর হাত থেকে নিষ্কৃতি নেই? অবশ্যই আছে। হাত ধোয়া ও আলাদা একটি রুমালে নাক ঝাড়া ও কাশির সময় মুখ ঢাকা দেওয়ার মধ্যেই আছে এই ভাইরাসের ছড়িয়ে পড়া প্রতিহত করার উপায়। তাহলেই প্যাচপ্যাচে গ্রীষ্মকালেও ফ্যাচফ্যাচে হাঁচি অনেক অনেক কমে যায়।
0: শুনলাম গ্রামডিহা থানা জয়পুর জেলা বাঁকুড়া থেকে সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রশ্নের উত্তর ডাক্তার সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের থেকে। এবারে চোখ রাখব পরের ইমেলে, পাঠিয়েছেন দলমাদল রোড বিষ্ণুপুর জেলা বাঁকুড়া থেকে সোমনাথ সিংহ। তিনি লিখছেন, আমার বয়স 37, আমার উচ্চতা অনুযায়ী ওজন কম, আমার উচ্চতা 175 সেন্টিমিটার কিন্তু ওজন 45 কেজি, এই জন্য অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কিছুই হয়নি, কিভাবে ওজনটা কিছুটা হলেও বাড়াবো এই বিষয়ে জানতে চাইছি। সোমনাথবাবু, আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রুদ্রজিৎ পাল।
2: প্রিয় বন্ধু, আপনার চিঠির জন্য ধন্যবাদ। চিঠি পড়ে যেটুকু বুঝতে পারলাম, আপনি আপনার ওজন কম বলে একটু চিন্তার মধ্যে আছেন। এই বিষয়ে প্রথমেই বলে দিই যে আপনার উচ্চতা অনুযায়ী সঠিক ওজন কত হওয়া উচিত সেটা আপনি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আগে জেনে নিন। আমাদের অনেকেরই কিন্তু ভুল ধারণা থাকে শরীরের ওজনের বিষয়ে। আসলে আমাদের সমাজে একটু স্থূলকায় হওয়াটাকে স্বাস্থ্যের লক্ষণ বলে ধরা হয়, ফলে যাদের ওজন নর্মাল তাদেরও অনেকে বলেন যে আপনার চেহারা খুব রোগা। সুতরাং লোকের কথা শুনে সবসময় নিজের চেহারাকে বিচার করবেন না। যদি আপনার কোনো শারীরিক সমস্যা না থাকে তাহলে শুধুমাত্র ওজন কম বলে সেটা বাড়ানোর জন্য ব্যস্তও হবেন না, ওটা নর্মাল, ওটার জন্য কিছুই করার দরকার নেই। তবে এই সূত্রে বলি, ওজন কমে যাওয়ার অনেকগুলো কারণ আছে, সুগার অর্থাৎ ডায়াবেটিস, থাইরয়েডের প্রবলেম হাইপার থাইরয়েডিজম, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের প্রবলেম অ্যাডিসন্স ডিজিজ ইত্যাদি নানা অসুখে ওজন কমে যেতে পারে। সেগুলোর নির্দিষ্ট কিছু সিমটম এবং সাইন আছে, আপনার সন্দেহ হলে আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলবেন, উনি আপনাকে পরীক্ষা করে দেখে দরকার হলে আপনাকে নানা রকম রক্তের বা অন্যান্য পরীক্ষা দেবেন, সেটা থেকে ধরা পড়তে পারে আপনার এই ধরনের কোনো হরমোনের সমস্যা বা অন্য সমস্যা আছে কিনা। কিছু কিছু ক্রনিক ইনফেকশন, ম্যালনিউট্রিশন, ম্যাল অ্যাবজর্পশন ইত্যাদি থেকেও শরীরের ওজন কমে যেতে পারে। এগুলো কোনোটাই এই ক্ষুদ্র পরিসরে সম্পূর্ণ বলা সম্ভব নয়, চিকিৎসকের সঙ্গে কথা বলবেন। যদি আপনার কোনো লং স্ট্যান্ডিং মেডিকেল প্রবলেম থাকে, যেমন ক্রনিক ডায়রিয়া বা ক্রনিক পলিইউরিয়া, সেইগুলো চিকিৎসকের সঙ্গে কথা বলে টেস্ট করিয়ে দেখতে পারেন। তবে শেষ করার আগে আরেকবার বলি যে শুধুমাত্র ওজন কমে যাচ্ছে এই নিয়ে চিন্তিত হবেন না, হয়তো আপনার চেহারার জন্য ওটাই নর্মাল। যদি আপনার আর কোনো শারীরিক সমস্যা না থাকে তাহলে ওজন কমা নিয়ে ব্যস্ত হবেন না, বা ওজন বাড়ানোর জন্য কোনো অতিরিক্ত খাবার খাওয়ারও চেষ্টা করবেন না।
0: শুনলাম দলমাদল রোড বিষ্ণুপুর জেলা বাঁকুড়া থেকে সোমনাথ সিংহের প্রশ্নের উত্তর। উত্তর দিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রুদ্রজিৎ পাল। এবারে চলে যাই চিঠির উত্তরে। প্রথম চিঠি কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে দিলীপ অধিকারী লিখেছেন। তিনি লিখছেন, পত্রপাঠ রোগ বিদায়, গরম আসলেই আমার পেটে নানা সমস্যা দেখা দেয়, এই জিনিসটা হচ্ছে গত 3-4 বছর ধরে, কি করব যদি বলে দাও। পত্রপাঠ রোগ বিদায়, আমার বয়স 40 বছর। দিলীপবাবু, আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছেন পেটের রোগ বিশেষজ্ঞ ডাক্তার কল্যাণ কুমার ঘোষ।
3: গরমকালে যেসব মানুষকে বাড়ির বাইরে কাজ করতে হয় তাদের হিট স্ট্রোক, হিট ক্র্যাম্প এবং হিট সিনকোপ হওয়ার সম্ভাবনা থাকে। তবে গরমে পেটের অসুখই মানুষকে সবচাইতে বেশি বিপদে ফেলে। পেটের অসুখের মধ্যে সাধারণত জলবাহিত অসুখই প্রধান। এই সময় মানুষ বারে বারে জল খান রাস্তাঘাটে, বেশিরভাগ ক্ষেত্রেই এই জল হয় দূষিত। গ্রাম বাংলায় গরমের সময় পানীয় জলের অভাব দেখা দেয়। দূষিত জল, অন্যান্য খাদ্য, বিশেষ করে কাটা ফল থেকে জীবাণুর সংক্রমণ বাড়ে। ভাইরাস, ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া দূষিত প্রাণীয় ও খাবারের সঙ্গে শরীরে প্রবেশ করে নানা অসুখের সূত্রপাত করে। এগুলোর মধ্যে প্রধান হলো গিয়ে আন্ত্রিক, বদহজম,

0: ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস ইত্যাদি। আন্ত্রিক বলতে আমরা বুঝি বারে বারে জলের মতো পায়খানা, বমি, পেট ব্যথা হওয়া। চিকিৎসা হিসেবে পর্যাপ্ত পরিমাণে নুন, চিনি সমেত জল খেতে হবে, ওআরএস সব থেকে ভালো, এছাড়া পাতলা চা ও পাতলা ডালও উপকারী। গুরুতর অবস্থায় মুখে খাওয়ানো সম্ভব না হলে রোগীকে শিরায় স্যালাইন দিতে হবে। জীবাণুনাশক ওষুধ ব্যবহার করে এই রোগের প্রতিকার করা সম্ভব হয়। গরমের সময় মানুষের হজম শক্তি কমে যায়, গরমে ঘেমে নেয়ে এসে গুরুপাক খাবার খেলেই বদহজমের পাল্লায় পড়তে হয়। এছাড়া রাস্তাঘাটের খাবারের দূষণ তো আছেই, শহর ও শহরতলির রাস্তার ধারে গজিয়ে ওঠা হাজার হাজার রেস্তোরাঁর খাবার মানুষ খিদের জ্বালায় খায়, এরপর জলের দূষণ তো আছেই। ভিব্রিও কলেরি নামক একটি ব্যাকটেরিয়াম থেকেই কলেরা রোগ হয়। হঠাৎ জলের মতো পায়খানা ও পরে বমি এর প্রধান লক্ষণ। অবশ্য পেটে ব্যথা থাকে না, মলেও রক্ত দেখা যায় না। মল দেখতে অনেকটা চাল ধোয়া জলের মতো হয়ে থাকে, যাকে বলা হয় রাইস ওয়াটার স্টুল। মলের সঙ্গে জল ও লবণজাতীয় পদার্থ শরীর থেকে বের হবার ফলে রক্তচাপ কমতে থাকে, প্রস্রাবের পরিমাণ কমতে থাকে, জীব ও শরীরের চামড়া শুকিয়ে আসে, সব শেষে প্রস্রাব বন্ধ হয়ে গিয়ে কিডনি ফেলিওরও হতে পারে। চিকিৎসা হিসেবে মুখে ওআরএস ও নুনচিনির জল দিতে হবে। ডাবের জলে পটাশিয়াম থাকায় বেশ উপকারী। শিরাতে স্যালাইন দিতে হলে হাসপাতালে ভর্তি করা দরকার, না হলে রোগীর প্রাণ রক্ষা করা কঠিন হতে পারে। কলেরা প্রতিরোধে টিকার ব্যবহার হয়, বিশেষ করে গ্রামের দিকে মেলার সময় কলেরা সংক্রমণের সম্ভাবনা খুবই বেশি। টাইফয়েড রোগের জীবাণুর নাম স্যালমোনেলা টাইফি। দূষিত খাবার ও জল থেকে এই জীবাণু শরীরে প্রবেশ করে। জ্বর, গায়ে ব্যথা, পাতলা পায়খানা, পেটের উপর ব্যথা এই রোগের প্রাথমিক লক্ষণ। পরে পিলে বাড়তে থাকে, রক্ত পায়খানা, এমনকি অন্ত্রে ফুটো, যাকে বলে ইন্টেস্টিনাল পারফোরেশন হতে পারে। রোগ নির্ণয়ের জন্য রক্তে ভিরাল টেস্ট ও মলের জীবাণুর পরীক্ষা করা প্রয়োজন। সময় মতো চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক দিতে হয়। প্রতিষেধক টিকারও প্রচলন আছে। গরমকালের অন্যতম অসুখ হল হেপাটাইটিস। ভাইরাসের সংক্রমণের ফলে এই রোগ হয়। বিভিন্ন ধরনের ভাইরাস এর জন্য দায়ী। এর মধ্যে এ এবং ই ভাইরাস দূষিত জল ও খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে। অল্প জ্বর, গা ম্যাচম্যাচ, অরুচি, বমির ভাব, বমি হওয়া, উপর পেটের ডান দিকে ব্যথা, হলদে প্রস্রাব, হলদে চোখ, আবার অনেক সময় সামান্য চুলকুনি প্রভৃতি লক্ষণ থাকলে হেপাটাইটিস সন্দেহ করতে হবে। রোগ নির্ণয়ে রক্ত পরীক্ষা ও আল্ট্রাসোনোগ্রাফি খুবই জরুরি। চিকিৎসার প্রধান অঙ্গ পথ্য ও বিশ্রাম। সাধারণভাবে অপেক্ষাকৃত কম ভাজাভুজি খেলে ভালো হয়। একেবারে যে সিদ্ধ খেতে হবে তা নয়, তবে ঘি, মাখন, চিজ, মাংস না খাওয়াই ভালো। ফল ও ফলের রস খাওয়া যেতে পারে, তবে রাস্তার আখের রস একেবারেই চলবে না। তাহলে আমাদের গরমে সুস্থ থাকার উপায় কী? গরম ও আর্দ্র আবহাওয়ায় যারা কাজ করেন, যেমন কলকারখানার শ্রমিক, খেতমজুর, ট্রাফিক পুলিশ, বাস ট্রাক ড্রাইভার, তাদেরই কাহিল হয়ে পড়ার কথা। গরমের সময় ঢিলে ঢালা কিন্তু গা ঢাকা সুতির পোশাক পরলে গরম কম লাগবে, যেমনটা আরব দেশের ও আফগানিস্তানের লোকেরা ব্যবহার করে। ছাতা, রোদ চশমা ব্যবহারেও লাভ হয়। সানস্ক্রিন, লোশন ব্যবহার অবশ্যই ব্যয় সাপেক্ষ। রাস্তার স্টল থেকে বরফ জল, লস্যি ও কাটা ফল খাওয়া বিপজ্জনক। গুরুপাক খাওয়ার অবশ্যই খাওয়া উচিত নয়। হালকা সহজপাচ্য খাবার বেছে বেছে খাওয়া উচিত, বিশেষ করে নিমন্ত্রণ বাড়িতে।
1: শুনলেন কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে দিলীপ অধিকারীর প্রশ্নের উত্তর। উত্তর দিলেন পেটের রোগ বিশেষজ্ঞ ডাক্তার কল্যাণ কুমার ঘোষ। পত্রপাঠ রোগবিদায় অনুষ্ঠানে আজকে শেষ চিঠিও এসেছে এই গরম নিয়ে। আসানসোল পশ্চিম বর্ধমান থেকে গোবিন্দ দে জানতে চেয়েছেন এই গরমে কিভাবে সুস্থ থাকা যায়। আপনার এই প্রশ্নের উত্তর জানতে আমরা পৌঁছে গেছিলাম মনোসমাজকর্মী মোহিত রণদীপের কাছে। তিনি এই প্রশ্নের উত্তরে কি বলেছেন একটু শুনে নি।
2: এই মুহূর্তে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তাতে চারপাশে অসম্ভব উষ্ণতার প্রবাহ চলছে, হিট ওয়েভ বলতে যা বোঝায়। সেই উষ্ণতার প্রবাহে আমাদের মন, প্রাণ, শরীর সমস্ত কিছুই ঝালাপালা বলতে পারেন। এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখা যাচ্ছে

যে চারপাশে প্রবল উষ্ণতার একটা প্রকোপ আমরা দেখতে পাচ্ছি। রাতে বেশিরভাগ দিন ঘুম হচ্ছে না এই তীব্র গরমে, সকালে ঘুম থেকে ওঠার পরেও মন মেজাজ তিরিক্ষি হয়ে থাকছে। এরপর যখন কাজকর্মে বা স্কুলে যে যেখানে বেরোচ্ছেন, তাদেরকে বাইরের যে তীব্র তাপ প্রবাহ তার সম্মুখীন হতে হচ্ছে, এমন একটা পরিস্থিতিতে মন ভালো থাকাটা কঠিন। শরীরও বিগড়চ্ছে, শরীরে নানান রকম সমস্যা আমরা দেখতে পাচ্ছি। অনেকেই হিট স্ট্রোকে বা তীব্র তাপে প্রভাবে শারীরিক নানান অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এই তীব্র তাপ প্রবাহ আমাদের মনের ওপরেও কিন্তু প্রভাব ফেলে, আমাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার মাত্রা বাড়িয়ে দেয়, আমাদের বুক ধরফর বাড়িয়ে দেয়, আমাদের মধ্যে অস্থিরতা তৈরি করে দেয়, মন ভালো থাকে না এই তীব্র তাপ প্রবাহে। এই পরিস্থিতিতে যাদের আগে থেকে মনের কোনো না কোনো সমস্যা আছে, তাদের মনের সমস্যা নতুন করে দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়। অনেকেই উদ্বেগ উৎকণ্ঠা বিষণ্ণতা কিংবা যারা গুরুতর মানসিক অসুস্থতার শিকার, ক্রনিক মানসিক স্বাস্থ্যের সমস্যা, স্কিজোফ্রেনিয়া কিংবা বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত, তাদের নতুন করে অসুবিধে দেখা দিতে পারে। এই পরিস্থিতিতে আমরা কিভাবে সামাল দেব, নিজেদের শরীরকে কি করে ভালো রাখব, নিজেদের মনকে কি করে ভালো রাখব, যেটা ভাবা দরকার সেটা হচ্ছে যে আমরা প্রকৃতির এই প্রকোপকে আমরা থামিয়ে দিতে পারবো না। উষ্ণায়ন বাড়ছে আমরা জানি সারা বিশ্বেই, তার প্রকোপ আমাদের দেশেও পড়ছে এবং পড়বে, আগামী দিনে হয়তো তাপমাত্রা আরও বাড়বে। আমাদেরকেই এই তাপ প্রবাহকে সামাল দেওয়ার বিভিন্ন পদ্ধতি প্রকরণকে রপ্ত করতে হবে। তার মধ্যে একটা হলো যে সম্ভব হলে সকাল ১০টা থেকে বিকেল ৪টে অবধি রোদ্দুরে না থাকা, বাইরে না থাকা, চেষ্টা করা ঘরের মধ্যে থাকতে, নিতান্ত যেতে বাধ্য হলে কাজকর্ম সবাইকেই করতে হয়, কিন্তু যে যেখানে কাজে যেতে চান যদি ১০টার মধ্যে যদি ঢুকে পড়তে পারেন এবং বিকেলের পর যদি বেরোন, তাহলে হয়তো তার হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমবে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ছাতার ব্যবহার, খুব গুরুত্বপূর্ণ এই সময়ে। আমরা অনেকেই বিষয়টিকে অবহেলা করি, হারিয়ে ফেলার ভয়ে আমরা নিয়ে বেরোই না, কিন্তু ছাতা নিয়ে বেরোনো এই সময় খুব জরুরি। সম্ভব হলে সানগ্লাস, চোখে একটা যদি কালো চশমা পরা যায় তাহলে সেটা হয়তো রোদ্দুরের তাপ থেকে কিছুটা চোখকে নিষ্কৃতি দিতে পারে। এর পাশাপাশি যেটা দরকার, যে এই সময়ে প্রবল ডিহাইড্রেশন হয়, শরীরে প্রবল ঘামের কারণে জলের ঘাটতি দেখা দেয় এবং সেখান থেকে ডায়রিয়া থেকে শুরু করে নানাবিধ শারীরিক সমস্যা তৈরি হয়। এই পরিস্থিতিতে যেটা জরুরি সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল, প্রয়োজনে ওআরএস খাওয়া, তার সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে বাইরে বেরোনোর সময় খেয়াল রাখা যে হালকা খাবার খেয়ে বেরোনো, অত্যধিক মশলাদার খাবার এই সময়ে শরীরের পক্ষে খুব সুবিধাজনক নয়, আমরা জানি সেটা। এর পাশাপাশি যেটা দরকার সেটা হচ্ছে হালকা জামা কাপড়, হালকা রঙের জামা কাপড়, বিশেষত সুতি বা লিনেনের জামা কাপড় আমাদেরকে খানিকটা এই গরমে ভালো থাকতে সাহায্য করে। এই সময়ে মনের ওপর যে প্রভাব পড়ে সেটাকে সামাল দিতে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে অন্তত কিছুটা সময় ঠান্ডার মধ্যে থাকার চেষ্টা করা, ছায়ার মধ্যে থাকা, আর এর পাশাপাশি প্রয়োজনে একটু শান্ত হয়ে বসা, একটু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা, যেখানে নিরিবিলি রয়েছে সেখানে বসতে চেষ্টা করা, অত্যধিক শব্দ এই সময়ে মনের মধ্যে তীব্র খারাপ লাগা তৈরি করতে পারে, শব্দ থেকে একটু দূরে থাকা, একটু শান্ত পরিবেশ মনকে শান্ত করতে এই সময়ে বিশেষভাবে সাহায্য করে। আমাদের যেটা দরকার তা হলো পর্যাপ্ত ঘুম, খুব জরুরি। রাতে যদি ঘুম না হয় তাহলে সকালে আমরা কোনো কাজ করতে ঠিক মতো পারবো না, তো রাতে পর্যাপ্ত ঘুম বিশেষভাবে জরুরি। আর এই রাতে ঘুমানোর জন্য যেটা দরকার, সন্ধ্যাবেলা একটু হাঁটা চলা করা, হাঁটা চলা করতে পারলে শারীরিক খানিকটা ক্লান্তি হয় যা রাতে ঘুমানতে সাহায্য করতে পারে। চেষ্টা করা মোবাইল এবং ওই ধরনের কোনো যেগুলো রাতে অনেকক্ষণ জাগিয়ে রাখে আমাদের, সেগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করা। এই গরমে আমাদের শরীরের যেমন যত্ন নেওয়া দরকার, মনেরও যত্ন নেওয়া দরকার, এটা মনে রাখা দরকার। আর এই মনের যত্ন

0: সঙ্গে জড়িয়ে আছে আমাদের পর্যাপ্ত ঘুম, পুষ্টিসম্পন্ন খাবার, পর্যাপ্ত জল খাওয়া এবং বিশ্রাম।
1: শুনলেন আসানসোল পশ্চিম বর্ধমান থেকে পাঠানো গোবিন্দ দের চিঠির উত্তর মনোসমাজকর্মী মহেন্দ্র রণদীপের কাছ থেকে। এর সঙ্গে শেষ করছি আজকের পত্রপাঠ রোগবিদায় অনুষ্ঠান। আপনাদের সবার কাছে আবারও অনুরোধ, এই গরমে সতর্ক থাকুন, প্রাথমিক স্বাস্থ্যবিধিগুলি মেনে চলুন, নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। আজ আপনাদের সঙ্গে ছিলাম শ্রাবন্তী মৈত্র। কথা হবে আবারও পত্রপাঠ রোগবিদায়ের আগামী পর্বে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুনলেন অনুষ্ঠান পত্রপাঠ রোগবিদায়। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা দেবর্ষী ঘোষ, পরিবেশনায় আকাশবাণীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন এ মাসের গান শুনবেন রবীন্দ্রসঙ্গীত সমবেত কণ্ঠে।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন সমবেত কণ্ঠে। এ মাসের গান আজ এই পর্যন্ত।
1: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব, বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mAITRWKATHA@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গী। এখন শুনবেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। শিক্ষার আলো পৌঁছে দেওয়া এবং ভবিষ্যতের কাণ্ডারি আমাদের ছাত্রছাত্রীদের স্বপ্নকে বাস্তবে রূপ দেয় বিভিন্ন শিক্ষাঙ্গন। আমাদের রাজ্য তথা গোটা দেশ জুড়ে, গোটা দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে এরকমই অনেক শিক্ষাঙ্গন। এরকমই এক শিক্ষাঙ্গনে আমরা আজ পৌঁছে যাব। শহর কলকাতা থেকে অনেকটাই দূরত্বে অবস্থিত মফস্বল শহর গাঙ্গনাপুর। নদিয়া জেলার রানাঘাট জংশন রেলওয়ে স্টেশন থেকে বনগাগামী যে কোনো ট্রেনে উঠে দুটো স্টেশন পার করলেই চলে আসে গাঙ্গনাপুর রেল স্টেশন, আর স্টেশন থেকে মাত্র মিনিট পাঁচেকের হাঁটা পথ। চলুন তাহলে চলে যাই সেই শিক্ষাঙ্গনে যার নাম গাঙ্গনাপুর উচ্চতর বালিকা বিদ্যালয়। এই শিক্ষা প্রতিষ্ঠানের দক্ষ শিক্ষিকা, দায়িত্ববান শিক্ষাকর্মী এবং প্রাণবন্ত শিক্ষার্থীরা তাঁদের স্কুলের ইতিহাস, বর্তমান দিনলিপি এবং ভবিষ্যৎ ভাবনা নিয়ে কি বলছেন, চলুন শুনে নি সরাসরি সেই শিক্ষাঙ্গন থেকে। প্রথমেই আমরা কথা বলে নিয়েছিলাম এই বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহাশয়ের সঙ্গে।
3: আমি শ্রীমতী সোমা বিশ্বাস, গাঙ্গনাপুর গার্লস হাই স্কুলের বর্তমান টিআইসি বা টিচার ইনচার্জ। তো এই স্কুলটি রানাঘাট ব্লক 2 এ অবস্থিত এবং রানাঘাট ব্লক 2 নদিয়ায় অবস্থিত। তো আমাদের স্কুলে প্রায় বর্তমানে 1400 মেয়ে পড়ছে। এর আগে বিগত বছরগুলোতে স্টুডেন্ট সংখ্যা আরো বেশি ছিল, কিন্তু বর্তমানে সংখ্যা একটু কমছে। তার কারণ অন্যান্য ইংরাজি মাধ্যম স্কুলগুলির বেড়ে যাওয়ায় ছাত্রী সংখ্যা একটু কমছে এবং আশেপাশে স্কুল তৈরি হয় নতুন, ছাত্রীর পরিমাণ একটু কমেছে। যাই হোক, আমাদের স্কুলটি একটি প্রত্যন্ত গ্রামে অবস্থিত হওয়া সত্ত্বেও আমাদের স্কুলের মেয়েদের যদি পরিসংখ্যান হিসাবে ধরতে যাই, তাহলে পরিসংখ্যান যথেষ্ট ভালো, পড়াশোনার হারও ভালো, তো রেজাল্টও খুব ভালো। এটা যদি আমি ধরি গত বছরের মাধ্যমিক রেজাল্ট হিসাবে,

0: আমাদের হাইয়েস্ট নাম্বার ছিল 657, সেখানে প্রায় বেশিরভাগ মেয়েই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিল। এবং পরবর্তীতে উচ্চ মাধ্যমিকে 2025 সালের কথাই যদি বলি, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যথেষ্ট ভালো এবং সেখানে আমাদের মেয়েরা 400 উপরে নাম্বার পেয়েছিল, প্রায় 14 জন, স্টার পেয়েছিল 15 জন, ফার্স্ট ডিভিশন ছিল 14 জন, সেকেন্ড ডিভিশন 15 জন। আমাদের মেয়েরা শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি অন্যান্য সমস্ত বিভাগেও খুব ভালো। যারা আমাদের প্রাক্তন স্টুডেন্ট, যেমন কোয়েল কাপুরিয়ার নাম আমি বলতে চাই, কোয়েল কাপুরিয়া আমাদের একজন প্রাক্তন ছাত্রী, সে সর্বভারতীয় স্তরে যে কলা উৎসব আয়োজিত হয়েছিল 2023 সালে, সেই কলা উৎসবে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রী কোয়েল কাপুরিয়া ভাস্কর্যে প্রথম পর্বে জেলায় প্রথম, তার পরবর্তীতে রাজ্যে প্রথম, এবং তার পরবর্তী পর্যায়ে সে রাজ্যের প্রতিনিধি হয়ে সে সর্বভারতীয় স্তরে প্রতিনিধিত্ব করে, বা অন্যান্য খেলাধুলার ক্ষেত্রেও তারা অনেক দূর এগিয়ে যাবে। এবং আমরা সবাই এটা আশা করি যে তারা জীবনে প্রতিষ্ঠিত হবে, শুধু পড়াশোনা নয়, পড়াশোনার বাইরেও নানান ধরনের ক্ষেত্রে, নানান সমাজের নানান ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত হবে এবং তারা জীবনের পথে এগিয়ে যাবে।
1: অনেক ধন্যবাদ জানাই আপনাকে। আসলে একটি স্কুল মানে কি শুধু বই, খাতা আর রুটিন, নাকি তার চেয়েও বেশি কিছু? উত্তর খুঁজতে আমরা আজ রয়েছি গাংনাপুর উচ্চতর বালিকা বিদ্যালয়ে। আর এই বিদ্যালয়ের একেবারে শুরুর সময়ের গল্পটা এবারে আসুন।

0: ধন্যবাদ জানাই আপনাকে। আসলে একটা স্কুল মানে কি শুধু বই খাতা আর রুটিন, নাকি তার চেয়েও বেশি কিছু? উত্তর খুঁজতে আমরা আজ রয়েছি গাংনাপুর উচ্চতর বালিকা বিদ্যালয়ে। আর এই বিদ্যালয়ের একেবারে শুরুর সময়ের গল্পটা এবারে আসুন শোনাই আপনাদের।
1: তমসোমা জ্যোতির্গময়া, উপনিষদের এই বাণীকে গাংনাপুর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রারম্ভ লগ্ন থেকে বা জন্মলগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত সমাজে প্রযুক্ত করার প্রয়াস করে চলেছে আমাদের এই বিদ্যালয়। বিস্তর চড়াই উৎরাই পথ পেরিয়ে ঐতিহাসিক কাল থেকে আমরা বর্তমানের আঙিনায় এসে উপনীত হয়েছি। আমরা ইতিহাসের কিছু স্মৃতিচারণা করে নিই, আমাদের বিদ্যালয়ের প্রারম্ভ লগ্ন থেকে কিভাবে আজকের বর্তমানের আঙিনায় আমরা এসে পৌঁছলাম। প্রথমে গাংনাপুর বড়বাজারের কাছে, যেখানে বর্তমানে এখন মিলন সংঘ নামে একটি ক্লাব রয়েছে এবং সেখানে কালী পরামানিক মহাশয়ের একটা গুদাম ঘর ছিল, সেখানে আমরা প্রথমে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করা হয়েছিল। এবং পরবর্তীতে 1962 খ্রিস্টাব্দে আমরা যেখানে বর্তমান স্কুল রয়েছে সেখানে আমরা স্থানান্তরিত হয়ে এখানে আসি। এই প্রতিষ্ঠা লগ্নে যারা আমাদের স্কুলের সাথে ছিলেন তাদের মধ্যে অন্যতম গৌরাঙ্গ সেন, অমর পাল, অধীর দত্ত, ত্রৈলোক্যনাথ রায় প্রমুখ এবং আরও অনেকে শুভানোদ্যায়ী মানুষরা সেই সময় আমাদের সাথে এসে যোগ দিয়েছিলেন। এবং সকলের সাহায্যে, সকলের প্রচেষ্টায় স্বর্গীয় বনজিৎ ভৌমিক মহাশয়ের কাছ থেকে আমরা প্রথম 2 বিঘা জমি ক্রয় করে এই বিদ্যালয়ে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করি। প্রথমে 200 থেকে 250 জন মতন ছাত্রী নিয়ে আমরা শুরু করেছিলাম, বর্তমানে তা প্রায় 1500 অধিক ছাত্রীতে পরিণত হয়েছে। আমাদের মাধ্যমিক হিসেবে এই বিদ্যালয় প্রথম প্রতিষ্ঠা হয় 1978 খ্রিস্টাব্দে এবং উচ্চ মাধ্যমিক হিসেবে এই বিদ্যালয় প্রতিষ্ঠা হয় 2007 খ্রিস্টাব্দে। এইভাবেই আমরা সেই ঐতিহাসিক কাল পেরিয়ে বর্তমানকালে এসে পৌঁছেছি এবং আমাদের এই বিদ্যালয়ের প্রশাসনিক যে সমস্ত দায়িত্ব যারা গ্রহণ করেছিলেন, প্রথম HM হিসেবে নিযুক্ত ছিলেন শ্রীমতী ঝর্ণা পাল মহাশয়া এবং তার পরবর্তীতে শ্রীমতী মঞ্জুলিকা নন্দী মহাশয়া, এবং তারপরে স্থায়ী প্রধান শিক্ষিকা না থাকায় TIC পদে ছিলেন কল্যাণী সরকার মহাশয়া, মঞ্জুশ্রী বসু মহাশয়া, এবং তারপরে আবার আমরা এই বিদ্যালয়ের পক্ষ থেকে HM হিসেবে স্বর্গীয়া মনীষা মুর্মু মণ্ডল মহাশয়াকে পাই। এবং তারপরে শ্রীমতী ছন্দা বিশ্বাস যোগ দেন তিনি রিটায়ার করার পর, এবং তারপরে তিনি স্থানান্তরিত হয়ে অন্য বিদ্যালয়ে চলে যাওয়ার পরে TIC হিসেবে আমরা ক্রমান্বয়ে পাই শ্রীমতী চম্পা পাইন সরকার মহাশয়াকে, এবং তার পরবর্তীতে শ্রীমতী হৈমন্তী বিশ্বাস মহাশয়াকে, এবং তার পরবর্তীতে বর্তমান TIC শ্রীমতী সোমা বিশ্বাস মহাশয়াকে আমরা এই বিদ্যালয়ের দায়িত্ব সামলানোর জন্য আমরা পাই। তো এইভাবেই বর্তমানে সকল শিক্ষানুরাগী মানুষের আশীর্বাণী নিয়ে আমাদের বিদ্যালয় এগিয়ে চলেছে এবং এতদাঞ্চলের মহিরুহের ন্যায় দণ্ডায়মান হয়ে প্রকৃত নারী শিক্ষার পাদপীঠ রূপে স্বনামধন্য শিক্ষাঙ্গন হিসেবে নিজেকে প্রতিপন্ন করেছে আমাদের বিদ্যালয়। আমাদের এইটুকুই স্মৃতিচারণা আমরা করতে পারছি। নমস্কার, আমি বিশ্বজিৎ দত্ত, আমি গাংনাপুর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষাকর্মী।

0: চলতেই থাকবে, তবে বিদ্যালয়ের ছাত্রীরা কিন্তু ভীষণ গুণী। নানান বিষয়ে তাদের পারদর্শিতার কথা আমরা জানতে পেরেছি। আপনাদেরও শোনাই তাদের অনন্য কিছু উপস্থাপনা।
1: নমস্কার, আমার নাম সৃজনী ঘোষ। আমি গাঙ্গনাপুর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। আমি আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট বড় কবিতাটি আবৃত্তি করছি। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে, দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তার এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে, যখন হব বাবার মতো বড়। তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষবো

0: পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্যে করব না তো তাড়া, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসব পাড়া। গুরুমশাই দাওয়ায় এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে, তিনি যদি বলেন সেলেট কোথা, দেরি হচ্ছে বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবুমশাই আসি এখন তবে, খেলা করতে নিয়ে যেতে মাঠে, ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব, করব না তো ভয়, মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চড়ো, বলবো আমি দেখছো না কি মামা, হয়েছি যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে তাই তো, খোকা আমার সে খোকার নাই তো। আমি যেদিন প্রথম বড় হব, মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন গোল শুনিনে ঘরে, তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে। মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তরো, আমি বলবো মাইনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়। ফুরোয় যদি টাকা ফুরোয় খাবার, যত চাই মা এনে দেব আবার। আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজন তলার হাটে, বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি, খোকা তেমনি খোকাই আছে বুঝি, ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো, আমি বলবো দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়, দেখছো না কি যে ছোট মাপ জামার, পড়তে গেলে আঁট হবে যে আমার। নমস্কার।
1: অসাধারণ আবৃত্তি পরিবেশন করলেন বিদ্যালয়ের ছাত্রী সৃজনী। অনেক ধন্যবাদ জানাই সৃজনীকে। আর এই উপস্থাপনাই আমাদের বলে দেয় বিদ্যালয়ের ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক দিকেও সমানভাবে এগিয়ে চলেছে সাফল্যের পথে। পড়াশোনা সাংস্কৃতিক চর্চা তো হলো, কিন্তু এই বিদ্যালয়ের ছাত্রীরা ক্রীড়া বিভাগে কতটা সফল, আসুন এবারে সেই বিষয়ে শুনি।
2: নমস্কার, আমার নাম সুজাতা বিশ্বাস, আমি গাংনাপুর গার্লস হাই স্কুলের একজন সহকারী শিক্ষিকা। আমি এই স্কুলের ক্রীড়া বিভাগ সম্পর্কে কিছু বলতে চাইছি। এটা আমাদের অঞ্চলের একটা ঐতিহ্যশালী বিদ্যালয়। আমি আমাদের কথাটা এই জন্য বলছি কারণ আমি এই এলাকারই মেয়ে এবং বর্তমানে আমি স্কুলের একজন শিক্ষিকা। এখানে আমাদের স্কুলে পড়াশোনার সাথে সাথে মেয়েদের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার সাথে সাথে তাদের বিভিন্ন কর্মকাণ্ড চলতে থাকে। মেয়েরা বিভিন্ন খেলাধুলাতেও সমানভাবে এখানে পারদর্শী। প্রতি বছর আমাদের বিদ্যালয়ে যে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং তাতে আমাদের মেয়েরা যেভাবে অংশগ্রহণ করে সেটা চোখে পড়ার মতো। বিদ্যালয়ে বর্তমানে ছাত্রীর সংখ্যা প্রায় 1500-এর কাছাকাছি। সেক্ষেত্রে এখানে এত মেয়েদের মধ্যে বাছাই পর্বের মাধ্যমে মেয়েরা ফাইনালে খেলার সুযোগ পায় এবং এর পরবর্তীতে তারা জোনাল, সাব ডিভিশনাল ও জেলায়ও তারা অংশগ্রহণ করার সুযোগ লাভ করে। বিশেষ করে অ্যাথলেটিক্স বিভাগে আমাদের মেয়েরা প্রতি বছরই জেলাতে যাওয়ার একটা কৃতিত্ব অর্জন করে, কিন্তু বিদ্যালয়ে বর্তমানে নিজস্ব মাঠ না থাকার কারণে তাদের প্র্যাকটিসের ক্ষেত্রে একটু অসুবিধা দেখা দেয় এবং সব রকম

সুযোগ সুবিধা তারা পায় না। এবং যেহেতু গাঙনাপুর অঞ্চলে বেশিরভাগই পিছিয়ে পড়া সম্প্রদায়ভুক্ত মানুষজন থেকে মেয়েরা এখানে আসে, তাই ব্যক্তিগতভাবে তাদের কোচিংয়ের মাধ্যমে এগিয়ে যাওয়ারও ক্ষেত্রে বাধা থাকে। তবুও এত প্রতিকূলতার মধ্যেও গাঙনাপুর উচ্চতর বালিকা বিদ্যালয়ের মেয়েদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলা এবং সাংস্কৃতিক বিষয়ে এগিয়ে যাওয়ার যে মানসিকতা, তা একটা উচ্চতায় পৌঁছে দেয়। সে কারণে আমরা তাদেরকে কুর্নিশ জানাই এবং আমরা গাঙনাপুর উচ্চতর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকারা খুব গর্ববোধ করি।

0: দিদিমণিকে জানাই অনেক ধন্যবাদ। এই বিদ্যালয়ে গিয়ে দিদিমণিদের সঙ্গে কথা বলতে বলতে জানতে পেরেছিলাম বিদ্যালয়ের ছাত্রীরা গানে অংশগ্রহণ করে বিভিন্ন জায়গা থেকে বিশেষভাবে প্রশংসা লাভ করেছে। তাই এবারে ইচ্ছে হলো এক ছাত্রীর কণ্ঠে গান শোনার।
1: নমস্কার, আমি শ্রাবণী চক্রবর্তী, গাংনাপুর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী। আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি। এখন আমি একটি গান করব নজরুল গীতি দক্ষিণ সমীরণ সাথে।

0: শুনতে ইচ্ছে হলো, তাই আরো এক ছাত্রীর গান শুনে নিলাম আমরা।
1: আমি পশমা ঘোষ, আমি গাংনাপুর গার্লস হাই স্কুলের স্টুডেন্ট, আমি ক্লাস 9-এ পড়ি। আমি এখন একটি গান পরিবেশন করতে চলেছি, সেটি হলো রবীন্দ্রসঙ্গীত।

0: গান শোনার পর সেখানেই উপস্থিত এক ছাত্রীকে জিজ্ঞেস করেছিলাম তার কাছে তার বিদ্যালয়ে ঠিক কেমন।
1: আমি গাংনাপুর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। এই বিদ্যালয়ে আমি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম। আমাদের গাংনাপুরে এই একটি উচ্চতর বালিকা বিদ্যালয়। আমার বিদ্যালয় আমার কাছে মন্দিরের মতো। আমার সকল শিক্ষিকা আমার ভীষণ প্রিয়। তারা খুব যত্নশীল আমাদের সকল শিক্ষার্থীদের প্রতি। শুধু পড়াশোনা নয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ইত্যাদি বিষয়ে আমাদের এগিয়ে দেন তারা। আমি এই বিদ্যালয়ে পড়াশোনা করে নিজেকে সাফল্যের শিখরে নিয়ে যেতে চাই এবং বিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে চাই।
0: আজ শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানে এসে আমরা বুঝতে পারলাম কেন এই অঞ্চলের সকলের কাছে এই বিদ্যালয়টি এত বিশেষ। দিদিমণিরা শুধু শিক্ষিকা নন, তারা যেন মাই, প্রতিনিয়ত ছাত্রীদের সুন্দর এক ভবিষ্যতের পথে এগিয়ে দিচ্ছেন। ছাত্রীদের সাফল্যের কাহিনী আমাদের প্রেরণা জোগাল, তাদের কণ্ঠে আমরা শুনলাম যে উচ্ছ্বাস তা এই স্কুলের জীবন্ত পরিবেশের সাক্ষ্য বহন করে। এই অসাধারণ অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য গাংনাপুর উচ্চতর বালিকা বিদ্যালয়

0: বিদ্যালয়ের সকল শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এভাবেই সকলের ভালোবাসায় এগিয়ে চলুক গাংনাপুর উচ্চতর বালিকা বিদ্যালয়ে। আর আমি আজকের মতো এই বিদ্যালয় থেকে বিদায় নিই। বিদায় নিলাম ছাত্রীদের সমবেত একটি গান শুনতে শুনতে।
1: নমস্কার, আমরা গাংনাপুর গার্লস হাই স্কুলের ছাত্রী। এখন আমরা যে গানটি পরিবেশন করতে চলেছি, সেই গানটি একসময় আমাদের স্কুলের পক্ষ থেকে রানাঘাটে একটি গানের প্রতিযোগিতায় পরিবেশন করেছিলাম।

শুনছিলেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক, প্রযোজনায় শুভঙ্কর দে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী রূপা ভট্টাচার্য।

নজরুল গীতি শুনছেন রূপা ভট্টাচার্যের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে এবারে এই নজরুল গীতিটি।

নজরুল গীতি শুনলেন রূপা ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন লোকগীতি, শিল্পী অমিত গুহ, প্রচলিত লোকগীতি।

প্রচলিত লোকগীতি শুনলেন অমিত গুহর কণ্ঠে, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী সুকন্যা কর্মকার। প্রথমে অরুণ ইন্দু, তারপর পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা আধুনিক গান, শিল্পী সুকন্যা কর্মকার।

কর্মকারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন আধুনিক গান এবং বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথমে বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। প্রথম গানটির শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

আধুনিক গান এবং বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে আধুনিক গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শেষ আধুনিক গানটি সুবীর সেনের কণ্ঠে।

আধুনিক গান এবং বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আধুনিক গানের পর এবারে ছায়াছবির গান। হারানো সুর ছায়াছবি থেকে গীতা দত্তের কণ্ঠে।

0: আজ সবশেষে মন নিয়েছে ছবির গান। এই গানটিতে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে আশা ভোঁসলে।
1: একবার যদি কেউ চোখ তুলে চায়।

0: condemned the incident, calling it deeply disturbing and a blot on humanity. She said the commission has written to the National Commission for Protection of Child Rights seeking immediate action. She also demanded strict action under the POXO Act. In IPL cricket, Gujarat Titans defeated Punjab Kings by 4 wickets in Ahmedabad. Chasing a target of 164 runs set by Punjab Kings, Gujarat Titans scored 167 for 6 with one ball to spare. Earlier, in another match, Kolkata Knight Riders defeated Sunrisers Hyderabad by 7 wickets at Rajiv Gandhi International Stadium in Hyderabad. And that is the end of this news bulletin.
1: Akashbani Kolkata. Gitanjali Prachar Toronger Onushthan Shunchen. Ekhon Chautha May 2026 Sombarer Onushthan Porichiti. গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাষিত শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, সুন্দরবনের সাদা সোনা কথিকাটি বলবেন ডক্টর সোমনাথ সর্দার। 6:40 আপনার স্বাস্থ্য বিষয়ে, বাড়ছে গরম, বাড়ছে ত্বকের সমস্যা বলবেন ডক্টর অভিষেক দে। 6:45 প্রাত্যহিকে উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় এবং চন্দ্রজিৎ প্রামাণিক। 7:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের শিল্পী শ্যামাপ্রসাদ দাস। 8:00 বিজ্ঞানের খবর সংকলন সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়। 8:05 নজরুল গীতি শিখা বসুর কণ্ঠে। 8:20 কথিকা বিষয় বহুমুখী জ্যোতিরীন্দ্রনাথ বলছেন দেবজ্যোতি ভট্টাচার্য। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পণ্ডিত শান্তনু ভট্টাচার্যের কণ্ঠে। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 2026 বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিশেষ অনুষ্ঠান জনমত 2026। এই অনুষ্ঠানের পরবর্তী অংশ 10:20, 12:35, দুপুর 1:00, 2:00 এবং 3:30। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় দশম শ্রেণীর ইংরেজি পাঠদানে যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষিকা সুকন্যা দাশগুপ্ত, সঙ্গে দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি ইতি মুর্মু ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:20 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মদ্যপানজনিত অসুখ, এই বিষয়ে সাক্ষাৎকারে ডাক্তার পূর্ণচন্দ্র হাঁসদা। এরপর লোকগীতি সুন্দরী টুডু ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:40 কৃষি কথার আসর, প্রথমে গ্রীষ্মকালীন সবজি চাষ ও পরিচর্যা, এ বিষয়ে ডক্টর শুভ্রজ্যোতি রায়ের সঙ্গে কথা বলেছেন রামরঞ্জন দাস রায়। তারপর সুসংগত চাষবাস, এ বিষয়ে চৌধুরী মোজাম্মেল হকের সাক্ষাৎকার নিয়েছেন পবিত্র কুমার মণ্ডল। 8:05 2026 বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিশেষ অনুষ্ঠান। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ও ঠুমরি শিল্পী পণ্ডিত শান্তনু ভট্টাচার্য। 9:30 আবৃত্তির আসর, রবীন্দ্র কবিতার আবৃত্তি সুচিস্মিতা গুপ্ত ও শশাঙ্ক ঘোষের কণ্ঠে। 9:45 জেলায় আকাশবাণী, তুলাই পাঞ্জি চাল, জিআই তকমা ও উত্তর দিনাজপুর। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 নজরুল গীতি শিখা বসুর কণ্ঠে। 10:50 আধুনিক গান শিল্পী দিলাসা চৌধুরী। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা বাজিয়ে শোনাবেন রশ্মি চক্রবর্তী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন সরোদ শিল্পী পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত সন্দীপ সেনের কণ্ঠে। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস শুনবেন 100তম পর্ব। 6:45 ভজন শিখা বসুর কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অর্পিতা পাল। 8:30 নির্বাচনের ফলাফল নিয়ে হিন্দি ও ইংরেজিতে দ্বিভাষিক আলোচনা দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। অনুষ্ঠানের পরবর্তী অংশ শুনবেন 9:10, 10:10, 11:10, 12:10, 1:10 এবং 2:30। সঞ্জয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 ভজন শিখা বসুর কণ্ঠে। 5:20 উর্বশী উপস্থাপনায় পুনম সিং। 6:10 হিন্দি অনুষ্ঠান। 6:30 গুল গুলশন। 7:10 নির্বাচনের ফলাফল নিয়ে হিন্দি ও ইংরেজিতে দ্বিভাষিক আলোচনা দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:00 ছায়াছবির গান, নানা রঙের গান শুনবেন 8:15। 9:15 নির্বাচনের ফলাফল নিয়ে হিন্দি ও

বিজিতের দ্বিভাষিক আলোচনা দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় পিটার গোমস, রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এতক্ষণ শুনছিলেন চৌঠা মে 2026 সোমবারের অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে, ঝোড়ো আবহাওয়ার কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.8 ডিগ্রি কম। সর্বনিম্ন 22.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.7 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98%, সর্বনিম্ন 64%। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যাঁরা মাছ ধরতে যান তাঁদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলে 5 মে 2026 পর্যন্ত ঝোড়ো আবহাওয়া থাকবে। ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ঝড়ের গতিবেগ বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার হওয়ারও সম্ভাবনা আছে। মৎস্যজীবীদের 5 মে 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলে সমুদ্র যাত্রায় নিষেধ করা হয়েছে। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:16 হয়ে 12 সেকেন্ড। জয় হিন্দ।